ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনলাম বিরহ মধুর হলো আজি মধুরাতে। শেষ করব আনন্দধ্বনি ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের দ্বৈত কণ্ঠের একটি গান দিয়ে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ মঙ্গলবার, 29শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 31 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:31 হয়ে 36 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ঝোড়ো আবহাওয়ার সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা বেড়ে গিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার ও বাংলাদেশ উপকূল এবং সন্নিহিত এলাকায়। পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আজ ২৯ সেপ্টেম্বর ও আগামীকাল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবুও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উপকূল অঞ্চল বরাবর আজ ও আগামীকাল অর্থাৎ ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৬ গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না, এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল। বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশুপাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খেপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগতো না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এইসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি

কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। ১৯০৮ সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনুন সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, প্রথমে রাগ আনন্দ ভৈরব।

0: প্রথমে আনন্দ ভৈরব ও পরে চারুকে শিরাকে সেতার শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর। এই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো আকাশবাণী মৈত্রী।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই

মধ্যে 26শে অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি থাকছে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি গতকাল নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক সম্মেলন ও একটি পোর্টালেরও উদ্বোধন করেন। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্র সিং ওরফে গোল্ডি ব্রাড়কে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। শ্রী শাহ একটি নতুন প্রত্যর্পণ পোর্টালের সূচনা করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করবে। তিনি সবকটি রাজ্যের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে যৌথভাবে কাজ করে এবং বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ দল গঠন করে। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ, যেমন প্রতিরোধ, তাৎক্ষণিক মোকাবিলা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতির হ্রাস, আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে সমন্বয় এবং সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনরুদ্ধার ও পারদর্শিতা অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অমিত শাহ বলেন, 2019 থেকে 2026 সালের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের আন্তঃসীমান্ত প্রাচারের সঙ্গে জড়িত সাজাদ ভট্টি নেটওয়ার্কের 40টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি 15টি রাজ্য জুড়ে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, সরকার UAP এর অধীনে সাজাদ ভট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাড়কে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। FBI সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেতা ব্রাড় উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। ব্রাড়কে একজন সশস্ত্র ও ভয়ানক অপরাধী হিসেবে ঘোষণা করে FBI এর পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, যে কোনো সময় সে পালিয়ে যেতে পারে।

0: ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি সপর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা ও ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তার দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মরশুমের প্রস্তুতি সম্পন্ন করে। নতুন দিল্লিতে দুই দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে পশুধন বীমা পোর্টালের সূচনা করেছেন। এই পোর্টালটি গবাদি পশুর বীমার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগের গবাদি পশু বীমা প্রকল্পের আওতায় থাকা পশুদের বীমা পলিসি ইস্যু করা, দাবি নিষ্পত্তি, তদারকি এবং রিপোর্ট তৈরির প্রক্রিয়া আরও সুসংহত ও সহজ হবে। শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাণ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপির বৃদ্ধির হার সংশোধিত হিসেবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ মিডিয়ার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, কি আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ

0: আজ থেকে 5ই অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরকালে G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে তিনি অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনায় কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘণ্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হুনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘণ্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ফ্রান্স সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ বাপ্তিস্তের সঙ্গে দেখা করেছেন। উভয় পক্ষ শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রমের প্রসার, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও যৌথ গবেষণা জোরদার করা নিয়ে আলোচনা করেন। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময়ের উদ্যোগগুলি সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সম্মত হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপ পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রূপ জিতেছেন এসা সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিথিয়া রামরাজ। বর্তমানে এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 20টি রূপ এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি গতকাল নতুন দিল্লির প্রহার সিটি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক সম্মেলন ও একটি পোর্টালের উদ্বোধন করেন। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন মেঘনাদ সাহার জীবন কথা।
2: পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও সামাজিক কল্যাণে ও ভারতের সার্বিক উন্নতিতে তিনি আজীবন নিয়োজিত ছিলেন। বিশ্বখ্যাত এই বৈজ্ঞানিকের নাম মেঘনাদ সাহা। আইনস্টাইন যার সম্পর্কে বলেছিলেন, ডক্টর এমএন সাহা হ্যাজ ওন অ্যান অনার্ড নেম। ঢাকা জেলার অখ্যাত গ্রাম শেওড়াতলিতে জন্মগ্রহণ করে কলকাতায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা। সামান্য এক মুদি দোকানির 8 পুত্রকন্যার একজন থেকে বিশ্বের এক পথিকৃত পদার্থবিজ্ঞানী এবং সেই সঙ্গে বিশিষ্ট সমাজ সচেতন চিন্তানায়কে উত্তরণ। মেঘনাদ সাহার জন্ম 1893 সালের 6ই অক্টোবর ঢাকা শহর থেকে 50 কিলোমিটার দূরে শেওড়াতলি নামের এক অখ্যাত গ্রামে, যে গ্রামে কোনো বিদ্যালয় ছিল না, এমনকি অল্প স্বল্প ইংরাজির মধ্যবিদ্যালয়ও ছিল 10 কিলোমিটার দূরত্বে। বালক পুত্রের মধ্যে কিছু অসাধারণত্ব লক্ষ্য করে পিতা জগন্নাথ ও মাতা ভুবনেশ্বরী সেখানেই তাকে ভর্তির ব্যবস্থা করেন। এক চিকিৎসক সেখানে নিজের বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। বিনিময়ে মেঘনাদকে কিছু ঘরের কাজ করতে হতো। 1905 সালে মেঘনাদ সাহা ছাত্রবৃত্তি নিয়ে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন, কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্যে স্কুল থেকে বিতাড়িত হয়ে জুবিলি স্কুল থেকে পূর্ববঙ্গের সমস্ত ছাত্রদের মধ্যে প্রথম হয়ে এন্ট্রান্স পাশ করেন। ঢাকা কলেজ থেকে 1911 সালে যখন ISC পরীক্ষায় তৃতীয় হন, সে বছর প্রথম হয়েছিলেন বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ, এখান থেকে 1913 সালে গণিতে অনার্স সহ BSc এবং 1915 সালে হলিত গণিত বিষয়ে MSc-তে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। মেঘনাদ সাহার কর্মজীবন শুরু হয় 1916 সালে নবগঠিত রাজাবাজার বিজ্ঞান কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে। 1923 সালে তিনি যোগ দেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে। কলকাতায় ফিরে এসে বিজ্ঞান কলেজের পালিত অধ্যাপক হন এবং তৈরি করেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। পদার্থবিজ্ঞানের যে শাখার জন্য মেঘনাদ সাহা বিশ্ব সমাদর লাভ করেন

0: সেটি হল জ্যোতিঃ পদার্থবিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স। তার প্রথম মৌলিক নিবন্ধ প্রকাশিত হয় ১৯১৭ সালে। এরপর একের পর এক তার রচনা বিশ্বের বিভিন্ন নামী পত্রিকায় প্রকাশিত হতে থাকে। অধ্যাপক সাহা ক্রমে গবেষক সাহায় রূপান্তরিত হন। মাত্র ৩৪ বছর বয়সে লন্ডনের রয়্যাল সোসাইটি থেকে তিনি ফেলো মনোনীত হন। এরপরেও ফরাসি ও আমেরিকার দুটি বিখ্যাত সংস্থা থেকেও ফেলো নির্বাচিত হন তিনি। ১৯৩৪ সালে বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়ে তিনি সর্বপ্রথম ভারতের সার্বিক উন্নতিতে বিজ্ঞানের প্রয়োগের কথা বলেন। সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকা মারফত বন্যা নিয়ন্ত্রণ, ওড়িশার উন্নয়ন, খাদ্য ও দুর্ভিক্ষ, ভারতের জাতীয় গবেষণা সমিতি, নদী উপত্যকায় উন্নয়ন ইত্যাদি বিভিন্ন সমস্যা বিষয়ে জাতীয় নেতা সুভাষচন্দ্র ও জওহরলাল নেহরুর দৃষ্টি আকর্ষণ করেন। স্বাধীনতা প্রাপ্তির পরে প্রধানমন্ত্রী নেহরু দেশের উন্নয়ন বিষয়ে অধ্যাপক সাহার মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতেন এবং পঞ্জিকা সংস্কারের মতো একটি জটিল কাজেরও দায়িত্ব তাকে অর্পণ করেন। তাঁরই গবেষণার ভিত্তিতে রচিত হয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ। তার ভিত্তিতেই তৈরি হয়েছে শকাব্দ, যা ভারতের সরকারি কাজে ব্যবহৃত হয়। অধ্যাপক মেঘনাথ সাহার কর্মময় জীবনের অবসান ঘটে ৬২ বছর বয়সে। ১৯৫৬ সালের ১৬ই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে প্ল্যানিং কমিশনের অধিবেশনে যাবার পথে হঠাৎই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। আর কোনো রকম চিকিৎসা করার সুযোগ দেবার আগেই আকস্মিকভাবে বিশ্বখ্যাত এই মানুষটির জীবনাবসান ঘটে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার জীবনকথা আকাশবাণী মৈত্রী।
2: ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর ২০২৬। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর ৭০ দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত ১০টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

0: mitrikotha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিত কুমার দাশ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিত কুমার দাসের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। দীর্ঘ সঙ্গীত জীবন, আর সেই দীর্ঘ পথ জুড়ে গানে গানে কত যে রঙের বিচ্ছুরণ। আধুনিক চিত্রগীতি, আধ্যাত্ম সঙ্গীত, ধ্রুপদ, আবার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি। কখনো শান্ত মায়াময় সুরের আবেশ, কখনো রাগ নির্ভর গাম্ভীর্য, কখনো বা পাশ্চাত্য সুরের ছোঁয়া। গানের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি তার গায়কীর নিজস্ব মাধুর্য। তার বিস্ময়কর আবেগতাড়িত মায়াময় গায়নে মুগ্ধ হয়েছেন একের পর এক প্রজন্মের শ্রোতা। কিছুদিন আগেই পেরিয়ে এলাম তাঁর জন্মদিন। আসুন স্মৃতির পাতা উল্টে তাঁর কণ্ঠের মায়ায় আবারও একবার ডুব দিই। আজ হারানো দিনের গানে আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য, সঙ্গে থাকবেন কেয়া মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
3: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
4: আমন ধানের রোগ পোকার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পোকা ও রোগের ক্ষেত্রে কৃষকরা জানেন, প্রধানত মাছরা পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং যেটা দুধান অবস্থায় আসে গন্ধি পোকা। এছাড়াও কিছু কিছু দেখবেন চুঙি পোকা, পাতামুড়া পোকা খুব অল্প বিস্তর দেখা যায়। বর্তমানে কৃমিশত্রুর আক্রমণ, দোয়ে পোকা ও কিছু মাকড়েরও কিন্তু ধানে আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু খুবই পরিচিতির মধ্যে কৃষকরা জানেন বাদামি দাগ, ঝলসা এবং খোলা ধসা, খোলা পচা এবং নকল ভোসা, যেগুলি ছত্রাকজনিত। এছাড়া বৃদ্ধির দশার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ও পাতাই দাগ, এই রোগ দুটোও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই রোগ ও পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষকদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি করে খেতে জৈব সার ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করতে হবে, মানে আলের যে ধারে ঘাস থাকে সেগুলো সরিয়ে দিতে হবে এবং প্রধানত একটা কি দুটো চাষের পরে কিছুদিন জমিটা ফেলে রাখার পরে আমরা সেচ চাষটা যেন তারা দেয় 10-12 দিন পরে। এবং যে শস্য পর্যায় বলে, অবশ্যই কৃষক যেন ধানের আগে পাট অথবা ডাল শস্য করেছে, তৈলবীজ অথবা ধানের পরে কোনো সবজি করবে, এই শস্য পর্যায়টা যেন তারা মাথায় রাখে, যে ধানের পরে ধান একইভাবে যেন না আসে। তাহলে কিন্তু যে রোগ পোকাগুলোর কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে। এবং কি না, যে নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার যেন কৃষক অবশ্যই কম দেয়, কেন নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারে রোগ পোকার আক্রমণ বাড়িয়ে তুলবে। এবং সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা মেনটেন করতে হবে, তাহলে রোগ পোকার সমস্যা। এবং গাছের চারদিকে খেতে যেন কোনো ছায়াযুক্ত স্থান না থাকে, তাহলে পাতা মোড়া পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং বাদামি দাগ ও ঝলসা রোগের প্রকোপ, আরও বিশেষত খোলা পচা, খোলা ধসা যেগুলো চলে আসে সেগুলোর প্রকোপ বেড়ে যাবে। এবং বর্তমানে কতগুলো জিনিস করতে হবে, যে ধরুন অ্যাজোলা জমিতে একটু বেশি পরিমাণে ব্যবহার, বায়ো ফার্টিলাইজার আমরা জৈব সারের সাথে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রেও ভালো হবে। এবং জলটা ঢোকানো বেরোনো, অনেক কৃষকরা জানেন যে গাছ লাগানোর পরে বিশেষত বৃদ্ধির দশায় আমরা সাধারণত দেখি কি না, 3-4 দিন জল ধরে রাখলাম, 20-25 দিন পরে তারপরে বের করলাম। এক্ষেত্রে যেরকম কিছু কিছু পোকা জলের মাধ্যমে এবং রোগ জীবাণু বেরিয়ে যায়।

0: গুরুত্বপূর্ণ জিনিস গাছের দ্বিতীয় শ্রেণীর খাদ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন, যেটা জৈব সার, রাসায়নিক সার দেবার ফলে মাটিতে থাকে, তার যে অ্যাভেলেবিলিটি মানে গাছ টেনে নেবার ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া অনেক সময় কিছু রঙিন কালারযুক্ত ফুল মানে ক্ষেতের পাশে যদি করে রাখা হয়, বিশেষত গাঁদা ফুলের গাছ, অন্য কোনো কালার, কোনো তিলের গাছ যদি রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই রোগ পোকার আক্রমণ অনেকাংশে কমছে। এছাড়া যদি দেখেন যে কৃষকরা দেখতে পাচ্ছে পোকামোকার আক্রমণ বাড়ছে, বন্ধু পোকা অতটা নেই এবং রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কৃষকরা প্রয়োজন ভিত্তিক কিছু কিছু অনেক সময় দানাদার ওষুধও তারা দিতে পারে, ক্লোরাল ট্র্যানিফল ইউজ করতে পারে, সেক্ষেত্রে কাটা ফাইটোক্লোরাইড এবং পিপ্রোনিন দানাও অনেক সময় তারা ব্যবহার করতে পারে।
1: এতক্ষণ শুনলেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। শুনছেন মৈত্রীর প্রথম অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:16, বাংলাদেশ সময় সকাল 7:30 হয়ে 22 সেকেন্ড। এখন আজ অর্থাৎ মঙ্গলবার 29 সেপ্টেম্বর 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান সূচি। প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য ত্রিপুরার পিলাক, 7:35 সকালের আড্ডা, 8:30 ঐতিহাসিক শহরের কথা বুয়েনাস আইরেস, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 কথাকার, বিষয় অগ্নিযুগের অনামীরা, আজ শুনবেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা, বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, রামধনু 10:30 প্রথমে নজরুল গীতি শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়, এরপর লোকগীতি শিল্পী মলয় ঘোষ, 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, বিষয় বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, রম্যগীতি 11:30। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় পৌলমী বাগ, 12:30 নাটক ইছামতি, রচনা প্রশান্ত ভট্টাচার্য, প্রযোজনা বিশ্বনাথ দাস, বাংলা ব্যান্ডের গান দুপুর 1:40। মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 অন্বেষা, প্রথমে বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন, এরপর অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জীবন কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু, 5:05 আজ সন্ধ্যায় বিশ্ব হৃদ দিবস সম্পর্কে অনুষ্ঠান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, ক্রীড়াঙ্গন 5:50, উপস্থাপনায় নীলাদ্রি সেন, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ ও প্রতিকার সম্পর্কে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, সুস্থ হার্ট সক্রিয় জীবন, এ সম্পর্কে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মণি, সন্ধ্যা 7:00 যুববাণী থেকে, বিষয় দিশারি, উপস্থাপনায় শ্বেতা হাজরা, 7:45 কবিকণ্ঠে কবি হরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন এই আলাপচারিতার দ্বিতীয় পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, রাত 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী তনু

শ্রীদের কণ্ঠে লোকসঙ্গীত এবং তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 কলকাতা কলতান। রামমোহন লাইব্রেরি সম্পর্কে একটি অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজ অর্থাৎ মঙ্গলবার 29 সেপ্টেম্বর 2026 মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি।

শেষ হল লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুরু করছি আসুন বেরিয়ে যান ভারতে, আপনার আজকের মানুষ ভ্রমণ সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। প্রাকৃতিক বৈচিত্র্যে ও সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের দেশ ভারতবর্ষে রয়েছে সুবিশাল সমভূমি অঞ্চল, ঘন সবুজ বনাঞ্চল, পার্বত্য অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং মরুপ্রদেশ। এর পাশাপাশি রয়েছে সুপ্রাচীন স্থাপত্যের অজস্র নিদর্শন, যেমন প্রাচীন ভবন বা অট্টালিকা, স্মৃতিসৌধ, বহু প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা আর অন্যান্য ঐতিহাসিক শিল্প ও স্থাপত্যের নানান দ্রষ্টব্য, যেগুলির সান্নিধ্যে এলে যেন শোনা যায় ইতিহাসের মৃদুমন্দ পদধ্বনি বা ফিসফিসানি, যা বাতাসের ডানায় ভর করে উড়ে আসে আর ছুঁয়ে যায় পর্যটক বা দর্শনার্থীদের অনুভূতিকে। আজকের মানুষ গন্তব্যটি প্রাকৃতিক শোভা উপভোগ করার পাশাপাশি আপনাকে দেবে প্রত্নতাত্ত্বিক কিছু স্থাপত্যের সান্নিধ্য লাভের সুযোগ, যেগুলির আবেশ ও উপস্থিতি আপনাকে নিয়ে যাবে কয়েক শতাব্দী আগের কোনো এক অধ্যায়ে। আজকের ভ্রমণ ঠিকানাটি হল ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমা অর্থাৎ জোলাইবাড়ি অঞ্চলের ছোট্ট গ্রাম পিলাক। প্রাচীন হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিলনক্ষেত্র রূপে পরিচিত এই পিলাক হল একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর পর্যটন কেন্দ্র। পিলাকে আসার উপায়গুলি বলে দিই। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গা থেকেই ত্রিপুরার রাজধানী আগরতলায় সড়ক পথে পৌঁছানো যায়। পশ্চিমবঙ্গবাসীদের জন্য ট্রেনে করে যাতায়াতের ক্ষেত্রে শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে আগরতলা আসার জন্য। পিলাকের নিকটবর্তী শান্তি

বাজার বা বেলোনিয়া রেল স্টেশন অথবা কুমারঘাট স্টেশনে নেমে সেখান থেকেও বাস ও অটো করে পিলাকে পৌঁছানো যায়। আগরতলা থেকে পিলাকের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। বাস এবং ছোট বা বড় ভাড়ার গাড়ি করে আগরতলা থেকে জোলাইবাড়ি আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ১৯৯৫ সাল নাগাদ ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের খনন কার্যের ফলে পিলাকে পাওয়া যায় বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলিতে পাওয়া যায় বৌদ্ধ স্তূপ ও একই সঙ্গে হিন্দু দেবদেবীর মন্দির ও ভাস্কর্যের নমুনা। রয়েছে টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির ফলক, যাতে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনার স্থাপত্যচিত্র ফুটে উঠেছে। চোল শিল্প স্থাপত্য রীতিরও ছোঁয়া রয়েছে। এমনকি এইসব প্রাচীন শিল্প ও স্থাপত্য নিদর্শনগুলিতে মায়ানমারের আরাকান অঞ্চলের শিল্পরীতি এবং বাংলার পাল ও গুপ্তবংশের স্থাপত্যরীতির প্রভাব পরিলক্ষিত হয় বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা এবং স্থানীয় গাইডরা। পিলাকের দর্শনীয় স্থানগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল শ্যাম সুন্দর টিলা, যেখানে আপনি দেখতে পাবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খনন কার্যের ফলে পাওয়া প্রাচীন ইটের দ্বারা নির্মিত বৌদ্ধ স্তূপার ভগ্নাবশেষ। ঠাকুরানী টিলায় রয়েছে প্রাচীন প্রস্তর মূর্তি ও টেরাকোটার ফলক। হিন্দু সংস্কৃতির প্রাচীন নিদর্শন স্বরূপ পাথরে খোদাই করা অপরূপ ভাস্কর্য দেখতে পাবেন বাসুদেব বাড়ি ও দেব বাড়িতে।

বিলাকে বেড়াতে আসা পর্যটক তথা ভ্রমণার্থীদের কাছে অন্যতম দর্শনীয় ও আকর্ষণীয় হল পদ্ম হাতে নিয়ে দণ্ডায়মান পাথরের সূর্যমূর্তি। এই সূর্যমূর্তিটির উচ্চতা প্রায় 10 ফুট। এ প্রসঙ্গে আপনাকে বলে রাখি যে পিলাক থেকে উদ্ধার হওয়া বিশাল নৃসিংহ মূর্তি আর অবলোকিতেশ্বর মূর্তি, এই দুটি আপনি দেখতে চাইলে আপনাকে অবশ্যই যেতে হবে আগরতলার সরকারি মিউজিয়ামে।

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং অন্যান্য ইতিহাসবিদদের মতে এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত। প্রায় দশ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সমাহার রয়েছে। প্রতি বছর এখানে পিলাক প্রত্নতাত্ত্বিক ও পর্যটন উৎসব আয়োজিত হয়, মূলত ডিসেম্বর মাস কিংবা ফেব্রুয়ারি ও মার্চ মাস নাগাদ। সে সময় অনুষ্ঠিত মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আনন্দে সামিল হতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও বৌদ্ধ তীর্থযাত্রীদের সমাগম হয় এখানে।

ত্রিপুরার পিলাকে বেড়াতে এসে থাকবার জন্য রয়েছে গভর্নমেন্ট ট্যুরিস্ট বাংলো, অর্থাৎ পিলাকের সরকারি পান্থনিবাস। এছাড়াও আরও কয়েকটি ডাক বাংলাতেও আপনি থাকতে পারেন। হ্যাঁ, এখানে ডাক বাংলোতেও থাকার ব্যবস্থা আছে। সমস্ত রকমের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনেই এই সকল থাকবার স্থানগুলিতে পর্যটকদের পরিষেবা প্রদান করা হচ্ছে।

তাহলে বন্ধু, আর একদম দেরি না করে অবিলম্বে আসা যাওয়ার বন্দোবস্ত করে নিন, ট্রেনের টিকিট বুক করে নিন, আর আপনার জিনিসপত্র অর্থাৎ লাগেজ গুছিয়ে ফেলুন, আর অবশ্যই আসুন ও বেরিয়ে যান ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত পিলাক থেকে।

পিলাকের বর্ণনা আজ এ পর্যন্তই। সেই সঙ্গেই শেষ করছি আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা সংবাদ, তারপর ফিরে আসব সকালের আড্ডা নিয়ে।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূর সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, তিন দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের আজ উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে 5 অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি দুদিনব্যাপী G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনাগুলিতে কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তাঁর দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করার লক্ষ্যে ভারত প্রায় 3 টন যক্ষ্মা প্রতিরোধী ওষুধ কলম্বোতে পাঠিয়েছে। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, প্রতিবেশীদের শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসের গোড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলি যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘাটতি দূর করতে

0: শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016-এ সংসদে পাশ হওয়া এই আইন 2017-র পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়করের রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 অক্টোবর, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। এছাড়াও কর নিরীক্ষা প্রতিবেদন, ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 21 অক্টোবর করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে 2025 সালের 15ই আগস্ট চালু হওয়ার পর থেকে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস গত এক বছরে 1 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে এই পাসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 বেশি রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 এর আওতা বাড়ানো হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘন্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। ফেডারেল তদন্ত ব্যুরো এফবিআই গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাডকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। এফবিআই সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এর নেতা ব্রাড উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। গতকাল অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। অন্যদিকে অ্যাথলেট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশিয়া সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিথিয়া রামরাজ।

0: এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। কুরাশ ইভেন্টে ভারত আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 78 কেজি বিভাগে পিঙ্কি বলহারা তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে কোনো ম্যাচ না খেলেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আইচি নাগোয়ায় খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 20টি রুপো এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছরের আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রীর প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। সকালের আড্ডা।

আজ আপনার আড্ডা সঙ্গী আমি অরিজিৎ ঘোষ। আজ বলবো পৃথিবী জুড়ে পালিত হওয়া দুটি দিবস সম্পর্কে। জন্মদিন উপলক্ষে এক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও একজন অভিনেতা সম্পর্কে, চলতি এশিয়ান গেমসের কিছু কথা, আর শোনাব দৃষ্টিকোণ ও জানা অজানা। শুনুন প্রথম গান।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সমবেত কণ্ঠে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমাদের বাড়িতে যে জলের পাম্পটি আছে, আমরা সেটার কতখানি যত্ন নিই। যেমন সারাদিনে নির্দিষ্ট কয়েকবারই চালাই, ঘড়ি ধরে নির্দিষ্ট সময় যাবৎ চালাই, আর তার থেকে বেশি নয়। যতটা সম্ভব বিদ্যুৎ শক্তি সাশ্রয় করার চেষ্টা করি। সর্বোপরি এই জলের পাম্পটির যত্ন আমরা ভীষণভাবে নিয়ে থাকি। না, শুধু যত্ন না, আমরা বাড়ির জলের পাম্পটির খুবই যত্ন নিয়ে থাকি। ঠিক তো? ঠিক তাই। তবে আমাদের শরীরে যে পাম্পটি রয়েছে, হ্যাঁ, যেটি আমাদের জন্মের আগে থেকে, বা বলা যায় আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকে অবিরাম কোনো বিশ্রাম ছাড়া একভাবে আমাদের দেহে পাম্প করে চলেছে বা তার কাজ করে চলেছে। যে পাম্পটি আমাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত পাম্প করে চলে, সেই পাম্পটির প্রতি কি আমরা যথেষ্ট যত্নশীল হই? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি বলছি আমার আপনার হৃৎপিণ্ড বা হার্টের কথা। সারা শরীরের দূষিত রক্তকে গ্রহণ করে তাকে পরিশুদ্ধ করে ক্রমাগত পাম্পিং করে সেই পরিশুদ্ধ রক্তকে আমাদের দেহে ছড়িয়ে দিচ্ছে আমাদের হৃদয় বা হৃৎপিণ্ড বা হার্ট। প্রতি বছর 29শে সেপ্টেম্বর পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে 2000 সাল থেকে এই উদযাপন শুরু হয়। এটির উদযাপন শুরুর কয়েকটি বছরে সেপ্টেম্বর মাসের শেষ রবিবারে করা হতো। 2011 সাল থেকে 29শে সেপ্টেম্বর পালিত হচ্ছে এই দিবসটি। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর যৌথ উদ্যোগে এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল সুস্থ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং জীবনযাপনের মাধ্যমে হার্টের সঠিক যত্ন নেওয়া এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে এবং এর অসুখ বা রোগ সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানো। ধূমপান, মদ্যপান এবং অন্যান্য যাবতীয় নেশা, অতিরিক্ত তেল, ঝাল, মশলা ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণ না করে পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনশৈলী ও নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে হার্টকে সুস্থ রাখার পরামর্শ আমাদের দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউজ হার্ট ফর অ্যাকশন এই প্রচার কর্মসূচির অন্তর্গত এবছরের ওয়ার্ল্ড হার্ট ডের থিম বা মূল ভাবনাটি হল ডোন্ট মিস আ বিট। শুনুন পরের গান, হাত বাড়ালেই বন্ধু ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আর চোর বিবার বলদ হলে কিসের জারি জুরি, খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণি, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভ্যা।

0: সবজি কেমন করো, তাই তো বলি শরীর গড়ো, আগে শরীর গড়ো।
1: স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই স্যামসাং কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়। বোঝা কঠিন তবু বলি, শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো।
2: এখন সচেতনতার বার্তা।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
2: শুনলেন সচেতনতার বার্তা। এবারের গান মান্না দের কণ্ঠে, ছায়াছবির নাম আলো আমার আলো।

0: জগতে বা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে শুরুর দিকে। যে কয়েকজন বাঙালি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে একজন বিশিষ্ট ও প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতার জন্ম হয়েছিল 1909 সালের আজকের দিন, অর্থাৎ 29শে সেপ্টেম্বর। 1930-এর দশকে বম্বে টকিজে তিনি প্রযোজক রূপে যোগ দেন। 1943-এ প্রতিষ্ঠা করেন ফিল্মিস্তান স্টুডিও। এ কাজে তাঁর অন্য তিনজন সঙ্গী ছিলেন অশোক কুমার, জ্ঞান মুখার্জি ও সুরকার মদন মোহনের বাবা রায়বাহাদুর চুনিলাল। শাম্মী কাপুর, দেবানন্দ সহ বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের তারকা হয়ে ওঠার ক্ষেত্রে ফিল্মিস্তান স্টুডিওর বিশেষ ভূমিকা ছিল। নাসির হোসেনের মতো প্রখ্যাত চিত্র পরিচালককে তিনিই গড়ে তুলেছিলেন। 1950-এর দশকে তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা ফিল্মালয়া স্টুডিওস গড়ে তোলেন। সেই সঙ্গে সেখানে তিনি একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ অ্যাক্টিং স্কুলও চালু করেন। এই স্কুলেরই অবদান হলেন আশা পারেখ, সাধনা ও সঞ্জীব কুমারের মতো শিল্পীরা। তার নির্মিত ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল কঙ্গন, বন্ধন, ঝুলা, জাগৃতি, মুনিমজি, তুমসা নেহি দেখা, দিল দেখে দেখো, লাভ ইন শিমলা, লিডার। 1956 সালে জাগৃতি ছবিটি সেরা চলচ্চিত্র রূপে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করে। 1967-তে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন। তাঁর স্ত্রী সতী দেবীর তিন ভাই অর্থাৎ তাঁর তিনজন শ্যালক। তাঁরই প্রভাবে চলচ্চিত্রে অভিনয় করার বিষয়ে আগ্রহী হন। তারা হলেন অশোক কুমার, অনুপ কুমার আর কিশোর কুমার। আর সেই প্রখ্যাত বাঙালি তথা হিন্দি চলচ্চিত্র নির্মাতা হলেন শশধর মুখার্জি। শশধর মুখার্জির আজ 117তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। 1932 সালের আজকের দিন অর্থাৎ 1932 সালের 29শে সেপ্টেম্বর জন্মেছিলেন প্রবাদ প্রতিম হাস্য অভিনেতা তথা পরিচালক, প্রযোজক এবং গায়ক মেহমুদ। আজ অভিনেতা মেহমুদের 94তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও জানাই গভীর শ্রদ্ধা।
1: ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। 17ই অগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17ই অগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17ই অগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
0: এবারে শুনুন পরপর দুখানি গান। প্রথমে নায়িকা সংবাদ ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ও পরে আধুনিক গান শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে।

বলা হয় সঙ্গীত জগতের নাইটিঙ্গেল। সঙ্গীতের এক দেবী রূপেও তাকে অভিহিত করেন অনুরাগীরা, সরস্বতীর বরপুত্রে তিনি। তার সুরে স্বর্গের সৌরভ, বসন্তের মাধুর্য, তার সুরের ঢেউ ছাপিয়ে গেছে দেশের কণ্ঠে। গানের জগতে ভারতকে আন্তর্জাতিক আঙিনায় পরিচিতি দিয়েছেন যেসব গুণী শিল্পী, লতা মঙ্গেশকর তাদের অন্যতম।

গান তার কাছে সাধনা আরাধনা। শোনা যায় মাত্র একবারই তিনি হিন্দি ছবিতে ক্যাবারেট সিকোয়েন্সে গান গেয়েছিলেন, আর কোনোদিন তাকে ওই ধরনের গান গাইতে শোনা যায়নি।

দেশের বীর শহীদদের স্মৃতিতে কবি প্রদীপ রচিত গান তার কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে। আপামর মানুষকে আজও তার চোখের জলে ভাসায়, একই সঙ্গে গর্বে উদ্দীপ্ত।

ভারতরত্ন দাদাসাহেব ফালকে জীবনপ্রীতি সম্মানে ভূষিত কিন্নর কণ্ঠে লতা মঙ্গেশকর। তবে তার সবথেকে বড় পুরস্কার সম্ভবত আপামর মানুষের ভালোবাসা।

শুনলেন স্বর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। এবারের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আচ্ছা, আপনি কি খাদ্য রসিক? মানে আপনি কি খুব খেতে ভালোবাসেন? দেখবেন নেমন্তন্ন বাড়িতে এমন কিছু মানুষ পাবেন যারা প্রায় কম্পিটিশন করে মাছ মাংস বা মিষ্টি খান। কথা হচ্ছে, আপনি বা যারা এরকম অধিক পরিমাণে খেতে পারেন তারা খাদ্য অবশ্যই গ্রহণ করুন, ভালোবেসে যতটা পারেন খান, অবশ্যই খান। তবে দুটি বিষয় বিবেচনা করা দরকার। প্রথমত, খেয়ে যেন হজম হয়, অর্থাৎ বদহজম হয়ে শরীর খারাপ যেন না হয়। আর দ্বিতীয়ত, খাবার যেন নষ্ট না হয়, অর্থাৎ পাতে নিয়ে যেন সেই অতিরিক্ত খাবার উচ্ছিষ্ট হিসাবে পড়ে থেকে তা যেন নষ্ট না হয়, আর সেই খাবারের শেষ ঠিকানা ডাস্টবিনের পচে যাওয়া বর্জ্যে যেন পরিণত না হয়। এই দ্বিতীয় বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ। আর আজ অর্থাৎ 29শে সেপ্টেম্বর পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অফ ফুড লস অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ আন্তর্জাতিক খাদ্য অপচয় ও নষ্ট সম্পর্কে সচেতনতা দিবস। 2020 সাল থেকে প্রতি বছর 29শে সেপ্টেম্বর পৃথিবীব্যাপী এই দিবস পালিত হয়ে আসছে। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই দিবস উদযাপিত হয়। পৃথিবীতে এখনও প্রতিদিন অগণিত মানুষ অভুক্ত বা ক্ষুধার্ত থাকেন। এই দিবস পালনের উদ্দেশ্য হল খাদ্যের অপচয় বন্ধ করে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা, খাদ্যের গুণগত মান ও পুষ্টিগত মান উন্নত করা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহার করে প্রকৃতির উপর চাপ কমানো এবং ফেলে দেওয়া খাবার পচে গিয়ে সেই বর্জ্য পদার্থ থেকে নির্গত ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধ করা। এ বছর এই দিবসের থিম বা মূল ভাবনাটি হল ট্রান্সফরমেটিভ পোটেনশিয়াল অফ রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ খাদ্য অপচয় ও নষ্ট হ্রাসের রূপান্তরকারী সম্ভাবনা। আসুন আমরা সচেতন হয়ে খাদ্যের অপচয় বন্ধ করব, এই সংকল্প গ্রহণ ও তার পালন আজ থেকেই শুরু করি। এখন সচেতনতার বার্তা।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
0: শুনলেন সচেতনতার বার্তা। এবারে চোখ রাখব আবহাওয়ার বার্তার দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘলা আকাশ, যা ক্রমশ দুপুর এবং বিকেলের দিকে সাধারণত মেঘলা আকাশে পরিণত হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন পরিমাণ ছিল 64%। গতকাল সকাল 6:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। ঝোড়ো আবহাওয়ার সঙ্গে ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা বেড়ে গিয়ে ঘণ্টায় 65 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার ও বাংলাদেশ উপকূল ও সন্নিহিত এলাকায়, পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আজ 29শে সেপ্টেম্বর ও আগামীকাল 30শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে। পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবুও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উপকূল বরাবর আজ ও আগামীকাল অর্থাৎ 29 ও 30শে সেপ্টেম্বর 2026-এ গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা।

চোখ রাখলাম আবহাওয়ার বার্তার দিকে। আপনি শুনছেন সকালের আড্ডা। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, ১৯৭৯ সালের শেষ এবং ১৯৮০ সালের শুরুর দিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে একটি ছবি করার ক্ষেত্রে নায়কের ভূমিকায় নতুন মুখের সন্ধান করছিলেন। সে ছবির তিনজন সহকারী পরিচালকের মধ্যে একজন ছিলেন শ্রীনিবাস চক্রবর্তী। শ্রীনিবাসবাবু সে সময় একটি ট্রেনের কামরায় এক তরুণকে দেখতে পান, আর সেই তরুণকে তিনি নিয়ে গিয়ে হাজির করেন তরুণ মজুমদারের সামনে। বাকিটুকু সকলেরই জানা। সেই ছবির মাধ্যমে বাংলা ছবির দর্শকেরা পেয়েছিলেন একজন নতুন নায়ক তথা জনপ্রিয় অভিনেতাকে। তরুণ মজুমদার পরিচালিত সে ছবিটি ছিল দাদার কীর্তি, আর তার পরের বছর সাহেব ছবিতে নাম ভূমিকায় একান্ত মর্মস্পর্শী অভিনয় করে সেই অভিনেতা লাভ করেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তিনি তাপস পাল। তাঁর জন্ম হয়েছিল ১৯৫৮ সালের আজকের দিন, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর। পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা, অনুরাগের ছোঁয়া, কড়ি দিয়ে কিনলাম, গুরুদক্ষিণা, নয়নমণি, আপন আমার আপন, মেজ বউ, সুরের আকাশে, চোখের আলোয়, উত্তরা, মন্দমের উপাখ্যান সহ অসংখ্য জনপ্রিয় বাংলা ছবিতে নজর কাড়া অভিনয় করেছেন তাপস পাল। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত মাধুরী দীক্ষিতের সর্বপ্রথম হিন্দি ছবি অবোধ, এ ছবিতে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন তাপস পাল। অভিনেতা তাপস পালের আজ ৬৮তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা। এবারে শুনুন ভালোবাসা ভালোবাসা ছবির গান, শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

0: মৈত্রীর সঙ্গে। আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: এখন বিজ্ঞানের কথিকা জানাও জানা।
2: জানা অজানা

0: জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে এনরিকো ফার্মি, বলছেন অর্পণ পাল।
1: বিশ শতকের পদার্থবিদ্যার দুটো সবচেয়ে বড় স্তম্ভ নিঃসন্দেহে কোয়ান্টাম বলবিদ্যা আর আপেক্ষিকতাবাদ, আর এই দুটো তত্ত্বের সঙ্গেই জুড়ে আছেন আলবার্ট আইনস্টাইন। প্রথমটার কাজকারবার ক্ষুদ্রকণার জগতে, পরেরটা আবার জড়িয়ে আছে মহাবিশ্বের প্রকাণ্ড সব ঘটনার সঙ্গে। এই কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে বা এর পাশাপাশি কণা পদার্থবিদ্যার সঙ্গেও জড়িয়ে আছেন যারা, তাদের অন্যতম একজন হলেন এনরিকো ফার্মি। আজ 29শে সেপ্টেম্বর তার 126তম জন্মদিন। বিশ শতাব্দীর একদম সূচনাতেই 1901 সালে তিনি পৃথিবীতে পা রেখেছিলেন। এনরিকো ফার্মি ইতালির মানুষ। এই দেশটি ইউরোপের সমৃদ্ধ একটি অঞ্চল, তবে গোটা বিশ শতকে পদার্থবিদ্যা ক্ষেত্রটিতে এই দেশের শ্রেষ্ঠ অবদান এনরিকো ফার্মি। ছোট থেকেই পড়াশোনায় ছিল তার দারুণ মনোযোগ। মাত্র 21 বছর বয়সেই তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পদার্থবিদ্যায় তার নামডাক ছড়াতে শুরু করে এর কয়েক বছর পর, 1926 সাল থেকে। ওই সময় তিনি আর পল ডিরাক মিলে আবিষ্কার করেন এক বিশেষ পরিসংখ্যান বিদ্যা। এই তত্ত্বে ইলেকট্রনের মতো মৌলিক ক্ষুদ্র কণারা পরমাণুর মধ্যে কীভাবে বিভিন্ন শক্তিস্তরে নিজেদেরকে সাজিয়ে রাখে সেটাকেই ব্যাখ্যা করা হয়। পরবর্তীকালে তার নাম অনুসরণ করেই ইলেকট্রন বা প্রোটনের মতো একদল কণাকে ফার্মিয়ন নাম দেওয়া হয়েছে, আর অন্য একদলের কণার নাম বোসন, যেমন ফোটন। এরা মেনে চলে বোস আইনস্টাইন পরিসংখ্যান। আমাদের গর্বের বিষয় এটাই যে বোসন শব্দের সঙ্গে জড়িয়ে আছেন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। ফার্মিয়ন কণারা বস্তুর গড়নের জন্য দায়ী, আর বোসন কণারা শক্তির বিন্যাসের জন্য। এনরিকো ফার্মির আরও একটি কাজ কিছু বিশেষ তেজস্ক্রিয় পদার্থের পরমাণু থেকে বের হওয়া বিটা নামের এক কণার আচরণ সংক্রান্ত ঘটনার ব্যাখ্যা দেওয়া। এই ব্যাখ্যা থেকেই পাওয়া যায় মৃদু বলের ধারণা। এই মৃদু বল বা উইক ফোর্স মহাবিশ্বের চার ধরনের মৌল বলের একটি। বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পরিক মেলামেশাকে ব্যাখ্যা করতে মূলত এই চারটে বলের সাহায্য নেওয়া হয়। অন্য তিনটে বলের নাম বলে নেওয়া দরকার, সেগুলো হল মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল আর দৃঢ় বল। তবে এনরিকো ফার্মি আরও যে কারণে বিখ্যাত তা হল পারমাণবিক নিউক্লিয়াসের ভাঙন ঘটাতে ধীরগতির নিউট্রন কণার অস্তিত্ব আবিষ্কার করতে পারা। তিনি যে একই সঙ্গে তাত্ত্বিক এবং পরীক্ষামূলক পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন, মৃদুবলের তত্ত্ব এবং এই ধীরগতির ইলেকট্রন আবিষ্কারের ঘটনা থেকেই তা প্রমাণিত হয়। 1938 সালে এই দ্বিতীয় ঘটনার জন্যই তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। তবে তার জীবন আরও অজস্র বিজ্ঞানীর মতোই সমস্যার সম্মুখীন হয় জার্মানিতে হিটলারের দাপটে। এই উপদ্রব থেকে বাঁচতে জার্মানি ছেড়ে তিনি সস্ত্রীক চলে আসেন আমেরিকায়। এখানে তিনি আরও অনেকের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জড়িয়ে পড়েন পরমাণু বোমা তৈরির সেই ম্যানহাটন প্রক্রিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে তাদের নির্মিত সেই বোমার বিধ্বংসী মারণলীলা অনেকের মতোই বিচলিত করে ফেলেছিল তাকেও। যুদ্ধের পর তিনি আবার ফিরে যান পড়াশোনার জগতে, তবে খুব বেশি দিন আয়ুও পাননি তিনি। 1954 সালে মাত্র 53 বছর বয়সে তার মৃত্যু হয়। এনরিকো ফার্মির জীবনের বৃত্তান্ত আমাদের এটাই শেখায় যে প্রত্যেক বিজ্ঞানী চালিত হন তার সমসাময়িক চারপাশের পরিস্থিতির গতিপথ অনুযায়ী। বৃহত্তর মানব সভ্যতার ক্ষতি তো চান না এদের কেউই, তবু সময়ের চাহিদা মেনেই এদেরকে কখনো কখনো যুক্ত হতে হয় এমন সব কর্মকাণ্ডের সঙ্গে যা শেষ বিচারে মানুষের জন্য কল্যাণকর হয়তো হয়ে উঠতে পারে না। তবু তাদের অবদান মিথ্যে হয় না, তাদেরকে খলনায়ক হিসেবেও দাগিয়ে দেওয়া চলে না। বিজ্ঞানীরাও শেষ পর্যন্ত মানুষ, এবং অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও তাদেরকে মনে রাখা উচিত তাদের কাজের খতিয়ান দেখেই। বিশ শতকের প্রথমার্ধের আধুনিক পদার্থবিদ্যার সেই উজ্জ্বল বিবর্তনের সময়টায় এনরিকো ফার্মির মতো মানুষেরা এগিয়ে এসেছিলেন, সমৃদ্ধ করেছিলেন এই ক্ষেত্রটাকে। এইটাই আমাদের মনে রাখা উচিত।
0: জানা অজানায় এতক্ষণ শুনলেন স্মরণে বরণে

0: এনরিকো ফার্মি, বললেন অর্পণ পাল।
1: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। অনুষ্ঠান কেমন লাগলো জানান মৈত্রী বন্ধু 23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার পোস্ট করে। জাপানের আইচি নাগোয়াতে গত 19 সেপ্টেম্বর শুরু হয়েছে 20তম এশিয়ান গেমস, চলবে আগামী 4 অক্টোবর পর্যন্ত। 1958 ও 1994 পর এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে জাপানে। 45টি দেশের ক্রীড়াবিদেরা অংশ নিচ্ছেন এবারের গেমসে। ভারতের হয়ে অংশগ্রহণ করছেন 492 জন অ্যাথলিট। এ পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পদক জয় করেছেন সাওয়ান বরওয়াল। তিনি পুরুষদের ম্যারাথনে রৌপ্য পদক জয় করেছেন, যা এই বিভাগে 44 বছর পর ভারতকে পদক এনে দিল। 1982 ভারতের নতুন দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে ভারতের হয়ে ম্যারাথনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন হসুর কুক্কাপ্পা সিথারান। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান সাওয়ান বরওয়াল হিমাচল প্রদেশের বাসিন্দা। তিনি এই রৌপ্য পদক জয়ী ম্যারাথনে সময় নিয়েছেন 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড, যা একটি জাতীয় রেকর্ড ও তাঁর ব্যক্তিগত সেরা প্রদর্শন। গতকাল অর্থাৎ 28 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মোট প্রাপ্ত পদক সংখ্যা 45, যার মধ্যে 4টি সোনা, 20টি রূপো আর 21টি ব্রোঞ্জ। গতকাল পর্যন্ত ভারত ছিল দ্বাদশ স্থানে। শুনুন সকালের আড্ডার শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সাহেব ছবি থেকে।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন ঐতিহাসিক শহরের কথা।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর বুয়েনোস আইরেস। পরিচয় করাবেন শ্রাবণী চট্টোপাধ্যায়।

একদিন যে শহর ছিল সাম্রাজ্যের প্রান্তে পড়ে থাকা এক ছোট্ট বন্দর, কি এমন ঘটেছিল যার টানে সেই শহরই একদিন হয়ে উঠল একটি দেশের রাজধানী? শুধু রাজধানী নয়, এমন এক মহানগর যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ এসে পাশাপাশি বসতি গড়ল, সঙ্গে নিয়ে এল ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, খাদ্য আর জীবনযাপনের রীতি। আর সেই বিচিত্র ভাষা ও সংস্কৃতির মিলনে জন্ম নিল এক নতুন নাগরিক সংস্কৃতি, যার নিজস্ব সুর আছে, নিজস্ব ভঙ্গি আছে, এমনকি নিজস্ব ভাষারও এক স্বতন্ত্র রূপ আছে। স্পেনীয় সাম্রাজ্যের দূর প্রান্তের ছোট্ট এক বসতি, পরে গুরুত্বপূর্ণ বন্দর, তারপর ভাইস রয়্যালটির রাজধানী, স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র, আর শেষ পর্যন্ত এমন এক মহানগর যেখানে স্পেনীয়, ইতালীয়, ইহুদি, সিরীয়, লেবানিজ, পোলিশ, রুশ এবং আরও কত ভাষা ও সংস্কৃতির মানুষ এসে মিশে গেল এক শহরের জীবনে। আর অসংখ্য মানুষের নিজেদের গড়ে নেওয়ার গল্প থেকে জন্ম নিল ট্যাঙ্গো শহর, বহির্সের শহর, ফুটবলের আবেগে স্পন্দিত শহর বুয়েনোস আইরেস, এক বহুভাষিক, বহু সাংস্কৃতিক নগর জীবনের অনন্য উদাহরণ। তবে এই শহরের ইতিহাসের শুরুতেই রয়েছে এক আশ্চর্য ঘটনা। বুয়েনোস আইরেসকে একবার প্রতিষ্ঠা করেই ইতিহাস থেমে থাকেনি, এই শহরকে প্রতিষ্ঠা করতে হয়েছিল দুবার। 1536 সাল, স্পেনীয় অভিযাত্রী পেদ্রো দে মেন্দোসা রিও দে প্লাতার তীরে এসে একটি বসতি স্থাপন করলেন। পেদ্রো দে ছিলেন স্পেনের রাজা প্রথম চার্লসের নতুন ভূখণ্ডে অভিযান ও উপনিবেশ স্থাপনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। তার সঙ্গে এসেছিল 11টি জাহাজ এবং প্রায় 1500 মানুষ, সে সময়ের বিচারে একটি বিশাল অভিযান। কিন্তু সেই প্রথম বসতি টিকে থাকল না, স্থানীয় কেরান্দি জনগোষ্ঠীর প্রতিরোধ এবং প্রতিকূল জীবনযাত্রার কারণে কয়েক বছরের মধ্যেই সেই বসতি পরিত্যক্ত হয়। 1541 সালে প্রথম বসতির অধ্যায় কার্যত শেষ হয়ে গেল, আজও সেই প্রথম বসতির সঠিক অবস্থান নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। কিন্তু যে শহরের নামের সঙ্গে শুভ যুক্ত হয়ে রয়েছে, ইতিহাস তাকে সহজে ছেড়ে দেয় না। প্রায় চার দশক পরে 1580 সালে আবার ফিরে এলেন স্পেনীয় অভিযাত্রী হুয়ান দে গারাই। আসুনসিয়ন থেকে যাত্রা করে তিনি রিও দে লা প্লাতার তীরে নতুন করে শহর প্রতিষ্ঠা করলেন। 11 জুন 1580, বুয়েনোস আইরেসের দ্বিতীয় এবং স্থায়ী প্রতিষ্ঠা। নতুন শহরের নাম দেওয়া হয় সিউদাদ দে লা সান্তিসিমা ত্রিনিদাদ ও পুয়ের্তো দে সান্তা মারিয়া দেল বুয়েন আইরে। আজকের প্লাজা দে মায়োর আশেপাশে গড়ে উঠতে শুরু করল সেই নতুন শহরের সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র। শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হলেও প্রথম দিকে তার গুরুত্ব ছিল সীমিত, কারণ স্পেনীয় সাম্রাজ্যের বাণিজ্য ব্যবস্থা ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। আমেরিকার সব বন্দর দিয়ে সরাসরি স্পেনের সঙ্গে বাণিজ্য করার অনুমতি ছিল না, ফলে বুয়েনোস আইরেসের মতো বন্দর, যার ভৌগোলিক অবস্থান এত গুরুত্বপূর্ণ, সেই

বন্দরও দীর্ঘদিন সাম্রাজ্যের বাণিজ্যিক মূলধারার বাইরে ছিল। কিন্তু যেখানে বৈধ পথ বন্ধ থাকে সেখানে অন্য পথ তৈরি হয়। রিও দে লা প্লাতার জলপথ ধরে পণ্য আসতে লাগল, যেতে লাগল। সরকারি বাণিজ্যের পাশাপাশি বেড়ে উঠল চোরা চালান। ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় বণিকদের পণ্য নানা পথে এই অঞ্চলে প্রবেশ করত। অর্থাৎ বুয়েনোস আইরেসকে আটকে রাখা গেল না। তার নদী তাকে বারবার বাইরের পৃথিবীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আঠেরো শতকে এসে শহরের চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করল। নতুন ব্যবসায়ী এলেন, জনসংখ্যা বাড়ল, বাণিজ্যিক কার্যকলাপ বাড়ল। সরকারি ঐতিহাসিক সূত্র অনুযায়ী প্রায় ১৭৩০ দশক থেকেই নতুন ব্যবসায়ীদের আগমনের সঙ্গে শহরের অর্থনৈতিক পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠতে থাকে। ১৭৭৬ সাল বুয়েনোস আইরেসের ইতিহাসে একটি যুগসন্ধি। স্পেনের রাজা তৃতীয় চার্লস রিও দে লা প্লাতা ভাইস রয়্যালটি প্রতিষ্ঠা করলেন, আর তার রাজধানী হল বুয়েনোস আইরেস। এক মুহূর্তে শহরের গুরুত্ব বদলে গেল। এবার এখানে শুধু ব্যবসায়ী বা স্থানীয় প্রশাসন নেই, এখানে বসেছে ভাইসরয়ের প্রশাসন। তৈরি হচ্ছে নতুন সরকারি প্রতিষ্ঠান, বাড়ছে আমদানি রপ্তানি, বাড়ছে মানুষের আনাগোনা। আটলান্টিকের পথে স্পেনের সঙ্গে যোগাযোগ এখন শহরের অন্যতম শক্তি। বুয়েনোস আইরেস হয়ে উঠল দক্ষিণ আমেরিকার স্পেনীয় সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। ১৭৭৬ আগে যে শহরকে সাম্রাজ্যের প্রান্ত বলে মনে করা হতো, সেই শহরই এখন সাম্রাজ্যের একটি বড় প্রশাসনিক কেন্দ্র। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাতে লাগল মানুষের জীবনও। ১৭৭৭ সালে প্রথম ভাইসরয় পেদ্রো দে সেবায় ও স্পেনীয় বন্দরগুলির সঙ্গে রিও দে লা প্লাতার বাণিজ্য আরও স্বাধীনতা দেন এবং ১৭৭৮ সালে বুয়েনোস আইরেসের শুল্ক দপ্তর প্রতিষ্ঠিত হয়। ফলে বুয়েনোস আইরেসের সামনে খুলে গেল নতুন দরজা। ১৭৮০ থেকে ১৮০০র মধ্যে শহরে বাণিজ্য ও জনসংখ্যার বৃদ্ধি স্পষ্ট হয়ে ওঠে। ইউরোপ থেকে আসা নতুন নতুন মানুষ ব্যবসা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত হতে থাকে। একই সঙ্গে ইউরোপ থেকে উদারনৈতিক রাজনৈতিক চিন্তাধারাও শহরে প্রবেশ করে। পরবর্তী সময় এই চিন্তাগুলি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করার পটভূমি তৈরি করে। ১৮০৬ সালে ব্রিটিশ বাহিনী রিও দে লা প্লাতায় অভিযান চালিয়ে বুয়েনোস আইরেস দখল করে। স্পেনীয় ভাইসরয় সান্তিয়াগো দে লিনিয়াসের নেতৃত্বে স্থানীয় বাহিনী ও নাগরিকদের প্রতিরোধে শহর পুনরুদ্ধার করা হয়। পরের বছর ১৮০৭ সালে ব্রিটিশরা আবার আক্রমণ করে, আবারও প্রতিরোধ গড়ে ওঠে এবং দ্বিতীয় আক্রমণও ব্যর্থ হয়। বুয়েনোস আইরেসের মানুষ বুঝতে শুরু করল, দূর স্পেনের রাজশক্তির ওপর সম্পূর্ণ নির্ভর না করেও তারা নিজেদের শহর রক্ষা করতে পারে। এই আত্মবিশ্বাসী পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তারপর ১৮১০ সালের মে মাস, ইউরোপে তখন নেপোলিয়নের যুদ্ধের অভিঘাতে স্পেনের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটে। সেই খবর এসে পৌঁছেছে আটলান্টিক পেরিয়ে বুয়েনোস আইরেসে। শহরের মানুষ প্রশ্ন করতে শুরু করল, যদি স্পেনেই রাজশক্তির স্থিতি নড়বড়ে হয়ে যায়, তাহলে আমেরিকার এই উপনিবেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে? প্লাজা দি মায়ুর চারপাশে জমতে লাগল মানুষ। ক্যাবিলদোকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তীব্র হল। অবশেষে ২৫শে মে ১৮১০ গঠিত হল প্রথম জুন্তা, একটি নতুন রাজনৈতিক কর্তৃত্বের সূচনা। এই ঘটনায় আর্জেন্টিনার স্বাধীনতার দীর্ঘ পথের গুরুত্বপূর্ণ সূচনা। তবে ১৮১০কে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা বলা যাবে না। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসে ১৮১৬ সালের ৯ জুলাই তুকুমানে। অর্থাৎ ১৮১০ সাল ছিল বিদ্রোহের মুহূর্ত, আর ১৮১৬ ছিল স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। আর এই দুইয়ের মাঝখানে বুয়েনোস আইরেস হয়ে উঠল নতুন রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান কেন্দ্র। স্বাধীনতার পরেও বুয়েনোস আইরেসের ইতিহাস সহজ ছিল না। শহরটির বন্দর, রাজস্ব এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে কেন্দ্র ও প্রাদেশিক শক্তির মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছে। শেষ পর্যন্ত ১৮৮০ সালে সেই দীর্ঘ বিরোধের একটি বড় নিষ্পত্তি হল। বুয়েনোস আইরেসকে আর্জেন্টিনা প্রজাতন্ত্রের জাতীয় রাজধানী করা হল এবং শহরটি ফেডারেল অধিক্ষেত্রে চলে গেল। ৬ ডিসেম্বর ১৮৮০ প্রেসিডেন্ট হুলিও রোকার সময় ফেডারালাইজেশনের আইন কার্যকর হয়। এবার সত্যিই সেই ছোট্ট প্রান্তিক বন্দর নগরীর পরিচয় বদলে গেল। কিন্তু ইতিহাসের সবচেয়ে সুন্দর পরিবর্তনটি তখনও বাকি, কারণ রাজধানী হওয়ার সঙ্গে সঙ্গে বুয়েনোস আইরেস শুধু রাজনৈতিকভাবে বড় হল না, মানুষের শহর হিসেবেও সে অভূতপূর্বভাবে বদলে গেল। ১৯ শতকের দ্বিতীয়ার্ধে
ইউরোপ থেকে অভিবাসনের যে বিশাল স্রোত আর্জেন্টিনায়

পৌঁছেছিল তার অন্যতম প্রধান দরজা ছিল বুয়েনোস আইরেস। স্পেনীয় ও ইতালীয়দের পাশাপাশি সিরীয়, লেবানিজ, পোলিশ, রুশ এবং আরও নানা সম্প্রদায় এসে বসতি গড়তে লাগল। সরকারি সূত্র বলা হয়েছে এই অভিবাসনই শহরের স্বতন্ত্র বহু সাংস্কৃতিক চরিত্র তৈরিতে গভীর ভূমিকা রেখেছিল। ইতালীয় শ্রমিকের উচ্চারণ, স্পেনীয় অভিবাসীর স্মৃতি, পূর্ব ইউরোপ থেকে আসা মানুষের সংস্কৃতি, মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষের জীবনধারা, সবকিছু এসে মিশতে লাগল বুয়েনোস আইরেসের রাস্তায়। একটি শহর তখন আর এক ভাষায় থাকল না, একটি সংস্কৃতিও থাকল না, সে হয়ে উঠল বহু মানুষের মিলিত জীবন থেকে তৈরি এক নতুন স্বর, আর সেই স্বরেরই একদিন নাম হল ট্যাঙ্গো। ট্যাঙ্গো আসলে একটি শহরের বহু মানুষের একসঙ্গে বেঁচে থাকার গল্প। সেখানে যেমন আছে বিদেশ থেকে আসা মানুষের স্মৃতি, তেমনি আছে নতুন শহরে নিজেদের জায়গা করে নেওয়ার আকাঙ্ক্ষা, আছে প্রেম, বিচ্ছেদ, অভিমান, নিঃসঙ্গতা, আর আছে শহুরে জীবনের দ্রুত বদলে যাওয়া ছন্দ। 2009 সালে ইউনেস্কো আর্জেন্টিনা ও উরুগুয়ের যৌথ ঐতিহ্য হিসেবে ট্যাঙ্গোকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। বুয়েনোস আইরেসের ক্ষেত্রে সুরের পাশাপাশি আরও একটি জিনিস তার পরিচয় বহন করে, সাহিত্য। আর সেই সাহিত্য মানচিত্রের সবচেয়ে উজ্জ্বল নামগুলির মধ্যে একটি হোর্হে লুইস বোহের্স। বোহের্সের কাছে বুয়েনোস আইরেস শুধু একটি শহর ছিল না, তার রাস্তা, পুরনো পাড়া, শহরের প্রান্ত, মানুষের স্মৃতি সবই তাঁর লেখায় ফিরে এসেছে নানা রূপে। আর এই শহরের আরেকটি পরিচয় যা সাহিত্য বা ট্যাঙ্গোর মতোই মানুষের আবেগকে একত্র করে, তা হল ফুটবল। বুয়েনোস আইরেসের ফুটবল কেবল একটি খেলা নয়, শহরের পাড়া, অভিবাসী সমাজ এবং মানুষের সামাজিক পরিচয়ের সঙ্গেও ক্লাবগুলির সম্পর্ক তৈরি হয়েছে। লা বোকা অঞ্চলের সঙ্গে বোকা জুনিয়র্সের ইতিহাস যেমন জড়িয়ে আছে, তেমনি রিভার প্লেটও এই শহরের ফুটবল সংস্কৃতির অন্যতম প্রধান অংশ। দুই ক্লাবের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা থেকে জন্ম নিয়েছে সুপার ক্লাসিকো, যা বুয়েনোস আইরেসের জনপ্রিয় সংস্কৃতির একটি পরিচিত প্রতীক। ফলে শহরটিকে বুঝতে গেলে ফুটবলকেও বাদ দেওয়া যায় না, কারণ ট্যাঙ্গো যেমন শহরের আবেগকে সুর দিয়েছে, সাহিত্য যেমন শহরের স্মৃতিকে শব্দ দিয়েছে, ফুটবল তেমনি সেই আবেগকে নিয়ে গেছে মানুষের সমবেত উল্লাসের মধ্যে। আজকের দিনে এই শহরের প্লাজা দি মায়ো স্কোয়ারের দিকে তাকালে চোখে পড়বে কাসা রোসাদা বা সেই বিখ্যাত গোলাপি প্রাসাদ, যা আজও ইভা পেরন বা এভিতার রাজনৈতিক লড়াই ও আবেগের সাক্ষ্য বহন করছে। আর বিশ্ববিখ্যাত কোলন থিয়েটার আজও মনে করিয়ে দেয় ঊনবিংশ শতকে ধ্রুপদী ইউরোপীয় আভিজাত্যকে। ক্যাফে সংস্কৃতির এক অদ্ভুত টান রয়েছে এই শহরে। ক্যাফে ততর্ণীর মতো শতাব্দী প্রাচীন কফি হাউসগুলোতে আজও সাহিত্যিক, শিল্পী আর সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা আড্ডায় মেতে থাকেন। এই শহরের ধুলিকণায় মিশে আছে দিয়েগো মারাদোনা আর লিওনেল মেসির ম্যাজিক। বোকা জুনিয়র্সের মতো বিখ্যাত ক্লাবের স্টেডিয়ামগুলো দেখলে বোঝা যায় ফুটবল এখানে শুধু খেলা নয়, ধর্ম। ট্যাঙ্গোর মায়াবী ছন্দ, ফুটবলের উন্মাদনা আর ইতিহাসের রাজকীয় স্থাপত্য, সব মিলিয়ে বুয়েনোস আইরেস শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি আসলে এক চিরন্তন অনুভূতি। আর হয়তো সেই কারণেই রিও দে লা প্লাতার তীরে দাঁড়িয়ে থাকা এই শহরের দেওয়ালে কান পাতলে শোনা যায় তার বহু শতকের পদশব্দ।

শুনলেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর বুয়েনোস আইরেস। পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

0: 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কথাকার অগ্নিযুগের অনামীরা। এই পর্যায়ে আজ শুনবেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা, বলছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।
3: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর মতো এত দীর্ঘ সময় ধরে জেলে বন্দি থাকার নজির খুব কমই রয়েছে। 1908 থেকে 1946 এর মধ্যে ছবারে মোট 30 বছর ব্রিটিশ ভারতের নানান কারাগারে এবং 4-5 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছিলেন। তার আসল নাম ত্রৈলোক্যমোহন, তবু তিনি পরিচিত ত্রৈলোক্যনাথ হিসেবে। এই নাম পরিবর্তনেরও একটা গল্প রয়েছে। তখন ষাটিরপাড়া হাইস্কুলে পড়েন, রীতিমতো অনুশীলন সমিতির সদস্য এবং নানাবিধ সামাজিক কাজকর্মেও যুক্ত। এ সময় স্কুলে সরকারি চিঠি এলো ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নামে। সরকার বিরোধী নানান রাজনৈতিক কাজকর্মের সঙ্গে সে যুক্ত এই অভিযোগ। প্রধান শিক্ষক ভেবেছিলেন লিখে পাঠাবেন ত্রৈলোক্যনাথ নামে এই স্কুলে কোনো ছাত্র নেই, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না ভেবে শেষমেশ লিখে পাঠালেন যে ত্রৈলোক্যনাথ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নয়, সে শুধু স্বদেশী ব্যায়াম ও স্বদেশী খেলার সঙ্গে যুক্ত। এরপর থেকেই তার নামের সঙ্গে মোহনের পরিবর্তে নাথ শব্দটি যুক্ত হয়ে গেল। ময়মনসিংহ জেলাতে ধলাতে বোর্ডিং স্কুলে পড়াকালীন 1905 সালে স্বদেশী আন্দোলনের ঢেউ এসে লাগল। সেই শুরু হল স্বাধীনতা আন্দোলনের ধারায় তাঁর প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া। পরের বছর দাদা চন্দ্রমোহন চক্রবর্তী ধলা হাইস্কুল থেকে ভাইকে এনে ষাটিরপাড়া স্কুলে ভর্তি করে দেন। তাতে অবশ্য স্বদেশী আন্দোলনে ভাঁটা পড়েনি। ষাটিরপাড়ার জমিদার নিজেই ছিলেন স্বদেশী আন্দোলনের একজন নেতৃস্থানীয় লোক, ফলে স্বদেশী আন্দোলন যে সেখানেও দানা বেঁধে উঠবে এর আশ্চর্য কি। ত্রৈলোক্যনাথ ও বরদাকান্ত দেবের তত্ত্বাবধানে অনুশীলন সমিতির শাখা আরম্ভ হল। সমিতিতে যোগদান করার সময় নানাবিধ প্রতিজ্ঞা করতে হতো এবং শপথ নিতে হতো দেশের জন্য সমগ্র জীবন উৎসর্গ করার। আজীবন ত্রৈলোক্যনাথ সেই প্রতিজ্ঞা পালন করেছেন। সমিতির সদস্যরা বিশ্বাস করতেন সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই দেশের স্বাধীনতা লাভ সম্ভব, আর সেজন্য প্রয়োজন অস্ত্রশস্ত্র, লোকবল এবং অর্থ। কেবল শুভানুধ্যায়ীদের অর্থ যথেষ্ট নয়, তাই বিপ্লবীদের আবেদনের বদলে আদায়ের পথও অবলম্বন করতে হতো। 1908 সালের গোড়ায় বাহড়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু পুলিশ এই ডাকাতির কিনারা করতে পারেনি। এর কিছুদিন বাদে ত্রৈলোক্যনাথ দুজন বন্ধুর সঙ্গে ঢাকায় যাবার সময় গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ হয় ডাকাতি ও নৌকো চুরির। সমিতিরই সদস্য দুই ভাই বিশ্বাসঘাতকতা করে তাঁকে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, ডাকাতির প্রমাণ না মিললেও নৌকো চুরির দায়ে ত্রৈলোক্যনাথ ও তার সঙ্গীদের 5 মাসের সশ্রম কারাদণ্ড ও 50 টাকা জরিমানা হয়, অনাদায়ে আরও 1 মাস জেল। 1908 সালের মাঝামাঝি সময়ে সেই

অল্পদিনের মধ্যেই আবার বাড়ি ছাড়া। এইবার ঢাকা শহরে গিয়ে নতুন উদ্যোগে সমিতির কাজে আত্মনিয়োগ, পাশাপাশি বিভিন্ন গ্রামে শিক্ষকতার কাজ চলতে থাকল। এ সময় সশস্ত্র আন্দোলন এক নতুন দিকে মোড় নেয় এবং প্রায়শই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এখানে ওখানে বিপ্লবীদের আক্রমণ নেমে আসতে থাকে। ঢাকা ষড়যন্ত্র মামলায় সমিতির বহু সদস্য ধরা পড়লেন, ত্রৈলোক্যনাথ পুলিশের খাতায় পলাতক ঘোষিত হলেন। আত্মগোপন করে থাকাকালীন এ সময় বিস্তর জায়গায় ঘুরতে হয়েছে তাকে, কখনো মাঝি, কখনো কুলি, চাকর অথবা বড়লোক ব্যক্তির বেশ ধারণ করেছেন। এ সত্ত্বেও শিক্ষা বিস্তার ও স্বদেশী ভাবনার প্রচারের লক্ষ্য অটুট ছিল। গ্রামেগঞ্জে বহু পাঠশালা, গ্রন্থাগার এসব স্থাপন করেছেন স্বদেশী ভাবনায় মানুষকে শিক্ষিত ও বলিয়ান করে তুলতে। 1912 সালে ফের পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবারে পুলিশ কর্মচারী খুনের মামলায়। যদিও সে কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন না, কিন্তু তদন্তে দেখা যায় যে এই সেই ঢাকা ষড়যন্ত্র মামলার পলাতক আসামি। সুতরাং পুনরায় হাজতবাস এবং প্রমাণাভাবে কিছুদিন পর মুক্তি পেয়ে বাড়ি ফেরা। তবে এবার পুলিশের সতর্ক নজর তাঁর ওপর ঘোষিত হয়ে গিয়েছিল। তিনি একটি বিপজ্জনক ব্যক্তি, তাই তাকে চোখে চোখে রাখতে হবে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দ্বিতীয়বার বাড়ি ছেড়ে পালালেন ত্রৈলোক্যনাথ। প্রথমে চলে আসেন ঢাকা, কিন্তু পূর্ববঙ্গে সে সময় তার থাকা অসম্ভব ছিল। ফলে বিরজা ছদ্মনামে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, বহরমপুর, মালদা, নানান জায়গায় ঘুরে ঘুরে সমিতির কাজ করতেন। 1912 সালেই প্রথম কলকাতা শহরে আসেন। এ সময় প্রচণ্ড কাশি ও হাঁপানিতে কাহিল হয়ে পড়েছিল শরীর। নলিনী কিশোর গুহ এবং ডাক্তার শরৎকুমার মল্লিকের চিকিৎসায় ক্রমে অল্প অল্প করে সুস্থ হয়ে ওঠেন। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধের আবহে ভারতে নানান জায়গায় সশস্ত্র আন্দোলনে আবার একটা জোয়ার আসে। লাহোর, বেনারস, বরিশাল, ঢাকা, কলকাতা, ভুবনেশ্বর নানান জায়গাতে বিপ্লবীদের অভ্যুত্থান সংঘটিত হয় এবং 1915 সালের 21 ফেব্রুয়ারি স্বাধীনতার দিন অবধি ঘোষণা করা হয়। সেই সশস্ত্র বিপ্লব বলাই বাহুল্য সফল হয়নি এবং ব্রিটিশ সরকার বিপ্লবীদের আটক করে বিচার শুরু করে। ত্রৈলোক্যনাথের নামে একাধিক মামলা রুজু হয় পলাতক হিসেবে। কত যে ছদ্মনাম এ সময় নিয়েছেন, বিরজা, হরেন্দ্র, কালীচরণ, মহারাজ, পরবর্তীকালে মহারাজ নামটি তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে যায়। যা হোক, 1914 সালের শেষ দিকে কলকাতার গঙ্গার ঘাটে মহারাজ ধরা পড়েন। এক পরিচিত ব্যক্তিরই বদান্য দেয়, তিনি পুলিশের দারোগার কাছে খবরটি পৌঁছে দেন। যেহেতু বরিশাল ষড়যন্ত্র মামলায় তাঁর নাম ছিল, ফলে প্রথমে বরিশাল জেলে, তারপর ঠাঁই হয় আন্দামান সেলুলার জেলে, 10 বছর কালাপানির সাজা। তিনি লিখছেন, 1916-17 সাল নাগাদ পুলিন সেন, বারিন ঘোষ, সাভারকর ভাইয়েরা, পণ্ডিত পরমানন্দ, মোস্তাফা আহমেদ, পৃথ্বি সিং, গুরুমুখ সিং এদের সঙ্গে সেলুলার জেলে, 1925-26 সালে মান্দালয় জেলে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে, 1932-33 সালে মাদ্রাজের বিভিন্ন জেলে রামন মেনন, সদাশিব রাও, এনজি রং, নারায়ণ মেনন প্রভৃতির সঙ্গে ছিলেন। এও লিখছেন, জেলখানার পেনাল কোডে যেসব শাস্তির কথা লেখা আছে এবং যেসব শাস্তির কথা লেখা নাই, তার প্রায় সবগুলি ভোগ করিয়াছি। এইভাবে উপর্যুপুরি জেল ও অত্যাচার, ভয়ানক কায়িক পরিশ্রম সত্ত্বেও মনোবলে এতটুকু চিড় ধরেনি। 1938 সালে হিজলি জেল থেকে মুক্তির পর ফের ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে 1942-এ কারারুদ্ধ হন। আক্ষেপ করেছেন, যখন আগস্ট আন্দোলনের পর দেশ উত্তাল, সেই সংগ্রামের সময় তিনি ব্রিটিশ কারাগারে বন্দী। 1946 সালে জেল মুক্তির পর দাঙ্গা বিরোধী কাজে নিজেকে যুক্ত করেন এবং বঙ্গদেশের নানান প্রান্তে গিয়ে প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দেন। দেশভাগ তাকে ব্যথিত করেছিল, পূর্ববঙ্গ ছেড়ে এদেশে আসেননি, শেষ জীবনটা নিজের গ্রাম কাপাসাটিয়াতেই কাটান। সখেদে বলেছেন, স্বাধীনতার পর দেশটিকে যেভাবে দেখার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবে রূপায়িত দেখতে পাননি। গতানুগতিক গ্লানি, দুঃখ, দৈন্যের ওপরে তুলে নেবার যে বৈপ্লবী সাধনার সিদ্ধি, তা আনা যায়নি। 1970 সালের 6 আগস্ট দিল্লিতে পার্লামেন্টে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

0: এর তিন দিন বাদে 9 আগস্ট 81 বছর বয়সে এই স্বাধীনতা সংগ্রামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন বিপ্লবী মানুষদের অবদান আমরা যেন কখনো বিস্মৃত না হই।
1: কথাকার অনুষ্ঠানে অগ্নিযুগের অনামীরা। এই পর্যায়ে আজ শুনলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা, বললেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনুন একটি দেশাত্মবোধক গান, চারণকবি মুকুন্দ দাসের গান, শিল্পী সবিতাব্রত দত্ত।

চারণ কবি মুকুন্দ দাসের দেশাত্মবোধক গান শুনলেন সবিতা ব্রত দত্তের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 9:10, বাংলাদেশ সময় সকাল 9:30 হয়ে 18 সেকেন্ড। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন আহির ভায়রব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আহির ভায়রব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী, রাগ আহির ভাইরো, তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

আজ মনের মতো গানে তাপস পালের বেশ কয়েকটা ছায়াছবির গান। প্রথমে যে গানটি আমরা শোনাব, সরল লাজুক কেদারের প্রেম বন্ধুত্ব নানান মজার ভুল বোঝাবুঝিকে ঘিরে তরুণ মজুমদারের জনপ্রিয় প্রেমের গল্প। আর আপনাদের সঙ্গে শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

এই ছায়াছবিতেই তাপস পালের চলচ্চিত্র জীবনের সূচনা। আজ শিল্পীর জন্মদিন, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।

প্রথম গানটি শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রেম অভিমান আত্মসমর্পণের আবেগকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অসাধারণ ফুটিয়ে তুলেছিলেন তরুণ মজুমদার এই ছায়াছবিতে। দাদার কীর্তি

অরূপ আর কেয়ার মিষ্টি প্রেমের গল্প, মনে পড়ে নিশ্চয়ই সেই সিনেমাটি, ভালোবাসা ভালোবাসা, শিল্পী শিবাজি চট্টোপাধ্যায়।

এই ছায়াছবিটি আরও একটি গান, পারিবারিক বিরোধ, মায়ের প্রতি অরূপের ভালোবাসা, তারপর শেষ পর্যন্ত সম্পর্কের পুনর্মিলন, ভারী সুন্দর পারিবারিক একটি ছবি মনে পড়ে নিশ্চয়ই আপনাদের সবার। আর এই ধরনের এই গানগুলো শুনতে শুনতে কেমন যেন সত্যি সত্যি আমরা ভীষণ নস্টালজিক হয়ে যাই। পরের গানটিরও শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, ছবির নাম ভালোবাসা ভালোবাসা।

একটা গান দেখুন, কি সুন্দর একটা গল্প! এই ভারী চমৎকার গল্পটা শুনতে শুনতে কেমন আমরা মনে হচ্ছিল যে একটা অন্য জায়গায় বোধহয় কোথাও ভেসে গেছি। এবারে যে গানটি আমরা শুনব, এই সিনেমাটিও খুব জনপ্রিয় একটি সিনেমা। গ্রামের দরিদ্র প্রতিভাবান যুবক জয়ন্ত গান শিখে প্রতিষ্ঠিত হতে চায়। হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই গুরু দক্ষিণা, গুরু প্রেম ত্যাগ আর ভালোবাসার আবেগে তৈরি এই অসাধারণ চলচ্চিত্রটি।

গুরুদক্ষিণা এই ছায়াছবিটি 1987 সালে মুক্তি পেয়েছিল। অত্যন্ত সফল আর একেবারে সুপারহিট বাংলা সিনেমা বলা যেতে পারে। অঞ্জন চৌধুরীর পরিচালনায়, ভবেশ কুণ্ডুর প্রযোজনায় এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পি লাহিড়ি। আরও একটি গান এই ছায়াছবি থেকেই, এটিও অত্যন্ত জনপ্রিয় গান এবং আপনাদের সকলের খুব প্রিয় গান তো বটে। পরের গানটি শুনবো আমরা, শিল্পী কিশোর কুমার।

প্রেমের নতুন অনুভূতি, প্রকৃতির সঙ্গে ভালোবাসার আনন্দকে কেন্দ্র করে এবারের গানটি। তাপস পাল আর দেবশ্রী রায়কে নিয়ে গানটির জনপ্রিয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1989 সালে মুক্তি পায় এই ছায়াছবিটি। ছায়াছবির নাম চোখের আলোয়, শিল্পী বাপ্পী লাহিড়ী।

তাপস পাল অভিনীত সাহেব, সাহেবের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন তিনি, যা তার অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং যুগান্তকারী মাইল ফলক হয়ে রয়েছে। এই ছবিতে অনবদ্য অভিনয়ে সুবাদে অভিনেতা তাপস পাল শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এই ছায়াছবির একটি গান শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আজ জন্মদিনে তাপস পাল বা মনের মতো গানে শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। এবারে পরে যে গানটি আপনাদের শোনাব নয়নমণি, নয়নমণি ছায়াছবিটি 1989 সালে মুক্তি পায়। নয়নমণি এই ছবিতে গ্রাম বাংলার নয়ন আর মণির প্রেম আর গায়ক হওয়ার স্বপ্নকে ঘিরেই গল্প। মণি গান গেয়ে পুরস্কার পায়, বড় শিল্পী হবার স্বপ্ন দেখে, এই সব নিয়েই আমাদের পরের নিবেদনে এই সিনেমার গানটি শিল্পী বাপি লাহিড়ী।

এবারে সেই গল্পটা, এই গল্পটা আপনাদের সবার জানা, নবগ্রামের দুই বন্ধু মঙ্গল আর দীপ। দীপের মধ্যে গান গাওয়ার একটা সহজাত প্রতিভা ছিল, আর মঙ্গল তার নিজের সব কিছু বাজি রেখে আর্থিক ক্ষতি সহ্য করেও দীপকে একজন বড় গায়ক তৈরি করতে চাইছিল। কিন্তু সাফল্যের পর এই সম্পর্কের কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং তারপর সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে দুই বন্ধুর আবার মিলন ঘটে। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটি। 1989 সালে মুক্তিপ্রাপ্ত এই জনপ্রিয় পারিবারিক এবং এই মিউজিক্যাল ড্রামা, যার পরিচালনায় হরনাথ চক্রবর্তী। আমরা এইবারে এই সিনেমা থেকে একটি গান শুনব, শিল্পী মোহাম্মদ আজিজ।

এবারেই যে গানটি আমরা শুনব তাপস পাল অভিনীত এই ছায়াছবিটি ১৯৮৮ সালে আমরা দেখেছিলাম। ছায়াছবিটির নাম তুমি কত সুন্দর। এখানে একটি গান ছিল যে গানটি সিনেমা পেরিয়েও কোথাও যেন একটা গানটা শুনলেই মন খারাপ হয়ে যায়। এই মন খারাপের গান মনের মতো গানে একটু সঙ্গী করে নিই আমরা, শিল্পী কিশোর কুমার।

কিছু কিছু গান আমাদের মনের মনে কোঠায় থেকে যায়, আর কিছু কিছু শিল্পীও। আজ শিল্পী বিশিষ্ট অভিনেতা তাপস পালের জন্মদিন, সেই উপলক্ষে মনের মতো গানে আজ তার অভিনীত চলচ্চিত্র থেকে বেশ কয়েকটি গান আপনাদের জন্য। আজকের মনের মতো গান এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি, শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রামধনু অনুষ্ঠানে নজরুল গীতি, শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন লোকগীতি, শিল্পী মলয় ঘোষ।

এতক্ষণ রামধনু অনুষ্ঠানে শুনলেন লোকগীতি, শিল্পী মলয় ঘোষ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে থ্যালাসেমিয়া কিন্তু একটি সাংঘাতিক আকার ধারণ করেছে ভারতবর্ষে, এবং রক্তাল্পতাজনিত এই অসুখ, কি করে এই অসুখের থেকে আমরা মুক্তি পেতে পারি, এই যে সময়টায় আমরা রয়েছি এর আকার যে একটা সাংঘাতিক রূপ ধারণ করেছে, সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি, সচেতনতা তৈরি করতে পারি, এই সবকিছু নিয়ে

0: আজকের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি এমন একজন মানুষকে যিনি দীর্ঘ সময় ভারতীয় সেনাবাহিনীতে তার জীবন উৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাব মেজর নরেশ চন্দ্র দাস। একটা যুদ্ধ তিনি কাটিয়ে এসেছেন এবং যুদ্ধ থেকে ফিরে তিনি আবারও একটা নতুন যুদ্ধ শুরু করেছেন, সেটি হল বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। মেজর নরেশ চন্দ্র দাস, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
1: জয় হিন্দ।
0: আমরা বলছি যে বিয়ের আগে কুষ্ঠি বিচারটা যতটা গুরুত্বপূর্ণ বলে আমরা ভাবি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা। এটা আপনি বলছেন বা এই সচেতনতাটাই আপনি মানুষের মধ্যে তৈরি করতে চাইছেন। থ্যালাসেমিয়ার বিরুদ্ধে আপনার নতুন লড়াই, তাই তো?
1: একবারে থ্যালাসেমিয়া এমন একটি রোগ যা সিমটম নেই, মানুষকে দেখে বোঝা যাবে না থ্যালাসেমিয়া বাহককে আক্রান্ত। তো এই বাহক ভারতবর্ষের খুব নামি নামি লোকের মধ্যে আছে, যেমন মিঠুন চক্রবর্তী অভিনেতা, অমিতাভ বচ্চন অভিনেতা, ফ্রান্সের ফুটবল খেলেন জিদান থ্যালাসেমিয়া বাহক। হ্যাঁ, তারা এরা এই রোগটা কোনোদিন ওনারা সারাতে পারবেন না, এর কোন মেডিসিনও নেই।
0: কিন্তু ওনারা যে বাহক, কিন্তু ওনারা তো একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন।
1: বাহক সবসময় সুস্থ, আমি বসে আছি, আমি একজন বাহক, আমি সুস্থ সাবলীল, আমি দৌড়াতে পারি, আমার সবকিছু অ্যাক্টিভিটি ঠিক থাকে। কিন্তু ভয়ঙ্কর বিপদ কোনখানে, একটি বাহক আরেকটি বাহককে বিবাহ করলে পরে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণের প্রবল সম্ভাবনা থাকে।
0: আচ্ছা,
1: আর এটা আপনি ডাক্তারখানায় গেলে কোনো ট্রিটমেন্ট করা যাবে না, এর কোনো মেডিসিনও নেই। শুধু বিবাহের আগে জেনে নিতে হবে আপনি বাহক কিনা,
0: মানে পরস্পর দুজনেই বাহক কিনা।
1: হ্যাঁ, একজন বাহক হলেও কোনো অসুবিধা নেই, সে নর্মালকে বিবাহ করতে পারে, কিন্তু একজন বাহক আরেকজন বাহককে বিবাহ করতে পারবে না। যদি বাহককে বিবাহ করে ফেলে তো প্রবল সম্ভাবনা থাকে একটা থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে।
0: মানে একজন বাহক হতে পারে, কিন্তু যে পরবর্তী প্রজন্ম যে থাকবে সে আক্রান্ত হবে, তাই তো?
1: আক্রান্ত হবে, বাট মেজর রোগী হবে না। একজন বাহক আর একজন নর্মালের সঙ্গে বিবাহ হয়ে গেলে পরে সে বাহক হতে পারে, কিন্তু রোগী হবে না তার পরিবারে।
0: ঠিক, বেশ। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আমার আসছে যে এই যে থ্যালাসেমিয়া, এটা কত রকমের হয়?
1: এ মেজর থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া দু রকমের আছে। এবার মেজর থ্যালাসেমিয়া যারা একবারে রোগী, মানে সে বাবা মার সঙ্গে দুটো জিনের দুটো বাহক পেয়েছে তারপরে সে রোগী হয়েছে, সে মেজর থ্যালাসেমিয়া। আর একজন বাহক সে রোগী নয়, সে রক্তদান পর্যন্ত করতে পারে, সে হচ্ছে মাইনার। তো মাইনারের জন্য কিছু আছে, মেজর হওয়াটাই মুশকিল। তাই আপনি যে কথাটা বললেন যে রক্ত পরীক্ষা, আমি সেইটাই ফাইট এগেন্স্ট থ্যালাসেমিয়ার সম্বন্ধে আমি এটা বলি যে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে।
0: এবার আমি জিজ্ঞেস করব আপনাকে যে আপনি তো অনেক বছর, 30 বছর সেনাবাহিনীতে কাটিয়েছেন, তাহলে সেখান থেকে হঠাৎ করে আপনি এই বিষয়টির মধ্যে, এই যে নতুন এক যুদ্ধক্ষেত্রে আপনি সৈনিক হয়ে দাঁড়ালেন, কেন?
1: এটাও একটা আমার নিজের মায়ের একটা অভিজ্ঞতা। আমি যখন 9-10 পড়েছি তখন এই সরস্বতী পুজোর সময়, পুজোর মধ্যে থেকে মা তখন বলে উঠল যে এই পুজো টুজো এর থেকে চাকরি বাকরি পেলে রক্তদান শিবির করিস। তো আমি যখন রিটায়ার করে আসি তখন আমার বাড়িতে রক্তদান শিবির হয়। সেই সময় এক ভদ্রলোক আমার কাছে আসে যে আপনি রক্তদান শিবির করেন, থ্যালাসেমিয়া সম্বন্ধে কেন কাজ করেন না? আমি বললাম থ্যালাসেমিয়া সম্বন্ধে এত বুঝি না। তো বলে আপনার গ্রামে আগে করুন, ডাক্তারের টিম আসবে, আপনার গ্রামে বুঝতে পারবেন। তখন আমার গ্রামে প্রথম থ্যালাসেমিয়া টেস্ট হয়, 66 জন থ্যালাসেমিয়া টেস্ট করে, তার মধ্যে 7 জন বাহক পাওয়া যায়। আমি তখন এই বাহক সম্বন্ধে জানতে পারি যে এই বাহকগুলো আরেকটি বাহককে বিবাহ করলে থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ হয়। এর কোনো সিমটম থাকে না, এ বংশগত একটা রোগ, এর কোনো ছোঁয়াচে নেই, কোনো ঠাকুরের অভিশাপেও হয় না, কারণ বাবা মার অজ্ঞানতার অভাবে একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ হয়। সেই থেকে আমার এ শুরু। আজকের দিনে 139টা স্কুলে আমি থ্যালাসেমিয়া টেস্ট করেছি ভারত সরকারের তরফ থেকে, তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রচণ্ড সহযোগিতা করে প্রত্যেক স্কুলে স্কুলে ফ্রি অফ কস্টে এই HPLC টেস্ট করানো হয়। তার মধ্যে 16,000 অ্যাপ্রক্স 16,000 ছেলেমেয়েরা আমরা টেস্ট করিয়েছি, তার মধ্যে 1302 জন বাহক পেয়েছি।
0: গ্রামে গ্রামে গিয়ে

0: করে
1: গ্রামে গ্রামে স্কুলে,
0: সরকারি স্কুলে,
1: সরকারি স্কুলে, প্রাইভেট স্কুলে করি, যেকোনো যেকোনো স্কুল, ক্লাবে, কলেজ, ইউনিভার্সিটিতে করি। আর তাতে এই আমাদের শুধু একটাই কাজ, যদি আমি পশ্চিমবঙ্গে বাহক চিহ্নিত করতে পারি, পরবর্তী দিনে এই থ্যালাসেমিয়া রোগীর জন্মগ্রহণ হবে না। এবার এই প্যাথেটিক জায়গাটা আপনাকে বলছি, একটা থ্যালাসেমিয়া রোগী যখন হয় ছ মাস বয়স থাকে তার, তাকে সেই সময় রক্ত দিতে হয়,
0: ছ মাস বয়স থেকে
1: মাংসের টুকরোটাতে হাসতে জানে না, কানতে শুধু পারে, সে বোঝে না, তাকে 14-15 বার ইঞ্জেক্ট করতে হয় ওই রক্তটা দেওয়ার জন্য। একবারে বাবা মা ওইখানে দাঁড়িয়ে থাকলে চোখের জল পড়ে যায়, ওই বাচ্চাটাকে কিভাবে ইঞ্জেক্ট করা হয় 14টা। সেই জন্য আমি বলি বারবার যে আপনারা একটা ইঞ্জেকশন নিন, একটু টেস্ট করে নিন, আপনার এই বাচ্চাটার কষ্ট হবে না।
0: মানে আপনি সচেতনতাটা তৈরি করার কাজটা করছেন
1: একবারে, এটা একটা সচেতনতার লড়াই।
0: কত বছর ধরে করছেন
1: এটা? আমরা 2014 থেকে এখন কন্টিনিউয়াস চলছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনে শিবন একটা ইনফরমেশন জমা দিয়েছি 10 বছরের, তাতে আমাদের 10 বছরে 129টা স্কুলের জমা দিয়েছিলাম। আর তাতে সরকার অনেকটা আমাদের হেল্প করে, মানে আমরা যে কোনো স্কুলে যত টেস্ট করতে যাই তো আমাদের সরকারের তরফ থেকে এই টিমটা যায়, মেডিকেল টিম।
0: আচ্ছা, কোন ধরনের থ্যালাসেমিয়া সবথেকে বেশি মারাত্মক?
1: সবচেয়ে বেটা থ্যালাসেমিয়া। বেটা থ্যালাসেমিয়ার রক্ত এত তাড়াতাড়ি খারাপ হয়, ভাবা যাবে না যে বেটা থ্যালাসেমিয়ার রক্তে এক মাসের মধ্যে তাকে রক্ত দিতে হবে। আবার মেয়েদের ক্ষেত্রে এটা 20-22 বছরে ডবল হয়ে যায়, মানে মাসে দুবার করে দেয়। আর একটা জিনিস ভাবুন যে ফার্মা কোম্পানি কোটি কোটি টাকার মেডিসিন তৈরি করতে পারে, কিন্তু এই রক্ত এক ফোঁটা তৈরি করতে পারে না। স্বেচ্ছায় যারা রক্ত দান করে তাদের জন্য 100 ইউনিট রক্তের মধ্যে 60 ভাগ থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে নেয়, 40 ভাগ মাত্র সাধারণ মানুষের জন্য থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি অনুভব করেছি ভারতবর্ষে 400 কোটি টাকা খরচ হয় এক বছরে থ্যালাসেমিয়া বাচ্চার পিছনে, একটা ইকোনমি বরবাদ হয়ে যায় এই থ্যালাসেমিয়া। যদি আমরা একটু সচেতন হই, পরিবারের মধ্যে সন্তানদের বিয়ে দেওয়ার আগে যদি টেস্ট করে নিই, তাহলে আর এই বাচ্চাটা জন্মগ্রহণ করবে না। আর আমরা যদি এটা সচেতন না হই, আগামী 10 বছরের মধ্যে 5টা শিশুর মধ্যে একটা করে থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে।
0: আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, 2014 সাল থেকে কাজ করছেন, কি কি সমস্যা থ্যালাসেমিয়া রোগীদের হয়?
1: প্রথম হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের সমস্যা একটাই, তারা রক্ত পায় না, রক্তের অভাবে তাদের মৃত্যুর পথে এগিয়ে যেতে হয়। কারণ রক্ত তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না, ব্লাড ব্যাংকে যেতে হয়, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত বলে নেই, সেই মতো অবস্থায় তার হিমোগ্লোবিন ডাউন হয়ে যায়, 2-3-1 পৌঁছে যায়। তো আমার চোখের সামনে বর্ষা মালিক বলে থ্যালাসেমিয়া রক্ত নিতে নিতে মারা গেলেন, তার আর টানতে পারলেন না। একটা বাচ্চা মেয়ে 11 বছরের, কালনা হসপিটালে আমি গিয়ে ভর্তি করলাম, আর উনি রক্ত নিতে পারলেন না, একবার জিরো হয়ে গিয়েছিল, আর রক্ত টানতেই পারল না, মারা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এরা আয়রন জাতীয় জিনিস কোনোদিন খেতে পারে না, এদের যে খাওয়া দাওয়া গুলো থাকে উইদাউট আয়রনে, কাঁচা কলা খেতে পারবে না, মোচা খেতে পারবে না, এঁচোর খেতে পারবে না,
0: আয়রনের উৎস যে সমস্ত খাবারে রয়েছে সেগুলো তারা খেতে পারে না। আচ্ছা, এই যে জনসচেতনতা তৈরি করার কাজে আপনি নেমেছেন, যে সত্যি তো আমরা প্রত্যেকেই বিয়ের আগে চেষ্টা করি, এটা খুব প্রচলিত আছে যে কুষ্ঠি ঠিক যে বিচার করব। এবং আমি যদি ধরে নিই যে 100 জন মানুষ, তার মধ্যে হয়তো 60 জন মানুষই সেটা করেন, রক্ত পরীক্ষার কথা হয়তো খুব কম জায়গাতেই আসে, খুব প্রগতিশীল পরিবার তারা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা ভাবছেন। তো আপনি তো একটা গ্রাম থেকেই উঠে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই চিন্তা ভাবনা করেছেন এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি কতটা মনে করেন যে এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, আরো মানুষকে এই সচেতনতা করে দেওয়া দরকার যে না, বিয়ের আগে অবশ্যই ঠিকুজি কুষ্ঠি নয়, রক্ত পরীক্ষা করতে হবে?
1: এটা দেখুন একটা জিনিস আছে, বেঁচে থাকার এক পবিত্র নিঃস্বার্থ একটা জীবনের একটা পাঠ, পবিত্র আর নিঃস্বার্থ হওয়া সবাই হতে পারে না, আর সবাই চাইলেও করতে পারবে না। স্বামীজি বলছে জীবনটা খুব ছোট, পার্থিব অহংকার গুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁচেন, বাকি মৃতস্প্রায়। ঠিক তাই, এই পবিত্র নিঃস্বার্থ কাজটা আমি যখন করতে যাই তখন প্রথম প্রয়োজন পড়ে যে আমি এই কাজটা করার জন্য আমি নিজে তৈরি থাকি, তো আমি নিজে তৈরি হই কিনা, আমি তার পিছনে স্বার্থ দেখছি না, তো এই বিনা

0: রক্ষার্থে এই কাজটা, মানে একটা বাংলায় কথা বলে মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, তেমনটিই হয়।
1: আপনারা একটা টিম রয়েছেন, সেই টিমে কতজন আছেন?
0: মাত্র তিনজন।
1: আপনারা কিভাবে কাজটা করেন একটু যদি বলেন।
0: আমরা প্রথম হচ্ছে স্কুলে হেডমাস্টারের কাছে গিয়ে কথা বলি, পুরো ডিটেলসটা জানাই, তারপরে স্টুডেন্টকে ডাকি। হেডমাস্টার মনে করলো ঠিক আছে, স্টুডেন্টকে একটা অ্যাসেম্বল করা হয়, স্টুডেন্টদের এই কথাগুলো আমি তাদের পুরো বলি, তখন তারা ইচ্ছা প্রকাশ করে যে আমাদের করা উচিত। তখন হেডমাস্টারকে বলা হয় যে আপনি ডেট নিন, তখন ওই অ্যাপ্লিকেশন দেয়। এই প্রথম প্রথম আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ কোনো স্কুলে গেলে পরে হেডমাস্টার মশাই বলতেন না ওই ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না, তখন স্বাস্থ্যভবনে ফির আমাকে আসতে হয়। তখন একটা স্বাস্থ্যভবন থেকে 2019 মে মাসে একটা চিঠি ইস্যু করায় পুরো ডিআইকে, পশ্চিমবঙ্গের ডিআইকে, যে প্রত্যেক স্কুলে 9-12 পর্যন্ত থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, কিন্তু করতে হবে, হুইল ডু ইট, এটা কে করবে সেইটা নিয়ে এখনো আছে যে এটা করা যায় না। সেই জন্য আমাদের মতো মানুষ, এই তিনটি মানুষ এই কাজটা চালিয়ে যাচ্ছে। তবু এই চিকিৎসা জগতের যে মানুষগুলো আছে আমাদের এর কাজের উপর খুব আস্থা রাখে আর হেল্প করে, আমরা সেটা করতে পারি।
1: আরেকটা কথা জিজ্ঞেস করি, যে অনেকদিন ধরে কাজ করছেন আপনি, আপনি বললেন থ্যালাসেমিয়া আক্রান্ত একটা 6 মাসের বাচ্চাকে রক্ত দেওয়া সেই সময় থেকেই প্রায় শুরু করতে হয়, কিন্তু সেই পরিমাণ রক্তের যোগান তো নেই আমাদের এখানে, আছে কি? তার জন্য দরকার প্রচুর প্রচুর রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা। কিন্তু শুধু শিবির আয়োজন করলেই বোধহয় কাজটা সেখানে থেমে থাকে না, মানুষকে সচেতন করা এবং মানুষ যাতে আগ্রহী হয় সেই রক্তদান শিবিরে এসে যোগদান করার, সেটা কিভাবে করেন? আপনি কি রক্তদান শিবিরের আয়োজন করেন বিভিন্ন জায়গায়?
0: আমি অনেক বিভিন্ন জায়গায়, মানে কানলা সাব ডিভিশন এরিয়াতে আমি ম্যাক্সিমাম 10টা আয়োজন করি, আমার বাড়িতে একটা হয় আর 10টা বাইরের সবাইকার সাথে আয়োজন করি, যে এটা রক্তদান শিবির থ্যালাসেমিয়া বাচ্চার জন্যই করতে হবে। তো এটা করে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রক্ত দিয়েও তো তাকে বাঁচানো যাবে না, একটা ডাবরির উপরে রক্ত রাখা হয় আর নিচে ফুটো করা আছে, সেটা বেরিয়ে যায়, তাকে রক্ত দিয়েও বাঁচানো যাবে না, সেই জন্য তার মূল থেকে একে নষ্ট করতে হবে, সেটা হচ্ছে HPLC টেস্ট, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা। এটা একটা সচেতনতার লড়াই, এটা মানুষের মধ্যে যেদিন জেগে উঠবে যে আমাদের ঘরে থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে আসা একান্ত কাম্য নয়, এটা নিঃসন্দেহে এটা একটা করণীয় যে সমাজের একটা ভালো দিক যে রক্ত পরীক্ষা করি, বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে, সেই দিন এটা কমবে। এখন মাত্র 2% আছে, 100 জনের মধ্যে 2 জন সচেতন, আর থ্যালাসেমিয়া বাহক হচ্ছে ভারতবর্ষের লোক সংখ্যার 10%। যদিও আমরা 2000 রেকর্ড করা আছে, আমার 2014 থেকে 2010 রেকর্ড করা, 24 পর্যন্ত রেকর্ড করা আছে, 8.25 বেরিয়েছে
1: 2014 থেকে 2024
0: সালের আমার রেকর্ড করা আছে, 16,000 মতো আমরা টেস্ট করেছিলাম, তার মধ্যে 1203 জনের বাহক পেয়ে গেছিলাম আর বাকি নর্মাল ছিল। তো এই তা হচ্ছে 8.25।
1: থ্যালাসেমিয়া সম্পর্কে সব থেকে ভুল ধারণা কি?
0: সবচেয়ে ভুল ধারণা কুসংস্কার, আমি যদি থ্যালাসেমিয়া বাহক হই আমার সাথে কেউ বিয়ে করবে না, স্বাভাবিক মানুষ বাহক তো রক্তদান করতে পারে,
1: বাহক রক্তদান করতে পারবে বা বাহক একজন সাধারণ মানুষ যিনি বাহক নন তাকে বিয়ে করতে পারবে,
0: বিয়ে করতে পারবে, অমিতাভ বচ্চন বাহক। তাই বলি, এবার যদি অমিতাভ বচ্চন বাহক হলো আর জয়া বচ্চনও যদি বাহক হতো, অভিষেক বচ্চন থ্যালাসেমিয়া রোগী হতো,
1: প্রবণতা থাকতো। কিন্তু এমনি যদি দুজনেই বাহক না হন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়,
0: না হবেই না, আমি নর্মাল, আমার স্ত্রীও নর্মাল, কোনো সমস্যাই আসবে না, এই বাবা মার কাছ থেকে নিয়ে আসা। এর পিছনে আর একটা মানে দুষ্ট মানুষের হাত থাকে, এই থ্যালাসেমিয়া মৃত ব্যক্তির উপরে, থ্যালাসেমিয়া মৃত ব্যক্তি, একটা থ্যালাসেমিয়া রোগী মানে সন্তান মানে সে মৃত, তাকে আস্তে আস্তে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়া হয়, সে মৃতই, তাকে বাঁচানো যাবে না, 30-35 বেশি তো হবেই না, তার আগেই চলে যায়, 12-13-14-15 চলে যায়। তো সেই কারণে আমাদের জীবনের প্রথম কারণ হচ্ছে যে, আরেকটা দুষ্ট মানুষের কথা বলছি না, কিছু মানুষ আছে তাদের সংসার চালানোর জন্য ওই থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোর ফটো দেখিয়ে গ্রামে গঞ্জে বাসে ট্রেনে বাস স্ট্যান্ডে বিভিন্ন অলিতে গলিতে পয়সা তোলে,
1: তারা ভীষণভাবে দেখা যায়,
0: তারা চোরের দল, সম্পূর্ণ তারা চোরের দল।

0: একটা থ্যালাসেমিয়া রোগীর পয়সার দরকার নেই, তাদের রক্তের দরকার হয়, সেই জন্য তারা নিজের সংসার চালায়। তো ওটাও সাবধান, সবাইকে আমি অনুরোধ করব যে এই রকম মানুষ যদি পয়সা তোলে আপনারা পয়সা দেবেন না, পয়সা দেওয়া মানেই আপনি চোরের সঙ্গে একত্রিত হয়ে গেলেন।
1: কিন্তু একটা কথা হচ্ছে যে যে বারবার করে রক্ত নিতে হয়, তার সঙ্গে চিকিৎসার তো আরো অঙ্গ রয়েছে, সেই ক্ষেত্রে তো খরচা হয়।
0: দেখুন, আমাদের ভারতবর্ষে যে চিকিৎসা খুব একটা উন্নতি মানের সেটা বলবো না। একটা থ্যালাসেমিয়া রোগীর শ্বেতকণিকার দরকার পড়েছে, চারটে ভাগ হয়, একটা রক্তে চারটে ভাগ হয়, তার দরকার পড়লো শ্বেতকণিকা, তাকে হোল ব্লাড যখন দেওয়া হচ্ছে লোহিত কণিকাও যাচ্ছে, তার শরীরে দরকার ছিল না লোহিত কণিকা, শুধু শ্বেতকণিকার দরকার ছিল। সেই কারণে আমাদের কম্পোনেন্টের রক্ত দিলে পরে তবু থ্যালাসেমিয়া রোগীদের জীবনযাত্রা একটু উন্নত হবে, কিন্তু হোল ব্লাড দিলে তাদের অবনতিই ঘটে, উন্নতি হবে না।
1: আপনি তো একটা দিক বললেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা, এটা হচ্ছে একটা মানে মোক্ষম যাকে বলে ব্রহ্মাস্ত্র, যাতে কিনা আমরা এটাকে কমিয়ে আনতে পারি, আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে এটা একটা ব্রহ্মাস্ত্র। কিন্তু এছাড়া আর কি অন্য কোন উপায় আছে?
0: আরেকটা উপায় আছে, 2023 ফেব্রুয়ারি মাসে একটা নতুন স্বাস্থ্য ভবন থেকে নোটিফিকেশন জারি করেছে যে প্রত্যেক মায়েরা, প্রেগন্যান্সি মায়েরা হসপিটালে, সরকারি হসপিটালে যখনই যাবে প্রথম তাকে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে,
1: প্রসব অবস্থার
0: আগে, মানে প্রথম সে প্রেগন্যান্সি হয়েছে আর হসপিটালে যায় তার মানে শিশু সুরক্ষা কার্ড, আশা দিদিমণির সঙ্গে
1: গর্ভাবস্থায়
0: যায়, সেই অবস্থাতে তাকে থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে। সেই টেস্টে যদি মনে হয় তাকে বাহক পাওয়া গেছে, তার হাজবেন্ডকে ডাক, এবং হাজবেন্ডও যদি বাহক হয় তখন তাকে 20 সপ্তাহের মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠানো হয়, তখন ভ্রূণ টেস্ট করা হয়। ভ্রূণটা যদি বাহক হয়, যে রোগী হয়, তখন তাকে বলা হয় যে এই ঘটনা আছে, তো সেখানে অ্যাবর্শন করার একটা অনুমতি সুপ্রিম কোর্ট দেয় যে এই বাচ্চাটাকে তুমি নিতে পারবে না।
1: মানে খুবই প্রাথমিক অবস্থায় যখন মা গর্ভধারণ করছে সেই অবস্থাতেই তাকে পরীক্ষাটি করানো হয়, এবং সেক্ষেত্রে যদি তার যে স্বামী তাকেও পাওয়া যায় সে ক্যারিয়ার, তাহলে দুজনকেই একটা কাউন্সিলিং করা হয়।
0: তারপরে তাকে কলকাতাতে মেডিকেল কলেজে পাঠানো হয়, তো ওখানে তার ওই স্ত্রীকে, যে গর্ভাবস্থিত মা আছেন, তার টেস্টটা হয়, বাবার টেস্টটাও হয়, সেই মতো অবস্থায় তাকে 20 সপ্তাহের মধ্যে এটা হওয়া দরকার, তবে এটা একটা রাস্তা। এই রিসেন্টলি কানলা হসপিটাল থেকে আমি একজনকে পাঠালাম 13 সপ্তাহে, 13 সপ্তাহে আমার কাছে বললো যে এই ব্যাপার। আমি বললাম টেস্ট করে বিবাহ করেছিস কেন, বলে বাড়ি থেকে বলে দিয়েছি, আমরা এটা জানতাম না, সত্যি গ্রামে ঘরে এই নেই। তারপর আমি আবার ওই কানলা হসপিটাল থেকে ক্যালকাটা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তার নর্মাল পেয়ে গেছে বাচ্চাটা, কারণ এই থ্যালাসেমিয়া রোগীর এই একটা লটারি সিস্টেম, মানে আমার শরীরের অর্ধেকটা আমার মা আছে, অর্ধেকটা বাবা আছে, সেই জন্য আমরা জন্মের পর মায়ের মুখ হয় কোনোদিন, বাবার মুখ হয়, মায়ের রং হয় কোনোদিন, বাবার মতো নাক চোখ হয়, এটাও একটা ভাগ থাকে। ঠিক তাই খারাপ, হয়তো আমার মায়ের জিন খারাপ ছিল, আমার বাবার জিন ভালো ছিল, আমি বাহক হতে পারি, এটাও একটা নিয়ম। এটা থ্যালাসেমিয়ার মধ্যে এটা থাকে যে তাদের জিনগত ব্যবস্থাটা দেখে নেওয়া।
1: সবশেষে আরেকটা কথা বলি যে থ্যালাসেমিয়া যদি আমরা আটকাতে চাই সেক্ষেত্রে নিয়মিত শরীর চর্চা বা কোনো খাদ্যাভ্যাস এরকম কি কিছু আছে?
0: থ্যালাসেমিয়া আটকাতে গেলে একটাই কারণ, সেটা হচ্ছে এই থ্যালাসেমিয়া HPLC টেস্ট করতে হবে সে শিশু অবস্থায়। যেমন আমি আমি সরকারের কাছে অ্যাপিল করেছি, রিকোয়েস্ট করেছি যে আপনি যেমন জন্ম সার্টিফিকেট তৈরি করেন, সেই সময় থ্যালাসেমিয়া বাহক কিনা ইয়েস আর নো এটা ওই জন্ম সার্টিফিকেটে লিখে দিতে হবে। দ্বিতীয়, এই যত ভাতা দিচ্ছেন তার সঙ্গে থ্যালাসেমিয়া রিপোর্ট ইনক্লুড করান, তাতে কি হবে থ্যালাসেমিয়ার উপর ইনক্লুড করলে সে থ্যালাসেমিয়া টেস্ট হয়ে গেল, সে জানতে পারলো যে তাড়াতাড়ি এটা সংখ্যাটা বেড়ে যাবে। যত মানুষ এই সচেতন হবে তত তাড়াতাড়ি, যেমন বিবাহ ম্যাট্রিমনি ডট আছে, যত রেজিস্টার আছে বিবাহ, তাদের কাছে জানানো দরকার যে আপনি থ্যালাসেমিয়া সম্বন্ধে প্রত্যেক ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন যে বিবাহের আগে যে রেজিস্টার আছে,
1: মানে সেই তথ্যটাও সেখানে
0: জানা দরকার। যেমন পাত্রপাত্রীর
1: বায়োডাটা যেমন থাকছে, সেই বায়োডাটাতে একটা করে থ্যালাসেমিয়া ডিক্লারেশনও সেখানে
0: থাকা দরকার।
1: বেশ, আরেকটা কথা হচ্ছে যে আপনি বলছিলেন সরকারি পরিষেবার ভাতার কথা বলছিলেন, থ্যালাসেমিয়াতে কি কি সরকারি পরিষেবা রয়েছে?
0: থ্যালাসেমিয়া রোগী যারা আছে তাদের জন্য মানবিক ভাতা একটা পাওয়া যায়, আর যদি মনে হয় যে তারও আরো বেশি খারাপ কন্ডিশনে থ্যালাসেমিয়া রোগী থাকে তাদের

0: বাসের অ্যাটেন্ডেন্সেরও ফ্রি অর্ধেকটা পাওয়া যায়, কিন্তু মানবিক ভাতা আবার সরকার থেকে এটা দেয় থ্যালাসেমিয়া রোগীদের জন্য।
1: এবারে আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে একজন নিয়মিত রক্তদাতা থাকেন, এরকম অনেক মানুষ যারা নিয়মিত রক্ত দেন, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আর একটা হচ্ছে গোটা বাংলার যুব সমাজকে আজকে আপনি থ্যালাসেমিয়া নিয়ে কি বার্তা দিতে চান যাতে তারা সতর্ক হন?
0: প্রথম হচ্ছে যারা নিয়মিত রক্ত দেয়, একটা পুরুষ মানুষ 90 দিন পর রক্ত দিতে পারে, আর একটা মহিলা 120 দিনের মধ্যে রক্ত দিতে পারে একবার করে। যারা 90 দিন রক্ত পরপর দিচ্ছে তাদের একটা সবচেয়ে উপকার তার আছে, তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না, যে নিয়মিত, তার ডায়াবেটিস থাকবে না, তার সুগার থাকবে না, প্রেশার থাকবে না, এগুলো, তার হেপাটাইটিস থাকবে না, কোনো কিছুই তার আসবে না জীবনে, 4টে রোগ সে জীবন থেকে মুক্ত পাবে, আর সবচেয়ে বড় হচ্ছে তার কোনোদিন মানে ক্যান্সার হবে না। আর যারা রক্ত দেন না, কারণ রক্ত না দেওয়ারও কিছু কারণ নেই, একটা আমাদের শরীরে যে রক্তটা আছে না, এই রক্তটা
1: স্বাভাবিক নিয়মে নষ্ট হয়,
0: স্বাভাবিক নিয়মে রক্ত মরে যায়, আবার নতুন রক্ত হয়, আবার মরে যায়, আবার এ সার্কেল। যেমন হাতির দাঁত 14 বার করে ভাঙে, যেদিন হাতির দাঁত আর দাঁত ওঠে না সেদিন হাতি মারা যায়, ঠিক তাই আপনার শরীরে রক্ত দান করলে সে সুস্থ থাকবে, এটা দরকার আছে। আমি যেমন এই রক্তদাতাদের সম্বন্ধে বলবো যে প্রত্যেক জোয়ানকে, প্রত্যেক ইয়ং জেনারেশনকে রক্ত 18 বছর পরে, যেমন আমরা ভোট দেওয়ার জন্য প্রিপারেশন নিই, যেন প্রত্যেককে 18 বছর পরে 90 দিন পরে পরপর রক্ত দেওয়া, বছরে দুবারও দিক, বছরে একবার,
1: 18 থেকে 60 বছরের মধ্যে
0: দিতেই পারে। কারণ আমি আমি অগিনতবার দিয়েছি, আমি 62 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, আর আমাকে ডক্টর বারণ করে দিয়েছে, আমার 64 চলছে, সেজন্য আর বললে আর দিতে হবে না, রক্ত দিতে অসুবিধে নেই। আর একটা সিস্টেম, একটা কালচার হওয়া দরকার, পরিবারের শেখানো দরকার যে একটা রক্ত দান করা মহৎ দান, এটা সংসারে, এতে দাতা আর গৃহীতার মধ্যে কোনো সম্পর্ক থাকে না, না হিন্দু না মুসলিম না শিখ না ঈসাই, কার রক্ত কোথায় যাচ্ছে শেষ, তো সেই কারণে রক্তদান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।
1: আজকে আমরা কথা বললাম বিয়ের আগে কুষ্ঠি বিচার নয় চাই রক্ত পরীক্ষা এই বিষয় নিয়ে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যতটা পারলাম আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে চেষ্টা করলাম। আমাদের সঙ্গে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন সাব মেজর নরেশ চন্দ্র দাস। বন্ধুরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন ছায়াছবির গান, স্বয়ং সিদ্ধা ছায়াছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

শুনলেন ছায়া ছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে রম্যগীতি।

রমগীতি অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী শ্যামল মিত্র, গীতিকার শ্যামল গুপ্ত, সুর দক্ষিণামোহন ঠাকুর।

পরের গানটির শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত, সুর ভি বালসারা।

পরের গানটির শিল্পী সনত সিংহ, গানটির গীতিকার সুধীর সরকার।

পরের গানটির শিল্পী ইলা বসু, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর অলোকনাথ দে।

পরিগানটি শিল্পী মান্না দে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অসীমা মুখোপাধ্যায়।

পরের গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার আব্দুল জব্বার, সুর অরুণ কুমার দত্ত।

পরের গানটির শিল্পী ভূপেন হাজারিকা। এই গানটি মূল গান থেকে বাংলায় অনুবাদ করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়।

পরের গানটি শিল্পী শিপ্রা বসু, গীতিকার অমিতাভ নাহা, সুর সুকুমার মিত্র।

এতক্ষণ শুনলেন রম্য গীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন অল্প অল্প গল্প কথা, শ্রবণ সঙ্গী অদ্রিজা অধিকারী।

পুজো তো প্রায় দোরগোড়ায় করা নাড়ছে। তোমরাও নিশ্চয়ই একদম খুব চারপাশে পুজো পুজো গন্ধ পাচ্ছ। আমি তো আকাশে বাতাসে শুধুই পুজো পুজো গন্ধ পাচ্ছি। আচ্ছা, মনটা বেশ উড়ু উড়ু করছে, তাই না? আর এই পুজো এলেই কেমন পুজোর গান শুনতে ইচ্ছে করে না? আমার তো ভীষণ পুজোর গান, পুজোর সিনেমা এইসব দেখতে ভীষণ ইচ্ছে করে। আমি জানি তোমাদেরও ইচ্ছে করে, তবে এখন তো আমরা ইচ্ছে করলেই এগুলো খুব সহজেই দেখতে পাই। কিন্তু কিছু বছর আগে এগুলো এত সহজে দেখা যেত না। তখনকার কিন্তু বিনোদন ছিল বেশ কিছুটা আলাদা। ছোট থেকে বড় সবাই সিনেমা বলতে বুঝত বায়োস্কোপের কথা। সে ছিল এক ভীষণ মজার দিন। আচ্ছা, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কি নিয়ে গল্প করব, আর যারা আমাদের পোস্টার দেখেছো তারা তো বুঝেই গেছো যে আমরা আজকে বায়োস্কোপ নিয়ে গল্প করব। আচ্ছা, গল্প তো হবে, তার আগে কে আমি তোমাদের সঙ্গে গল্প করছি এটা তো একটু শুনতে হবে নাকি? হ্যাঁ, তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা, আজ গল্প করব তোমাদের সাথে বায়োস্কোপ।

নিয়ে। আচ্ছা, এই যে বায়োস্কোপের কথা বললে আমাদের তো অনেক কিছু মাথায় আসে, আর অনেকে আমরা বায়োস্কোপ দেখেছি কিন্তু আমার মনে হয় সবাই হয়তো দেখেনি, তবে নাম তো আমরা সবাই শুনেছি। তাই এই বায়োস্কোপ নিয়ে তো আজকে আমরা গল্প করব। আর যখন আমরা গল্প করব, প্রথমেই ইচ্ছে করে যে একটু এই বায়োস্কোপ বিষয়টা একটু ইতিহাসটা ঘুরে আসি, যে কেন, কবে প্রথম, কিভাবে, মানে কে ভেবেছিল, এই যে এই বিষয়গুলো। তো ইতিহাসের কথা বললে প্রথমেই চলো আমরা একটু পাশ্চাত্য থেকে ঘুরে আসি। বায়োস্কোপ হলো একটি মুভি প্রজেক্টর, যা 1895 সালে জার্মান উদ্ভাবক এবং চলচ্চিত্র নির্মাতা ম্যাক্স স্কাডানোস্কি এবং তার ভাই এমিল স্কাডানোস্কি তৈরি করেছিলেন। বায়োস্কোপের সঙ্গে পার্শ্ব ছিদ্রবিহীন 54 মিলিমিটার ফিল্মে দুটো লুক ব্যবহার করা হতো। এর ফলে অন্যান্য সিস্টেমের তুলনায় ফিল্ম পরিবহনের উপর নিয়ন্ত্রণ ভীষণ দুর্বল ছিল। সম্ভবত এ কারণেই 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসের এই লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের প্রবর্তিত যে সিনেমাটোগ্রাফির সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি। এবার বায়োস্কোপ ব্যবহার করে সিনেমার দৃশ্যগুলির প্রথম সর্বজনীন প্রদর্শনী বার্লিন, পাঙ্কো, বার্লিনার স্ট্রেসে, 27শের ফ্লেড স্লোশন রেস্তোরাঁয় আয়োজিত হয়েছিল। তিনটি দৃশ্য প্রাথমিক সিনেমাটোগ্রাফির জন্য আইকনিক হয়ে ওঠে। যেমন কী কী বলতো, এই যে ধরো বক্সিং ক্যাঙ্গারু, কুস্তিগির, সর্পিল নর্তকী, আর এইসব বিষয় নিয়ে তো আমরা গল্প করবই। আর পাশ্চাত্যর পরে যেটা মূল আজকের আমাদের বিষয়, যে এই পাশ্চাত্যর বায়োস্কোপ আর বাংলার বায়োস্কোপের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। তো আমরা পাশ্চাত্যর ইতিহাস দিয়ে শুরু করলেও আমাদের আজকে মূল গল্পের বিষয় কিন্তু বাংলার বায়োস্কোপ। তো সেই নিয়ে আমরা গল্প তো করব, গল্প তো আমাদের এখনও প্রচুর প্রচুর প্রচুর বাকি, এই সবে আমরা গল্প করা শুরু করেছি। কিন্তু শুধু গল্প করতে তো আমারও ভালো লাগে না, আর তোমাদেরও শুধু গল্প শুনতে একদম ভালো লাগবে না। তাই জন্য গল্পে তো আমরা ফিরবই, তাই গল্প ভালো মতো জোরদার শুরু করার আগে একটু এনার্জি দরকার। তাহলে এনার্জিটা কিভাবে আসবে? অবশ্যই গান শুনে। গান ছাড়া কি গল্প ভালো লাগে? একদম লাগে না। তাহলে চলো আমরা অনুপম রায়ের বন্ধু চল গানটা শুনে তারপরে আবার গল্পে ফিরে আসি।

ভীষণ সুন্দর একটা গান শুনে ফিরে এলাম। আর আজকে তো বায়োস্কোপ নিয়ে গল্প করছি, তোমাদের জীববাণীর বন্ধু আমি অদ্রিজা। আর গল্প তো এইবার আমাদের আসল গল্প শুরু হবে। তো বায়োস্কোপের ইতিহাসটা তো মোটামুটি আমরা একটু জানলাম যে পাশ্চাত্যতেই প্রথম এটা শুরু হয়েছিল, কীভাবে কি শুরু হয়েছিল। এরপরে আসি আমাদের বাংলার দিকে। বায়োস্কোপ মানে কিন্তু রঙিন বিকেল, নস্টালজিয়া। এমন একটা সময় ছিল যখন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সার্কাস আর যাত্রাগান, কিন্তু সেই বিনোদনেও ছিল সীমাবদ্ধতা। কেননা এই যাত্রা সার্কাস এগুলো কিন্তু সবাই দেখতে পেত না, মূলত এটা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্যই, যারা ছোটরা তো তাদের তো বিনোদন কিছু চাই। তো সেই সময় সবার জন্য উপযুক্ত ছিল এবং উন্মুক্ত ছিল একটা লাল বাক্স। অনেকেই সেই লাল রঙের বাক্সকে জাদুর বাক্স বলতো। সে যুগের সেই জাদুর বাক্স কি বলতো? বুঝতে পেরেছ নিশ্চয়ই যে এই জাদুর বাক্সই হলো বায়োস্কোপ। দেখো, অভিধান মতে যদি বলা হয় তাহলে বায়োস্কোপ শব্দের কিন্তু অনেক মানে আছে, চলচ্চিত্র, ছায়াছবি, সিনেমা। কিন্তু আমাদের দেশে বায়োস্কোপ নামে যা প্রচলিত তার যাত্রা শুরু হয়েছিল আধুনিক সিনেমা বা চলচ্চিত্রের বেশ কিছুটা আগে। বাংলায় বায়োস্কোপকে প্রথমে টকি বা টগিও বলা হতো। ইতিহাস মতে স্টিফেন্স নামক এক বিদেশি বাংলায় প্রথম বায়োস্কোপ দেখান। 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে স্টিফেন্স কলকাতায় এসেছিলেন, আর তখনই তিনি কলকাতায় প্রথম দেখিয়ে যান বায়োস্কোপ। তারপর তার অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন দু বছর পর 1898 সালে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বায়োস্কোপ দেখানো শুরু করেন। তারপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর বায়োস্কোপে সেই লাল বাক্সের সামনের দিকে দুপাশে চোঙার মতো থাকত কয়েকটা মুখ, প্রতিটি মুখেই লাগানো থাকত উত্তল লেন্স, আর বাক্সের ভেতর কাপড়ে লাগানো থাকত ছবি। কাপড়টা পেঁচানো থাকত পাশের দুটি কাঠিতে, কাঠির ওপরের মাথায় বাক্সের বাইরে লাগানো থাকত একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেল ঘোরালে ছবি সহ কাপড়টা এক পাশ থেকে গিয়ে যখন আরেক পাশে পেঁচাতে থাকতো তখন চোঙায় চোখ লাগিয়ে দেখা যেত ছবিগুলোকে। লেন্সের সুবাদে তখন সেই ছবিগুলো দেখাতো কাছে এবং বড় করে, আর ছবির সঙ্গে সঙ্গে করতাল বাজিয়ে সুরে সুরে দেওয়া হতো ছবিগুলোর ধারা বর্ণনা। কাহিনীতে বায়োস্কোপ কি চমৎকার দেখা গেল, এই কথাটা দিয়েই কিন্তু শুরু হতো জাদুর বাক্সের জাদু। আর এভাবেই একবার বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে প্রদর্শনীর পর মুড়ির টিনের মতো ঢাকনা দিয়ে আটকে রাখা হতো জাদুর বাক্সের এই চোঙাগুলোর মুখ। সে যুগের যে মেলা ছিল, হাট ছিল, কিংবা কোনো বিশেষ দিনে গামছা মাথায় আর কাঁধে বায়োস্কোপ নামের বহুল পরিচিত এই লাল বাক্সটা নিয়ে হাজির হতেন একজন মানুষ, আর সেই মানুষটি হচ্ছেন জাদুর বাক্স মানে বায়োস্কোপের কারিগর। ছবির মাধ্যমে

একটি কাহিনী বর্ণনা করা হলে মানে ওই বর্ণনা মাধ্যমে গল্প বলা হতো, আর এটাই বায়োস্কোপ, আর এটা ওই কারিগরের কাজ। কাহিনীতে কী কী থাকতো? ক্ষুদিরামের ফাঁসি থাকতো, বেদের মেয়ে জ্যোৎস্না থাকতো, মক্কা মদিনা, আগ্রার তাজমহল, কারবালা প্রান্তরের যুদ্ধ, তীরবিদ্ধ, রক্তাক্ত দুলদুল ঘোড়া। এবার দেখো, সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছুরই পরিবর্তন আসে, ছবিতেও আসে, কাহিনীতেও আসে। তো তখন আরও কিছু কিছু কাহিনী যোগ হয়, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে ইন্দিরা গান্ধী, জিয়াউর রহমান, সাদ্দাম বুশের যুদ্ধ, এই সব কিছু আরও যুক্ত হতে থাকে। আর এই যে বায়োস্কোপ কারিগরদের যে ভাঙা গলার সুরেলা আওয়াজ, কি চমৎকার দেখা গেল, এই কথাটা শুনেই কিন্তু সকলে ছুটে যেত সেই জাদুর বাক্সের জাদু দেখার জন্য। আর শুরুর দিকে বায়োস্কোপ কিন্তু হাতে আঁকা ছবি ব্যবহার করা হতো, সঙ্গে চলত জারি গানের সুরে সুরে ধারা বিবরণী, করতালের তাল। আর ছবি তোলার জন্য যখন এই সেলুলয়েড ফিল্ম আবিষ্কার হলো, তো তারপর চলমান বস্তু বা ব্যক্তির ছবি হুবহু তোলা সম্ভব হলো, আর তখন থেকেই কিন্তু কতগুলো ছবি একটা ড্রামের ভেতর পরপর লাগিয়ে ড্রামটি ঘোরানো হতো, আর ড্রামের একদিকে রাখা হতো দেখার ব্যবস্থা। এভাবেই বায়োস্কোপের যাত্রা। তারপর ড্রাম থেকে আসে প্রজেক্টর, পর্দা, বায়োস্কোপ থেকে তা উন্নত হয় সিনেমা হলে। তখন ছবিগুলোর স্থান হয় বাক্স থেকে রূপলি পর্দায়। এরপর আমরা তো সবাই জানি কিভাবে পরিবর্তন হয়। প্রথমে ছিল নির্বাক ছবি, তারপর একদিন সে নির্বাক ছবি হলো সবাক, তারপরে সাদা কালোর যুগ পার চুকিয়ে তারপরে সেটা চলে এলো রঙিন চলচ্চিত্র। তো সেদিক থেকে তখন সিনেমা হলকে বায়োস্কোপের উত্তরসূরি তো বলাই যায়। আর দিন বদলের এই যুগে দর্শক খরায় ভুগতে ভুগতে এখন বায়োস্কোপ তো বলাই যায় যে স্মৃতির পাতায়, কারণ গ্রামীণ মেলা বা কোনো জায়গাতেই, মানে শহরে তো বাদই দাও, গ্রামেগঞ্জেও খুব একটা চোখে পড়ে না এই বায়োস্কোপ নিয়ে ঘোরাঘুরি করতে। এবার কোথাও দেখা মেলে, টুকটাক দর্শক আসে। এবার দেখো, কিছু ক্ষেত্রে শুধু যে ছোটরা বিনোদনের জন্য আসে এমনটা নয়, যারা এখন বড় তারা তো মূলত এই বায়োস্কোপটা নিজেরা দেখেছে, অনুভব করেছে, তো তারা এখন প্রবীণ হলেও তারা তাদের সেই ছোটবেলার স্মৃতিচারণ করতে আসে বায়োস্কোপ দেখতে। তো এবার দেখো, আমাদেরই বাঁচিয়ে রাখতে হবে এই ঐতিহ্যগুলো। যাই হোক, বায়োস্কোপ নিয়ে তো আমরা গল্প করছি, গল্প তো আমাদের চলতে থাকবে, আর তোমাদের সঙ্গে আমি অদ্রিজা গল্প করছি, আর গল্পের মাঝে মাঝে তো আমাদের একটু গান শুনতেই হবে। আর এই যে আমরা বললাম যে বায়োস্কোপ একটা লাল বাক্স, জাদুর বাক্স, তো যখন এত কিছু বললাম তাহলে অনুপম রায়ের কণ্ঠে এই গানটা হয়ে যাক।

সত্যি যদি আবার ম্যাজিক শুরু হতো মন্দ হতো না, কিন্তু যতই আমরা এগোই সাদা কালো থেকে রঙিন, নির্বাক থেকে সবাক, ঐতিহ্য এটাকে কখনো ভুলে যাওয়া যায়? আমার মনে হয় একদমই যায় না। আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার মধ্যেই থাকে আসল আনন্দ। তাই আরেকবার যদি ম্যাজিক হয়ে যায় বায়োস্কোপের, খুব কি কিছু খারাপ হবে? আমার তো মনে হয় বেশ হবে। তো যাই হোক, তো বায়োস্কোপের এই যে আমরা কথা বলছি, তো এই বায়োস্কোপ কিন্তু বেশ প্রবীণ। বায়োস্কোপ 122 বছরেরও বেশি কিন্তু পূর্ণ করে ফেলেছে তার বয়স। আর এখন তো আমরা খুবই দুঃখের এটা বিষয় যে এত বছর প্রবীণ হয়ে গেছে, তা সত্ত্বেও মানে ঐতিহ্য তো আছে, কিন্তু কোথাও গিয়ে যেন এর স্থান মেলায় মেলায় হওয়ার বদলে জাদুঘরে হচ্ছে। তো এই কাহিনী কিন্তু আমাদের আগামী প্রজন্মকে শোনাতে হবে, সেটা গল্প হোক বা সিনেমায়। কিন্তু গল্প সিনেমার থেকে যদি বাস্তবে তাদেরকে দেখানো যায়, এর থেকে ভালো তো কিছু হতে পারে না, তাই না? তাই জাদুর বাক্স তো আজীবন জাদু ছড়িয়েই গেছে আর বেঁচে আছে আমাদের স্মৃতির পাতায়। আর এই বায়োস্কোপের চারখানা ফুটোয় চোখ লাগিয়ে সিনেমার মতন উপভোগ করতো কিন্তু একসময়ের ছোট বাচ্চারা। আর আগে যেটা বললাম যে বড়রাও কিন্তু বাদ যেত না, কারণ বড়দের মধ্যেও কিন্তু একটা শিশু মন লুকিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। আর সেই সঙ্গে চলতো বায়োস্কোপ চালনাকারীর মুখে নানান ছন্দ। একসময় গ্রামাঞ্চল ও শহরে বায়োস্কোপের ব্যাপক প্রচলন ছিল। কাঁধে বায়োস্কোপের বাক্স ঝুলিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে বায়োস্কোপ চালনাকারী বা বায়োস্কোপের কারিগর যারা, তারা যেত। আর এই হ্যামিল্টনের বাঁশিওয়ালার গল্প তো তোমরা সবাই শুনেছ, তো এখানেও সেই হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতনই সেই বায়োস্কোপের বাক্সের পেছনে শিশু আর কিশোররা মানে লাইন দিয়ে ছুটে ছুটে চলতো। আর চাল কিংবা সামান্য কিছু টাকা দিলেই দেখানো যেত এই বায়োস্কোপ। আর বর্তমান শহর তো দূরের কথা, গ্রামেও এটা দেখা যায় না, যা আগেও বললাম। কারণ এই বায়োস্কোপ কিন্তু মূলত এই টেলিভিশন আসার পরে এই বায়োস্কোপের দৌরাত্ম্য কমতে শুরু করে। রঙিন টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল বায়োস্কোপের এই পতনকে ত্বরান্বিত করেছে। আর গ্রামে গঞ্জে হাটে মেলায় অনুষ্ঠান ছাড়াও পাড়া মহল্লায় বায়োস্কোপ দেখানো হতো। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়নে বায়োস্কোপ এখন বিলীন, তবে পুরনো স্মৃতি ধরে রাখতে এখনও কেউ কেউ বায়োস্কোপ দেখায়। উদ্যোক্তা মেলা, লোকশিল্প মেলা, কারুশিল্প মেলায় প্রায় সময় এই বায়োস্কোপ দেখানোর লোকেদের কিন্তু ডাক পড়ে। 70 দশক পর্যন্ত বায়োস্কোপ গ্রাম এবং শহরে বেশ জনপ্রিয় ছিল। এখনকার প্রজন্ম উচ্চ রেজলিউশনে ভিডিও দেখে অভ্যস্ত, তাই বায়োস্কোপ তাদের কাছে হয়তো সেভাবে আর আগ্রহ সৃষ্টি করে না। তবে এ বিষয়ে আমারও একটা মতামত যে হ্যাঁ, হয়তো উচ্চ রেজলিউশনে তাদের বায়োস্কোপটা সেইভাবে আগ্রহ তৈরি করবে না, কিন্তু ঘরের মধ্যে বা চার দেওয়ালের গণ্ডির মধ্যে একটা হাই রেজলিউশনের ছবি, সেখানে একটা খোলা মাঠে, না হয় খুব অল্প লো রেজলিউশনই হলো, বা হয়তো রেজলিউশন কথাটাও আসে না বায়োস্কোপের ক্ষেত্রে, কিন্তু একটা অনেক বন্ধু বান্ধব মিলে একটা মাঠের মধ্যে ছোটা দৌড়া, তার মাঝে একটা নতুন কিছু, একটা ম্যাজিক, তো এই আনন্দ মনে হয় ওই চার দেওয়ালের ভেতরে যত উচ্চ রেজলিউশনই আসুক তাকে কোনোদিনই ছাপিয়ে যেতে পারে না। তাই আমরা আমাদের পরবর্তী প্রজন্ম বা ছোট ছোট বাচ্চাদের যদি সুযোগই না করে দিই, তো তাহলে কী করে বুঝবে? তাহলে তারা তখন হাতের কাছে যা পাবে সেটাই তাদের বেশি ভালো মনে হবে। কিন্তু আমার মনে হয় না কখনোই এই বায়োস্কোপের মধ্যে যে আনন্দ আছে, যে ম্যাজিক লুকিয়ে আছে, সেটা কখনোই কোনো উচ্চ রেজলিউশন তো সেটা পূরণ করতে পারে না। তাই আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়া, এই আনন্দ নেওয়ার। যাই হোক, তো এরপরে এই যে আমরা বায়োস্কোপ নিয়ে কথা বলছি, এই বায়োস্কোপ কিন্তু একসময় একটা ভীষণ পেশা ছিল। এবার স্বাভাবিকভাবে বায়োস্কোপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই পেশার মানুষদেরও এখন অন্য পেশা খুঁজে নিতে হচ্ছে, তো সেক্ষেত্রেও এটা কিছুটা দায়ী। এবার একসময় কিন্তু ভীষণ জমজমাট শিল্প ছিল, কিছু শিল্পী এখন এই পেশাকে আঁকড়ে ধরে আছেন, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। আর বায়োস্কোপ আমাদের লোকজ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ, এটি কেবল বিনোদনের মাধ্যম ছিল না, এটি ছিল গল্প।

খেলা এবং ছবি দেখানোর একটা অনন্য পদ্ধতি যা মানুষের জীবনে আনন্দ নিয়ে আসত। সময়ের সঙ্গে সঙ্গে এটি হারিয়ে গেলেও এটি আমাদের স্মৃতির পাতায় এক বিশেষ স্থান দখল করে আছে। কয়েক দশক আগেও গ্রামাঞ্চলের রাস্তাঘাটে, হাটে, মেলায় নিত্যদিনের বায়োস্কোপ দেখা বা বায়োস্কোপে যে নেশা, সেটা জেঁকে ধরতো ছেলে এবং বুড়োদের। গ্রামের পথে পথে কাঁধে বাক্স নিয়ে ঢুকঢুকি বাজিয়ে বায়োস্কোপওয়ালারা ঘুরতেন। আর আগে যেরকম বললাম, বাচ্চারা তাদের পেছন পেছন ছুটত, আর চারখানা ফুটোয় চোখ লাগিয়ে সে যেন মনে হতো যে, মানে শুধুমাত্র চোখটা দিয়ে দেখেই যেন মনে হতো আমি একটা অন্য জগতে চলে গেছি। এমনি এমনি কি আর ম্যাজিক বলা হতো? এবার টেলিভিশনের সাথে সাথেই যে স্যাটেলাইট, টিভি, ইন্টারনেট, এই সব কিছুই কিন্তু মূলত দায়ী এই বায়োস্কোপ হারিয়ে যাওয়ার পেছনে। আর কালের বিবর্তনে কিন্তু হারিয়ে গেছে টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, এই মুঠোফোনের সহজলভ্যতার কারণেই বোধহয় আর মানুষের কুঁড়ে হয়ে গেছি আমরা। আর দেখো, আধুনিকতা তো আসবেই, আধুনিকতা যতদিন যাবে তত আরও নতুনত্ব আসবে, কিন্তু আমাদের যুব সমাজের দায়িত্ব আমাদের বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। দেখো, আধুনিকতা তো কখনো বাদ দিতে বলছি না, আধুনিকতা তার নিয়মে আসবে, আমরা আধুনিকতাকে নিয়ে এগিয়েও যাব, কিন্তু আমাদের যেটা ঐতিহ্য, যেটা আমাদের শিকড়, যেটাকে কেন্দ্র করে আধুনিকীকরণ হলো, সেই শিকড়কে কি কখনো ভোলা যায়? আমার মনে হয় ভোলা উচিত নয়, তাহলে আমাদেরকে অকৃতজ্ঞ বলা হবে। কারণ যে শিকড়কে কেন্দ্র করেই নতুন নতুন, যদি আজকে বায়োস্কোপ না থাকতো তাহলে কি কেউ টিভি, ফোন, ইন্টারনেট এগুলোর কথা ভাবতে পারতো? প্রথমে বায়োস্কোপ এসেছিল, তারপর সেটা একটু একটু একটু একটু করে আধুনিকীকরণ হয়ে আজকের এই দিন, বা আজকে যা আছে এটাও হয়তো আধুনিকীকরণ হয়ে আরও অনেক নতুন কিছু হবে, কিন্তু যেটা মূল উৎস, যেটা শিকড়, সেটাকে তো কোনোভাবেই ভুলে গেলে চলবে না। আর ওই একটু আগে যে আমরা বলছিলাম যে ওই হীরালাল সেন, যিনি বাংলায় এই বায়োস্কোপটা চালু করেছিলেন, তার ওই বায়োস্কোপের মধ্যে মানে বিভিন্ন রকমের বিষয় থাকতো, যেমন প্রাথমিকভাবে বাংলার প্রাকৃতিক দৃশ্য, নদী, গঙ্গার ঘাট, এছাড়া মন্দিরগুলোর চিত্র সংগ্রহ করে তিনি বায়োস্কোপে দেখাতেন। তারপরে হচ্ছে তিনি ক্লাসিক থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে নাটক, নাচ, গান রেকর্ড করে সেগুলোও বায়োস্কোপের মাধ্যমে প্রদর্শন করতেন। এখান থেকেই মূলত বাংলা চলচ্চিত্রের সূচনা হয়। আর এই হীরালাল বায়োস্কোপ কোম্পানি শেষ পর্যন্ত টেকেনি, তবে ততদিনে কিন্তু না টিকলেও এই বায়োস্কোপ গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল এবং বায়োস্কোপের যে প্রভাব বিস্তার করেছিল পুরো বাংলায়। তো তখন গ্রামে গঞ্জে মেলায় তো খুব সহজেই দেখা মিলত, আর মানুষ দলে দলে ভিড় জমাতো ওই বায়োস্কোপের চিত্র আর সুরের জাদুতে নানান বিষয় জানার জন্য। এবং কত বড় বড় বিষয় হয় না, যে আমরা বই পড়তে হয়তো ভালো লাগছে না, কিন্তু ওই বিষয়টাই যদি আমাদের চোখের সামনে দেখানো হয় বা গল্পের মতো শোনানো হয়, তখন ওটা আমাদের কাছে বেশি আকর্ষণীয় হয় আর খুব সহজে আমরা মনে রাখতে পারি। তো এক্ষেত্রেও সেটা শুধুমাত্র যে বিনোদন এমনটা নয়, কখনো বিনোদনের মাধ্যমেও আমরা অনেক কিছু শিখতে পারি। তো এক্ষেত্রে সেটাই বলার যে এই বঙ্গভঙ্গ থেকে শুরু করে একাত্তরের যে মুক্তিযুদ্ধের গল্প, এগুলোও কিন্তু বায়োস্কোপের হাত ধরেই মানুষের কাছে পৌঁছেছে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে। তো সেক্ষেত্রে বায়োস্কোপ কিন্তু শুধুমাত্র যে আমাদের বিনোদন বা আমাদের শিক্ষা দিয়েছে না, এটা আমাদের একটা আবেগ। এই যে শুরুতেই বললাম না যে বায়োস্কোপ মানেই একটা রঙিন বিকেল, বিষয়টা হচ্ছে এটাই, যে এটা আমাদের কাছে একটা বিনোদন এবং আমাদের কাছে একটা আবেগ, আমাদের ঐতিহ্য। তাই এই ঐতিহ্য আমাদের যুব সমাজেরই দায়িত্ব বয়ে নিয়ে যাওয়া, আর আমরা যদি বয়ে নিয়ে যাই তাহলেই আমাদের পরবর্তী প্রজন্ম, না তাদের শুধু বইয়ের পাতাতেই থেকে যাবে, তাহলে তারা বুঝতে পারবে যে না, আচ্ছা এটা এই বিষয়, তারাও আনন্দ পাবে এবং তাদের হাত ধরে তাদের পরবর্তী প্রজন্মের কাছে থাকবে। আর শিকড় তো আমাদের ভোলা যায় না, তাই ভোলা উচিত নয়। এবার দেখো, গল্প করতে করতে তো ঘড়ি এখন আমাকে লাল লাল চোখ পাকাচ্ছে, বলছে আর সময় নেই, সময় তো আমাদের খুবই কম, সময়ের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। দেখো, গল্প শুরু করলে গল্প তো কোনোদিনই শেষ হয় না, গল্প চলতেই থাকে চলতেই থাকে, কিন্তু গল্প তো আমাদের শেষ করতে হবে, কারণ ঘড়ির কাঁটা লাল লাল চোখ পাকাচ্ছে আমাদের দিকে তাকিয়ে। তো আজ তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা। আবারও অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে অনেক অনেক অনেক গল্প করতে আসবো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে যুববাণী রাখতে কিন্তু একদম ভুলবে না, আর বাংলার ঐতিহ্যগুলোকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, কেমন? তাই যেতে যেতে এই বায়োস্কোপ মানেই তো মেলা, আর বারবার যখন এই মেলার কথাই উঠে আসছে, তাহলে যেতে যেতে অনির্বাণ ভট্টাচার্যর এই মেলার গান তোমাদের জন্য। আর আজকের মতো এই গান দিয়েই অনুষ্ঠান শেষ করলাম, আবারও অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, দেখা হবে মানে মনে মনে দেখা হবে। আর আজকের মতো তাহলে এই গান দিয়েই টাটা।

এতক্ষণ শুনলেন অল্প অল্প গল্প কথা যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে নাটক ইচ্ছামতি। রচনা প্রশান্ত ভট্টাচার্য, প্রযোজনা বিশ্বনাথ দাস। ইচ্ছামতী

0: তাহলে আজকে ওঠা যাক মহাদেব বাবু।
1: উঠবেন? হ্যাঁ, আপনাদের তো আবার যেতেও হবে অনেক দূর, কিন্তু কিছু বললেন না যে দেববাবু।
0: কেন বললাম যে ওই সুলগ্না মাকে আমাদের সবারই পছন্দ হয়েছে আর কি, শুভশ্রীগ্রম।
1: কিন্তু অন্যান্য কথা, মানে দেনা পাওনার কথা,
0: সে কি হরেন, তুমি এদেরকে সেসব কিছু বলনি?
2: না মানে দেববাবুর সঙ্গে তো আমার ডাকা হয়নি, আরো পাঁচটা কাজ নিয়ে থাকি, ওই বিশ্রাম হয়ে গেছে। ঠিক আছে দেববাবু, আগে তো রওনা করে দিই, তারপর আপনাকে সব বলছি।
3: আর হরেন কি বলতে হবে কেন, আপনি ওদের বলে দিন।
0: বলছো? আমি বলে দেবো।
1: বলুন না দেববাবু, সুলগ্নার মাও যখন উপস্থিত রয়েছে নিজের কানেই শুনে নিক।
0: দেখুন, তেমন কিছু তো আমার বলার নেই, কি আর বলবো, দিনকাল যা পড়েছে।
2: হক কথা বলেছেন দেববাবু, এ কথা দিয়েছি কিসব হয়ে গেল, আর আমরা তো আদার ব্যাপারী।
3: এখন কাজের কথাটা বলুন, মহাদেব বাবুরা বোধ হয় সেটা শুনতেই আগ্রহী।
1: বলুন দেববাবু, নয়নও বেশ উদ্বেগে রয়েছে।
0: দেখুন, মেয়ে আমাদের পছন্দ, আপনিও নিশ্চয়ই আমাদের অখুশি করবেন না নয়ন দেবী।
4: আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু এখনো তো কিছুই শুনলাম না।
0: বলছি বলছি, এই নগদ 20,000 আর তোলা খোলা নিয়ে ওই 20 ভরি গয়না, আর খাট বিছানা দান সামগ্রী ও তো আর বলার মতো নয়। আপনারও এক মেয়ে, আমারও এক ছেলে, সবই তো ওদেরই থাকবে।
3: আমার একটা আর্জি ছিল, এই ছেলে আসার সময় আমায় মনে করিয়ে দিল একটা মোটর সাইকেল।
0: না না না না, খবরদার না, খবরদার না, ওটা হবে না। ওর কুষ্টিতে আবার ওই স্বচালিত যানে দুর্ঘটনা আছে, ও আমি কিছুতেই হতে দেবো না। আর ওরকমে একটা দুটো মোটর সাইকেল কি এ শর্মা কিনে দিতে পারে না? এই দি না তো ওই ভয়েই।
2: আজকালকার ছেলেরা যা হয়েছে, তা বাবা মোটর সাইকেল কেন?
3: তুমি একটু থাম হরেন, মহাদেব বাবুরা যে কোন কথাই বলছেন না।
4: আপনাদের কথা তো শুনলাম, তবে আমাদেরও তো কিছু সময় দিতে হবে।
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আপনি 7 দিন ধরে এই জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সবার সঙ্গে পরামর্শ করে নিন।
4: না না, সে পরামর্শের কথা আমি বলছি না, ওই নগদ 20,000।
0: না না না না না না, ওর থেকে কমানো যাবে না। আরে এর চেয়ে কমে।
4: না না, আমি কমাবার কথা বলিনি, 20,000ই পাবেন, তবে একটু সময় লাগবে।
1: নয়ন, তুমি কি সব দিক বিবেচনা করে বলছো?
4: হ্যাঁ মহাদেব কাকা, আমার তো একটাই মেয়ে, আপনাদের পাঁচজনের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, সর্বোপরি দীনদয়ালের ইচ্ছে সবই হয়ে যাবে।
1: কি জানি বাবা, কোথা থেকে যে এত তোর শক্তি।
0: সবই সবই দীনদয়ালের ইচ্ছা ভরসা মহাদেব বাবু।
3: এই যে জানি বাবু, তাহলে ওঠা যাক, ওরা যা জানাবার তা হরেনকে দিয়ে জানিয়ে দেবেন।
4: না না, জানাবার আর তেমন কিছু নেই, এটা তো বসে এই শ্রাবণ নাগাদ দিন দেখতে হবে, ততদিন আমি ব্যবস্থা করে ফেলব।
0: না না না না না, শ্রাবণ নয় শ্রাবণ নয়, ওই মাসে আবার আমার বিয়ে হয়েছিল, আমাদের আবার ওই বাবার বিয়ের মাসে ছেলের বিয়ে দিতে নেই।
2: দেব বাবু, তাহলে তো আপনাদের মহাগোল।
0: কেন কেন, গোলের কি হলো?
2: এই বলছিলাম, ভাদ্র কার্তিক পৌষ চৈত্র এই 4 মাস বাদ দিয়ে তো 8 মাস, আপনাদের 4 পুরুষের পর তো কোনো ছেলে বিয়ে হবে না।
4: তাহলে কি শ্রাবণের পরে?
0: না না না না, অত দেরি করা যাবে না।
4: তবে
1: ওসব ভাবনা ছাড়ো নয়ন, শুনুন দেব বাবু, আমাদের সব ব্যবস্থা হয়ে গেলে তারপরে আপনাকে জানাবো।
3: এখন কি তাহলে আমরা রওনা হতে পারি যাই বাবু?
0: হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেকটা পথ আবার যেতে হবে। তাহলে দেব বাবু নয়ন দেবী, আমরা আসি, আবার দেখা হবে।
4: নমস্কার নমস্কার।
1: আমি আশ্চর্য হচ্ছি নয়ন, এত বড় ঝুঁকি কি করে নিচ্ছ তুমি?
4: কি করব মহাদেব কাকা, এত ভালো চাকুরে ছেলে, হাতছাড়া করব?
1: কিন্তু ওদের খাই মেটারে কি দিয়ে, তোমার সঙ্গতি কোথায়?
4: আপনি তো সবই জানেন, আমার বিয়ের সময় বাবা যা দিয়েছিলেন সেই 10 ভরি সোনা, সে তো আমি এতদিন আগলেই রেখেছি ওর জন্যে।
1: কিন্তু আরো 10 ভরি, 20,000 নগদ অন্যান্য।
4: আমার যখন এমন অবস্থা হলো, ও তখন 8 মাসের পেটে, ওর জন্মের পরেই মেয়ে হয়েছে দেখে বাবা কাঁচপুকুরের পাড়ে 20টা ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিলেন, আমায় বলতেন ওর বিয়ের সময় ওগুলো বেচে দিবি, মৃত্যুকালে তাই বলে গেছেন। আমি তো আর কিছু রেখে যেতে পারলাম না, গাছগুলো রইল, বেচে দিস। ওই গাছগুলোরও তো 23 বছর বয়স হলো কাকা।
1: কত সুন্দর গাছগুলো, বেচে দেবে?
4: ওগুলো তো ওর জন্যই লাগানো হয়েছিল।
1: ওই গাছগুলো বেচে তুমি কত টাকা পাবে নয়?

0: যে একলাখের উপর লাগবে?
1: শুধু গাছ কেন মহাদেব কাকা, ওই কাঁচ পুকুরও আমি বেচে দেব। আপনি একটা খদ্দের দেখুন।
0: তবে তোমার চলবে কি করে নয়ন?
1: আমার আর কদিন, ও ঠিক চলে যাবে। আপনি এখন খদ্দের দেখুন। হ্যাঁ,
0: আমি আমি আর কোথায় খদ্দের দেখব নয়ন, এখন চারদিক দালালে ছেয়ে গেছে।
1: আমি তা জানি না মহাদেব কাকা, আপনাকে আমি শুধু জানি, বাবার মৃত্যুর পরে আপনি তো আমার অভিভাবক, আমার সব কিছু। আপনি দেখে শুনে যা ভালো বোঝেন করে দিন।
0: না না না, ও পুকুর আমি বেচতে পারবো না নয়ন। আমি একদিন রসিকদাকে ওই পুকুর কিনতে উস্কে দিয়েছিলাম। ও পুকুরটা বড় পয়মন্ত গো, ও আমার দ্বারা হবে না।
1: না না, খুব হবে খুব হবে। পয়মন্ত বলি তো এখন কাজই লাগছে, মেয়েটার একটা হিল্লে হয়ে যাবে, এর থেকে পয়মন্ত আমার জীবনে আর কি হতে পারে মহাদেব কাকা?
0: দেখো নয়ন,
1: হ্যাঁ,
0: ঝোঁকের মাথায় একটা কাজ করে ফেলো না, মেয়ে তোমার ফেলো না নয়, শিক্ষিত ভদ্র নম্র, আর এমন কিছু বয়সও হয়ে যায়নি সুর। আরো পাত্র দেখো, গাছগুলো বেচে দিও, কিন্তু কাঁচ পুকুর বেঁচে মেয়ে বিয়ে দিতে যেও না, অনেক সুপাত্র পাবে।
1: পেলাম আর কোথায়?
0: পাবে পাবে।
1: হ্যাঁ পাবে পাবে, সবাই কালো বলে মুখ ফিরিয়ে নেয়, আর আপনি বলছেন এটাকেও হাতছাড়া করতে।
0: আমি তো তোমার মঙ্গলই চাই নয়ন, তাই বলছি এত দেনা পাওনায় তুমি মেয়ের বিয়ে দিও না, সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না।
1: সময় ফুরিয়ে যাচ্ছে না, আমি আমি ওর চেয়ে কম বয়সে কপাল ফুরিয়েছিলাম।
0: ও তখন হতো, এখন চল্লিশেও মেয়েদের বিয়ে হচ্ছে।
2: কারোর কারোর কোনোদিনই হচ্ছে না, তাতে কি গাছের বৃদ্ধি আটকে যাচ্ছে না পাখিরা ডানা মেলে উঠতে ভুলে যাচ্ছে?
1: তুই তুই এবার এসব কথার মধ্যে আসছিস কেন?
2: বাহ ভারী মজা তো, আমাকে নিয়ে কথা হবে, সিদ্ধান্ত হবে, আর আমি সুচে সুতো পরিয়ে তুলবো, মনে রেখো প্রিয়, তারপরে গলা জড়িয়ে।
0: আরে আরে, তুই আমার গলা জড়িয়ে ধরলি যে, ছাড় ছাড় পাগলি ছাড়।
2: কেউ কিছু ছাড়ে না, ছেড়ে থাকতে পারে, আসলে ধরে রাখলে নিজেরই কষ্ট, তাই ত্যাগ করে।
1: থাক, তোমায় আর বিদ্যে ফলাতে হবে না, এখন আমাদের কাকা ভাইজিকে একটু পরামর্শ করতে দাও।
2: ঠিক এ কারণে আমি এখানে এসেছি, আমারও কিছু পরামর্শ আছে।
1: তোর পরামর্শ? তোর পরামর্শ কে শুনতে চাইছে?
2: শুনতে না চাইলেও আমি বলবো।
0: আহা, তুমি মিথ্যে রাগ করো না নয়ন, ও কি বলতে চাইছে শোনাই যাক না।
2: দেখো মা, আমি তোমার আর ছোদ্দাদু সব কথাই পাশের ঘর থেকে শুনেছি, আমার স্পষ্ট কথা, ওসব দাবি দাওয়া মিটিয়ে আমি বিয়ে করতে পারবো না। তুমি কি ভাবছো ওই দাবি ওদের শেষ দাবি? বিয়ের পরেও শেষ হবে না, দেখছো না খবরের কাগজে আজকাল সর্বক্ষণ তো এসবই বেরোচ্ছে।
0: ঠিক এই আশঙ্কাই আমি করি নয়ন।
1: আপনাদের দুজনের কথাই আমি বুঝতে পারছি না, বিয়েতে দেনা পাওনা থাকবে না তা কি হয়? আমার বিয়েতেও তো বাবাকে দিতে হয়েছে।
0: কিন্তু এমন করে চাওয়াটা কি?
2: কি দিতে হয়েছে, কোথায় দেওয়া হচ্ছে, এসবের কথা কাজ কি? এক্ষেত্রে দেওয়া হবে না।
1: দেওয়া হবে না তা তোমার জন্য কি রাজপুত্র ঘোড়া ছুটি আসছে?
2: রাজপুত্র কি কোটালপুত্র আসছে সেরকম আমার জানা নেই, তবে এই ধর্মপুত্রটি যে শুধু পাওনা গন্ডার জন্য আমি বিয়ে করতে রাজি সে আমি নিশ্চিত, আর সেই কারণেই আমি রাজি নই, তুমি ওদের জানিয়ে দেবে।
1: তুই চুপ করবি? বিয়েটা আমরা তো দিচ্ছি নাকি তুই নিজে?
2: হ্যাঁ কেন চুপ করবো, তুমি কি ভাবছো তুমি তোমার আত্মসম্মান খোয়ালে আমার সুখ আসবে? মোটেই না, বরং আমার সম্মানটা।
1: লেখাপড়া শিখি তোকে আমার ভুল হয়েছে, একটা বেহারা তৈরি হয়েছিস
2: মা।
1: আমাদের বিয়ের সময় আমরা বিয়ের কথা শুনে দৌড়ে পালাতাম।
2: ও হ্যাঁ, ওর মধ্যে বিনয় থাকতে পারে, কিন্তু কৃতিত্ব দাবি করার মতো কোনো কিছু
1: মানে?
0: আমি তাহলে উঠি নয়ন, সন্ধ্যার আগে আমাকে আবার মালিপাড়ায় যেতে হবে।
1: উঠবেন, আমার অবস্থা তো দেখলেনি, আপনাকে যা বললাম তার খোঁজ করুন, ওইটুকু মেয়ে ও কি করে বুঝবে যে মা হওয়ার কত জ্বালা।
0: ও তুমি ভেবো না নয়ন, সব ঠিক হয়ে যাবে। আইসু, মার সঙ্গে ঝগড়া করিস না তো, আমরা সবাই মিলে তোর একটা ভালো বর জোগাড় করে দেবো। কিরে মেয়ে, রাগ করলি নাকি?
2: না, তুমি সাবধানে যেও ছোট দাদু।
0: হ্যাঁ রে হ্যাঁ, চলি নয়ন, আমি কাল সকালেই আসবো।
1: আচ্ছা,
0: আর তুমি একটু ভাবনা চিন্তাও করো। হ্যাঁ।

0: কিরে ঘুমিয়ে পড়লি?
1: না,
0: আয় ওঠ, চুলটা বেঁধে দি, একটু একটু যত্ন করবি তো। কিরে কোনো কথা বলছিস না যে? শু,
1: কি বলবো?
0: আমার সঙ্গে কি তোর কোনো কথাই বলবার নেই?
1: দাও চুলটা বেঁধে দাও।
0: তোর এত সুন্দর চুল, যাদের নেই তাদের কি আফসোস বলতো?
1: একটু আস্তে চিরুনি বোলাও না, লাগছে।
0: চিরুনি চালাতে দোষ কি? চুলে তো জটা ধরিয়ে ফেলেছিস। দাঁড়া দাঁড়া, সোজা হয়, সোজা মাথাটা সোজা কর। হ্যাঁ রে, আমি বলছিলাম ওই ওই ছেলেটিকে তোর পছন্দ হয়নি?
1: ছেলেটি? মেয়েদের আবার পছন্দ কি?
0: আহা বল না, আমায় বলবি না তো কাকে বলবি?

0: আচ্ছা সুর, আরে তোর কি পছন্দ কেউ আছে?
1: দূর, পছন্দের কি থাকবে?
0: না থাকতেও তো পারে, ছেলেদের সঙ্গে একসঙ্গে কলেজে পড়েছিস, কারোর সঙ্গে তো ভাব ভালোবাসা হতেই পারে।
1: না তা যদি হতোই তবে কোনোদিনই সেজেগুজে একদল অপরিচিতের সামনে বসে বোকা বোকা প্রশ্নের উত্তর দিতাম না, তোমাকেই স্পষ্ট বলে দিতাম।
0: তাহলে তো এই ছেলেটা ভালোই বল, হ্যাঁ ইঞ্জিনিয়ার, বাপ মায়ের একমাত্র ছেলে।
1: তুমি কি ওই আনন্দেই ওরা যা চাইছে তাই দিতে রাজি হয়ে গেলে?
0: না না ঠিক তা নয়, তোকেও তো কম দেখালাম না, কেউ তো রাজি হচ্ছিল না। তুই কি ভাবছিস প্রত্যেকবার তোকে সাজিয়ে গুজিয়ে লোকেদের সামনে বসি আমি আনন্দ পাই, শান্তি পাই? আসলে আমারও তো অপমান লাগে।
1: আমি জানি মা, জানি তোমার অবস্থা আমি বুঝি, কিন্তু তুমি এদের চাহিদা মেটাবে কি করে?
0: না এদের এমন কিছু চাহিদা নয়।
1: হ্যাঁ এমন কিছু নয়, ওই 20,000 টাকা নগদ 20 ভরি সোনার জন্য তুমি গাছ বেচবে, পুকুর বেচবে, আর সেটা আমাকে নীরবে সইতে হবে। এই যে কি নির্মম যন্ত্রণা তা তুমি বুঝবে না মা, বুঝবে না।
0: ওই গাছগুলো তো তোর বিয়ের জন্যই তো দাদু লাগিয়েছিলেন রে।
1: জানি জানি, সেই ছোটবেলা থেকে আমি অন্তত লক্ষ্যবারই কথা শুনেছি, ও গাছগুলো তো আমারই বসি। দাদুর হাত ধরে যখন কাজ পুকুরের পাড়ে ঘুরতাম, ওই গাছগুলোর ডালপালায় আমি হাত বোলাতাম, দাদু কি নিবিড় মমতায় ওগুলোর গায়ে হাত বোলাত, আর তার চোখে মুখে ফুটে উঠত প্রশান্তি। আর দাদু মাঝে মাঝে উদাত্ত গলায় বলে উঠত, হে তরু এ ধরাতলে রহিব না যবে, তখন বসন্ত নবপল্লবে পল্লবে। মা তুমি সেই গাছ বেঁচে দেবে, বেঁচে দেবে সেই কাঁচ পুকুর? থাকবে না, কোনো স্মৃতি থাকবে না।
0: বিষয় সম্পত্তি লোকে করে তো সেই জন্যই যে বেঁচে প্রয়োজন মেটাবে, বাবাও তো সেই কথাই বলতেন, মৃত্যুশয্যা তো আমাকে সেই কথাই বলে গেছেন।
1: বলে গেছেন অতএব বেঁচে দেবে, আমাদের কোনো বিবেচনাই থাকবে না।
0: দেখছো না বেচলে আমি টাকা কোথা থেকে জোগাড় করবো বলতো, আমার যে আর কিছু নেই।
1: এই দেনা পাওনা ছাড়া কি বিয়ে হতে পারে না মা? আচ্ছা তুমি এসব মাথা থেকে সরিয়ে ফেলো তো, আমায় একটু সময় দাও, দেখো আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব, তখন আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না।
0: সময় দেব, চাকরি আবার হাতের মোয়া কি না, কত এমএ এমএসসি ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে।
1: হ্যাঁ তবু দেখো আমি চাকরি পাবো, যে কোনো চাকরি, লেগে থাকলে ঠিক হবে। আমি তো আর হুমড়া চুমড়া কোনো চাকরি চাইছি না, সামান্য চাকরি। এই অপমানকর প্রস্তাবের কাছে নতি শিকারের চেয়ে লোকাল ট্রেনে হকারি করা ভালো।
0: থাক থাক আর মুরুদ দেখাতে হবে না।
1: ঠিক আছে, এক বছরের মধ্যে আমি কিন্তু চাকরি জোটা বই, এ আমার প্রতিজ্ঞা।
0: থাক অনেক বক্তৃতা হয়েছে, এই ইচ্ছামতি বাঁচাও করে করে অনেক বড় বড় কথা শিখেছো, যাও যাও এখন শুয়ে পড়ে গিয়ে যাও। এসব বড় বড় কথা শুনতে আমার একদম ভালো লাগে না।
1: বড় বড় কথা শুনতে তোমার ভালো লাগে না, একটা ছোট্ট কথা শুনে রাখো তো।
0: বলো।
1: কাল 9টার মধ্যে আমার ভাত চাই।
0: কেন, কোথায় যাওয়া হবে?
1: কলকাতায়।
0: কেন, কি রাজকার্য সেখানে?
1: রাজকার্যই বটে, খিদিরপুরে যেতে হবে, জলাভূমি রক্ষার লড়াই।
2: উন্নয়নের নামে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হতে দিচ্ছি না,
3: দিচ্ছি না, দেব না।
2: উন্নয়নের নামে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হতে দিচ্ছি না,
3: দিচ্ছি না, দেব না।
2: বন নদী বন জর মানুষেরই সহচর,
3: মানুষেরই সহচর।
4: বন নদী বন জর
3: মানুষেরই সহচর,
4: বন নদী বন জর
3: মানুষেরই সহচর।
5: সুলগ্না, তোদের ওখানকার কাউকে দেখছি না যে?
1: এসেছে তবে বেশি আসেনি, হঠাৎ করে প্রোগ্রামের খবরটা পেলাম তো।
5: তা তোর খবর কি?
1: চলছে।
5: ফাইন কালার তো তোর শাড়িটা, কোথা থেকে কিনেছিস?
1: তোমাদের কলকাতা থেকে।
5: কলকাতা থেকেও আমাদের চোখে সব পড়ে না, আসলে আমাদের বোধ হয় চোখই নেই।
1: কি যে বলো, তোমার এমন সুন্দর চোখ দেখলেই আমার কাঁচপুকুরের জলের কথা মনে আসে।
5: তোকে আমি আগেও বলেছি, তোর যা ফিগার তাতে শাড়িতেই তোকে ফাইন মানায়, তোর মতো মেয়ে অর্গানাইজেশনের স্পেশাল অ্যাট্রাকশন।
1: কোকিলের সঙ্গে গায়ের রঙে আমার কম্পিটিশন, আর তুমি কিনা আমায়।
5: শুধু গায়ের রঙে নয়, কোকিলের সঙ্গে তোর গলার কম্পিটিশন। আর আমি হলফ করে বলতে পারি সে কম্পিটিশনে কোকিল কিন্তু বলে বলে হাঁচছে, তোর গান যে শুনবে সেই তোর প্রেমে পড়ে যাবে।
1: হ্যাঁ তার নমুনা তো হাড়ে হাড়েই পাচ্ছি।
5: দেখ ছেলেরা যে তোর প্রেমে পড়েনি সেটা ওদের হতভাগ্য। বিশ্বাস কর বজবজে সারাদিন অবস্থানে প্রথম তোর গান শুনেই আমি তোর প্রেমে পড়ে গেছি। উপায় থাকলে আমি সারা জীবন তোর সঙ্গেই ঘর করতাম।
1: চুপ কর, যত সব বাজে বাজে কথা, এসো এখন মিটিং শোনা যাক।
6: পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে আমাদের আয়ু এখন মৃত্যুর শব্দ শুনে দিনমান। আমরা পূর্বাপর না ভেবে আমরা সভ্য মানুষেরা যা করে চলেছি রবীন্দ্রনাথের ভাষায় তাকেই বলে মহতী বিনষ্টা। আমরা যদি নিজেরা অনুভব করতে না পারি যে একটা প্রস্ফুটিত পদ্মের সৌন্দর্যে আমরা কেন আনন্দিত হয়ে উঠি, তবে

0: কেউ কি আমাদের আমাদের শিখিয়ে দিতে পারে? আমরা আমরা যদি হৃদয়ের পরতে পরতে অনুভব করতে না পারি, একটি বৃক্ষ ভূমিচ্যুত করলে কি যন্ত্রণা ঘটে, কি ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়, তবে কি তাকেও আমাদের নোট মুখস্থ করে শিখিয়ে দিতে পারবে? প্রকৃত প্রস্তাবে আমরা ভুলেই গিয়েছি আমাদের মধ্যে যে যে পরম্পরাবাহিত চেতনা তা এসেছে এই বিশ্ব প্রকৃতির রহস্য থেকে, তার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা থেকে। আজকের বাজার কেন্দ্রিক সভ্যতা চাইছে শুধু বস্তু সম্পদ বাড়িয়ে যেতে। আসলে আসলে একটা সময় থেকে আমরা আমরা ভাবতে শুরু করেছিলাম পৃথিবীটা শুধুমাত্র আমাদের, আর সব কিছুই আমাদের দাস, আমাদের দয়া পাত্র। আমরা শুধু নিজেদের কথা, এই মুহূর্তের কথাই ভেবে চলেছি, এমনকি পরবর্তী প্রজন্মের হিতাইতের কথাও আমরা ভুলে গিয়েছি। তাই তো আধুনিক প্রযুক্তিতে স্বয়ম্ভর হয়েও আমরা নিজেরই কাছে নত যেন হয়ে বিলাপ করে উঠছি পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন।
1: বেশ বলছি তো, নামটা কি গো?
2: আরে এ তো সোমেশ।
1: কোন অর্গানাইজেশনের?
2: মুক্তধারার। তোর সঙ্গে আলাপ নেই? আলাপ করবি?
1: আলাপ করতে ভয় হয়, আমাদের অর্গানাইজেশন ছোট। তো
2: ছোট যে হায়, অনেক সময় বড় দাবি দাবিয়ে চলে। চল তোর সঙ্গে আলাপ করিয়ে দিই।

0: জানিস লগ্না, ইছামতির কথা শুনলে আমার শুধু মনে আসে কামটের কথা।
1: কামটের কথা কেন?
0: হ্যাঁ, সেই ছেলেবেলায় আমি যখন প্রথমে টাকিতে যাই, আমায় নদীতে স্নান করতে দেওয়া হয়নি। সতর্ক করে দেওয়া হয়েছিল জলে কামট আছে, নিঃসাড়ে পা কেটে নিয়ে যাবে।
1: ওদিকে আছে, এখানে তো ইছামতি মরেই গেছে। জানেন, আমাদের বাগচুন্ডির ফেরিঘাটে ডাক নিয়েছিল মহিনুদ্দিনদা। এখন তো নদী শুকনো, সবাই হেঁটেই পারাপার করে, তাই মহিনুদ্দিনদার অবস্থা করুন।
0: বেচারা মহিনুদ্দিন।
1: তবে মহিনুদ্দিনদা একটা ব্যবস্থা করে নিয়েছে।
0: এরকম
1: গরুর গাড়ি, মোটর, অটো পার হলেই পয়সা লাগবে, শুধু মানুষ ফ্রি।
0: লোকেরা দেয়, ঝগড়া করে না?
1: ঝগড়া করবে কেন, নদী মরে গেলে ও কি করবে? ও তো টাকা জমা দিয়ে ডাক নিয়েছে।
0: সেটা একটা যুক্তি বটে।
1: আচ্ছা সুমিসদা,
0: হ্যাঁ,
1: আমাদের ইচ্ছামতির ভবিষ্যৎ কি বলুন তো? আমরা কি শেষ পর্যন্ত সবাইকে মোটিভেট করতে পারবো? মাঝে মাঝে ভীষণ হতাশ হতে হয়, মনে হয় কিছুই বোধহয় হবার নয়।
0: সুচেতনা, এ পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে।
1: বুঝলাম না।
0: আমিও কিছুই ভালো বুঝেছি, শুধু সুলগ্ন একটা কথা আমি বুঝি, মানুষ অনেকদিন থেকে সায়েন্স আর টেকনোলজির জোরে মদমত্ত হয়ে এক ভয়ঙ্কর মারণ যজ্ঞে মেতেছে। ওই রবি ঠাকুরের ভাষায়, একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, বলছে কাজ কর কাজ কর কাজ কর, অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, আকাশের নীল মেলেছে মায়া, বলছে ছুটি ছুটি ছুটি। এই যে এই অবসর আর উৎপাদনের এই এই হিসেবটা মেলাতে না পেরে মানুষ সব সবুজকে মেরে ফেলে, মরা সোনার যক্ষপুরী বানিয়ে ফেলেছে এই পৃথিবীটাকে। এই যে মানুষের অনেক দিনের পাপ, অনেক সময় নিয়েই তো মানুষকে তার প্রায়শ্চিত্ত করতে হবে।
1: দেখুন সুমিসদা, আমরা সাধারণ মানুষ, কোন জোরে শতাব্দীর সাধনার কথা ভাবব বলুন তো? আজকের এই মুহূর্তটাই সবচেয়ে বড় সত্য নয় কি?
0: সুলগ্না, প্রকৃতির সৃষ্টির এই খেলা সে তো ধৈর্যেরই খেলা। দামাল শিশুর রোগটা বাঁধিয়ে বসতে সময় লাগে না, কিন্তু নিরাময় সেও তো ওই মাতৃসমা ধৈর্যেই আয়ত্ত হতে পারে।
1: আমার কি মনে হয় জানেন, দীর্ঘদিনের একটা বিশ্বাস আমাদের ভর করেছে। পৃথিবীটা অক্ষয় অনর, আমরা তো মুখেই বলি জীব দিয়েছেন যিনি, অন্ন দেবেন তিনি। যেন পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা সৃষ্টি করিনি, অতএব তা ধ্বংস আমাদের হাতে নয়, টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের নেই। সবই সেই অনেকে তো নিরাকার ব্রহ্মের মর্জি। কি হলো, অমন করে কি দেখছেন?
0: না, শুধু তোমাকেই দেখছি। তুমি এত সুন্দর কথা বলো সুলগ্না, যখন আপন বিভোল হয়ে কথা বলো, তোমার ওই টলটলে চোখ দুটো শব্দের খাঁচা ছাড়িয়ে যেন কোন সুদূরের এক স্বপ্নলোকের আভাস এনে দেয়।
1: কি যে বলেন সুমিসদা, কই, কেউ তো কোনোদিন আমার এই দু চোখে কোনো কিছুই দেখতে পায়নি। ও আপনার দৃষ্টির কোণ।

0: দেখা যাবে, তার জন্য আবার প্রোগ্রাম করে আসতে হবে।
1: ওসব দেখতে আমি কিন্তু একা আসবো না, একেবারে বিশাল ডেলিগেশন নিয়ে চলে আসবো।
0: জানেন সমিস্তা, মৌলিয়া আমাদের সাইকেল মিছিলে স্লাইড করেছে, সে এক বিরাট মিছিল, ওই মাস দিয়ে শেষ হয়েছে।
2: সব ছবিগুলো সুলগ্নাদির কাছে আছে, চলুন দেখবেন।
1: ঠিক আছে চল।
2: আপনি কিভাবে এই মুভমেন্টে এলেন সমেজদা?
1: সে তো অনেক কথা, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, 1984 সেই ভূপালের দুর্ঘটনা, ঠিক না বুঝেও ভেতরে কি একটা ছটফটানি থেকে চলে গেলাম। তারপর সেখানে অনেক লোকের সঙ্গে আলাপ হলো, যে দিকটা কখনো সিরিয়াসলি ভাবিনি, ওদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে সেই সবই আমার ভাববার বিষয় হয়ে গেল। বুঝলাম সমূহ বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার কাজে আমার মতো একটা কাঠবিড়ালিরও ভূমিকা নিশ্চয়ই আছে। তারপর থেকেই
2: আমরা তখন নিচু ক্লাসে পড়ি, ভূপাল ব্যাপারটা বুঝিই না। আচ্ছা সুমেশ দা, আমাদের এইসব প্রচেষ্টার আলটিমেটটা কি? এটা তো স্পষ্ট যে নগরায়নের মধ্যেই প্রকৃতির বিরোধিতা রয়েছে, তাই নগরায়নের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমাদের আলটিমেট মুভমেন্টটা কি হবে?
1: দেখো মৌলিক, আসল জ্বরটা বোধ হয় অন্য জায়গায়। শুধু ভাষাগত অর্থে যদি বলি দাহ ফিরে সে অরণ্য লহে নগর, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আসল সমস্যা মানুষ এই মহাবিশ্বে তার নিজের ভূমিকাটাই গুলিয়ে ফেলেছে। মানুষ বারবার ভেবেছে এই নদীটা গোলমাল করছে, বাঁধ বেঁধে দাও, এত মানুষ গৃহহীন, বানাও হাজার হাজার স্কাইস্ক্রাপার, রাস্তা বানাতে হবে, পাহাড়টা পথ আগলে রয়েছে, দাও পাহাড়টা চুরমার করে, ডিনামাইট, বুলডোজার, কম্পিউটার, মাইক্রোপ্রসেসর, বন্দি অ্যাটম, এই সব কিছুর জোরে মানুষ ভাবছে সেই বুঝি রাজা, ভাবছে সৃষ্টির কেন্দ্রে বুঝি একমাত্র মানুষই একা। যতক্ষণ না এই ঘাসের কাছে, নদীর কাছে, পর্বতমালার সামনে দাঁড়িয়ে মানুষ আবার বিনম্র হয়ে ভাবতে পারছে আমি একা নই, ততক্ষণ এই যক্ষপুরী রাজাদের, এই মাল্টি ন্যাশনালদের ম্যানেজিং ডাইরেক্টরদের হাতে মানুষ বন্দি থাকবে, মানুষকে কে বাঁচাবে? এই দেখো, আমাকে তো এক্ষুনি স্টেশনে পৌঁছাতে হবে ভাই।
0: এক্ষুনি উঠবেন, এখনো তো অনেক ট্রেন আছে।
2: হ্যাঁ, 8টা ট্রেন ধরলেও 9:30-10:30 মধ্যে শিয়ালদা পৌঁছে যাবেন।
1: না ভাই, একটু তাড়াতাড়ি যাব, একটা ব্যক্তিগত কাজ আছে। এখানে তো সবই কথা হয়ে গেল।
2: সব দেখেছেন? আপনি সুলগ্নাদির কাঁচপুকুর দেখেছেন? ইউক্যালিপটাস ঘেরা কাঁচপুকুর।
1: কাঁচপুকুর না কই, সুলগ্ন তো দেখালো না।
0: ওদিকে তো আমরা যাইনি, এখান থেকে একটু দূরে, থাক যেতে যেতে সন্ধে হয়ে যাবে, আরেকদিন দেখবেন কোন।
1: ঠিক আছে, তাই হবে, সেদিন পুকুরে একটু সাঁতারও কাটা যাবে।
2: আপনি সাঁতার জানেন?
1: হ্যাঁ
2: হ্যাঁ, কলকাতা থেকে সাঁতার?
1: কেন, তোমার কি মনে হয় কলকাতাতে কেউ সাঁতার জানে না? ঠিক আছে, পরের বার এসে আমি তোমার সঙ্গে এক রাউন্ড লড়ে যাবো।
2: দারুণ দারুণ হবে, কলকাতা বনাম নদিয়া। হ্যাঁ।

0: সোমেশ কোথায় চাকরি করে রে?
1: হ্যাঁ, চাকরি তো করে না মা।
0: তবে ওর চলে কিভাবে?
1: ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমি কখনো জিজ্ঞাসা করিনি। তবে
0: তবে কি,
1: কাগজে একটু আধটু লেখালেখি করে, এতেই বোধহয় চলে যায়।
0: ও তাহলে সাংবাদিক?
1: ঠিক সাংবাদিক নয়।
0: তুই আজকাল বড্ড হিয়ালি করে কথা বলিস। আমি না লেখাপড়া জানি না, তাই বলে কি এটা জানি না যে কাগজে যারা লেখে তারাই সাংবাদিক?
1: কে বলেছে তুমি লেখাপড়া জানো না? তুমি যে আমার মা, নাও লক্ষ্মীর মেয়ের মতো রাতের ওষুধটুকু খেয়ে নাও তো।
0: না না না, ছাড়ো, আর আদি খেতে করতে হবে না, আমার ছেড়ে দে।
1: বলছি ওষুধটা খেয়ে নাও।
0: না আমি খাবো না, কি হবে ওষুধ খেয়ে, আমায় কার কি দরকার? এখন এই হাত পা থাকতে থাকতে ওপারে চলে যেতে পারলে।
1: দেখেছো দেখেছো, আবার আজে বাজে কথা বলছো না, ওষুধটা খেয়ে নাও, লক্ষ্মীটি খেয়ে নাও।
0: এই যে এত দরদ, তুই কি আমার কথা একটু ভাবিস?
1: তোমার কথা ভাববো কেন? তোমার কথা কেন ভাববো? তুমি তো আমার মেয়ে নও, তুমি আমার মা, তুমি শুধু আমার কথা ভাববে।
0: আচ্ছা সু, আমি মরে গেলে তুই কি করবি রে?
1: তুমি মরবে কেন? মরে গেলে বললেই হলো না?
0: মরতে তো হবেই, আমি কি আর চিরকাল তোকে আগলে বসে থাকবো রে? তুই যে এত বড় হয়েছিস, তোর কোনো বুদ্ধি হয়নি, বাইরে তুই এত হম্বি তম্বি করলে কি হবে, ভেতরে তুই একেবারে সেই ইছামতির মতো

0: তির তির তির তির করে চলেছিস, জানিস সে ছোট্টবেলায় তোকে কোলে করে গল্প বলতে গিয়ে যখনই বলতাম মা মারা গেছে, তুই আমার মুখ চেপে ধরতিস, বলতিস না না ওই মরার কথা আমি সহ্য করব না, তুই আমাকে কিছুতে বলতে
1: দিস না কি, যা কখনো না, আমি অত বোকা ছিলাম নাকি, তুমি বানিয়ে বানিয়ে বলছো।
0: বানিয়ে বানিয়ে বলছি, ঠিক আছে কাল তো দাদু আসুক।
1: ঠিক আছে ঠিক আছে, কাল সকালেই প্রমাণ হবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো তো, আমি একটু টেবিলটা গুছিয়ে নি। আমার পড়ানো যাহা চাই তুমি তাই,
2: সুচরিতা সুলগ্না, সেদিন তোমাদের গ্রামে গিয়েছিলাম, সে আমার এক পরম প্রাপ্তি। তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল পৃথিবীর সব কিছু, মাটি আকাশ তোমাদের ইচ্ছামতি, সবকিছু যেন তোমার সঙ্গেই হাজার বাঁধনে বাঁধা। মনে হচ্ছিল
0: কার চিঠি পড়ছিস রে?
1: সমীশের।
0: হ্যাঁ রে, সমীশটা কি জাত রে?
1: বজ্জাত।
0: কি জাত বললি?
1: বললাম বজ্জাত, সমীশদা নিজেই বলে।
0: তো সব ব্যাপারই বাজে বাজে কথা। হ্যাঁ রে সুর, সমীশের বিয়ে হয়েছে।
1: কাল নেমে লঙ্কা ভাগ করো না তো মা, আমি জিজ্ঞাসা করিনি। মা, আজকের ডাকে এই চিঠিটা এসেছে, তুমি বলনি তো?
0: কি চিঠি? আরে যা এসেছিল তোর টেবিলেই তো রেখেছি।
1: We are happy to inform that your application... মা, ওমা,
0: কেন?
1: আমি চাকরি পেয়েছি।
0: সত্যি
1: সত্যি সত্যি সত্যি

0: সত্যি তুমি চাকরি পেয়েছ?
1: হ্যাঁ সত্যি।
0: কোথায়?
1: ওই সিএসডি তে, ওরা নদিয়া জেলার প্রজেক্ট নিয়েছে।
0: সিএসডি?
1: কমিউনিটি সোশ্যাল ডেভেলপমেন্ট, ফিল্ড ওয়ার্কারের চাকরি।
0: এটা তো খুব বড় ভলান্টিয়ারি অর্গানাইজেশন, এদের তো সারা দেশ জুড়ে কাজ। মাসিমা চা খাবো?
2: তোমাকে দেখেই আমি চা একজল বসিয়ে দিয়েছি বাবা। হ্যাঁ রে শু, কত মাইনে দেবে রে?
1: মাইনে তো বেশি নয় মা, এটা তো সমাজ সেবা। মাইনে বেশি নয়, তবু তো একটা হলো।
0: আরে মাইনে দিয়ে কি হবে, এই তো সবে শুরু।
1: তাছাড়া এই ধরনের কাজ আমার খুব ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন আছে।
2: তাই বলে ঘরের খেয়ে বোনের মোস্তারবি না?
1: না মা না, তুমি ওরকম ভাবছো কেন? আর এটা তো এক বছরের জন্য, না পোষালে কেউ তো আর বেঁধে রাখতে পারছে না।
0: ওরা কি তোমায় এক বছরের অ্যাপয়েন্টমেন্ট দিল নাকি?
1: হ্যাঁ, এই চাকরিতে সবাই এরকমই হয়।
2: তাহলে আর চাকরি কি, এক বছর আবার চাকরি হয় না?
1: হয় হয়, ও তুমি বুঝবে না।
2: তোদের কোনো কিছু আমি বুঝি না, যে সব বলিস আমি যাচ্ছি চাকরি।
0: এই রে মাসিমা বুঝি রেগে চলে গেলেন?
1: না না রাগ করেননি, মা নিজের কাজে গেছে।
0: না না যেরকম চলে গেলেন আমি ভাবলাম যাই সবাইকে খবরটা দিয়ে আসি। জানো সুলোক নাদি, কোকিল তার কণ্ঠে বসন্ত নিয়ে আসে বলে তার এত সমাদর, তেমনি সুখবরের বাহক পাঁচজনের আদরের হয়।
1: তাই
0: কি যে আনন্দ হচ্ছে, চলি
1: পাগল।
2: সব টাকা আমায় দিয়ে দিলি, তুই নিজের কাছে কিছু রাখলি না?
1: আমার কাছে রেখে কি করব, আমি কি সংসার চালাই?
2: মানে তো নিজের খরচা নেই, এই যে কত দূর দূর কাজের জন্য যাস পয়সা লাগে না,
1: সে যখন লাগবে তোমার কাছে চেয়ে নেব।
2: তবুও
1: মা
2: কি?
1: ও মা
2: বল না,
1: একটা কথা বলবো?
2: ওই কথা রে,
1: মৌলিরা বলছিল
2: হ্যাঁ
1: চাকরি পেলাম একদিন ওদের খাওয়াতে।
2: ঠিকই তো বলেছে, ওদের একদিন খেতে বল, সবাই তো আনন্দ করতে চায়।
1: তাহলে সামনে রবিবারে বলে দি।
2: হ্যাঁ হ্যাঁ রবিবারে দুপুর বেলা। হ্যাঁ রে কতজন হবে রে?
1: কজন আর ওই 7-8 জন হবে, আমি তোমায় পরে বলে দেবো।
2: ওকেও আসতে বলিস।
1: ও কাকে?
2: ওই যে সোমেশ বলে যাই ছেলেটি দিয়ে।
1: ও সোমেশ দা, উনি তো কলকাতায় থাকে।
2: তাতে কি হয়েছে, কলকাতা থেকে কি এখানে কেউ নেমন্তন্ন আসে না? আর নেমন্তন্ন রাখতে কত লোক হিল্লি দিল্লি চলে যাচ্ছে, আর এই তো মাত্র 1.5-2 ঘন্টার পথ।
1: উফ বুঝেছি বুঝেছি, কিন্তু উনি তো ব্যস্ত মানুষ, বলতে হলে কলকাতায় যেতে হবে। সোমেশ দা তো আর কলকাতায় নাও থাকতে পারেন তখন।
2: তুই একবার গিয়েই দেখ না, ছেলেটা বড্ড ভালো রে, ইচ্ছামতি ইচ্ছামতি করে করে তো প্রায় এখানে আসে, একদিন সময় করে আসতে পারবে না?
1: আচ্ছা আচ্ছা, আমি তো কাল কলকাতায় যাচ্ছি, যদি ওর সঙ্গে দেখা হয় বলে দেবো।
2: আচ্ছা
1: এখন খেতে দেবে চলো, আজ আবার টিফিন করা হয়নি।
2: ওমা চল চল চল।

0: সুলগ না, তুমি একদিন আমাকে তোমাদের ওই কাজের জায়গাটা দেখাতে নিয়ে যাবে না?
1: গেলে তো ভালোই হয়, কিন্তু আপনি যা ব্যস্ত মানুষ, ভয় হয় বলতে।
0: সুলগ না, দ্যাটস দ্যাটস, দেখো আমি দুদিন কথা দিয়েও আসতে পারিনি, সেই কথাটা শুধু মনে রেখেছি, আর কতদিন যে আসতে চেয়েছি তোমাকে বলা হয়ে ওঠেনি।
1: আমি কিন্তু সত্যি সত্যি অন্য কিছু মিন করে বলিনি, আপনার যে ঘোরাঘুরির কাজ তাতে, যাক ওসব কথা ছাড়ুন, এখন একটা কাজের কথা বলি।
0: বলো।
1: আমাদের এখানে এই চতুর্দশ বঙ্গাব্দ নিয়ে আগমনী নামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সারাদিন ধরে চলবে, আপনাকে তার জন্য কয়েকজন শিল্পী জোগাড় করে দিতে হবে।
0: আগমনী, বেশ সুন্দর নাম দিয়েছো তো। তা শিল্পী মানে কি ওই বড় বড় বাক্সওয়ালা? তাহলে কি আমি পারবো?
1: না এখনো সেসব ঠিক হয়নি, আগে হিসেব করে দেখি টাকা কত উঠতে পারে।
0: সুলগ্না, এই তোমাদের সেই কাঁচের স্বর্গ, সত্যি সার্থক নাম, তোমাদের এখানকার মানুষদের বাহবা দিতে হয়। গোটা পুকুরটা চারপাশ ঘিরে ইউক্যালিপটাস গাছ, কাঁচের মতো টলটলে জল, মাঝে মাঝে জলের কিনারে চলে আসি, স্থির জলে চোখ স্থির রেখে নিজেকে দেখতে ভালোবাসি, মাঝে মাঝে জলের কিনারে চলে আসি। আমার মনে হয় যেন হাঁটু মুড়ে এই শান বাঁধানো সিঁড়িতে বসে দুহাতে আঁজলা ভরে জল খাই, না না না না খাই না, জল পান করি, আমার এই দেহ মন সেই জলে যেন সিঞ্চিত হয়ে ওঠে।
1: সুমিসদা, জল খাবেন না, আরে এই পুকুরে চান করা হয়, জামা কাপড় কাঁচা হয়, মোটেই পানীয় নয়।
0: তোমার ভয় নেই সুলক না, আমি জল মাথায় ঠেকাচ্ছি, খাচ্ছি না। প্রকৃতির কাছে ফিরতে চাইছি বটে সুলক না, তবে তবে এখনো অতটা সংস্কার মুক্ত হতে পারিনি। সুলক না,
1: কি দেখছেন অত তন্ময় হয়ে?
0: ওই গাছগুলো দেখো, তোমাদের এই ইউক্যালিপটাস গাছগুলো দেখলে আমার মনে পড়ে যায় সেই দেওঘরের কথা, ছেলেবেলায় ক্লাবে থেকে বড়দিনের ছুটিতে গিয়েছিলাম দেওঘর, আমার সেই প্রথম অত দূরে কোথাও বেড়াতে যাওয়া, প্রতি মুহূর্তেই চমক, দু চোখে যা দেখছি তাই মনে হচ্ছে কি অসীম বিস্ময়ের। দেওঘরে যে বড় বাগানওয়ালা বাড়িটা আমাদের ক্যাম্পের জন্য ঠিক হয়েছিল, তার কম্পাউন্ডে ঢুকেই অদ্ভুত একটা সুন্দর লেবু লেবু গন্ধে আমি যেন মেতে উঠলাম। গাছ তো দেখেছি চিরকালই, সবুজ কিংবা ধূসর কিংবা মেটে রঙের, কিন্তু এই প্রথম সাদা আকাশ ছোঁয়া গাছ দেখে যেন বিস্ময়ে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। গাছের পাতাগুলো যেন বাতাসে তানপুরার রিন রিন তুলেছে। বড়দের কে যেন হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে বলল, এগুলো জানিস তো ইউক্যালিপটাস গাছ, ওই যে নেবু নেবু গন্ধ পাচ্ছিস, ওটা ওই গাছেরই। জানো শিলক না, আমি দৌড়ে একটা গাছের কাছে চলে গেলাম, গায়ে হাত গুলিয়ে দেখলাম, কি ভালো যে লাগলো। কি হলো, তুমি অমন করে তাকিয়ে আছো কেন শিলক না?
1: কই না তো, কিছু না
0: কিছু না, সত্যি তুমি আমার মুখের দিকে তাকিয়ে কিছু দেখছিলে না?
1: দেখছিলাম, মানে ছোটবেলার কথা বলতে বলতে আপনার মুখটা একবারে শলক আলোকে ভরে উঠছিল, যেন মনে হচ্ছিল মানুষের মধ্যে যে পবিত্র মানবিকতা থাকে তা বুঝি এই।
0: তুমি কি যে বলো শুলক না, আমার মধ্যে আবার শলক আলোক, না না না না শুলক না, একে কি বলে জানো, নস্টালজিয়া, নস্টালজিয়ার পরন্ত আলো।
1: ছাড়ুন সব, চলুন ওপারি যাই, কলকি ফুলের মধু খাওয়া যাবে।
0: সুলগ না, তোমাদের ইউক্যালিপটাস গাছগুলো সত্যি ঈর্ষা করার মতো, একেবারে সেই গ্রিক পুরুষদের মতো সুঠাম টানা আকাশ।
1: হ্যাঁ, বোধহয় গাছগুলোর অনেক বয়স হয়েছে বলে, তাও বা বলি কি করে, সব গাছগুলোই তো মোটা, এখানকার মাটির গুণ।
0: শুধুই মাটির গুণ নাকি তোমার হাতের সেবার গুণ?
1: কি যে বলেন, জানেন এই গাছও এতদিন থাকতো না, কোথায় থাকতো এই কাঁচ পুকুর?
0: কেন কেন
1: সে অনেক কাহিনী, অনেক, আপনি বুঝবেনও না।
0: কাহিনী আর আমি বুঝবো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রহস্যের গন্ধ যেন পাই, বুঝেছি, তোমাদের ওই শরীরী সংঘর্ষ।
1: সংঘর্ষ হবে কেন, এর তো

0: কোনো শরিক নেই, আমার দাদুর সম্পত্তি মা পেয়েছে ব্যাস।
1: যা ফসকে গেল ঢিলটা। এ কি সুলগ্না, তোমার মুখটি হঠাৎ কেমন যেন ম্লান হয়ে গেল। সুলগ্না বলতে অসুবিধে থাকলে?
0: না না, অসুবিধে নয়। এই গাছগুলো বেছে, এই পুকুর বেছে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছিল মা। আমার দাদু মৃত্যুর সময় নাকি বলে গিয়েছিলেন, কিন্তু আমি
1: হ্যাঁ এরকম একটা কথা আমি মৌলিবোধে আমি বলছিল গতবার।
0: আচ্ছা আমি ঠিক করিনি, এই পুকুর, দাদুর হাতে লাগানো এই গাছ, এগুলো সব বেঁচে দিয়ে বিয়ে? কখনো না, কখনো না, এটা আমি ঠিক করেছি না। তুমি বলো সমীষদা, আমি সরি, হঠাৎ আমি তুমি বলে
1: কি হয়েছে? সুলগ্না, সুলগ্না শোনো, দেও না, আমিও যাব। চলে গেল, লজ্জা পেয়েছে, কথায় কথায় হঠাৎ আমাকে তুমি বলে ফেলে ভীষণ লজ্জা পেয়েছে সুলগ্না। সুলগ্না লজ্জা পেয়েছে, কিন্তু আমি হঠাৎ যেন কি একটা কিছু ঘটে যাচ্ছে আমার ভেতরে। সাবধান সোমেশচন্দ্র, তুমি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া, প্রিয়া, প্রেম, ঘর, সংসার, সে তো তোমার জন্য নয়। নিজেকে এতদিন যা বুঝিয়েছ, যে ব্রতের বর্মে নিজেকে সাজিয়েছ, হঠাৎ এক কাঁকন পরা হাতের ধাক্কা সেসব চুরমার হয়ে যাবে? না না না না না না না না না সোমেশ, সাবধান।

0: মা, ও মা,
1: কেন
0: খেতে দাও?
1: এই যে দিচ্ছি, এই শোন, বস বস, একটু কথা আছে তোর সঙ্গে।
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ রে, তুই সোমেশকে বিয়ের কথা বলছিস না কেন?
0: সোমেশকে বিয়ে? কিসব উল্টোপাল্টা বলছো মা?
1: উল্টোপাল্টা মানে তুই ওকে পছন্দ করিস আর আমি জানি ও তোকে পছন্দ করে, তাহলে বিয়েতে আপত্তি কোথায়?
0: আপত্তির কথা উঠছে না মা। তুমি বলছো আমি সোমেশের কাছে ভিক্ষে চাইবো, একটা মেয়ে হয়ে আমি সোমেশকে বলবো তুমি আমাকে বিয়ে করো?
1: এতে ভিক্ষে কি হলো? কি আশ্চর্য!
0: ভিক্ষে ভিক্ষে,
1: আমি কি চিরকাল বেঁচে থাকবো? ভিক্ষে হয়ে গেল?
0: হ্যাঁ মা, আমি বলছি এটাকে ভিক্ষে ছাড়া আর কি বলে। যদি ভিক্ষে চাইতে হতো তাহলে ওই তাহলে কুষাণকে বিয়ে করতাম না, বিশ ভরি সোনা দিয়ে। সত্যি তুমি আমাকে এতদিনও চিনতে পারোনি মা। শোনো শোনো, আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এরপরে আর কখনো তুমি আমাকে বিয়ে নিয়ে কথা তুলবে না। আমি আমি কিন্তু এই কথা তুললে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি তোমায়।
1: কি, তুই এত বড় কথা আমার মুখের উপর বললি? ঠিক আছে ঠিক আছে, তুইও শুনে রাখ, আমি আমি আর কোনো দিন তোকে বিয়ের কথা বলবো না, মরে যাবো তবু কোনো দিন তোকে বিয়ের কথা বলবো না।
2: তোমার কি হয়েছে সুলগ্না? এসে থেকে চুপ করেই আছো, এখানে আছো অথচ মনে হচ্ছে যেন এখানে নেই। তুমি তো মোটেই এমন নও সুলগ্না।
0: আচ্ছা সুমিশ, যখনই কেউ স্বপ্ন দেখতে শুরু করে তখনই কেন তার চোখ থেকে নির্বাসিত হয় ঘুম বলো তো?
2: সুলগ্না তোমার কি হয়েছে বলো আমাকে।
0: তোমাকে বলবো বলেই তো এসেছি।
2: প্লিজ।
0: যেন মার খুব শরীর খারাপ, বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী, হয়তো হাসপাতালে ভর্তি করতে হতে পারে।
2: ও, অসুখটা কি?
0: রক্তে হিমোগ্লোবিন কমে গেছে, ডাক্তার বলছেন রক্ত দিতে হবে।
2: হ্যাঁ, কিন্তু সে তো খুব মেজা কিছু, দেরি করছো কেন? তাহলে হাসপাতালে ভর্তি করে দাও।
0: কিন্তু মা ভর্তি হতে চাইছেন না যে।
2: কেন?
0: বলছে আমি আমার শেষ দিনগুলো বাবার ভিটেতেই কাটাবো, কোথাও যাব না।
2: বস, এইসব সেন্টিমেন্ট নিয়ে আর কে তাকে বলেছে যে শেষ দিন তার এসে গিয়েছে?
0: এগুলো আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু মা যে কিছুতেই বুঝতে চাইছে না সোমেশ, কিছুতেই রাজি হচ্ছে না।
2: Then you have to force her, Shulagna.
0: Force? জোর করব? আমার মা যে জন্মদুঃখী সোমেশ, তার উপর জোর করব আমি?
2: সুলগ্না, বাচ্চা মেয়ের মতো কথা বলছো তুমি। যত পারো ভালোবাসো তোমার মাকে, কে বারণ করেছে? কিন্তু মায়ের রোগটাকে প্রশ্রয় দেবে তাই বলে? শোনো, চলো আমি তোমার সঙ্গে এক্ষুনি যাচ্ছি আজই।
0: সত্যি?
2: হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে যা হোক একটা বন্দোবস্ত করবো।
0: তুমি যাবে আমার সঙ্গে?
2: হ্যাঁ
0: চলো।
2: শোনো, আরে টেলিফোন করিনি আগে, আমার একটা জরুরি খবর দেওয়া ছিল। চলো চলো চলো।

0: সুমিসদা, ওই ডাক্তারবাবু এদিকেই আসছেন, ওনাকে একবার জিজ্ঞাসা করি।
1: হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ।
0: ডাক্তারবাবু, মা এখন কেমন আছেন?
2: দেখো সুলগ্না, তোমার মায়ের অবস্থা একেবারে ভালো নয়, ভীষণভাবে হিমোগ্লোবিন ফল করছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়।
0: আপনি ঠিক কি বলতে চাইছেন?
2: দেখো সুলগ্না, বেঁচে থাকার ইচ্ছাই মানুষকে বাঁচিয়ে রাখে। এই বাঁচার ইচ্ছা যদি না থাকে, তবে হাজার চিকিৎসা করেও কাউকে বাঁচানো যায় না। তোমার মায়ের ক্ষেত্রে ঠিক এই একই প্রবলেম।
0: কি বলছেন ডক্টর?
2: তোমার পক্ষে অবাক হওয়াটা স্বাভাবিক। তোমার মায়ের সবচেয়ে কাছের হয়েও তুমি হয়তো সেভাবে তার সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দাওনি, ফলে বেঁচে থাকার অনিচ্ছাটাই তোমার মাকে এই অবস্থায় এনে ফেলেছে।
0: ডাক্তারবাবু, যে করেই হোক আমার মাকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে।
2: আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তবে মানুষের ইচ্ছা শক্তির কাছে কতগুলো রংচঙে ওষুধ একেবারে মূল্যহীন। আমি দুঃখিত। আচ্ছা, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে তো?
0: হ্যাঁ।
2: বেশ, চলো আমার সঙ্গে।
0: আমি একটু আসছি সুমিসদা।
1: হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও।
0: আমার একটু দেরি হয়ে গেল, তুমি কখন এসেছো সুমিসদা?
1: আমি সেই ভিজিটিং আওয়ারের শুরু থেকে, চারটে থেকেই। মৌলি এলো না তোমার সঙ্গে?
0: এসে পড়বে, একটা ইঞ্জেকশন কিনে নিয়ে আসছে। মার কেবিনে গিয়েছিলে, কেমন আছে খবর নিয়েছো?
1: হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমি আর কি বুঝবো, এই ডাক্তারবাবু তো এখনো রাউন্ডে আসেননি, সেই জন্য এখানে তোমার অপেক্ষায় ওয়েটিং রুমে।
0: সুমিসদা, মা কি আর বাঁচবেন না? আমার বিয়ের কথা ভেবে ভেবেই তো মা পাগল হয়ে আজ মরতে বসেছে, কিন্তু কিন্তু আমি কি করতে পারি বলো?
1: সুলগ্না, সুলগ্না, তোমার মা কি চান আমি তো জানি, কিন্তু এই ব্যাপারে আমি যে একেবারে অসহায় ছিলাম না।
0: সুমিসদা, আমি কিন্তু তোমার কাছে কিছু চাইনি, কিচ্ছু করতে বলিনি।
1: প্লিজ প্লিজ ছিলাম না, আমার কথাটাও অন্তত শোনো না একটু। দেখো, আজ এতদিন বাদে মুখ ফুটে তোমাকে নিশ্চয়ই জানান দেওয়ার দরকার নেই যে আমি তোমাকে তোমাকে ভালোবাসি, আর আর তুমিও যে আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো সেও তো আমার অজানা নয়। সর্বক্ষণ তো চিৎকার করে এই কথাটাই বলতে চাই, চাই চাই, শুধু তোমার এই চাই। কিন্তু দেখো, এত নষ্ট করে ফেলেছি আমরা, সেইখানে নতুন প্রজন্মকে আনার কথা চিন্তা করাও তো পাপ। যে পৃথিবীতে একটা বাচ্চার জন্মদিনের উপহার একটা পিস্তল, যেখানে যেখানে প্রতিদিনই বাচ্চারা দেখতে পায় ওই টলটলে কাঁচের পুকুর ভরাট করে আকাশটাকে মুছে দিয়ে স্কাইস্ক্রাপার লাফিয়ে লাফিয়ে উঠছে, যেখানে ধুলোয় ধোঁয়ায় শিশুদের দম বন্ধ হয়ে আসে, সেই পৃথিবীটাকে একটুও বাসযোগ্য না করে কি করে, কোন যুক্তিতে আমি নিজের বিয়ের কথা, আমরা নিজেদের সন্তানদের কথা ভাবব? সুলগ্না, প্লিজ
0: কিছু মনে করবেন না সুমিসদা, আপনি বড় ইনসেনসিটিভ।
1: কি
0: নিজের আনন্দে নিজের কথা বলে যান।
1: কি বলছো?
0: কেউ শুনছে সে কথা যে তাকেও বাঁচতে পারে সেটা আপনি বুঝবেন না। আপনি কখনোই
1: শুনলাম না, তুমি ভুল করছো, আমি হয়তো তোমাকে বলছি শুনলাম।
3: সুমিসদা,
1: মলি, তোমার সুলগ্নাদি কেবিনে গিয়েছেন?
3: জানি, আমি অনেকক্ষণ এসেছি।
1: সে কি, আমি তো তোমার
3: ওই কোনটায় অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম এতক্ষণ, আসলে হঠাৎ ঢুকেই দেখি আপনি বোঝাবার চেষ্টা করছেন, সুলগ্নাদি কান্না চাপবার চেষ্টা করছে, চলে যেতে পারছিলাম না, থাকতেও কেমন যেন ইন্ট্রুডার মনে হচ্ছিল।
1: না না না না, ইন্ট্রুডার হবে কেন, তুমি তুমি তুমি আমাদের সবারই আপনজন।
3: তাহলে আপনজনের অধিকারে একটা কথা বলি আপনাকে।
1: হ্যাঁ নিশ্চয়ই বলো।
3: আপনি সুলগ্নাদিকে বিয়েটা করে ফেলেই তো পারেন।
1: মৌলিক

0: মরলে সে তুমি বুঝবে না।
1: বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝব।
0: বেশ, যখন এত করে জানতে চাইছ, প্রথমত আমি চাকরি করি না।
1: সুলগ্ন নাতি করে, আর ফ্রিল্যান্স হিসেবে আপনিও তো বেশ খানিকটা রোজগার করেন।
0: শোনো মৌলি, আমি আমি বাউন্ডুলে লক্ষ্মী ছাড়া, আর তার থেকেও বড় কথা, আমি বিয়ে করলে জেনে শুনে নিজের প্রতি, তার থেকেও বড় কথা, সুলগ্নার প্রতি অবিচার করে বসবো।
1: কেন, আপনারা তো দুজনকে দুজনে ভালোবাসেন।
0: হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি বলেই তো যা ইচ্ছে করতে পারি না। আমাদের সকলেরই তো গোটা মানব জাতি কি ভয়ঙ্কর সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, বোঝার কথা নয়। পৃথিবীটা দিন দিন নিজেদের লোভে, নিজেদের মদমত্ততায়, নিজেদের পাপে বাসের অযোগ্য করে তুলেছি আমরা। যখন বুঝেছি সে কথা, আমি যখন জেনেছি অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার, তখন কোন স্বার্থের তাড়নায় শুধু জান্তব তাগিদে বিয়ে করব, সন্তানের জন্ম দেব, কি করে মুখ ফিরিয়ে থাকবো সেই ভয়ঙ্কর সত্যের থেকে যে এই পৃথিবী আগামী প্রজন্মের কাছে একটা অন্ধ বন্দিশালা মাত্র, যেখানে একটা বাচ্চার কাছে ফুল শুধুমাত্র বোতামে গোঁজবার জন্য, নয়তো খোঁপার অলঙ্কার, ফল শুধুমাত্র খাদ্য, মাটি শুধুই প্রমোটারদের শিকার ক্ষেত্র, স্কুল শুধুই সাকসেস আর কম্পিটিশনের শিক্ষাভূমি। মৌলি, এমন এক একটা সময় আসে যখন মানুষকে মনে রাখতে হয় নিজের সুখের সময় এখন নয়, এখন জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষকে তার কর্তব্য নিজেকে সার বানিয়ে এই পৃথিবীটাকে আবার সুজলা সুফলা নির্মল করে তোলার সময়।
1: সোমেশদা,
0: হ্যাঁ হ্যাঁ বলো বলো।
1: সোমেশদা, আপনার যন্ত্রণার কথা বুঝি, আপনার ব্রতের জন্য আপনাকে শ্রদ্ধাও করি, কিন্তু এ কেমন আপনার সৃজন যজ্ঞ যেখানে প্রকৃতির সব কিছু আদর পাবে আর বঞ্চিত থাকবে শুধু মানুষ? কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা হয়তো, মানুষ তখনই ভালো হয় যখন সে অন্যকে ভালোবাসে, সেই সঙ্গে নিজেকেও। আত্মনিপীড়নে অহংকার তৃপ্তি পায়, কল্যাণ হয় না। সারা পৃথিবীকে ভালোবাসতে গিয়ে নিজের কাছের মানুষটা ছোট্ট স্বাভাবিক আকাঙ্ক্ষাকে মর্যাদা না দিতে পারার আর যাই হোক, শুভ নেই কল্যাণ নেই, একটু ভেবে দেখবেন। আমি যাই, এই ইঞ্জেকশনটা দিয়ে আসি।
0: মৌলি, আমার সব কিছু গোলমাল করে দিয়ে গেল, আত্মনিপীড়ন ঠিকই তো বলেছে।
2: নয়নদেবী, ইঞ্জেকশনটা যে নিতে হবে আপনাকে।
3: না, আমি ইঞ্জেকশন নেব না।
1: মাসিমা,
4: নয়ন, তুমি যদি এমনটা করো।
3: আমাকে কেন বিরক্ত করছো তোমরা?
5: মা মা, আমার কথা তুমি শুনবে না?
3: না, তুই আমার কথা শুনিস।
2: আমাকে বোধ হয় জোরই করতে হবে দেখছি।
3: না, জোর নয়।
2: কি আশ্চর্য, আপনি ইঞ্জেকশনটা না দিলে কি করে ভালো হবেন? আসলে ইঞ্জেকশনটা আপনার দরকার, আমি এই মুহূর্তে আপনাকে ইঞ্জেকশনটা দিয়ে দিতে চাই। কি করছেন? ইঞ্জেকশনটা পড়ে যাবে।
3: না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন।
0: আসবে একটু,
2: আসুন।
0: সুলগ্না, আমি একটু মায়ের সঙ্গে কথা বলতে চাই। ডাক্তারবাবু, আমি কি আপনার পেশেন্টের সঙ্গে একটু কথা বলতে পারি?
2: দেখুন উনি বলেন কি না। শুনুন, নয়নদেবীর রোগ অতি সামান্য, উনি কোঅপারেট করলে সাত দিনের মধ্যে ওকে দেশের বাড়ি পাঠিয়ে দিতে পারি। মুশকিল হচ্ছে পথ্য করবেন না, ওষুধ খাবেন না, কি যে ওর অভিমান।
5: অভিমান?
2: হ্যাঁ অভিমান, তোমার উপরে। আমি একাধিকবার ঘুমের ঘরে ওকে বলতে শুনেছি, সুলগ্না এত বড় কথা আমাকে বলতে পারলি তুই, বারবার বলছেন সেই একই কথা।
0: এক মিনিট ডাক্তারবাবু। এক মিনিট।
2: হ্যাঁ বল।
0: মা?
3: কে কে আমাকে মা বলে ডাকলো?
0: আমি আমি সোমেশ। মা,
3: তুমি তুমি আমাকে মা বলে ডাকলে?
0: আমার তো মা নেই, ছোটবেলা হারিয়েছি, তাই আপনাকে ছাড়া কাকে মা বলে ডাকবো। মা, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি।
3: ভিক্ষা আমার কাছে?
0: হ্যাঁ মা, ভিক্ষা। আমার তো চালচুলো নেই, বুদ্ধিও বিশেষ নেই, তবে আমি মানুষটা খুব খারাপ নই। আমি মা, আমি সুলগ্নাকে বিয়ে করতে চাই, আপনি অনুমতি দেবেন?
5: সুমিতা প্লিজ।
4: সু দিদি, নিজের বিয়ের কথায় মেয়েদের থাকতে নেই।
5: দাদু।
3: সুমেশ,

0: সময় তুমি আমার মিথ্যে স্তোক দিচ্ছ না তো বাবা?
1: কেন মিথ্যা বলবো কেন আপনাকে?
0: না, হয়তো ভাবছ এ বুড়ি তো মরতেই বসেছে, মরার আগে একটু সান্ত্বনা দি।
1: না না না না না, ছি ছি ছি ছি ছি, আমি জানেন মা একটু বোকা আমি আছি, কিন্তু মিথ্যুক নই। ডাক্তারবাবু তো বললেনই 7 দিনে আপনাকে সুস্থ করে দেবেন, আপনি সেরে উঠে দেশে চলুন, ব্যাস ওই 8 দিনের মাথাতেই আমি আপনি দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দেবেন। আমার তো কেউ নেই, বরকর্তাও কিন্তু আপনাকেই হতে হবে।
0: সোমেশ তুমি কি বলছো বাবা? সুলগ্না তুই কিছু বলছিস না যে?
2: কি বলবো আমি?
0: হ্যাঁ না, কিছু বলবি না তুই?
2: মা, তোমার হবু জামাইয়ের কাছে থেকেই শিখেছি যে মনের কথা বলতে নেই, ঠিক কথা ঠিক সময় বলতে নেই।
1: দেখছেন তো মা, দেখছেন তো, একটা ভুল করে ফেলেছিলাম বলে শুধরে তো নিয়েছি, তবু সুলগ্না ইচ্ছে করে সববার সামনে আমাকে অপদস্থ করছে।
0: আমি বাঁচলাম, আমি বাঁচলাম। ডাক্তারবাবু আমাকে ইনজেকশন দিন, আমি কালই দেশে ফিরে যাবো।
3: বাহ, খুব ভালো।
4: ইছামতি নাটকটি শেষ হল। রচনা প্রশান্ত ভট্টাচার্য, অভিনয় করেছেন মহাদেব, ব্রজসুন্দর দাস, মৌলি, সুরাজ মুখোপাধ্যায়, হরেন মনু দত্ত, ডাক্তার শুভাশিস মুখোপাধ্যায়, প্রথমজন সুনন্দ ঘোষ, দ্বিতীয়জন কৃষ্ণেন্দু সাহা, মেয়েটি জয়শ্রী রায়, নয়ন শিপ্রা মিত্র, সোমেশ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং সুলগ্নার ভূমিকায় নন্দিনী মালিয়া। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
5: এতক্ষণ শুনলেন বাংলা নাটক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: একটু পরেই বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসই কে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য 1,46,000 কিলোমিটার অতিক্রম করেছে 2014 সালের তুলনায়, যা 61% বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ 19 দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নীরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত 5 সোনা জিতে পদক তালিকার 11 স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসই কে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদেরও তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসই কে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুলে ত্রিভাষা নীতি কার্যকর করেছে, প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6 মামলাতেই এই জামিনের নির্দেশ দেন। এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্ত পাচ্ছেন। আগামী 20 অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, মিলন প্রধানের বিরুদ্ধে 6 মামলার 2 কাঁথি আদালতে এবং 4 মামলা হলদিয়া আদালতে রয়েছে। নিম্ন আদালতের রায়ে তাকে 7 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল। বিচারপতি ঘোষ আজ 10,000 টাকার 2 ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত

0: একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সম্প্রতি দলের সাংগঠনিক বিভিন্ন পদে নিয়োগের পর এটিই প্রথম বৈঠক। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কিভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচনা করা হয় না, বরং সেই খবর কোন একটি স্থান সম্পর্কে মানুষকে ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোন ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন।
1: আজ যাব দুনিয়া বদলাবকে দৌর পর হ্যাঁ তকনিকি আমার জীবনে পুরি তরহ সে প্রবেশ কর চুকি হ্যাঁ প্রভাবিত করনে লগি হ্যাঁ এসে সময় মে হাম রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েশন কিস তরহ সে করেন অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েশন কিস তরহ সে করেন ইসকে উপর যাব আজ চর্চা হুই তো মে মানতা হুঁ কি ইয়ে প্রাসঙ্গিক ভি হ্যায় অর মহত্বপূর্ণ ভি হ্যায় ফিল্ম শুটিং অর উসকে সাথ সাথ মে কিসি এক লোকেশন কো প্রমোট করনে কে লিয়ে ফিল্ম কা উপযোগ ইয়ে পর্যটন কে লিয়ে নিশ্চিত রূপ সে অত্যন্ত মহত্বপূর্ণ হ্যায় আগর হামারি ফিল্ম ইন্ডাস্ট্রি ভারত কে পর্যটন को भारत की कल्चर को भारत संस्कृति की विविधता को दिखाने के लिए काम करेगा तो निश्चित ही उसके बहुत दूरगामी प्रभाव सकारात्मक प्रभाव देश के लिए होंगे।
0: केंद्रीय महासड़क मंत्रक जानिए से देशे जातीय सड़कर दैर्घ्य 2014 साल 91,000 কিলোমিটার থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। ওড়িশার পারাদ্বীপের উপকূলের কাছে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার এমভি সিগাল 9 সামুদ্রিক দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেছেন বন্দর জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, ভারতের বন্দরগুলি সবসময় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
2: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
3: অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, কি আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনকে প্রথমবারের মতন প্রমাণ শংসাপত্র দিয়েছেন। প্রমাণ হল বন, কাঠ এবং কাঠ ছাড়া অন্যান্য বনজ পণ্যের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ একটি ব্যবস্থা। এর লক্ষ্য হল শংসাপত্র প্রাপ্ত বনজ এবং কৃষিজ বনজ পণ্যের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। 29 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী

আমদানির ওপর 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2 এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রীর আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5ই অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান। ভারতীয় নৌবাহিনীর 2য় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং অপারেশন এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। স্পেস এক্স মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে, তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি ওপরে ওঠার সময় 6টি র্যাপ্টার ভ্যাকুয়াম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগের তৈরি হয়। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি হীরাকুদ বাঁধ থেকে অধিক পরিমাণে জল ছাড়ার ফলে ওড়িশার মহানদী অববাহিকা অঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। উত্তরপ্রদেশেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে বেশ কয়েকটি জেলা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্দা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তিনি দলগত ট্র্যাপ ইভেন্টে অসীমা আহলাও এবং মনীষা কিরের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক পান। ভারত 5টি সোনা, 21টি রূপ ও 21টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় 11 স্থানে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার, সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং CBSEকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বাংলা ব্যান্ডের গান, প্রথম গানটি চন্দ্রবিন্দু পরিবেশনায়।

ভালোবেসে গানের কথা যখন আমরা শুনছিলাম, তখন আরও একটা ভালোবাসার গান, সেটাও পরশ পাথর। পরশ পাথরের পরিবেশনায় এবারে আরও একটি ভালোবাসার গান।

ভালোবাসার গল্প শুরু তো হয় বন্ধুত্ব দিয়েই, তো বন্ধু ছাড়া তো আমাদের কিছুতেই ভালোবাসা বোধ হয় না। আমোদিনীর পরিবেশনায় এবারের গানটা।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: একটু পরে সংবাদ দিল্লি থেকে।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 21 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দিই আবহাওয়ার মধ্যাহ্নকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতার আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। বাতাসের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন 64%। মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা রয়েছে আজকে। মায়ানমার, বাংলাদেশ উপকূল এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর সন্নিহিত অঞ্চলে 29 এবং 30 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার জন্য আলাদা কোনো সতর্কবার্তা না থাকলেও মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর তথা বাংলাদেশ উপকূলবর্তী দূর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে উক্ত দুই দিন মৎস্যজীবী বন্ধুদের। শুনলেন আজকের মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় বিকেল 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 অন্বেষা, বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন, অসীমা চট্টোপাধ্যায় জন্মদিন উপলক্ষে তাঁর জীবন কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু। 5:05 আজ সন্ধ্যায় বিশ্ব হৃদ দিবস সম্পর্কে অনুষ্ঠান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ ও প্রতিকার সম্পর্কে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, সুস্থ হার্ট, সক্রিয় জীবন সম্পর্কে বলেছেন ডক্টর সিদ্ধার্থ মণি। 7:00 যুববাণী থেকে দিশারি, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 7:45 কবি কণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী তনুশ্রীদের কণ্ঠে লোকসঙ্গীত এবং তার সাক্ষাৎকারে আজ দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা রামমোহন লাইব্রেরি সম্পর্কে। 9:45 কলকাতা কলতান, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন শিল্পী অরিন্দম চক্রবর্তী, রাগ কল্যাণ, শুদ্ধ কল্যাণ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। শুনলেন।

নেত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। এই মুহূর্তে যারা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ টিউন করেছেন, সকলকে সুস্বাগতম আজকের অনুরোধের আসরে। নাছোড় বৃষ্টি সারাদিন রাত ঝরেই চলেছে, একটু রোদ উঠতে না উঠতেই মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। আজ অবশ্য অনেকখানি রোদ এই কলকাতা সন্নিধ্ধ অঞ্চলে। জমা জল, কাদা প্যাচপ্যাচে রাস্তায় হাঁটতে গিয়ে বৃষ্টিকে নিয়ে আর তো কাব্যি আসে না। কাগজে নৌকো ভাসালে কারো বাড়ির দেওয়ালে ঠেকে, তারপর ঘুরপাক খেতে খেতে পাল তুলে আর ভাসতেও পারে না। ব্যাং বাবাজিদের গ্যাঙর গ্যাঙর ডাকও তো আর কানে আসে না। অতিবৃষ্টিতে তারাও বুঝি রণক্লান্ত, তাদের মাথার ছাতা আজ গোটা পৃথিবীর রান্নাঘরে চালান হয়ে যাচ্ছে বুঝি। সে যাই হোক, বৃষ্টির ঝাপটায় দুয়ার এটে আর জানলা বন্ধ করতে করতে হারিয়ে যেতে ইচ্ছে হয় সেই এখানে বৃষ্টি পড়ে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, সেই সব সুখের সেদিন যখন গানের সুরে সুরে বৃষ্টিতে ভালো লাগায় মুখর হতো। আজও হয়, তবে সে এক অন্যরকম রঙিন। চলুন যাই, আপনাদের মনের প্রাণের সেই বড় আপন গানের কাছেই ফিরি। আজকের অনুরোধের আসর আপনাদের সেই সমস্ত ভালো লাগার অনুরোধের গানের ডালি দিয়েই তো সাজানো। সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা রায়। প্রথম অনুরোধে যাই। প্রথম অনুরোধ করেছেন শ্রীনিবাস, গোপ্তিপাড়া জেলা, হুগলি থেকে অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি এবং মীনা বাগচি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অভিমানী কথারা চলকে উঠুক বিবাগী গানে, দেরাজ আটা স্বপ্নগুলো ডানা মেলুক দুপুরের বিস্তারে। যাই পরের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এর পরের গানটি শুনতে চেয়েছেন অশেষ বন্দ্যোপাধ্যায়, নিউ ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা থেকে।

আচ্ছা, গীতিকার, সুরকার, এনারা কি আমাদের পরাণ বন্ধু? কেমন করে যেন জেনে যেতেন মুহূর্তের অনুভূতিগুলো, যে অনুভূতি কান্না দিয়ে লুকোনো, যে অনুভূতি আহ্লাদের সাথী, যে অনুভূতি হাতে হাত রাখার অঙ্গীকার, তাই না বন্ধুরা? পরের গানটি মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনতে চেয়েছেন কল্যাণী বিশ্বাস, কে কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

পরের অনুরোধে যাই। পরের অনুরোধ করেছেন নাজমুল ইসলাম, সুমন শেখ, অমিত দেবনাথ, অসিত দাস, টিকা রায়পুর, ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এ সময়ে নিঃসঙ্গ হতে মন চায়, খেলাঘর কেবল গানেরই সাথে প্রাণ পায়, তাই না বন্ধুরা? পরের অনুরোধের কানে যাই। অনুরোধ করেছেন রামপাল মালদা থেকে, শুনতে চেয়েছেন, আচ্ছা উনি অনুপম রায় অথবা শ্রেয়া ঘোষালের যে কোনো একজনের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন। শুনিয়ে দিই অনুপম রায়ের কণ্ঠে গানটি।

মনের মাথুরি চড়িয়ে দিতেও গানের কাছেই তাসন পাতা। গান তো কেবল বিনোদন নয়, পায়ে পায়ে অতীতেও ফিরে নিয়ে চলা। শুনব পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে।

শেষ করব আজকে অনুরোধের আসর শেষের অনুরোধটাই গানটি শুনিয়ে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন মোহিত রঞ্জন বিশ্বাস, রুনু মণ্ডল, দেবপ্রসাদ, মৈত্রীধর, পাঁচকাটিয়া, মণিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে।

0: আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে, থাকুক গে পাহারা, দুয়ারে খিল, টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ও পারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা, এই প্রচেষ্টা আমাদের সব সময়ের, ব্যতিক্রম নয় আজও। আজকের রেডিও ক্লিনিকে আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা নিয়েই সকলকে স্বাগত জানাই। আজ ওয়ার্ল্ড হার্ট ডে, মিষ্টি মধুর ভাবনা, মিষ্টি ব্যবহার, মিষ্টি মধুর নিয়ন্ত্রিত জীবনযাপন, এই সবের দ্বারা হৃদয়কে ভালো রাখুন। কিন্তু শরীরে মিষ্টির ব্যবহার, শরীরে মিষ্টির পরিমাণ বাড়তে দেবেন না যেন, তাহলেই কিন্তু সমস্যা। আরে বাবা, ভয় পেয়ে গেলেন নাকি সমস্যার কথা শুনে? অত চিন্তা কিসের? যে কোনো সমস্যা সমাধানে আপনার বন্ধু হয়ে আমরা তো আছি আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আর সেই জন্যেই আজকের রেডিও ক্লিনিকে মিষ্টির সমস্যা, হ্যাঁ, সুগার বা ডায়াবেটিসের সমস্যা এবং তার প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে ওই যে মুশকিল আসান অতিথি হিসেবে, যিনি রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নদিয়া জেলার ডেপুটি CMOH-2 এবং ভারপ্রাপ্ত ডেপুটি CMOH-4 ডাক্তার পরাশর পোদ্দার। তিনি আমাদের জানাবেন ডায়াবেটিস বা সুগারের সমস্যা এবং তার প্রতিকার বিষয়ে। আকাশবাণী মৈত্রীর আজকের মহিলাদের আসরের রেডিও ক্লিনিক অনুষ্ঠানে ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সকলের মাঝে আসতে পেরে খুব গর্বিত বোধ করছি এবং সকলকে সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
0: আজকের আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিসের সমস্যা এবং তার প্রতিকার। আর এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একদম শুরুতেই যেটা জানতে চাইবো তা হলো, আমরা সাধারণ মানুষ সুগার বা ডায়াবেটিস বলতে ঠিক কি বুঝি এবং এটি কেন হয়, এটাও যদি একই সঙ্গে একটু বলেন।
1: সাধারণভাবে আমরা ডায়াবেটিস বা সুগার বলতে বুঝি, বাংলায় যাকে মধুমেহ বলা হয়, সেখানে শরীরের মধ্যে বা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, সাধারণভাবে যে ডায়াবেটিস আমরা ভুগি। যদিও আরও এক ধরনের সুগার আছে, আর এক ধরনের ডায়াবেটিস আছে, সেটা হচ্ছে বহুমূত্র, আমরা জানি ডায়াবেটিস ইনসিপিটাস। যদিও আমাদের এই মুহূর্তে সমাজে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে যে রোগীরা রয়েছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। এটা একটা ক্রনিক ডিজিজ, একটা ক্রনিক রোগ, এবং রক্তে সুগার বেড়ে যাওয়ার সাথে সাথে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ অগ্নাশয়ে যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে ইনসুলিন নামক যে হরমোনটা বেরোয়, সেই হরমোনের সঠিকভাবে কাজ না করতে পারার বিষয়টি যখন শরীরে হয়, তখন গ্লুকোজ কোষের মধ্যে ঢুকতে পারে না এবং এই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, সেই কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এবং সাধারণভাবে ডায়াবেটিস মেলিটাস তিন রকম আমরা দেখতে পাই, তার মধ্যে টাইপ 1 একটা। টাইপ 1 একটি অটোইমিউন কারণে অর্থাৎ মেইনলি জেনেটিক্যাল কারণে হয়ে থাকে এবং

0: সেখানে খুব ছোটবেলাতেই ডায়াবেটিসের প্রকোপ রোগী বুঝতে পারেন, জন্মের পরপর বা একদম ছোট বয়সে। আর সাধারণভাবে আমরা যেটা দেখি সমাজে, যে মধ্যবয়স্ক মানুষের হঠাৎ করে সুগার ধরা পড়ে, সেটা হচ্ছে টাইপ 2। এটা একটা পরে গিয়ে এই রোগটা তৈরি হয়। এবং আর একটা রোগ আমরা দেখতে পাই, যারা নারীরা যখন গর্ভাবস্থায় হঠাৎ করে তাদের ধরা পড়ে যে সুগার বেড়ে গেছে, সুগার লেভেল বেড়ে গেছে, এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। এবং এটা জেনারেলি সেই সব মহিলাদের মধ্যেই দেখা যায় যারা সাধারণত ওভারওয়েট বা যাদের ওবেসিটি বা একটু যারা চেহারা বড় তাদের, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে ডায়াবেটিসের, বা একটু যারা বেশি বয়সে মা হতে আসছেন তাদের মধ্যে, অথবা আগের বার আগের প্রেগনেন্সিতেই এরকম ডায়াবেটিস ধরা পড়েছিলেন তাদেরও হতে পারে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কম বয়সী মেয়ে এবং মহিলাদের মধ্যে PCOD বা PCOS একটা খুব বড় সমস্যা। এটা আপনারা প্রায় অনেক শ্রোতা থাকবেন যাদের বাড়ির মানুষের মেয়েদের মধ্যে রয়েছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, এরকম যদি কোনো হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু তাদের মধ্যে এই জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যেতে পারে।
1: এবারে আসি পরের জিজ্ঞাসায়, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন?
0: একজন মানুষ, আমি কিছু লক্ষণ বলি যেগুলো থেকে মানুষ বুঝতে পারবেন যে আমার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়তেও পারে। যেমন তার খুব বেশি পিপাসা পাচ্ছে, বারবার জল খেতে ইচ্ছে হচ্ছে, এবং বারবার খিদেও পাচ্ছে, খাবার খাচ্ছেন হজমও হয়ে যাচ্ছে, বারবার খিদে পাচ্ছে, এবং বারবার বাথরুমে যাওয়ার বা প্রস্রাব পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এবং উনি অত্যন্ত দুর্বল বোধ করছেন। কম পরিশ্রম করেই তার মনে হচ্ছে তিনি অনেক কাজ করে ফেলেছেন, খুব ক্লান্ত লাগছে, এবং কোনো কার্যকারণ ছাড়াই তার ওজন কমে যাচ্ছে, এবং ওজন কমে যাওয়ার কোনো সম্ভাব্য কারণও তিনি খুঁজে পাচ্ছেন না। আর একটা হচ্ছে সারাদিন কাজকর্মের মাঝখানে ওনার অনেক সময় দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, খুব দুর্বলতা থেকে যেমন হয়। এবং আর একটা খুব সাধারণ মানুষও বলে থাকেন যে খুব পুরনো ঘা বা কাটা যদি হয়, কাটার জায়গাটা চট করে শুকোতে চাইছে না, এবং বারে বারে তিনি বিভিন্ন ইনফেকশনের শিকার হচ্ছেন, বিভিন্ন রকম রোগ, বিশেষ করে সংক্রামক রোগ বা সংক্রামক ব্যাধি তার বারবার করে হচ্ছে, যেরকম সাধারণভাবে হওয়া উচিত নয়। এবং যদি একটু লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজে পাওয়া যায় তাহলে হতে পারে যে মানে শরীরের হাত এবং পা এগুলো ঝিনঝিন করছে, অবশবশ ভাব হচ্ছে, এবং একটা পিন ফোটার মতো হাতের তলায় পায়ের তলায় পিন ফোটার মতো একটা অনুভূতি হচ্ছে, যেটা এই কারণে হতে পারে যে নার্ভগুলো ড্যামেজ হলে অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বলে থাকি, সেখানে এরকম এই টিংলিং সেন্সেশন বা নামনেস এটা হতে পারে।
1: ডাক্তারবাবু, এবারে যে কথাটা খুব জানতে ইচ্ছে করছে তা হলো, পরিবারে কারো যদি, বাবা মা কাকা পিসি এরকম কারোর যদি সুগার থাকে বা ডায়াবেটিসে আক্রান্ত থাকেন, তাহলে পরে একটা টেনশন কাজ করে। আর সেই জায়গা থেকেই জানতে চাইব যে ডায়াবেটিস কি বংশগত? বংশে ডায়াবেটিস থাকলে এটা কি হবে? আর একই সঙ্গে একটু বলবেন যে এছাড়া আর কাদের কাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ কি, ডায়াবেটিস সত্যি একটা স্ট্রং জেনেটিক কম্পোনেন্টের মধ্যে আছে, এবং সত্যি বংশে কারোর থাকলে তাদের পরবর্তীকালে আগের জেনারেশনের কারোর যদি সুগার, হাই সুগার থাকে বা ডায়াবেটিস থাকে, তাদের ছেলে বা মেয়ের সুগার হওয়ার চান্স সত্যিই বেশি। টাইপ 1 ডায়াবেটিস আমরা যেটা প্রথমে বলছিলাম, যেটা অটোইমিউন কন্ডিশন, সেটা HLA-DR3 এবং HLA-DR4 এরকম কয়েকটা জিন আছে যেগুলো বাবা মার থেকে ছেলেমেয়েরা যদি ইনহেরিট করে বা তারা বংশগতভাবে পায়, তাহলে তাদের মধ্যে অবশ্যই ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, যদিও আবহাওয়া বা এনভায়রনমেন্টাল যে ট্রিগার সেটাও এখানে কাজ করতে হবে। অর্থাৎ অন্যান্য ফ্যাক্টরগুলি যদি থাকে সেগুলো, তাহলে তাকে এই রোগটা হওয়াটায় সাহায্য করতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা আমাদের মেইন আলোচ্য, সেখানে বলতে পারি যদি বাবা বা মার কোনো একজনের ডায়াবেটিস থাকে, তাহলে ছেলে মেয়েদের ডায়াবেটিস হওয়ার চান্স 30-40% অবধি বেড়ে যায়। এবং যদি বাবা এবং মার দুজনেরই ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু ছেলে মেয়ের চান্সটা বেড়ে 50-70% অবধি হতে পারে। যদিও আমরা জানি যে ডায়াবেটিস মেলিটাস একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, অর্থাৎ অনেক রকম ফ্যাক্টর মিলে তবেই ডায়াবেটিস হয়। আজকাল মানুষজন নড়াচড়া বেশি করেন না, তারা বাইরে খাদ্য খাবার বেশি খান, বা আমরা অনেক বেশি

0: আমাদের শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি ইনটেক করি সেগুলো খাই, এবং ব্যায়াম করা বা এক্সারসাইজ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। মানুষজনের নড়াচড়া অনেক আগের চেয়ে কমে গেছে, যেটা আগেকার দিনের মানুষকে অনেক বেশি নড়াচড়া করে কাজকর্ম করে কাজ করতে পারতো, আজকাল আমরা মোবাইলের মাধ্যমে অনেক কিছু কাজ করে ফেলি। এই সব কারণগুলো কিন্তু, এবং স্ট্রেস, আমাদের এখনকার দিনের যেটা যে ব্যস্ত দিনের সবচেয়ে পারফরমেন্স প্রেশারই বলুন বা পড়াশোনার চাপই বলুন বা কর্মক্ষেত্রের বিভিন্ন রকম টেনশন এবং ইঁদুর দৌড় যেটা আমাদের র্যাট রেসে আমাদের প্রত্যেককেই নামতে হয়, সেটাও কিন্তু ডায়াবেটিসের একটা বড় কারণ। ঘুম বা না হওয়া বা অনিদ্রা সেটাও কিন্তু এই রোগটাকে ট্রিগার করে। ফলে এই এতগুলো সাধারণভাবে যে কজেসগুলো বললাম, সেই কারণগুলো সবগুলো একসাথে হলে ডায়াবেটিস হতে পারে, এবং তার মধ্যে কিন্তু বংশগত বা জেনেটিক্যাল ফ্যাক্টর একটি অন্যতম বড় ইস্যু।
1: বেশ, এবারে আসি একটু পরীক্ষা নিরীক্ষার কথায়। একজন সুস্থ মানুষের কত বছর বয়স থেকে নিয়মিত রক্তের সুগার পরীক্ষা করা উচিত, এটা যদি একটু বলেন।
0: একজন সাধারণভাবে সুস্থ মানুষ তার 35 বছর বয়সের পর থেকে অন্তত পক্ষে বছরে একবার করে তার সুগার পরীক্ষা করা উচিত। কিন্তু যার যেটা বললাম যে বাড়িতে যদি বাবা বা মা বা দাদু ঠাকুরদার যদি ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু সেটা 35 নয়, সেটা 25 বছর বয়স থেকে শুরু করা উচিত। এবং যার অলরেডি সুগার ধরা পড়েছে, তার যার কন্ট্রোলের মধ্যে আছে, তিনি হয়তো 3 থেকে 6 মাসে একবার পরীক্ষা করতে পারেন, যার বছরে দুবার। কিন্তু যার বেশি বেশি সুগার ধরা পড়েছে বা ডায়াবেটিসের যারা অ্যাডভান্স স্টেজ, তাদের কিন্তু মাসে একবারও পরীক্ষা করার দরকার হতে পারে। বা অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু এমনও অ্যাডভাইস করতে পারেন যে বাড়িতে গ্লুকোমিটার রেখে বাড়িতেও মাঝে মাঝে চেক করা। কারণ কি, আপনারা জানেন যে দিনের বিভিন্ন সময় খাদ্য খাবার কম বা বেশি খাওয়ার জন্য কিন্তু সুগার লেভেল হঠাৎ করে বেড়ে বা কমে যেতে পারে। সেই কারণে এমনও বলা হয় যে বাড়িতে একটু গ্লুকোজ রাখবেন, যদি খুব সুগার লেভেল ফল করে যায় বা কমে যায়, তাহলে তাকে গ্লুকোজ জল বা চিনির জল খাওয়াতে হতে পারে।
1: ডাক্তারবাবু, আপনার এই কথার প্রসঙ্গ ধরেই মনে হলো এই কথাটা একটু জানতে চাই যে সাধারণ মানুষ বলেন যে যাদের হাই সুগার আছে তাদের ঘরে রসগোল্লা, ক্যাডবেরি এগুলো রাখতে, এবং ও গরম দুধ, হঠাৎ করে সুগার ফল করে গেলে এগুলো নাকি সুগারকে স্বাভাবিক মাত্রায় আসতে সাহায্য করে, এর ভিত্তি বা সারবত্তা কতখানি?
0: হঠাৎ করে সুগার লেভেল নেমে গেছে বলে মানে হচ্ছে তার শরীরে রক্তে সুগারের মাত্রা অর্থাৎ গ্লুকোজের মাত্রা কমে গেছে। সেক্ষেত্রে আমার যদি রেডিমেড হাতের কাছে গ্লুকোজ পাওয়া যায়, তাহলে যদি আমি গ্লুকোজ জলে গুলে তাকে খাওয়াতে পারি, তাহলে সবচেয়ে সুবিধা। এবং যদি হাতের কাছে না থাকে, তাহলে যে কোনো রকম মিষ্টি, সাধারণভাবে চিনি তো সকলের ঘরেই থাকে, ফলে চিনি জল বা বা মিষ্টি রসগোল্লা যেটা বললেন আপনি, এরকমও খাওয়ানো যেতে পারে। তবে যেহেতু সুগার ফল করে পেশেন্টের কন্ডিশন একটু খাওয়ার মতো অবস্থায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে গ্লুকোজ ওয়াটার অর্থাৎ গ্লুকোজ গোলানো জল খাওয়ানোই কিন্তু সবচেয়ে ভালো হবে।
1: এ তো গেল পরীক্ষা নিরীক্ষার কথা। এবারে একটু বলুন যে সুগার কি শুধুমাত্র ওষুধ অথবা লাইফস্টাইলের মাধ্যমে সম্পূর্ণ নির্মূল করা যায়, নাকি এটিকে শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখা সম্ভব?
0: একবার ডায়াবেটিস হয়ে গেলে জেনারেলি তার ডায়াবেটিস পুরোপুরি কখনো কমে যায় না, এটা ট্রিটেবল কিন্তু কিউরেবল নয়। কিন্তু যেটা করা যায় যে ওষুধপত্র যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর দ্বারা নিয়ন্ত্রণ করা, এবং জীবনে শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকতে পারলে অর্থাৎ নিয়ম নীতি মেনে যদি আমি চলতে পারি, তাহলেও কিন্তু আমি সুগারকে কন্ট্রোল করতে পারবো। যার প্রথমটাই হচ্ছে ওয়েট রিডাকশন বা ওজন কমানো। দেখা গেছে 7 থেকে 10% কেউ যদি তার নিজের ওজন কমাতে পারেন, তাহলে কিন্তু সুগারটা অনেক দিন অবধি কন্ট্রোলে থাকে। এবং তার যদি ঠিকঠাকভাবে ঘুম হয়, পর্যাপ্ত ঘুম হয় 7 থেকে 9 ঘন্টা প্রতিদিন, এবং অন্যান্য স্ট্রেস বা যেগুলোই আমার নিয়ন্ত্রণ করা সম্ভব, যেগুলোই করা সম্ভব করতে পারলে, তাহলে কিন্তু আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি।
1: এবারে একটু জানতে চাই খাওয়া দাওয়ার প্রসঙ্গ। আচ্ছা ডাক্তারবাবু, রোগীদের ভাত, মিষ্টি, মাটির নিচের সবজি এগুলো খাওয়া কি একেবারেই নিষিদ্ধ? অর্থাৎ মোদ্দা কথায় জানতে চাইছি, ডায়াবেটিস রোগীদের আদর্শ খাদ্য তালিকা কি হওয়া উচিত?
0: অবশ্যই ডায়াবেটিক যিনি আছেন তাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন

করতে হবে, অর্থাৎ এমন খাবার খেতে হবে যেখানে কার্বোহাইড্রেট বা আমি বলবো কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে ভালো। অর্থাৎ এই যে মাটির তলার সবজির কথা জানতে চাইলেন, মাটির তলার সবজি মানে মূলত হচ্ছে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার, যেগুলো যেমন আলু বা গাজর বা বিট, এগুলো হচ্ছে মাটির তলায় হয়। এগুলো ডায়াবেটিস রোগীদের কম খাওয়াই ভালো হবে, এবং যেটা খুব ফ্রিলি খাওয়া যেতে পারে মাটির ওপরের সবজি, অর্থাৎ সবুজ শাকপাতা সবজি এবং মাটির ওপরের যে ধরনের, যেমন লাউ বা মিষ্টি কুমড়ো বাদে, যেহেতু সেটা মিষ্টি সেই কারণে বাদ দেওয়া ভালো, পেঁপে কাঁচকলা এগুলো এই ধরনের, এবং সব ধরনের শাকপাতা এবং ফলমূল। আমার মনে হয় ফলমূল সব রকমই খাওয়া যেতে পারে, যেটা খুব মিষ্টি যেমন আখ বা খেজুর, এগুলো একটু বাদ দিয়ে খাওয়া ভালো। বাকি যদি মোটামুটি খুব বেশি মাত্রায় সুগার লেভেল না থাকে, হাই না থাকে, তাহলে প্রায় সব ধরনের ফলই খাওয়া যায়। কিন্তু চিনি কিন্তু আমাদের শরীরের জন্য, ডায়াবেটিস পেশেন্টদের জন্য চিনি কিন্তু না খাওয়াই ভালো হবে। চিনি খেলে যেটা হয় যে হঠাৎ করে সুগার লেভেল একটা স্পাইক হয় বা বেড়ে যায়, এবং অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে মধু বা আখের গুড় বোধহয় চিনির চেয়ে একটু বেটার সাবস্টিটিউট, সেগুলো কিন্তু না খাওয়াই ভালো। কারণ কি, সেগুলোতেও একই ধরনের সুগার লেভেল বেড়ে যেতে পারে, এবং অল্টারনেটিভ যারা অনেকে সাবস্টিটিউট সুগার সাবস্টিটিউট বাজার থেকে কিনে খাচ্ছেন, তার মধ্যে স্টিভিয়া একটি ন্যাচারাল অল্টারনেটিভ, স্টিভিয়া তাও খাওয়া যেতে পারে। কিন্তু বাকি যে সুগার অল্টারনেটিভ, আমি বলবো ডায়াবেটিস রোগীদের যে চিনি ছাড়া চা খাওয়া অভ্যাস করুন, এবং মিষ্টি বা এগুলো যতদূর সম্ভব অ্যাভয়েড করলে কিন্তু ভালো থাকবেন, এবং সুগার সাবস্টিটিউট বাজার থেকে কিনে না খাওয়াই ভালো। সুগার সাবস্টিটিউটেও কিন্তু শারীরিক অনেক রকম ক্ষতি হয় বা কিডনির ক্ষতি হতে পারে। এবং আমরা সাধারণভাবে যেমনভাবে পরামর্শ দিয়ে থাকি যে ভাত এবং রুটি, অনেক মানুষ এমনও এসে বলেন যে আমি ডায়াবেটিস হয়েছে, ভাত খাচ্ছি না কিন্তু রুটি খাচ্ছি। ভাত এবং রুটি কিন্তু দুটোই সমান, দুটোই কিন্তু কার্বোহাইড্রেট, অর্থাৎ ভাতের বদলে রুটি খেয়ে থাকলে কিন্তু ডায়াবেটিস পেশেন্টের বিশেষ কোনো লাভই হবে না। যেটা তার খাওয়া উচিত সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ এই যে মিলেটস জাতীয়, জোয়ার বাজরা, রাগি, এই ধরনের কার্বোহাইড্রেট যদি গ্রহণ করা যায় বা ওটস যদি গ্রহণ করা যায়, সেটা শরীরের পক্ষে উপকারী হতে পারে। কিন্তু ভাত বা রুটির পরিমাণ কিন্তু কমাতে হবে। আমি একটা কথা খুব সাধারণভাবে বলি, সেটা হচ্ছে সুগার বাড়ার আগে আমরা কি করতাম, সবজি দিয়ে ভাত খেতাম, এবং ডায়াবেটিস হওয়ার পরে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে ভাত দিয়ে আর সবজি খেতে হবে। অর্থাৎ এখানে থালায় সবজির পরিমাণটাই থাকবে বেশি, ভাত বা রুটি থাকবে খুব অল্প পরিমাণে। সেখানে স্যালাড যোগ করা যেতে পারে, কারণ আমরা জানি স্যালাড একটা লো ক্যালোরি খাবার। এবং যেটা সাধারণভাবে বলা যায় যে তাহলে কি মিষ্টি একেবারেই খাবেন না, মিষ্টি খেতে পারেন, কিন্তু ওই সারাদিনের ক্যালোরির একটা হিসেব থাকবে মাথার মধ্যে। যদি আমি একটা মিষ্টি খেতে চাই তাহলে কিন্তু অন্য বেলায় খুব সাধারণ খাবার আমাকে গ্রহণ করতে হবে, বা স্যালাড যেখানে খুব অল্প পরিমাণ ক্যালোরি আছে সেগুলোর পরিমাণ বাড়াতে হবে, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। আর সাধারণভাবে যেটা করতে হবে, প্রোটিন খাওয়ার পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। যারা ভেজিটেরিয়ান তারা যেটা উদ্ভিজ্জ প্রোটিন, অর্থাৎ আমরা সয়াবিন বা বিভিন্ন রকম ডাল, এগুলো খাওয়া বাড়াতে হবে। এবং যারা সব কিছুই খেতে পারেন তারা মাংস, বিভিন্ন পশুর মাংস, চিকেন, ফিশ অর্থাৎ ডিম অর্থাৎ মাছ, এগুলো খাওয়া যদি বাড়ান তাহলে কিন্তু প্রোটিনটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই প্রয়োজন। এবং প্রোটিন বেশি খেলে কিন্তু শরীরের যে ক্যালোরির ঘাটতি বা দুর্বলতা সেটাও অনেকটা কমবে। আর জল বেশি পরিমাণে খেতে হবে অবশ্যই, ডায়াবেটিক পেশেন্টের যেন, যেহেতু বারবার বাথরুম পায়, তার শরীরে যেন যথেষ্ট পরিমাণ জল থাকে, অর্থাৎ ডিহাইড্রেশন না হয়ে যায় এবং তার শরীরটা যাতে রিহাইড্রেটেড থাকে। এবং হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, এই ধরনের খাবার খেতে হবে। এবং সাধারণভাবে আপেল, পেয়ারা এই সমস্ত ফল খাওয়া কোনো অসুবিধা নেই। কিন্তু সুগারি ড্রিঙ্ক অর্থাৎ চিনি যুক্ত কোনো রকম, যে বাজারে যে ধরনের আমরা পানীয় দেখতে পাই, সে ধরনের সেগুলো খাওয়া যাবে না। বিভিন্ন, এবং ময়দা থেকে দূরে থাকা উচিত, এটা আমি বলবো, ময়দা থেকে দূরে থাকা উচিত। ভাজা, বাইরের ভাজা ভুজি খাওয়া, এবং প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড যেগুলো এখন বাজারজাতভাবে
বিভিন্ন কোম্পানি বিক্রি করে।

0: করছেন, সেইগুলোও কিন্তু, সেগুলো থেকে দূরে থাকা উচিত। এবং কোলা জাতীয় ড্রিঙ্ক এগুলোও কিন্তু অ্যাভয়েড করা উচিত। এবং দুগ্ধজাত কোনো রকম পণ্য কিন্তু খেতে কোনো বাধা নেই, দুধ দই ছানা এগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্ট খেতেই পারেন, এগুলো খেলে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়।
1: এবারে যে বিষয়টা জানতে চাইব, বেশিরভাগ মানুষই মনে করেন ইনসুলিন নেওয়া একবার শুরু করলে আর বন্ধ করা যায় না, এবং ইনসুলিন নাকি ডায়াবেটিসের একেবারে শেষ পর্যায়ে। আপনি আমাদের বলুন এই ধারণা কতখানি সত্যি?
0: এই ধারণাটা অংশ তো সত্যি, কারণ আমরা প্রথমেই যে এখন আলোচনা করলাম যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে শরীরে ইনসুলিন কাজ করে না এবং তার শরীরে কিন্তু ইনসুলিন কোষের ভিতরে ঢুকে যে কাজটা করা উচিত সুগারের সঙ্গে বাইন্ড করে সেটা কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস অর্থাৎ যারা ছোট বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের ক্ষেত্রে ইনসুলিন দিতেই হয় এবং সেক্ষেত্রে কিন্তু তাদের ইনসুলিন চালিয়ে যেতে হয়। কিন্তু এই আমরা যে ডায়াবেটিস টাইপ 2-র কথা আলোচনা করছি সেখানে কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই খাবার ওষুধ দিয়েই দেওয়া হয় এবং যখন অনেকটা প্রোগ্রেস করে রোগটা তখন সেক্ষেত্রে ইনসুলিন লাগতে পারে। কিন্তু যদি লাইফস্টাইলকে ঠিকঠাক করা যায়, সুশৃঙ্খল জীবনযাপন করা যায়, তাহলে কিন্তু একবার ইনসুলিন চালিয়েও কিন্তু ওরাল মেডিকেশন অর্থাৎ খাবার ওষুধে কিন্তু ফিরে আসা সম্ভব। এবং আমরা যে ফ্যাক্টরসগুলো আলোচনা করলাম, সম্ভাব্য যেভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে সেই জায়গাগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু ইনসুলিনকে নিশ্চিতভাবে বন্ধ করে আবার ওরাল মেডিকেশানে বা খাবার ওষুধে ফিরে আসা সম্ভব এবং অনেকদিন পর্যন্ত বা একদম শেষ দিন অবধিও কিন্তু ওরাল মেডিকেশানেই কিন্তু পেশেন্টকে অর্থাৎ রোগীকে রেখে দেওয়া সম্ভব।
1: আচ্ছা ডাক্তারবাবু, এই যে ডায়াবেটিসের শুরুর পর্যায়ে শেষ পর্যায়ে এত বিষয় জানলাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে চোখ কিডনি হার্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলির কি ধরনের ক্ষতি হতে পারে এটা যদি একটু বলেন।
0: অনেকদিন ধরে যদি কোনো মানুষের সুগার লেভেল হাই থাকে তাহলে কিন্তু কিডনি চোখ এবং নার্ভের কিন্তু ক্ষতি হতে পারে। যেমন কিডনির ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি হাই সুগার লেভেল থাকে তাহলে কিডনির মধ্যে যে ফিল্টারিং ইউনিটস আছে যেগুলো দিয়ে পরিশ্রুতকরণের কাজটি হয় সেই অংশটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সাধারণভাবে আমরা দেখি প্রোটিন লিকেজ হতে পারে, অর্থাৎ তখন কিন্তু ইউরিনের সঙ্গে অর্থাৎ প্রস্রাবের সঙ্গে কিন্তু প্রোটিন দেখা যেতে পারে এবং কিডনি সঠিকভাবে কিন্তু কাজ নাও করতে পারে এবং সেটাকে আমরা ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বলে থাকি, নেপ্রোপ্যাথি। চোখের ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, সেখানে হাই গ্লুকোজ লেভেল যে ব্লাড ভেসেলসগুলো আছে অর্থাৎ রক্ত জালিকাগুলো আছে সেগুলোকে ইনজিওর যদি করে দেয় রেটিনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপটিক নার্ভ কিন্তু ড্যামেজ হতে পারে এবং সেক্ষেত্রে ভিশন লস হবে অর্থাৎ মানুষটি ঠিকমতো চোখে দেখতে পারবেন না এবং আরও অ্যাডভান্স স্টেজে গিয়ে কিন্তু পুরোপুরি ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্ব দেখা দিতে পারে। এবং নার্ভের ক্ষেত্রে যেটা হয় যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেক্ষেত্রেও কিন্তু হাই সুগার লেভেল থেকে নার্ভের যে প্রোটেক্টিভ শীত আছে অর্থাৎ নার্ভগুলির ক্ষেত্রে সেগুলো ড্যামেজ হতে পারে এবং সেক্ষেত্রে ওই অবশবশ ভাব বা পিন ফোটার মতো বা একটা ঝিনঝিন ভাব বা ব্যথা এবং সেটা অধিকাংশ ক্ষেত্রে শুরু হয় হাত এবং পায়ের দিকেই বেশি এবং সেটা কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। আর এই যে ড্যামেজগুলোর কথা বললাম, এক্ষেত্রে একটা বড় বলে রাখার মতো বিষয় সেটা হচ্ছে যে সুগারের জন্য যে এই ক্ষতি অর্গানগুলোর হয় সেগুলো কিন্তু ইররিভার্সেবল, অর্থাৎ যতটা ক্ষতি একবারে হয়ে যায় সেটা পরবর্তী চিকিৎসাটা যদি অনেক পরে শুরু করা যায় সেক্ষেত্রে যতটা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা কিন্তু আর মেরামত করা হয়তো বা সম্ভব হয় না এবং তারপরে যে চিকিৎসা করা হয় সেটা আরও বেশি ক্ষতি হওয়াটাকে আটকাতে পারে কিন্তু আগের ক্ষতিগ্রস্ত অংশকে খুব বেশি সারিয়ে তুলতে পারে না। এই কারণে আমি বলবো যে যদি কারোর সুগার হয়েছে বলে সন্দেহ হয় তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত এবং অতিসত্ত্ব চিকিৎসা শুরু করা উচিত, কারণ চিকিৎসা করতে দেরি হলে কিন্তু যে শারীরিক ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি হয়তো বা আর পূরণ করা সম্ভব হবে না।
1: কথায় কথায় আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা, আর শেষে এসে জানতে চাইব যে ডায়াবেটিস নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সুস্থ

0: স্বাভাবিক জীবন যাপন করার জন্য শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনার প্রধান পরামর্শ কি হবে?
1: এই মুহূর্তে আমি বলবো যে আমরা যেখানে রয়েছি ভারতে, প্রায় তা একটা ডায়াবেটিসের রাজধানীতে পরিণত হয়েছে, এবং সম্পূর্ণ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া এই মুহূর্তে কিন্তু ডায়াবেটিসের একটা মহামারী চলছে আমরা বলতে পারি। সেই কারণে আমাদের যদিও অযথা আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই, কিন্তু আমাদের জীবনশৈলীর মধ্যে একটা বড় পরিবর্তন যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমরা শত বংশগত বিষয়গুলো থাকুক, জেনেটিক ফ্যাক্টর থাকুক, তাহলেও কিন্তু আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্যে আমাদের সুস্থ জীবনযাপন করার ইচ্ছেটাকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমরা শুয়ে বসে না থেকে আমরা যদি একটু হাঁটাচলা বেশি করি, আমরা একটু অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করি, যে যেমন বয়সী হন তিনি তার বয়সোচিত যা ব্যায়াম করা সম্ভব, যদি তার বিভিন্ন রোগ থাকে অবশ্যই বিশেষজ্ঞর মতামত নিয়ে যেগুলো করা সম্ভব সেগুলো করি। ধ্যান, আসন, প্রাণায়াম, এগুলোর মাধ্যমে আমরা যদি স্ট্রেসকে বা মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন এগুলোকে যদি দূরে রাখি এবং ঠিকঠাকভাবে সময়ে ঘুমাই, আমরা আমাদের অপ্রয়োজনীয় নেশাকে যদি আমরা বাদ দিতে পারি এবং খাদ্য খাবার সম্বন্ধে আমরা যদি একটু সচেতন হই, সাধারণভাবে যেগুলো খাবার প্রকৃতিতে পাওয়া যায় সেই সমস্ত প্রাকৃতিক খাবারকে খেয়ে আমরা যদি দিন কাটাই এবং অবশ্যই ফাস্ট ফুড বা প্রসেসড ফুড থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরকেও ভালো রাখতে পারবো এবং অহেতুক আমাদের শরীরে ডায়াবেটিসকে ডেকে আনার যে বিষয় তার থেকেও দূরে থাকতে পারবো। এবং আমরা আমাদের রাতের ঘুমকে ঠিক মতো বলা, মানে ঠিক সময় ডেকে আনা রাতের ঘুমকে, এবং অহেতুক রাত বেশি না করা, মোবাইল রাত জেগে দেখার একটা অভ্যাস তৈরি হয়েছে সকলের মধ্যে, এবং আমরা জানি যে মোবাইল থেকে যে ব্লু লাইট বেরোয় সেটা কিন্তু অনিদ্রার একটা বড় বড় কারণ, এবং এই ব্লু লাইট থেকে দূরে থাকা এবং বেশি রাত করে মোবাইল দেখে শোয়ার পরে যে একটা মানসিক চাঞ্চল্য তৈরি হয় সেটা কিন্তু মানুষের ঠিকঠাক মতো ঘুমকে আসতে বাধা দেয়, এবং সেই কারণে রাত জেগে টিভি দেখা বা মোবাইল দেখা সেই অভ্যাস থেকে দূরে থাকা এবং দুশ্চিন্তা সেগুলোকে দূরে রাখার চেষ্টা করা, আমরা সামাজিকভাবে মানুষজনের সঙ্গে মেলামেশা বাড়ানো, আর এই যে লিফট আমরা ব্যবহার করি যদি সম্ভব হয়, যদি অন্যান্য কোনো শারীরিক অসুবিধা না থাকে লিফট অ্যাভয়েড করে যদি আমরা হেঁটেই দোতলা বা তিনতলায় সারাদিনে অনেকবার যাতায়াত করি, কয়েকবার যাতায়াত করি, বা বাড়ির সামনের রাস্তাটুকু আমি যদি হেঁটেই বড় রাস্তা থেকে আমি আমার বাড়ি অবধি চলে গেলাম, এই বিষয়টা যদি একটু হেঁটেই, অহেতুক যানবাহন ব্যবহার যদি কিছুটা কমানো সম্ভব হয়, এবং বংশগত বিষয়টাকে তো আমরা দূরে রাখতে পারি না, সেটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু নিজের জীবনে অভ্যাসগত দিকে যদি এই পরিবর্তনগুলো আমরা ঘটাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা ডায়াবেটিস মেলিটাসকে দূরে রাখতে পারবো।
0: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
1: আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো আজকে এই আলোচনায় আসতে পেরে এবং আপনাদের সঙ্গে সবাইকে কিছু তথ্য জানাতে পেরে।
0: সুগারের সমস্যা ও তার প্রতিকার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন আমাদের সঙ্গে এতক্ষণ থেকে ডাক্তার পরাশর পোদ্দার। আশা করি শ্রোতা বন্ধুরা অনেকখানি উপকৃত হয়েছেন। রেডিও ক্লিনিক আজকের মতো এখানেই শেষ করব। অনেক কথার শেষে ডাক্তারি পড়াশোনা এবং চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন পরিভাষা নিয়ে একটি নান্দনিক এবং লঘু মেজাজের গান একটি লাইন শুনতে শুনতে

0: শুনলেন মহিলাদের আসর রেডিও ক্লিনিক। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি বিজ্ঞানের খবর, থাকে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, থাকে বিজ্ঞানের জগৎ থেকে কিছু আলোচনা যা আমাদের নিয়ে যায় অতীতের গৌরবে। আজও থাকবে তেমনই কিছু। শুরু করব বিজ্ঞানের খবর দিয়ে।
2: আধুনিক কম্পিউটারে বিদ্যুৎ ব্যবহার করে তথ্য সরবরাহ করা হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। একই সঙ্গে তথ্য সরবরাহের গতিও তেমন আশাপ্রদ হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদিও এখন ফাইবার অপটিক কেবল ব্যবহার করে আলোকশক্তির সাহায্য নেওয়া হচ্ছে, সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের বিজ্ঞানীরা ন্যানো লেজার ব্যবহার করে কম্পিউটারের কাজের গতি আরও বাড়াতে সক্ষম হয়েছেন। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাঁদের এই উদ্ভাবনের ফলে কম্পিউটার, স্মার্টফোন আর ডাটা সেন্টার কম শক্তি ব্যবহার করে আরও দ্রুত কাজ করতে পারছে। একটা মাইক্রোচিপে একই রকম কয়েক হাজার ন্যানো লেজার সিস্টেম রাখা যায়। আলোকশক্তি বাহিত তথ্য এই ব্যবস্থায় চিপের মধ্যে জমা হয় এবং সেখান থেকে সরবরাহ করা হয়। একই অণুবীক্ষণিক স্থানে প্রোটন ও ইলেকট্রন ঘনীভূত থাকে বলে তাপশক্তিও বেশি খরচ হয় না এবং কম্পিউটার আগের চেয়ে আরও দক্ষ হয়ে ওঠে। এই ধরনের উন্নত কম্পিউটার ব্যবস্থা স্বাস্থ্যক্ষেত্রেও অনেক সাফল্য এনে দেবে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। এ বিষয়ে আরও গবেষণা চলছে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায় বরণীয় একজন মানুষ, বরণীয় একজন অধ্যাপিকা গবেষিকা। এই মানুষটিকে স্মরণ করার জন্য নানা অনুষ্ঠান হয় তাঁর জন্মদিনে। জন্মদিন পেরিয়েও সেই ধারা চলতে থাকে, আমরাও তারই অনুসারী হব। অসীমা চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানার জন্য পৌঁছে গিয়েছিলাম রাজাবাজার বিজ্ঞান কলেজে এবং সেখানে কথা বললাম তাঁর ছাত্র অধ্যাপক মানস চক্রবর্তীর সঙ্গে। মানস চক্রবর্তী যেমন বিজ্ঞানের গবেষণা করেছেন, ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, বসুবিজ্ঞান মন্দিরে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন, তেমনি বিজ্ঞানের কথাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তৎপর। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
3: আপনাকে স্বাগত স্যার আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে। সম্প্রতি অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিবস আমরা পালন করলাম। অসীমা চট্টোপাধ্যায় ভারতীয় নারীদের মধ্যে অবশ্যই একজন উল্লেখযোগ্য নারী, যিনি ভারতে বিজ্ঞান চর্চায় অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন। সেই সময় মেয়েদের পড়াশোনাটাই অনেকটা বাধার সম্মুখীন হতে হতো। সেরকম জায়গা থেকে অসীমা চট্টোপাধ্যায়ের এই এতটা এগিয়ে আসাটা কিভাবে আপনি যদি আমাদের একটু বলেন।
4: 1917 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, 2017 সালে ওনার 100 বছর পূর্ণ হয়। সেই সময় গুগল ডুডল ওনার সম্বন্ধে যা লিখেছিল সেইটা এই প্রশ্নের প্রথম উত্তরটা দিয়ে দেবে। ওনা বলেছিল উনি যে জৈব রসায়নে যে গবেষণা করেছেন তাতে ভীষণভাবে কার্যকরী আছে কি না, গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্য বার করে সেটাকে রোগ সারানোর কাজে ব্যবহার করার জন্য। এ ব্যাপারে অসীমাচার্যের অবদান অনস্বীকার্য। দ্বিতীয়ত, উনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স বা DSc ডিগ্রি পেয়েছেন। ওনার আগে কোনো মহিলা ইন্ডিয়ান

0: ইউনিভার্সিটি ডিএসসি পাননি। এখন প্রশ্ন হচ্ছে ওনার এই জার্নিটা শুরু হলো কী করে। উনি বেথুন কলেজের স্কুল থেকে 1932 সালে ম্যাট্রিকুলেশন এক্সাম, তখন ম্যাট্রিকুলেশন বলা হতো, মানে এখনকার স্কুল ফাইনাল, পাস করেন। তারপরে বেথুন কলেজ থেকে উনি আইএসসি ডিগ্রি পাস করেন, মানে ইন্টারমিডিয়েট অফ সায়েন্স হয় 1934 সালে। তারপরে উনি স্কটিশ চার্চ কলেজ ঢুকেন 1936 সালে কেমিস্ট্রি অনার্স। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হন এমএসসি কেমিস্ট্রিতে 2 বছর বাদে, অর্থাৎ 1938 সালে উনি অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল পেপার নিয়ে, অর্থাৎ জৈব রসায়নে বিশেষ সাবজেক্ট হিসেবে নিয়ে উনি পাস করেন। এবং ওনার রেজাল্ট সব কিছুতে এত ভালো ছিল যে অলসু উনি স্কলারশিপ বা বৃত্তি পেতেন। আইএসসি এক্সামিনেশনের তার রেজাল্টের ভিত্তিতে বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপ, নবাব লতিফ স্কলারশিপ অ্যান্ড ফাদার লাফো স্কলারশিপ পান। আইএসসি রেজাল্টের ভিত্তিতে উনি আরও একটা মেডাল পান, সেটা হচ্ছে হেমপ্রভা বোস মেমোরিয়াল মেডাল। এছাড়া বিএসসি অনার্সে ওনার ভালো রেজাল্টের জন্য উনি বাসন্তী দাস গোল্ড মেডাল পান। উনি একটা ঘোড়া ফ্যামিলি থেকে এসেছিলেন। কলেজে ভর্তি হওয়ার সময় ওনার স্কটিশ চার্চ কলেজে ভর্তির প্রশ্ন এলো। কারণ হচ্ছে তখন গোটা কলকাতা শহরে স্কটিশ চার্চ কলেজ একমাত্র কলেজ ছিল যেখানে মেয়েরা অনার্স পড়তে পারত কেমিস্ট্রিতে। প্রচণ্ড বাধা পেয়েছিলেন, পারিবারিক বাধা, সামাজিক বাধা দুটোই। ওনার মার প্রতি উনি আজীবন কৃতজ্ঞ ছিলেন, বহু জায়গায় বলেছেন। মাই সমস্ত বাধা সরিয়ে ওনাকে উৎসাহিত করেছিলেন যে তুমি গিয়ে পড়ো। উনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং সেখানে সসম্মানে উত্তীর্ণ হলেন হয়ে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করতে ঢুকলেন। ওনার যে মেন্টর ছিলেন তিনি হচ্ছেন পিকে বোস, প্রফুল্ল কুমার বোস। উনি তখন সায়েন্স কলেজে প্রফেসর ছিলেন, পরে উনি বসুবিজ্ঞান মন্দির সেখানে প্রফেসরে চলে যান, কিন্তু উনি যখন রিসার্চে ঢোকেন তখন প্রফুল্ল কুমার বোসের কাছে কাজ করেন। এবং এই কাজটা উনি করেছিলেন সম্পূর্ণভাবে কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস, অর্থাৎ গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্যগুলোকে আলাদা করে তাদের চিহ্নিত করা, তাদের স্ট্রাকচার বার করা, আর তাদের কোনো যদি দ্রব্যগুণ থাকে সেটা খুঁজে বার করা, এই ব্যাপারে যথেষ্ট অবদান তার আছে।
1: আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে জানলাম। এরপরে আর আমার প্রশ্ন, অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায়,
0: উনি পিএইচডি করার পর লেডি ব্রাউন কলেজে ঢোকেন, সাথে সাথে উনি রিসার্চও করাতেন, একই সঙ্গে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও পড়াতেন। ফলে ওনার টিচার হওয়া আর গবেষক হওয়া এবং গবেষণায় সাহায্য করা তিনটে কাজই একসঙ্গে চলছিল। তো ন্যাচারাল প্রোডাক্টে উনি যে রিসার্চ করেছিলেন সেখানেও কিন্তু স্কুল আর কলেজের মতো অনেকগুলো পুরস্কার পেয়েছেন। যেমন উনি নাগার্জুন প্রাইজ অ্যান্ড গোল্ড মেডেল পেয়েছিলেন 1940 সালে, পিআরএস বা প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়েছিলেন 1942 সালে, আর মৌমাত গোল্ড মেডেল পেয়েছিলেন 1942 সালে, সবই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে।
1: অসীমা চট্টোপাধ্যায় ডক্টরেট ডিগ্রি পেলেন, তার কর্মজীবন আরও বিস্তৃত। তার বিস্তৃত কর্মজীবন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব।
0: উনি ডক্টরেট করার পর বিদেশে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে যান। উনি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি ডিগ্রি পেলেন, উনি প্রথম মহিলা ডিএসসি ফ্রম এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি, তার আগে কোনো মহিলা ডিএসসি পাননি কোনো ইউনিভার্সিটি থেকে। উনি প্রধানত ইন্ডোর লালকোলাইট আর কুমারিনের উপর কাজ করেছিলেন, সেই কাজের ভিত্তিতেই উনি ওই ডিগ্রিটা পেয়েছেন।
1: অসীমা চট্টোপাধ্যায়ের জীবনের একটি বিশেষ দিক তার বিদেশ যাত্রা, এবং সেখানে বিদেশ যাত্রা থেকে ফিরে এসে তার পোস্ট ডক্টরেট ডিগ্রি, এই সময়টা সম্পর্কে একটু আমি জানতে চাইব।
0: ওনার তখন 11 মাসের কন্যা সন্তান, তাকে সঙ্গে নিয়ে এবং একটা গভর্নেন্সকে সঙ্গে নিয়ে উনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যান। এবং সেখানে গিয়ে ন্যাচারালি ছুটি লাগবে, কারণ ওর তো 2 মাস ক মাসের ব্যাপার নয়, বছরের ব্যাপার। লেডি ব্রাউন কলেজে তখন উনি পড়াতেন, সেখান থেকে স্টাডি লিভ নিয়ে উনি বিদেশ চলে যান। গিয়ে প্রথমেই কাজ করেন ইউনিভার্সিটি অফ উইসকনসিনের প্রফেসর এল.এম. পার্কসের কাছে, সেখানে গ্লাইকোসাইটসের উপর কাজ করেন। সেখান থেকে উনি চলে যান ক্যালটেক, অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, পাসাদেনা, ইউএসএ। সেখানে প্রফেসর এল সেসমাইস্টার, তার কাছে কাজ করলেন ক্যারোটিনয়েডস নিয়ে আর প্রোভিটামিন এ, এই দুটো জিনিসের উপর উনি কাজ শুরু করেন। পোস্ট ডক্টরাল রিসার্চ করার ফলে উনার কন্ট্রিবিউশনের জন্য উনি ভাতুমূল ফেলোশিপ পেয়েছিলেন। তারপরে উনি সুইজারল্যান্ডে একজন ইউনিভার্সিটি অফ জুরিখে একজন নামকরা নোবেল লরেট প্রফেসর পল কারার, তার কাছে ইন্ডোর অ্যালকোলাইট নিয়ে কাজ শুরু করেন। এবং এই কাজটা তাকে খুবই মুগ্ধ করে, যার জন্য উনি বাকি জীবনে অনেক কিছুর উপর কাজ করেছেন, কিন্তু তার একটা প্রধান অংশই ছিল ইন্ডোর অ্যালকোলাইট নিয়ে। উনি 1950 সালে ফিরে এলেন, ফিরে এসে লেডি ব্রাউন কলেজে স্টাডি নিম নিয়ে গেছিলেন, ন্যাচারালি জয়েন করলেন, পরে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি হলেন। অ্যাট দ্য সেম টাইম ফিরে আসার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার, মানে অনারি লেকচারার তখন বলতে হয়ে উনি পড়াতে শুরু করলেন। 1954 সালে উনি রিডার হয়ে যান, মানে

0: পরবর্তী ধাপে ওঠেন।
1: রসায়ন নিয়ে তার গবেষণা আমরা জানলাম, কিন্তু রসায়নের বিভিন্ন ভাগ তো থাকে, তার বিশেষত্বটা কোথায় এখন আমরা সেটুকু জানতে চাইব।
0: অতিপিকা অসীমা চট্টোপাধ্যায় প্রায় সব ধরনের বড় যৌগের উপরই কাজ করেছেন, তবে তার প্রধান আকর্ষণ ছিল অ্যালকালাইডস। অ্যালকালাইডস এর মধ্যে আবার বিশেষ কতগুলো গাছ, যেমন রাউলফিয়া, এটা খুব একটা প্রচলিত, অ্যালস্টোনিয়া, এটাও অনেকেই জানে, ভিঙ্কা, রেজিয়া, কফসিয়া, এরকম কতগুলো জেনাসের গাছ আছে যার উপর উনি বিশেষভাবে কাজ করেছেন। উনি টারপিনয়েডস বলে আরেক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরেও কাজ করেছেন, কুমারিন্স বলে এক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরেও কাজ করেছেন। ন্যাচারালি ওনার এত কাজের ফলে এবং কাজের গবেষণায় কাজের প্রমাণ হচ্ছে তার পাবলিকেশনস, ভালো জার্নালে, দেশি এবং আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন করা। উনি অনেক পাবলিকেশন করলেন, ফলে চারিদিকে ওনার খ্যাতিও ছড়িয়ে পড়ল এবং যার জন্য উনি সহজেই 1962 সালে খয়রা প্রফেসর অফ কেমিস্ট্রি হয়ে গেলেন এবং ওই পদেই উনি ছিলেন যতদিন না উনি রিটায়ার করেছেন, অর্থাৎ 1982 সালে উনি রিটায়ার করেছেন, ওই 62 থেকে 82 20 বছর উনি খয়রা প্রফেসর ছিলেন। 1969 পর্যায়ক্রমে সবাই হেড হয়, উনিও হেড হলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এবং সেটা 10 বছর, 1979 পর্যন্ত উনি ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন। 1972 সালে উনি চেষ্টা করে একটা ইউজিসি প্রোগ্রাম আনেন, ফান্ডেড প্রোগ্রাম, প্রোগ্রামটার নাম হচ্ছে প্রোগ্রাম অফ স্পেশাল অ্যাসিস্ট্যান্স। অর্গ্যানিক কেমিস্ট্রি সেকশনে একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বের করছে, যারা কোনো একটা বিষয়ে খুব দক্ষতা দেখায় তারা অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট তাদেরকে একটা প্রোগ্রাম করতে দেয়, অর্থাৎ ফান্ডিং দেয়, দিয়ে তারা ছাত্রছাত্রী নেবে, লোকজন নেবে, নিয়ে কাজ করাবে। উনি সেই প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন 2003 সাল পর্যন্ত।
1: 11 মাসের কন্যা সন্তানকে নিয়ে তার বিদেশ যাত্রা, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে এসে পড়ে তার মুখোপাধ্যায় থেকে চট্টোপাধ্যায় হওয়ার কথা, এই সময়টা আমি একটু স্যারের কাছে জানতে চাইব।
0: উনি 1945 সালে বিয়ে করেন ডক্টর বরদানন্দ চ্যাটার্জিকে। এই ডক্টর বরদানন্দ চ্যাটার্জি একজন নামকরা ফিজিক্যাল কেমিস্ট ছিলেন এবং উনি ফেলো অফ দি ন্যাশনাল একাডেমি অর্থাৎ FNA ছিলেন। উনি সয়েল সায়েন্স তার একজন অথরিটি ছিলেন, সারা ভারতবর্ষে তাকে চিনত এবং ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অন করোশন তারও একটা পার্মানেন্ট মেম্বার ছিলেন।
1: আজীবন অনেক কাজ করে গেছেন অসীমা চট্টোপাধ্যায়, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা কাজ বলি সেক্ষেত্রে মৃগী রোগ এবং ম্যালেরিয়া রোগের ওষুধ, এই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাইব।
0: অধ্যাপিকা অসীমাচার্যের নাম বললেই দুটো জিনিস সবার মুখে এসে যায় রোগ সারানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়ুষ 56 আর আয়ুষ 64। এ দুটো হচ্ছে আসলে প্ল্যান্ট বেসড ড্রাগ, অর্থাৎ এক বা একাধিক গাছগাছড়া কোনো বিশেষ অংশকে মিশিয়ে বিশেষভাবে ওষুধ তৈরি করা, যেটা কোনো না কোনো রোগ উপকারে কাজ লাগে এবং পেটেন্ট উনি পেয়েছেন। আয়ুষ হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, মানে আয়ুর্বেদিক রিসার্চের যে মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার নাম হচ্ছে আয়ুষ। 56 নম্বর পেটেন্টটা উনি পেয়েছেন। 1976 সালে উনি পেটেন্টটা পান। সেখানে হয়েছে কি, দুটো গাছ, একটা হচ্ছে নার্ডোস্টাচ জটামেন্সি আর একটা মার্সিলিন, যেটা মার্সিলিয়া মাইনুটা বলে একটা গাছের থেকে পাওয়া যায়, এই দুটো মিশিয়ে ওই ওষুধটা বার করেছিলেন আয়ুষ 56, এবং এটা হচ্ছে ভীষণভাবে মৃগী রোগীদের সারবার জন্য কাজে লাগে। দোকানে এই ওষুধগুলো যেখানে আয়ুষ বিক্রি হয় সেখানে এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাবাউট আয়ুষ 56। এবার আমি চলে আসি দ্বিতীয় আয়ুর্বেদিক ড্রাগটা, যেটা অসীমা চট্টোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে আয়ুষ 64। এটা 1979 সালে, অর্থাৎ কয়েক বছর বাদে। এটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল এবং ন্যাশনাল ম্যালেরিয়া এরাডিকেশন প্রোগ্রাম, যেটা 1995-1996 সালে চালু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাতে কিন্তু এই ড্রাগটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে লোককে দেওয়া হয়েছে। এটাও 4টে গাছের মিশ্রণে এক ধরনের ওষুধ উনি আবিষ্কার করেছিলেন, তার পেটেন্টও পেয়েছিলেন এবং সেটা হচ্ছে আয়ুষ 64। তাহলে একটা হচ্ছে মৃগী রোগের ওষুধ আর একটা হচ্ছে ম্যালেরিয়া তাড়ানোর ওষুধ, এই দুটোই ওনার প্রধান কন্ট্রিবিউশন ইন ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি।
1: অ্যান্টি ক্যান্সার ওষুধের ক্ষেত্রে অসীমা চট্টোপাধ্যায়ের ভূমিকা কি?
0: আগেই আমি বলেছি যে অসীমা চট্টোপাধ্যায় বিদেশে গিয়ে অ্যালকালাইডসের উপর, বিশেষ করে ইন্ডোল অ্যালকালাইডসের উপর কাজ করেছিলেন, সেই ওনার পছন্দ থেকে গেছে সারা জীবন। উনি এখানে ফিরে এসেও অনেক কিছুর উপর কাজ করলেও তার বিশেষ কাজগুলো হচ্ছে সবই ইন্ডোল অ্যালকালাইডের উপর। এবং ভিঙ্কা বলে এক রকমের গাছ পাওয়া যায়, এখানেই পাওয়া যায়, সেই ভিঙ্কার অনেকগুলো স্পিসিস হয়, একটা ভিঙ্কার একটা স্পিসিস থেকে দুটো ডাইমেরিক ইন্ডোল অ্যালকালাইড পাওয়া যায়, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন, যারা প্রতিষ্ঠিত অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড। ইনফ্যাক্ট অধ্যাপিকা অসীমাচার্যজির এই ভিঙ্কা অ্যালকালাইডসের উপর যথেষ্ট কাজ আছে, ফলে অ্যান্টি ক্যান্সার বিভাগেও ওনার যথেষ্ট অবদান আছে বলে স্বীকৃতি উনি পেয়েছেন।
1: রাজাবাজার সায়েন্স কলেজে কাজ করতে করতেই অসীমা চট্টোপাধ্যায়।

0: মুখোপাধ্যায়ের আরও একটি বিশেষ কর্মকাণ্ড কলকাতার বিধাননগরে একটি আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউশন তৈরি। এই ব্যাপারে আমরা জেনে নেব স্যারের কাছ থেকে।
1: এইটার প্রত্যক্ষদর্শী আমি, কারণ হচ্ছে প্রথম যখন আসে তখন ওটা ছিল CCRIMA, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। সেইখানে একজন টেকনিক্যাল স্টাফ, একজন লোয়ার স্টাফ আর আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তিনজন ছিলাম। সেটা আলটিমেটলি মাঝখানে অন্য একটা ইনস্টিটিউট হলো, তারপর সেখান থেকে সল্টলেকের ইনস্টিটিউটটা হলো, সেটা এখন হচ্ছে CCRS এর আন্ডারে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদা অ্যান্ড সিদ্ধা, এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আয়ুষ প্রোগ্রামের আন্ডারে। এটা 24 এপ্রিল 1972 সালে জগন্নাথ দত্ত লেন কলকাতা 9 ওটা চলে যায় সায়েন্স কলেজ থেকে, এবং সেখান থেকে 1997 সালে বিধাননগরে চলে যায় 20 মার্চ 1997। এখন ওটার নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ফর ড্রাগ ডেভেলপমেন্ট কলকাতা। ফলে অসীমাচারাজি বহু বছর আগে সায়েন্স কলেজের নিজের ডিপার্টমেন্টে যে একটা গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ প্রোগ্রাম এনেছিলেন, সেটা এখন এই মুহূর্তে সল্টলেক অর্থাৎ বিধাননগরে একটা বিরাট আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। এই কৃতিত্বটা কোনোভাবেই খাটো করা যাবে না।
0: ওই রিসার্চ ইনস্টিটিউশনের গবেষণা বা বর্তমানে সেটা কিভাবে কাজ করছে সেই প্রসঙ্গে একটু বলুন।
1: আয়ুর্বেদিক রিসার্চ যেরকমভাবে হয় তার সব কিছু ওখানে হয়। আগে ছিল একটা ছোট্ট প্রোগ্রাম, এখন সেটা গেছে বিরাট ইনস্টিটিউট। ফলে যে কোনো আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে যেমন প্রজেক্ট থাকে, প্রোগ্রাম থাকে, ছাত্র থাকে, মাস্টার থাকে, তেমনি ওখানে সব আছে। রিসার্চ করানো হয়, PhD করানো হয়, ওষুধ আবিষ্কারের চেষ্টা করা হয়, সেমিনার হয়, সিম্পোসিয়াম হয়, যেমন আর সব জায়গায় হয়, পুরোপুরি স্বীকৃত একটা আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। তো মাস্টারের যে সমস্ত অবদান সবসময় স্বীকৃত, তার মধ্যে এটা একটা বিরাট অবদান।
0: অসীমা চট্টোপাধ্যায়ের বিশাল কর্মকাণ্ড আমরা জানছি, কিন্তু স্যার আমরা শুনেছি ভারতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল, সেই বেঙ্গল কেমিক্যালের সঙ্গে জার্মানির হেক্সট কোম্পানির একটি আইনি লড়াইয়ের কথা, এই আইনি লড়াইয়ের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল এই সম্পর্কে যদি কিছুটা বলেন।
1: খুবই ভালো প্রশ্ন, অনেকেই হয়তো এটা সম্বন্ধে জানেনি না। আমরা পিছিয়ে যাই 1968 সাল। আমরা 1968 সালে জানি একটা লিগাল ব্যাটল হয়েছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের সাথে জার্মানির একটা কোম্পানি হেক্স নিয়ে। ওদের ঝগড়ার বিষয় ছিল একটা রাসায়নিক যেটা ওরা ক্লেম করছিল ওরা তৈরি করেছে, অথচ সেটা BCPW তৈরি করতো। ন্যাচারালি একটা ক্ষতিপূরণের মামলা শুরু হলো। ওদের লয়ার ছিল রতীন দেব, সোমনাথ চ্যাটার্জি, ওরা তখন অসীমাচার্যজিকে অনুরোধ করে যে আপনি আমাদের কেমিস্ট্রি এক্সপার্ট হয়ে দাঁড়ান, দুপক্ষেরই একটা কেমিস্ট্রি এক্সপার্ট লাগবে। তা উনি রাজি হয়েছিলেন একটি শর্তে, যে উনি 1 পয়সা ফি নেবেন না, ইনফ্যাক্ট উনি নেন উনি। আর হেক্স কোম্পানিও এখানকার একটা লোকাল এক্সপার্ট নিয়েছিল, সেটা হচ্ছে তৎকালীন সায়েন্স কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড প্রফেসর দুঃখরণ চক্রবর্তী। দিনের পর দিন সে শুনানি হয়, অসীমাচার্যজি যেতেন, ডিফেন্ড করতেন, করে আলটিমেটলি BCPW কেসটা জিতে যায়, যার জন্য ওদের আর কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি, আর দিতে হলে BCPW উঠেই যেত। সুতরাং অসীমাচার্যজির নিঃস্বার্থ একটা অবদান, এটাকে কোনোমতেই বলা সম্ভব না।
0: এবার আসি আরও একটি প্রসঙ্গে, রিসার্চ পাবলিকেশন। অসীমা চট্টোপাধ্যায়ের রিসার্চ পাবলিকেশন সম্পর্কে একটু জানতে চাইব।
1: রিসার্চ পাবলিকেশন সম্বন্ধে আমি বলবো, কিন্তু তার সঙ্গে আরও 2-3টি অ্যাসোসিয়েটের অবদান আছে, সেটাও না বললে একটু অসম্পূর্ণ হয়। প্রথম কথা, মোটামুটিভাবে ওনার 350-এর বেশি রিসার্চ পাবলিকেশন আছে দেশি এবং বিদেশি জার্নালে। এছাড়াও 20টা রিভিউ আর্টিকেল আছে যেগুলো খুব ডিফিকাল্ট লেখা। উনি 2 পেটেন্টেড আয়ুর্বেদিকটা পেটেন্ট করেছিলেন যার সম্বন্ধে আগে বলা হয়েছে। উনি একটা আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। একটা জিনিস বোধ হয় না বললেই নয় যে 1987 সালের ডিসেম্বর মাসে উনি থাইল্যান্ডের ব্যাংককে যান, সেখানে ফার্স্ট প্রিন্সেস চুলাভরণ ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ন্যাচারাল প্রোডাক্টস, তাতে উনি ইনভাইটেড হয়ে গিয়েছিলেন। এটা ওনার একটা বিরাট অবদান। এছাড়া উনি বই লিখেছেন সরল মাধ্যমিক রসায়ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের থেকে, উনি 1 বছর বোধহয় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া উনি 6 ভলিউমের ভারতের বনৌষধি নতুন করে লিখেছিলেন। এছাড়াও ট্রিটিস অন ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস, যেটা CSR এর বই, সেটাও 6 ভলিউম 1991 থেকে 2001 পর্যন্ত উনি চিফ এডিটর হিসেবে করেছেন। এইগুলো তার সমস্ত মোটামুটি অবদানের একটা সারাংশ। এছাড়াও প্রায় যতদূর আমি জানি প্রায় 250 ছেলেমেয়ের PhD করিয়েছেন, এটা একটা বিশাল সংখ্যা।
0: অসীমা চট্টোপাধ্যায়ের জীবনের আরও একটি বিশেষ অংশ জুড়ে আছে রামকৃষ্ণ মিশন, এই সম্পর্কে একটু জেনে নেব।
1: উনি যখন বিদেশে যান তখন ওনার সঙ্গে ওখানকার রামকৃষ্ণ মিশনের যোগাযোগ হয়, এবং সেই সময় থেকে উনি ভীষণভাবে রামকৃষ্ণ মিশনের ভক্ত হয়ে পড়েন। বিদেশ থেকে দেশে ফিরে এসেও উনি সারা জীবন একান্তভাবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখতেন, এবং তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতে।

0: 1960 সালে উনি শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন। মনে রাখা দরকার যে ভারতবর্ষের সবচেয়ে বড় স্বীকৃত বিজ্ঞানের পুরস্কার হচ্ছে এই শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড। উনি 1975 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি 1975 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। 1975 সালে বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে উমেন অব দ্য ইয়ার হয়েছিলেন, ওটা আসলে ইন্টারন্যাশনাল উমেন্স ইয়ার ছিল। উনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দিল্লি 1975 সালে জয়েন্ট প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি বহু ইউনিভার্সিটি থেকে ডিএসসি ডিগ্রি পেয়েছেন। উনি দুবার নমিনেটেড মেম্বার হয়েছেন রাজ্যসভার, একবার 82 থেকে 84 আর একবার 84 থেকে 90। সিবি রমন অ্যাওয়ার্ড পেয়েছেন হরিওম ট্রাস্টের 1982 সালে। সিলভার জুবলি অ্যাওয়ার্ড পেয়েছেন সিসিআরএস অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1995 থেকে। উনি এমিনেন্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি 1997। উনি দেবপ্রসাদ সর্বাধিকারী গোল্ড মেডেল পেয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি 1999।
1: বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়কে স্মরণ করে তারই জন্মদিনের কাছাকাছি সময়ে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, এই শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করলাম একটি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। অধ্যাপক মানস চক্রবর্তী, বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের ছাত্র, তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। অন্বেষায় এরপরে আমরা শুনব আরেকজন বিজ্ঞানী যার অবদানকে সম্বল করে ভারত জগৎসভায় অন্যতম শ্রেষ্ঠ আসন লাভ করেছে, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য রায় এবং এশিয়াটিক সোসাইটির যোগাযোগ, এ সম্পর্কে লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়, আসুন শোনা যাক। কলকাতার 1 নম্বর পার্ক স্ট্রিটে যে বাড়িটি সগৌরবে দাঁড়িয়ে আছে সেটি এশিয়াটিক সোসাইটি। আগে এই প্রতিষ্ঠানের নাম ছিল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালে। জোন্স স্মরণীয় হয়ে আছেন কলকাতায় রয়্যাল এশিয়াটিক সোসাইটি স্থাপনের জন্য। বিশ্বের জ্ঞানচর্চার ইতিহাসে এ এক অবিস্মরণীয় কাজ। জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে প্রাচ্যবিদ্যার সিংহদ্বার খুলে দিয়েছিলেন। প্রাচ্য সম্পর্কে গবেষণা ও আলোচনার একটা বিরাট ক্ষেত্র তৈরি করেছিলেন সোসাইটির গবেষণা পত্রিকা এবং সেটার গ্রন্থাগারের সহায়তায়। জোন্স এই কারণেই প্রণম্য যে তিনি বর্ণকৌলিন্যের অধিকারী এবং সাম্রাজ্যবাদী দেশের মানুষ হয়েও এটা বিশ্বাস করতেন যে কৃষ্ণকায় একটা পরাভূত জাতির মধ্যেও প্রাচীন জ্ঞান গরিমা থাকতে পারে। প্রফুল্লচন্দ্র রায় জন্মেছিলেন পূর্ববঙ্গের দক্ষিণ অংশের এক অজ গ্রাম রারুলিতে, আজ থেকে 163 বছর আগে। বর্ধিষ্ণু গ্রাম ছিল এই রারুলি। প্রফুল্লচন্দ্রের পিতা হরিশ্চন্দ্র রায়চৌধুরী রারুলি গ্রামে জমিদার। পিতা সম্পর্কে প্রফুল্লচন্দ্র লিখেছেন, তিনি মেধাবী ছিলেন, পার্সি আরবি ও সংস্কৃতের পাশাপাশি ইংরেজিও জানতেন। পিতার কাছ থেকেই বাল্য বয়সে প্রফুল্লচন্দ্র ইয়ংয়ের নাইট থটস এবং বেকানের নোভম অর্গানম গ্রন্থের কথা শোনেন। তত্ত্ববোধিনী পত্রিকা, রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ, হিন্দু পত্রিকা, অমৃতবাজার পত্রিকা এবং তার পূর্ববর্তী অমৃত প্রবাহিনী এবং সোম প্রকাশের নিয়মিত গ্রাহক ছিলেন হরিশ্চন্দ্র। উইলিয়াম কেরির হোলি বাইবেলের অনুবাদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধচন্দ্রিকা ও রাজাবলী, লসনের পশ্যাবলী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের এনসাইক্লোপিডিয়া বেঙ্গলেন্সিস প্রভৃতি বই হরিশ্চন্দ্রের লাইব্রেরিতে ছিল। এই লাইব্রেরিতে প্রফুল্লচন্দ্র বাল্য বয়স থেকেই সময় কাটিয়েছেন আর তাই গ্রন্থাগারের প্রতি তার আকর্ষণ তৈরি হয়। 1888 এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করে দেশে ফেরেন প্রফুল্লচন্দ্র। উচ্চশিক্ষায় সফল হয়ে রসায়নে ব্যুৎপত্তি লাভ করলেও ইম্পেরিয়াল সার্ভিসে শিক্ষকতা তাঁর জুটল না। প্রভিন্সিয়াল সার্ভিসে প্রেসিডেন্সি কলেজে রসায়নের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন তিনি। কারণটার কিছুই নয়, এডিনবরা বিশ্ববিদ্যালয়ে রসায়নবিদ্যায় উৎকর্ষ দেখালেও ছাত্রাবস্থায় ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি প্রবন্ধের রচনাকার হিসাবে তিনি চিহ্নিত হয়ে গিয়েছেন। তাঁর লেখা সম্পর্কে মন্তব্য করা হয়েছে, একটি উল্লেখযোগ্য প্রবন্ধ যেটিতে মোটো আছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইহা শ্লেষপূর্ণ আক্রমণে পূর্ণ। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু থেকেই প্রফুল্লচন্দ্রের মনে হয়েছিল ল্যাবরেটরিতে গবেষণার কাজই হবে শিক্ষকতার পাশাপাশি তার প্রধান অবলম্বন। তাঁর এই ইচ্ছে ফলপ্রসূ হয়েছিল প্রেসিডেন্সি কলেজের গবেষণাগারে। ডিএসসি ডিগ্রি লাভের জন্য প্রফুল্লচন্দ্র যে প্রথম গবেষণাপত্রটি লেখেন সেটি প্রকাশিত হয়েছিল প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি অব এডিনবরা থেকে 1888।

0: খ্রিস্টাব্দে। এরপর প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাকালে প্রথম গবেষণা করলেন খাদ্যদ্রব্যের ভেজাল নিয়ে। তিন বছর চলেছিল গবেষণা। 1894 সালে এই গবেষণার ফলাফল জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে, কয়েক প্রকার ভারতীয় খাদ্যদ্রব্যের রাসায়নিক পরীক্ষা প্রথম ভাগ, চর্বি ও তেল এই শিরোনামে প্রকাশিত হয়। অর্থাৎ পাঠ্যসূচির বাইরে প্রফুল্লচন্দ্রের প্রথম গবেষণাপত্রের প্রকাশক এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। এরপর 1896 থেকে 1912 এই কবছরে তাঁর আরও 11টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এশিয়াটিক সোসাইটি জার্নালে। এই মোট 12টি গবেষণাপত্রের মধ্যে 7টি প্রফুল্লচন্দ্রের নিজের রচনা, বাকি 5টি গবেষণাপত্রে সহলেখক ছিলেন নগেন্দ্রনাথ সেন, রসিকলাল দত্ত এবং জিতেন্দ্রনাথ রক্ষিত। শুধুমাত্র জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেই সোসাইটির সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন অধ্যয়নের পর 1902 এবং 1909 সালে প্রফুল্লচন্দ্রের সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। এই সময়ে এশিয়াটিক সোসাইটি ছিল তার নিত্য গবেষণার আকরস্থল। 1897 সালে প্রফুল্লচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করে রাজশাহী কলেজের অধ্যক্ষ পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয় শিক্ষা বিভাগ থেকে, কিন্তু প্রফুল্লচন্দ্র সেই পদ গ্রহণ করেননি। আত্মচরিতে তিনি লিখেছেন, আমি তখন হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাসের জন্য উপাদান ও তথ্য সংগ্রহে ব্যাপৃত ছিলাম, সুতরাং এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি আমার পক্ষে অপরিহার্য ছিল। এই সমস্ত কারণে আমি শিক্ষা বিভাগের ডিরেক্টর ডাক্তার মার্টিনকে জানাইলাম যে আমি প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করিতে অনিচ্ছুক, এখানে বরং আমি জুনিয়র অধ্যাপক রূপেও সানন্দে কাজ করিব। এশিয়াটিক সোসাইটির সঙ্গে তার নিজের গবেষণার বিষয় ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও নিবিড় যোগাযোগ ছিল। 1896 সালে তিনি সোসাইটির ফিজিক্যাল সায়েন্স কমিটির সদস্য নির্বাচিত হন। 1910 সালে তাকে রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত করা হয়। 1918-19 সাল নাগাদ সোসাইটির তৎকালীন সম্পাদক ডক্টর ক্রিস্টিকে লেখা একগুচ্ছ চিঠি পাওয়া গিয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি তার ছাত্রদের গবেষণাপত্র জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ জানাচ্ছেন। ছাত্রদের মধ্যে রয়েছেন মেঘনাথ সাহা, জিতেন্দ্রনাথ রক্ষিত প্রমুখ। 1940-এ প্রফুল্লচন্দ্রকে উইলিয়াম জোন্স স্মারক পদক দিয়ে সম্মানিত করা হয়। প্রফুল্লচন্দ্রের লেখা লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট এই বইয়ের দুটো খণ্ডের প্রথম প্রকাশক ছিল চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি। 1996 সালে এশিয়াটিক সোসাইটি বইটি পুনঃপ্রকাশ করে। প্রফুল্লচন্দ্র এবং হরিশ্চন্দ্র কবিরত্ন সম্পাদিত আয়ুর্বেদ বিষয়ক আকর গ্রন্থ রসায়নবের প্রকাশকও এশিয়াটিক সোসাইটি, প্রকাশকাল 1910। এশিয়াটিক সোসাইটি ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় এ সম্পর্কে কথিকাটি আমরা শুনলাম। এই সঙ্গে শেষ হল আজকের অন্বেষা। তবে বিদায় নেওয়ার আগে কয়েকটা কথা না বললেই নয়, বর্ষা বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বর্ষার দাপট চলছে, একই সঙ্গে চলছে বজ্রপাত। নিজেকে সুরক্ষিত রাখুন, বজ্রপাত যখন হচ্ছে তখন বাইরে যাবেন না অকারণে, গেলেও খেয়াল রাখুন এমন জায়গায় গিয়ে দাঁড়াবেন না যেখানে আর কোনো চারদিকে আশ্রয় নেই। এর একটা অর্থ হতে পারে এইরকম নিজেকে সুরক্ষিত রাখা। ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপগুলোর সাহায্যে বজ্রপাতের আগাম খবর আপনি পেয়ে যেতে পারেন। নিজেকে কিছুটা সুরক্ষিত রাখা, সতর্ক রাখা, এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা তারা জাতীয় স্তরে যে কাজটা করছে তার সঙ্গে নিজেকে যুক্ত রেখে নিজেদের গোষ্ঠী বা কমিউনিটিকেও সুরক্ষিত রাখা, এ কাজটা আমাদের অবশ্যই আছে। একই সঙ্গে এই সময় সাপের উপদ্রব হয়, এ নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। সাপের চলার যে পথ হতে পারে, সম্ভাব্য যেটা হতে পারে, সেটাকে একটু এড়িয়ে যাওয়া, প্রয়োজনে বৈজ্ঞানিক সাহায্য নেওয়া, অহেতুক কোনো বিশ্বাসে জড়িয়ে গিয়ে নিজের ক্ষতি না করা, এগুলো খুব প্রয়োজন। অন্বেষা থেকে আজ বিদায় নিচ্ছি, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
1: সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
2: শুনলেন অন্বেষা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এই মুহূর্তে যারা কান পেতেছেন সকলকে সুস্বাগতম আজকের আজ সন্ধ্যার এই সান্ধ্য আড্ডায়। অজানাকে জানার, অদেখাকে দেখার যে তীব্র একটা আকুতি, তীব্র কৌতূহল মানুষের, তার তো কোনো লক্ষণরেখা থাকে না। যতই জানা যায় ততই আরও আরও নতুন নতুন আবিষ্কারের খিদে বেড়েই যায়। চারপাশে কত নতুন সম্ভাবনা, কত অ্যাডভেঞ্চারাস পরীক্ষা নিরীক্ষা, কত রহস্যময় জায়গার খোঁজ, জানার শোনার তাগিদটাকে দ্বিগুণ করে। কত কিছু ঘটে চলেছে পৃথিবী জুড়ে, কত খনন প্রত্নখনন নিত্য নতুন আবিষ্কার, সবটুকু তো আর কানে এসে পৌঁছয় না। যতটুকু জানতে পারি বাকি থেকে যায় অনেকটা বেশি। তেমনই বেশ কিছু খবরের খোঁজ দেব আজ সন্ধ্যার এই সান্ধ্য আড্ডায়। সঙ্গে অবশ্যই বাংলা গানের বিপুল ভাণ্ডার থেকে বেশ কয়েকটি গান, থাকছে স্টাইল স্টেটমেন্টের টুকরো হাল হাকিকাতের খবর, আর অবশ্যই সতর্কবার্তা, যা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। শুরু করি শ্রোতা বন্ধুরা আজ সন্ধ্যায় গান শুনিয়ে। সঙ্গে রইলাম শর্মিষ্ঠা রায়।

একটু দাঁড়াও, আর কত দৌড়বে? সকালের চা থেকে শুরু করে গভীর রাতের ল্যাপটপের স্ক্রিন, পুরোটা দিন আমাকে একটুও বিশ্রাম দিলে না। একটু বুক ভরে শ্বাস নাও বন্ধু, আমি যে হাঁপিয়ে উঠছি। এই আকুতিটা কিন্তু দূরের কারণ নয়, এটা আমাদের নিজের নিজের ভেতরের সেই যন্ত্রটার কথা, যা আমাদের জন্ম থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেয় না, ছুটি নেয় না। তার যত্নের যে বড় প্রয়োজন বন্ধু, আমাদের হার্ট। আজ হঠাৎ আলাদা করে হৃদয়ের কথা বলছি কেন? কারণ আমাদের হৃদয়ের যে ব্যথা, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সে কেউ শুধাক আর নাই শুধাক, আমাকে যে আজ বলতেই হবে হৃদয়ের কথা, একটু বুঝুন প্লিজ। আজ 29শে সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। বিশ্ব হার্ট দিবস প্রতি বছর 29শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্বব্যাপী হৃদরোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা তৈরি করতে। আমাদের ব্যস্ত জীবনযাত্রার কারণে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের কম বা বেশি, এ সমস্ত কিছু দায়ী হৃদরোগে আক্রান্তের কারণ হিসেবে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের মতে, একটু সচেতনতা এবং ধূমপান বর্জন

প্রতিদিন অন্তত পক্ষে সময় বার করে 30 মিনিট হাঁটা, পরিমিত ঘুম, পুষ্টিকর খাবার খাওয়া, এরকম এরকম ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু 80% হৃদরোগ আটকানো সম্ভব। আপনার প্রিয় হৃদয়, সেটাই সুন্দর জীবনের মূল চাবিকাঠি, তাই না? আমরা তো গাড়ি রিসার্ভিসিং করি, ফোন আপডেট করি, এমনকি ঘরের টুকিটাকি জিনিসেরও তো কত যত্ন নিই, কিন্তু যে যন্ত্রটা আমাদের বাঁচিয়ে রাখছে তাকে নিয়ে এত হেলা ফেলা কেন? তার খোঁজ কজন রাখি? বুক ভরে শ্বাস কজন নিই? হৃদয় বিকল হলে লাভডুবের ছন্দটাই যে আর থাকে না বন্ধু। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1,80,00,000 মানুষ হৃদরোগে প্রাণ হারাচ্ছেন। সবচেয়ে ভয়ের এবং চিন্তার বিষয় যেটা, হৃদরোগ এখন বয়সের তোয়াক্কাই করছে না। মানে আগে বয়স্কদের রোগ বলেই দেগে দেওয়া হতো, এখন 30 থেকে 40 বছরের তরুণ তরুণীরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে তো বটেই, বয়সটা কিন্তু 25 থেকেও শুরু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন? অতিরিক্ত কাজের চাপ, ফাস্টফুডের প্রতি আসক্তি, এসব নানান কারণে অজান্তেই আমরা প্রতিদিন আমাদের হৃদযন্ত্রটিকে, মানে আমাদের শরীরের পাম্পিং মেশিনকে, একটু একটু করে বিপদের দিকে ঠেলে দিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের খাবারের প্লেটটা একটু রঙিন করতে পারি না? এই ধরুন সবুজ শাকসবজি, রঙিন ফলমূল, ওমেগা 3 সমৃদ্ধ খাবার রাখতেই তো পারি আমাদের পাতে। তেল, অতিরিক্ত নুন, প্যাকেটজাত খাবারকে স্রেফ ইগনোর করুন, ব্যাস। রাতে ঘুমানোর আগে মোবাইলকে দূরে সরিয়ে রেখে গভীর ঘুমে মগ্ন হন, প্রাণ ভরে আড্ডা দিন, প্রাণ খুলে হাসুন। আপনার হৃদস্পন্দন আপনার জীবনের ছন্দ, একে প্লিজ প্লিজ থামতে দেবেন না। ও হ্যাঁ, হৃদয়ের কথা শেষ করার আগে, মানে ওয়ার্ল্ড হার্ট ডের কথা শেষ করার আগে, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটি আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিই। বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল, অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয়। লোকটা জানলই না, তার কড়ি গাছে কড়ি হল, লক্ষ্মী এলেন রণ পায়ে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন, লোকটা জানলই না।

এবার একটু অন্য খবরে আসি। শুধু আমরাই নয়, মনুষ্যতর ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীরও ভ্রমণের বাসনা এবং একই সঙ্গে অনায়াস পরিশ্রমেরও দক্ষতা রয়েছে। শুনে একটু অবাক হচ্ছেন তো? তাহলে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক গবেষণার তথ্য জানাতেই হচ্ছে আপনাদের। এই এইটুকু একটি ছোট্ট পাখি, নাম তার আর্কটিক টার্ন, যার ওজন মাত্র 4 আউন্স, ওই চেনা সিগাল পাখির সমগোত্রীয়। উষ্ণতার খোঁজে ব্রিডিং গ্রাউন্ড থেকে অ্যান্টার্কটিক প্রদেশে পাড়ি দেয়। 30 বছরের আয়ুষকালে সেই ছোট্ট পাখি আর্কটিক টার্ন যে দূরত্ব অতিক্রম করে তা নাকি পৃথিবী থেকে চাঁদে 5-5 বার ঘুরে আসার সমান। এখনো পর্যন্ত অ্যানিম্যাল মাইগ্রেশনের এরিয়াল মাইলেজে এটি দীর্ঘ যাত্রার রেকর্ড। সূর্যের আলো গায়ে মেখে দৃশ্য উপভোগ করাতেও এই পাখির জুড়ি নেই। একেবারে প্রথম পুরস্কারের দাবিদার। শারীরিক গঠন অভিনব, এদের ঠোঁট ও পা গাঢ় লাল এবং লেজটি বিভক্ত। বৈজ্ঞানিক নাম স্টারনা প্যারাডাইসাইয়া। হালকা এরোডাইনামিক শরীর, লম্বা শীর্ষবিন্দুযুক্ত ডানায় ভর করে সমুদ্রের বাতাসকে অনায়াসে নিজের যাত্রাপথে ভেসে চলার অনুকূলে কাজে লাগাতে দক্ষ এই ছোট্ট আর্কটিক টার্ন তার পুরো জীবনে সবচেয়ে বেশি দিনের আলো দেখে। উত্তর মেরুর গ্রীষ্ম থেকে যাত্রা শুরু করে পৌঁছয় দক্ষিণ মেরুর গ্রীষ্মে, ফলে একই বছরে 2টি গ্রীষ্মকাল উপভোগ করে। আকাশের বুক চিরে হাজার হাজার মাইল পথ পাড়ি দেবার সময় উড়ন্ত অবস্থাতেই ডানা মেলে খানিক ঘুমিয়ে নেয়, ওই আমাদের দুপুরের ভাত ঘুমের মতো। যেন বাতাসের ঢেউয়ে ভেসে ভেসে অনন্ত এক ভ্রমণের গল্প লিখে চলে এই বিস্ময়কর ডানাওয়ালা ছোট্ট নাবিক। তবে আকারে ক্ষুদ্র হলেও নিজের সন্তানদের রক্ষা করার জন্য আক্রমণাত্মক কমান্ডোর মতো ঝাঁপিয়ে পড়তে সদা তৎপর। ফাইটিং এবিলিটি অভাবনীয়। ক্ষতি করার চেষ্টা করলে তা সে ধুরন্ধর শিয়ালি হোক বা পোলার বিয়ার, এমনকি মানুষকেও ছেড়ে কথা বলে না। ভারতের আকাশসীমায় এই আর্কটিক টার্নকে দৈবাৎ উড়তে দেখা গেলেও আমাদের দেশের পাখি নয় ওরা।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়,

0: চিন্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: শ্রোতা বন্ধুরা, আবার একটু খবরে আসি। এবার আমি বলবো এমন এক অদ্ভুত আর মহৎ উদ্ভিদ নিয়ে, যা একটা পুরো প্রজাপতির প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে রেখেছে। মিল্কউইড। এটি এমন এক দীর্ঘজীবী পেরিনিয়াল সপুষ্পক উদ্ভিদ যার কোনো হাত পা নেই, ডানা নেই, অথচ দিব্যি দূর দূরান্তরে বংশ বিস্তার ঘটাতে পারে। কেমন জাদুকরি বিষয় বলুন দেখি। কিন্তু বিশ্বাস করুন, নির্ভেজাল সত্যি। এর পাতা ভাঙলেই দুধের মতো সাদা কষ বেরোয়, তাই তো এর নাম মিল্কউইড, ওই আমাদের দেশের আকন্দ গাছের মতো। তবে এদের শিকড়ে রাইজোম, শরীর সাদা এবং বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইডে ভরা। তা সত্ত্বেও ফিমেল মোনার্ক প্রজাপতির কাছে অপরিহার্য উদ্ভিদ। প্রজাপতিরা এই বিষাক্ত গাছেই ডিম পাড়ে, শুঁয়োপোকারা সেই পাতা খেয়েই বাঁচে এবং বিষ শুষে নেয়। জানি, মনে মনে ভাবছেন বিষাক্ত গাছের পাতা এদের কোনো ক্ষতি করতে পারে না। উত্তরে বলি, এক ফোঁটাও না। বরং মিল্কউইডের পাতার ওই বিষাক্ত উপাদান খেয়ে শুঁয়োপোকারা বিষাক্ত হয়ে ওঠে, ফলে পাখিরা আর এদের শিকার করতে পারে না। তাহলে কি দাঁড়ালো, গাছটা শুধু এদের খাদ্যের যোগানই দেয় না, বিপন্ন মোনার্ক প্রজাপতির সুরক্ষা কবচ বটে। পশ্চিমী শরৎকালে এই গাছের বীজ ভরা যে পড থাকে বা থলি থাকে, সেটা না খুলে যায়, আর তারপরই রেশমি ফিলামেন্টযুক্ত চ্যাপটা বীজ হাওয়ার দাপটে প্যারাশুটের মতো দিক বিদিকে ছড়িয়ে পড়ে। কত দূরে? উদ্ভিদবিদরা জানাচ্ছেন প্রায় 3,000 মাইল দূরে। মিল্কউইড উচ্চতায় 4-5 ফুট, বড় গোলাকার পাতা আর মভ গোলাপি রঙের ফুলের বাহারে বেশ সুখী। এই উদ্ভিদের 140টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বৈজ্ঞানিক নামটি জানাতেই হচ্ছে, বেশ ইন্টারেস্টিং নামকরণ। ঔষধি বা মেডিসিনের গ্রিক দেবতা অ্যাসক্লিপিয়াসের নামে নাম অ্যাসক্লিপিয়াস। সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকার রাস্তার ধারের ঘাস জমিতে প্রায়শই এদের লক্ষ্য করা যায়।

এবার একটু স্টাইল স্টেটমেন্টের একটু খবর দিই। বাইরে তো অঝোর ধারায় ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে সারাক্ষণ, তবে আজ একটু রোদের দেখা মিলেছে। কিন্তু বৃষ্টির মধ্যে কি আমাদের ফ্যাশন থমকে থাকবে? একদম না। পুরনো দিনের সেই একঘেয়ে কালো ছাতাকে এবার বাই বলুন। ট্রেন্ডে এখন সানি ইয়েলো, হট পিঙ্ক, ওয়াইল্ড পলকা ডট কিংবা ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট ছাতা। আর জলবৃষ্টি বাঁচিয়ে ফুল লুক ফ্লন্ট করতে পার্সোনাল ফেভারিট হল ওভার সাইজ ট্রান্সপারেন্ট কিংবা মেটালিক টোনের রেনকোট। পায়ে থাকুক না কালারফুল আর প্র্যাকটিক্যাল ওয়াটারপ্রুফ গামবুট বা স্টাইলিশ স্লাইডার্স। সুতরাং বৃষ্টিকে আর বোরিং হতে দেবেন না, নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে ফেলুন নিজেই। আর শুনতে থাকুন আপনার পছন্দের স্টেশন আকাশবাণী মৈত্রী, আর বৃষ্টি উপভোগ করুন দেদার।

এবার শোনাই ভ্রামণিক পেন্টেড লেডি বাটারফ্লাইয়ের কথা। এই প্রজাপতি মাঝারি সাইজের এবং লং ডিস্টেন্সে জার্নিতে দক্ষ, আমাদের ম্যারাথন অ্যাথলিটদের মতো, যে কোনো পরিস্থিতিতে হাইলি অ্যাডাপ্টেবল। ডানা 5 থেকে 6 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি, ওপরের ডানা ধূসর কমলা অথবা লালচে কমলা, সেই সঙ্গে সাদা কালো নকশা, নিচের ডানায় ধূসর বাদামি, ওপরে হালকা নীলের বুটি যা বিশ্রামের সময় লুকোতে সক্ষম। এদের ডিস্ট্রিবিউশন কসমোপলিটন, আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই দেখা যায়। মরুভূমি, ঘাস জমি কিংবা আলপাইন উপত্যকাতেও উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। কি সুন্দর, 15,000 কিলোমিটার রাউন্ড ট্রিপে এরা বসন্তকালে পৌঁছে যায় আফ্রিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি মেরু অঞ্চলে। ফিরে আসে অটামে, 500 মিটার অল্টিটিউড দিয়ে ভেসে বেড়ানোর সময় গতি থাকে ঘন্টায় 30 কিলোমিটার। অনুকূল আবহাওয়া বেছে নিতে পারে কারণ সেন্সার এদের এত প্রবল। সব থেকে আশ্চর্যের বিষয়, ওজনে মাত্র 1 গ্রামেরও কম এই পেন্টেড লেডি বাটারফ্লাই বিশেষজ্ঞদের কাছেও কিন্তু বিস্ময়। আরও বিস্ময় আছে, এদের ব্রেন বা মস্তিষ্কের সাইজ আলপিনের মাথার মতো, অথচ সুপার স্মার্ট। ওড়বার সময় প্রয়োজন মতো গতি বাড়িয়ে নিতে সক্ষম যাতে পাখি কিংবা অন্যান্য পতঙ্গের শিকার না হতে হয়। কত বিচিত্রে ভরা এ ধরনই, তাই না শ্রোতা বন্ধুরা? আজ এখানেই শেষ করব আজ সন্ধ্যায় অনুষ্ঠান।

কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আবারও বলি, আমাদের ইমেল maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়, এ কে এ এস এইচ বি এন আই, আকাশবাণী মৈত্রী, MAITRII। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন শেষ করি আজকের আজ সন্ধ্যায়।

0: শুনলেন আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। দীর্ঘ সঙ্গীত জীবন, আর সেই দীর্ঘ পথ জুড়ে গানে গানে কত যে রঙের বিচ্ছুরণ, আধুনিক, চিত্রগীতি, আধ্যাত্ম সঙ্গীত, ধ্রুপদ, আবার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্রগীতি, কখনো শান্ত মায়াময় সুরের আবেশ, কখনো রাগ নির্ভর গাম্ভীর্য, কখনো বা পাশ্চাত্য সুরের ছোঁয়া। গানের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি তার গায়কীর নিজস্ব মাধুর্য। তার বিস্ময়কর আবেগতাড়িত মায়াময় গায়নে মুগ্ধ হয়েছে একের পর এক প্রজন্মের শ্রোতা। কিছুদিন আগেই পেরিয়ে এলাম তার জন্মদিন। আসুন স্মৃতির পাতা উল্টে তার কণ্ঠের মায়ায় আবারও একবার ডুব দিই আজকের হারানো দিনের গানে। আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য, সঙ্গে থাকবেন কেয়া মুখোপাধ্যায়।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 504 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে এই সব খেলার খবরাখবর, সেই সঙ্গে এই সমস্ত খেলার পর্যালোচনা বিশ্লেষণ, সেই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত, থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, থাকে বিভিন্ন টুর্নামেন্টের ইতিহাসের কথা, থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, থাকে বেতার।

мотивирано. আজ কি থাকছে ক্রীড়াঙ্গনে জানি দিয়ে শুরুতেই আজ থাকছে এশিয়ান গেমসের খবরাখবর, সেই সঙ্গে সর্বশেষ আপডেট থাকছে অন্যান্য খেলার খবর, থাকছে ক্রিকেট ও ফুটবলের কথা, সেই সঙ্গেই থাকছে ম্যারাথনের কথা। ম্যারাথনের উপর একটি বিশেষ প্রতিবেদন থাকছে, আজ থাকছে আজকের দিনের কথাও। তাহলে বন্ধুরা শুরু করা যাক খবরাখবর দিয়ে, অর্থাৎ দেশ বিদেশের খেলার কথা, খেলার খবর এক নজরে। আইচি নাগাওয়াতে আজ মহিলা বিভাগে ব্যক্তিগত ট্র্যাপ শুটিংয়ে সোনা পেলেন ভারতের নিরু ধান্ডা। তিনি এবারের গেমসে ভারতের হয়ে পঞ্চম সোনাটি পেলেন। এর আগে ওই একই ইভেন্টে দলগত বিভাগে রূপও পেয়েছে ভারতের মহিলা দল। দলে ছিলেন নিরু ধান্ডা, সেই সঙ্গে মনীষা কের ও আশিমা হালাওয়াত। বক্সিংয়ে ভারতের পারভিনা হুডা মহিলা বিভাগের 65 কিলোগ্রাম বিভাগে ও অঙ্কুশ পুরুষদের 80 কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠলেন, অর্থাৎ অন্তত একটি রূপোর পদক নিশ্চিত করলেন। নরেন্দর বেরওয়াল সেমিফাইনালে পরাজিত হয়েছেন 90 কিলোগ্রাম বিভাগে, তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন দেশের হয়ে। এদিকে তীরন্দাজিতে রিকার্ভে ভারতের নীরজ চৌহান, বহুবারের অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া কোরিয়ার কিম জে ডুককে পরাজিত করেছেন এবং রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। কিছুক্ষণ আগে শুরু হয়েছে অ্যাথলেটিক্সের চূড়ান্ত লড়াই, মহিলাদের হাই জাম্প চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের পূজা সিং এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন, একটি জাম্পেও তিনি ব্যর্থ হননি এখনো পর্যন্ত, এবং পূজাকে নিয়ে অবশ্যই আশায় রয়েছে ভারত। সুপ্রিয়া বসবরাজু এই ইভেন্ট থেকে অবশ্য বাদ পড়েছেন, তিনি ব্যর্থ হয়েছেন। 800 মিটারে মোহাম্মদ আফজাল অষ্টম স্থানে দৌড় শেষ করেছেন, সেখানেও কিন্তু সাফল্য আসেনি ভারতের। তবে এই ইভেন্টে একটি এশিয়ান গেমস রেকর্ড হয়ে গেছে আজ। এই ইভেন্টে একটু আগেই সোনা জিতেছেন জাপানের কো ওচিয়াই, এবং তিনি এশিয়ান গেমস রেকর্ড সময় করে এই ইভেন্টে জয়ী হয়েছেন। ইরানের আলি আমিরিয়ান রূপো পেয়েছেন এই ইভেন্টে, এবং কাতারের আবু বাকর আবদুল্লাহ পেয়েছেন ব্রোঞ্জ।

এবার ক্রিকেটের কথায় চলে আসি। দ্বিতীয় টেস্ট ম্যাচ, বেসরকারি টেস্ট ম্যাচ বলা যেতে পারে, প্রথম দিনে অস্ট্রেলিয়া এ দল ও ভারতীয় এ দলের মধ্যে খেলায় অস্ট্রেলিয়া এ দল শেষ পাওয়া খবর অনুযায়ী আপনাদের জানিয়ে দিই, অস্ট্রেলিয়া এ দল 7 উইকেটে

46 রান করেছেন জেসন সাঙ্গা, তিনি 75 বল খেলে 46 করেছেন, 6টি 4 এবং 1টি 6 সহযোগে। এছাড়াও নাথান ম্যাকসুইনি করেছেন 34 রান 76 বলে এবং টড মাফি 33 রান করেছেন। অপরাজিত রয়েছেন স্যাম হার্পারের সঙ্গে জাই রিচার্ডসন, রিচার্ডসন 5টি বল খেলেছেন, এখনো পর্যন্ত কোনো রান করেননি, অর্থাৎ 282 রান করেছে অস্ট্রেলিয়া এ দল 7 উইকেটে হারিয়ে প্রথম দিন খেলার শেষে। ভারতের হয়ে 3টি উইকেট নিয়েছেন নচিকেত ভুটে, তিনি 11 ওভার বল করেছেন, 2টি মেরিন পেয়েছেন 35 রান দিয়ে, 3 উইকেট নিয়েছেন শ্যামস মুলানিও, 3 উইকেট নিয়েছেন 28 ওভার বল করে 77 রান দিয়ে। অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে ভারতীয় এ দলের খেলা চলছে, সেই সঙ্গে মহিলারাও খেলছেন, অর্থাৎ মহিলা এ দল, ভারতের মহিলা এ দল খেলছে অস্ট্রেলিয়া এ দলের সঙ্গে, অস্ট্রেলিয়া মহিলা এ দলের সঙ্গে, এবং এই ম্যাচে প্রথম দিনের শেষে ভারত করেছে 9 উইকেটে 351 রান, 100 ওভার খেলা হয়েছে। ভারতের হয়ে তানিশা সিং 92 রান করেছেন 166 বল খেলে, নিকি প্রসাদ করেছেন 78 রান 99 বল খেলে, শুভা সতীশ ওপেনার 59 রান করেছেন এবং প্রিয়া পুনিয়া করেছেন 46 রান, অর্থাৎ 2 ওপেনার রান পেয়েছেন এবং 100 রানের ওপর হয়েছিল প্রথম উইকেটে পার্টনারশিপ। নিকি প্রসাদ 78 রান করে অপরাজিত রয়েছেন, তার সঙ্গে অপরাজিত রয়েছেন সুচি উপাধ্যায়, তিনি 8টি বল খেলেছেন, এখনো পর্যন্ত কোনো রান করেননি। অস্ট্রেলিয়ার হয়ে চার্লি নট এবং লিলি মিলস 3টি করে উইকেট নিয়েছেন। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথ কিন্তু বিভিন্ন স্তরেই চলেছে। অনূর্ধ্ব 19 যুব টেস্ট রাজকোটে সম্পন্ন হল, আজ ভারত জয়ী হয়েছে, অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত 1 ইনিংস 48 রানে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 217 রান করে, দ্বিতীয় ইনিংসে 229 রান করে, ভারত 494 রান করে। লক্ষ্য রায়চন্দানি করেন 240 রান, অসাধারণ একটি দ্বিশত রান আসে তার ব্যাট থেকে, 281 বল খেলেন তিনি, 240 রান করেন, 24টি 4 মারেন, সেই সঙ্গে ছিল 4টি 6। মোহিত উলভার ব্যাট থেকে আসে 92 রান, তিনি 84 বল খেলে 92 করেন, 10টি 4 ও 4টি 6 সহযোগে। যশবর্ধন চৌহান 54 রান করেন 80 বল খেলে 7টি 4 এর সহযোগে। এবার ফুটবলের কথায় আসি, আইএফএ শিল্ডে আজ মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের, গ্রুপ পর্যায়ের এই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্টস ও নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব দুটি দলই একটি করে গোল করে। মোহনবাগানের হয়ে লি হ্যারি আরউইন 49 মিনিটের মাথায় একটি গোল করে দলকে এগিয়ে দেন। এটিয়ান গনজালেস মোরালস নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে 71 মিনিটে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরান এবং ম্যাচটি ড্র হয়। তবে 70 মিনিটের মাথায় মিগুয়েল একটি পেনাল্টি পান এবং তার পেনাল্টিটি নর্থ ইস্টের গোলরক্ষক দীপেশ চৌহান বাঁচিয়ে দেন এবং তিনি বলটিকে তালুবন্দি করেন। এই পেনাল্টিটি মোহনবাগান পেয়েছিল থইবার হ্যান্ডবল হয় পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু এই পেনাল্টির সুযোগ নিতে ব্যর্থ হয়েছে সবুজ মেরুন ব্রিগেড, অর্থাৎ ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলে অমীমাংসিতভাবে। ম্যাচের সেরার শিরোপা পেয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের গোলরক্ষক দীপেশ চৌহান।

0: Atos Kacir Tolai.
1: আতুশ কাঁচির তলায় আজ এশিয়ান গেমস। এশিয়ান গেমসের দিনটা ভালোভাবেই শুরু হয়েছিল। ভারতের দুটি পদক ভারত পায় শুটিং থেকে, একটি একটি পদক সোনার এবং একটি রূপোর। দলগত ট্র্যাপ শুটিংয়ে রূপো পান ভারতীয় মহিলা শুটাররা, তবে নীরু ধান্ডা ওই ইভেন্টে ব্যক্তিগত বিভাগে সোনা পান। সোনা পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নীরু ধান্ডা। না, সহজ মোটেই ছিল না, জানালেন নীরু। তবে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম এটা বোঝানোর আমার দলের অন্যান্য শুটারদের যে আমি যদি করতে পারি তাহলে অন্যান্যরাও করতে পারবে নিশ্চয়ই।
2: লাইফ জার্নি মে অ্যাড হোগা কি হাম দেশ কে লিয়ে খেলতে থে।
3: আপ বারিশ মে ইতনা জ্যাদা প্রবলেম
1: হুয়া, দেশের জন্য খেলেছি, দেশের জন্য পদক পেয়েছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
3: হর হার্ডল আ রহা হ্যায় পহলে দস वो हुआ ये हुआ तो इन चीजों का हमें कैसे
2: हर्डल मैटर नहीं करते। जब
1: বেশ কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে নীরু কিন্তু এগিয়ে চলেছিলেন এবং অবশেষে সোনার পদক পেয়েছেন। তার বাধার মধ্যে অবশ্যই ছিল অসুস্থতা এবং গুরুতর অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তারপরেও দারুণভাবে ফিরে এলেন এবং সোনা জিতলেন দেশের হয়ে।
2: ইতনি মেহনত কর রহে হ্যায় তো মেরা তো বহুত ছোটা কাম হ্যায় ইয়ে মুঝে জিতনা অর আপনা প্রসেস হি করনা হ্যায় উসকো রিপিট করনা হ্যায়।
3: আপ আপ জিন্দ সে জো হ্যায় মধ্য প্রদেশ কব শিফট করি ভোপাল একাডেমি মে?
1: তিনি বলেন, অনেকে আমার জন্য চেষ্টা করেছেন, আমার সঙ্গে লড়াই করেছেন, সুতরাং আমার কাজটা ছিল শুধুমাত্র ভালো খেলে পদক পাওয়া, সেটাই আমি করেছি।
2: পাপা মুঝে লেকে আয়ে
3: লক্ষ্য শোরান।
2: হ্যাঁ জি জি, মেরে কজন ব্রাদার হ্যায় লক্ষ্য শোরান, উসকে মম্মি পাপা মুঝে লেকে আয়ে অর উনহোনে ইয়ে।
1: তারেক ভাই লক্ষ্য এর আগে শুটিং এ এশিয়ান গেমস থেকে ভারতকে পদক দিয়েছিলেন, অর্থাৎ পরিবারের মধ্যে দ্বিতীয় পদক।
2: উনসে বহুত হেল্প মিলি হ্যায় ও বহুত আচ্ছি হ্যায় বহুত জ্যাদা আচ্ছি হ্যায় উনহোনে বহুত হেল্প কি হ্যায়। জব মানে একাডেমি জয়েন কি ও ওহাঁ পে খেল মন্ত্রী থি অর অভি দো সাল সে নেই হ্যায় এক ডেড় সাল সে লেকিন অভি ও পুরে টচ মে রহতি হ্যায় হামারে পুরা। আজ ভি সুবহ মেসেজ আয়া হুয়া থা, দো দিন পহলে ভি মেসেজ আয়া হুয়া থা।
1: সকলে সাহায্য করেছেন, বার্তা পাঠিয়েছেন এবং সেই সকলের আশীর্বাদে সকলের শুভেচ্ছায় আমি অবশেষে পদক পেয়েছি, সোনার পদক পেয়েছি এবং দেশের হয়ে পদক পাওয়া এটা অবশ্যই সবচেয়ে বড় প্রাপ্তি, বললেন আজকে শুটিং থেকে সোনা পাওয়া নীরু ধান্ডা। টেনিসে সুমিত নাগাল, ভারতের সুমিত নাগাল দক্ষিণ কোরিয়ার সিয়ংচ্যাং হংকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন এবং তিনি অনায়াসে জিতেছেন 6-4, 6-0 সেটে। তবে অতটা সহজ ছিল না, খেলার পরে জানালেন সুমিত নিজেই, শুনে নেব কি বলেছেন তিনি।
4: Even though score was 4-0, I've never beaten him before. This is my first time that I've ever beaten him. He's a great player. Second set, even though like I said, it's 6-0, there were lot of long rallies, lot of long games. Games went in my favor. I'm happy that I got the W.
1: তিনি বলেন যে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু যথেষ্ট ভালো খেলোয়াড় ছিলেন এবং তাকে আগে কখনো হারাননি সুমিত, এবারই প্রথম এবং প্রতিদ্বন্দ্বীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই সুমিত নাগাল বললেন যে স্কোর হয়তো দেখাচ্ছে 6-4, 6-0, কিন্তু বেশ কিছু র্যালি হয়েছে এবং বেশ কয়েকটি পয়েন্ট আমাকে পরিশ্রম করে আদায় করতে হয়েছে এবং সেই কারণেই লড়াইটা কিন্তু

0: সন্তুষ্টই হয়েছিল, খুশি তিনি সুমিত নাগাল পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য। এশিয়ান গেমস চলছে, অ্যাথলেটিক্স চলছে এই মুহূর্তে, এবং অ্যাথলেটিক্সে নটি খেলায় ভারতীয়রা রয়েছেন, তারা লড়াই করছেন এবং বেশ কয়েকটি জায়গায় পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমরা সেই সমস্ত অ্যাথলেটিক্সের খবরাখবর আপনাদের দেওয়ার চেষ্টা করব, আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা নজর রাখছি এশিয়ান গেমসের উপর, তবে তার আগে চলুন স্টুডিওর বাইরে আপনাদের নিয়ে যাই। এখানেও অ্যাথলেটিক্স, লং ডিস্টেন্স রানিং, আলট্রা ম্যারাথন।
1: সম্প্রতি মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত হয়ে গেল তাম্রলিপ্ত আলট্রা ম্যারাথন। 100 কিলোমিটার, 75 কিলোমিটার, 50 কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। বিদ্যাসাগরের জন্ম মাসে বিদ্যাসাগরের জন্মভূমিতে এক মহারণের আয়োজন হয়েছিল, সেই নিয়েই আজকের প্রতিবেদন। প্রথমে শুনব এই আলট্রা রেসের উদ্যোক্তা প্রফেসর অভিষেক তুঙ্গর বক্তব্য।
2: আমি একজন আলট্রা এন্ডুরেন্স অ্যাথলিট, বিভিন্ন জায়গায় লং ডিস্টেন্স রানিং, সাইক্লিং, সুইমিং, মাউন্টেনিয়ারিং, ট্রেকিং ইত্যাদি নানা কিছু আমি করেছি। কিন্তু তার সাথে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে এই ধরনের কালচার, যাতে পশ্চিমবঙ্গের তথা পূর্ব ভারতের মানুষরাও যাতে পায় ঘরের কাছেই। তো সেইভাবে আমরা বিভিন্ন রকম ইভেন্টও অর্গানাইজ করার চেষ্টা করি। এবারে 100 কিলোমিটার, 50 কিলোমিটার এবং 75 কিলোমিটার এই তিনটে ক্যাটাগরি নিয়ে প্রথম এডিশন হলো তাম্রলিপ্ত আলট্রা। এটি ছিল মূলত রোড রানিং, যেটি শুরু হয়েছিল তমলুক শহর থেকে এবং রাস্তাটি ছিল হলদিয়া অবধি, পুরোটাই হচ্ছে রূপনারায়ণ নদী এবং হুগলি নদীর পার বরাবর। সেখানে গিয়ে ফিরে আসতে হয়েছিল তমলুকে। হাইড্রেশন পয়েন্ট মোটামুটি ছিল 10-12 কিলোমিটার ডিফারেন্সে। সেখানে রানারদের মূলত নিজেদেরই জল খাওয়ার বই নিয়ে যেতে হচ্ছিল এবং এই 10-12 কিলোমিটার পরে পরে আবার নিজেদেরকে রিফিল করে নিচ্ছিল। মোটামুটি অধিকাংশ রানারই ফিনিশ করতে পেরেছে 50 এবং 75 কিলোমিটারে, যেখানে 100 কিলোমিটারে সাকসেস রেট একটু কম। সেই সাথে তমলুকের যে সুপ্রাচীন ইতিহাস আছে, সেই তাম্রলিপ্ত বন্দর বা তারও আগে সেই প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা থেকে শুরু করে স্বাধীনতার সময়ের যে আন্দোলন, সমস্ত কিছু মিলেই যে তমলুকের ইতিহাস তার সাথে আমরা মিলাতে পেরেছি এই আলট্রা এন্ডুরেন্স অ্যাথলেটিজম, সব কিছু মিলেই আমরা তমলুককে আরেকটি পরিচিতি দিতে পেরেছি। এখানে রানার এসেছিল ইন্ডিয়ার নানা প্রান্ত থেকে, তারা পোডিয়ামও জিতেছে নানা ক্যাটাগরিতে এবং সকলেই অত্যন্ত উচ্ছ্বসিত যে এরকম একটা সিনিক বিউটি রুটে এরকম একটা আলট্রা রানিং তারা পার্টিসিপেট করার জন্য, এবং আশা রাখছি পরবর্তী এডিশনেও তারা একইভাবে সহযোগিতা করবে। এবং এটা নয় যে এটা যারা প্রফেশনালভাবে প্র্যাকটিস করে তারাই শুধু পারবে, এই ধরনের স্পোর্টস আসলে যে কেউ খেলতে পারে যদি সে সিরিয়াস অ্যান্ড ডেডিকেটেড ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং তার যদি মনের জোর প্রচণ্ড বেশি হয়। মানসিক দৃঢ়তা, ডিসিপ্লিন গড়ে তোলার জন্য এই ধরনের স্পোর্টস খুবই দরকারি এবং আশা করছি ভবিষ্যতে আরও আরও মানুষ এই ধরনের স্পোর্টসের সাথে যুক্ত হবে।
1: কথা বলেছিলাম কলকাতা থেকে যাওয়া একজন আলট্রা রানারের সঙ্গে, যিনি এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন।
3: আমি প্রদীপ্ত শেঠ বলছি, আমি কলকাতা থেকে একজন আলট্রা রানার। আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় প্রায় 11-12টা আলট্রা রান করেছি, তার মধ্যে 7-8টা প্রায় 100 কিলোমিটার উপরে রান করেছি। তো আমি এত দূরে দূরে যখন রান করতে যাচ্ছি তখন আমার মনে হলো যে কলকাতার এত কাছে তমলুকে যখন একটা আলট্রা রান হচ্ছে সেখানে আমার জয়েন করা দরকার, সাপোর্ট করা খুব দরকার, ক্যালকাটা যেহেতু আছি আমি, সেই জন্য আমি জয়েন করলাম 100 কিলোমিটার ক্যাটাগরিতে। রানটা খুব ভালো রান ছিল, রুটের সাপোর্ট ভালো ছিল, ভলেন্টিয়ার্স ভালো ছিল, মার্কিং ভালো ছিল, এই রানটা করতে কোনো রকম অসুবিধা হয়নি। হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিলই, তার কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো কয়েকবার, তো রাস্তা কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল, বৃষ্টিতে আরও প্রবলেম হয়ে গেছিলো রাস্তাটা, ওয়েদারটা হিউমিডিটি অনেক বেশি ছিল কিছুটা। কিন্তু আদারওয়াইজ আলট্রা রানার কখনো ইজি রুট পছন্দ করে না, তো চ্যালেঞ্জ তো পার্ট অফ দ্য রান, তো সেটা কোনো প্রবলেম হয়নি। আর রুট সাপোর্ট খুব ভালো ছিল, ভলেন্টিয়ার্সরাও ভালো ছিল। সবচেয়ে বড় কথা, এই রুটটা নদীর ধার দিয়ে যাচ্ছিলো, ফলে সাইড সিনটা খুব ভালো ছিল। তারপর অনেকগুলো গ্রামের ভেতর দিয়েও আছে রাস্তাটা এবং গ্রামের লোকেদের মধ্যে অনেক একটা উৎসাহ ছিল, সে সবাই আমাদের হাত দেখিয়ে দেখিয়ে ওয়েভ করছিল, তারপর ডাইরেকশন দিয়ে দিচ্ছিলো যে এদিকে ওদিকে। তো আমি তো চাইবো এই রানটাকে আরও যাতে

0: লোক পরের বছর যায়, তো সেকেন্ড এডিশনটা যেন আরো বেটার হয়, কারণ এরকম রান আরো দরকার, সাথে আরো লোক পার্টিসিপেট করতে পারে।
1: দীপঙ্কর রায় দৌড়টাকে তিনি আত্মস্থ করেছেন একটা দর্শন হিসেবে, শুনব তার বক্তব্য।
2: বেসিক্যালি আমি একজন রানার, আমার জন্য দৌড় হচ্ছে একটা তপস্যা, দৌড় আমার জন্য নিজের মধ্যে নিজেকে খোঁজার একটা পথ, দৌড় আমার জন্য সাধনা। আমি দৌড়টাকে নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করি। যখন আমি দৌড়াই আমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলি। এই ম্যারাথনে যখন আমি আসি 75 কিলোমিটার ইভেন্টে পার্টিসিপেট করি, তো মেদিনীপুরে এর আগে আমি আসিনি, মিদনাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, তো এই মাটির মধ্যে একটা অন্যরকম একটা শক্তি আছে। এই মাটি জাগ্রত, এই মাটি অনেক বেশি জীবন্ত। এই যে রাস্তাতে রেস ডিরেক্টররা এই দৌড়ের আয়োজন করে, এতটা সুন্দর একটা রোড, আর গ্রামগুলোকে মনে হচ্ছিল সেই যে ছোটবেলায় কবিতাতে যে পড়তাম, সেই হয়তো গিয়ে সেই পল্লী গ্রাম। তো যার জন্য এরকম একটা আলট্রা ম্যারাথন, যে ম্যারাথন এমন একটা ইতিহাসের সঙ্গে যুক্ত, তাম্রলিপ্ত, তো এটা এই মেদিনীপুরের ছাড়া অন্য কোনো জায়গায় হলে এই দৌড়টার প্রাসঙ্গিকতা এতটা আসতো না। এটা একটা অন্য একটা মাত্রা পাইছে এরকম একটা জায়গায় এটা নির্বাচন হওয়ার জন্য। ভবিষ্যতে এই দৌড় ভারতবর্ষের আলট্রা ম্যারাথনের একটা জায়গা করে নেবে, এতটুকু আমি নিশ্চিত। যেভাবে রেসের প্রত্যেকটা মানুষ যারা রেসটার সঙ্গে যুক্ত ছিলেন একজন আরেকজনকে ছাপায় যাওয়ার চেষ্টা করে গেছে, এবং তারা চেষ্টা করছে তাদের মিদনাপুরকে দেশের সামনে একটা জায়গায়, তাদের যে সুনাম সেই সুনামটাকে যেন তারা ধরে রাখতে পারে, এর জন্য এরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করে, প্রত্যেকে পরস্পর পরস্পরকে ছাপায় গিয়ে নিজেদের সেরাটা দিয়ে এই রেসটাকে সার্থক করেছে। এই রেস মিদনাপুরের মাটিতে আর এই তাম্রলিপ্তের ইতিহাসের সঙ্গে জড়িত, এই রেস ভবিষ্যতে গিয়ে অনেক বড় একটা জায়গা পাবে।
1: প্রথম 50 কিলোমিটার সফলভাবে সম্পন্ন করেছেন সত্যব্রত মল্লিক, ছোট করে শুনে নেব তার অনুভূতির কথা।
3: 50 কিলোমিটারটি অংশগ্রহণ করেছিলাম, বিভিন্ন রাস্তাঘাট ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমি রানটি সম্পূর্ণ করে প্রথম স্থান অধিকার করেছি। খুব ভালো লেগেছে এবং আলট্রা ম্যারাথনের অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই।
1: 100 কিলোমিটারে বিলো 44 র্যাঙ্কার্সের দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীনাথ দাস।
4: সম্প্রতি তমলুকে ঘটে যাওয়া তাম্রলিপ্ত আলট্রা ইভেন্টে আমি 100 কিলোমিটারে অংশগ্রহণ করি এবং আমার এজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করি। এই ইভেন্টের ব্যাপারে বলতে গেলে, যেহেতু এটা আমার প্রথম আলট্রা ইভেন্ট ছিল, এর আগে আমি শুধু ফুল ম্যারাথন করেছি 42 কিলোমিটার, তারপর এটাই আমার প্রথম আলট্রা, সেটা 100 কিলোমিটার। আমি বলবো যে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার এই সব রেসের থেকে আলট্রা ম্যারাথন অনেকটাই আলাদা, কারণ এখানে পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়, ইনক্লুডিং আমার স্টেপিং, ব্রিদিং রিদম এই সবও চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস অ্যাড হয় যে আমাদের ঘন ঘন হাইড্রেশন দরকার হয়, যেহেতু লং টাইম ধরে এখানে পুশ করা হচ্ছে বডিকে, বারবার আমাদের হাইড্রেশন নিতে, তো সেই সব ব্যাপার দেখতে গেলে একটা আলট্রা কিন্তু ফুল ম্যারাথনের থেকে অনেক বেশি কঠিন। আমাদের রেস শুরু হয় 3:00 তমলুক বাস স্টেশন থেকে, এরপর আমরা কমফোর্টেবল পেসে সবাই এগোতে থাকি। মোটামুটি 2-3 কিলোমিটার যাওয়ার পর আমাদের মধ্যে গ্যাপ বাড়তে থাকে, যারা মোটামুটি এক্সপিরিয়েন্স রানার ওরা নিজেদের মতো পেস নিয়ে নেয়, আমরাও নিজেদের কমফোর্টেবল পেসে এগোতে থাকি। আমরা এরপর হাইড্রেশন পয়েন্ট পাই 5 কিলোমিটারে, 17.5 কিলোমিটারে, 25 কিলোমিটারে, 37.5 কিলোমিটারে এবং 50 কিলোমিটারে। ফিরে আসার সময়ও আমরা প্রত্যেকটা হাইড্রেশনের অ্যাক্সেস থাকে আমাদের কাছে, আর 50 কিলোমিটারে আমাদের কাছে ফিজিওথেরাপি থাকে, তো এটা আমাদের অনেকটাই হেল্প করেছে, বিশেষ করে আমার মতো নভিসদের ক্ষেত্রে এটা অনেকটাই হেল্পফুল ছিল। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে চাই, বাংলার বুকে এই রেস প্রথমবার হচ্ছে, আর আমি চাই এটা প্রত্যেকবার হোক, আরও বেশি বেশি করে হোক, কারণ আমাদের বাংলার বুকে এরকম অনেক ছেলেমেয়ে রয়েছে যাদের মধ্যে ক্ষমতা রয়েছে এই আলট্রা রেসে পার্টিসিপেট করার এবং আরও বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টে পার্টিসিপেট করার, কিন্তু তারা বাইরের স্টেটে যেতে পারে না, কারণ এটা বহুত ব্যয় সাপেক্ষ হয় বলে। তো যদি বাংলাতে এই কম্পিটিশনগুলো বেশি বেশি করে হয়, তাহলে তাদের প্রতিভাটা বাইরে আসার সুযোগ পাবে।
1: এবং তৃতীয় হয়েছেন গৌরব চক্রবর্তী।
5: নমস্কার, তাম্রলিপ্ত আলট্রায় এজ ক্যাটাগরিতে 100 কিলোমিটার বিভাগে আমি তৃতীয় স্থান অর্জন করেছি। হাইড্রেশন পয়েন্ট, ড্রপ ব্যাগ, ফিজিও, টিফিন, রুট ডিরেকশন সব ফেসিলিটিস রানার্সরা পেয়েছে। সেই জন্য আমি একটা কথা বলবো যে 100 কিলোমিটারের মতো চ্যালেঞ্জিং দৌড় দৌড়ানোর সময় আমার কখনো মনে হয়নি যে রানটা খুব কঠিন, মনে হয়েছে খুব ইজি রান, কারণ সবাই যেন সঙ্গ দিয়েছে এই রানটায়। আরেকটা জিনিস খুব ভাল লেগেছে আমার, যে এই রেসে ভারতের বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলট্রা রানার্সরা এসেছিলেন দৌড়াতে, তাদের সাথে দৌড়াতে পারাটাও কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার। আশা করি।

0: ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এরম আল্ট্রা রেস আরো আয়োজিত হবে। তাতে কি হবে, ম্যারাথনার যারা আছে তারা কিন্তু আল্ট্রা ম্যারাথনার হতে পারবে।
1: শুনলাম সম্প্রতি মেদিনীপুরে আয়োজিত তাম্রলিপ্ত আল্ট্রা দৌড় প্রতিযোগিতা নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার নিয়ে যাই নাগোয়াতে, অর্থাৎ এশিয়ান গেমসে। এই মুহূর্তে অ্যাথলেটিক্স চলছে, মহিলা হ্যামার থ্রো চলছে। এই মুহূর্তে অনুষ্কা যাদব ভারতের অ্যাথলিট চতুর্থ স্থানে রয়েছেন। তিনি পদক পাবেন কি না তা সময় বলবে, তবে লড়াই চালিয়ে যাচ্ছেন অনুষ্কা। সপ্তম স্থানে এই মুহূর্তে রয়েছেন তানিয়া চৌধুরী। হ্যাঁ, এবার একটু অতীতের দিকে যাব, অর্থাৎ আজকের দিনের কথায় যাব। আজ 29শে সেপ্টেম্বর। আজকের দিনে অর্থাৎ এই 29শে সেপ্টেম্বর 1988 সালে সিওল অলিম্পিক গেমসে লং জাম্প বা দীর্ঘ লম্ফনে অলিম্পিক রেকর্ড করে সোনা জয় করেন জ্যাকি জোয়েনা কার্সি। তিনি 7.4 মিটার লাফিয়ে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে তিনি হেপ্টাথেলনে সোনা পান। মার্কিন এই ক্রীড়াবিদ এর পরের অলিম্পিক্সে অর্থাৎ 1992 বার্সেলোনায় আবারও সোনা পান হেপ্টাথেলনে। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রয়েছে তাঁর 4-4টি সোনা পাওয়ার কৃতিত্ব। ওই দিনই আর এক মার্কিন ক্রীড়াবিদ স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ জয়না বিশ্ব রেকর্ড করে 200 মিটারে সোনা জেতেন। তিনি সিওল গেমসে মোট 3টি সোনার পদক পান। 200 মিটার ছাড়াও 100 মিটার ও 4x100 মিটার রিলেতে সোনা পান ফ্লোরেন্স। এছাড়াও 4x400 মিটারে দেশের জন্য রূপও পান তিনি। এই ইভেন্টে প্রথম হয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। ওই একই দিনে ডেকাথেলনে সাবেক পূর্ব জার্মানির প্রাধান্য ছিল প্রশ্নাতীত। প্রথম দুটি স্থানই নেন পূর্ব জার্মানরা। সোনা পান ক্রিশ্চিয়ান স্কেভিক ও রূপো জেতেন টোস্টেন ভস। আজকের দিনে জন্মগ্রহণ করেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার লান্স গিবস আজকের দিনে জন্মগ্রহণ করেন 1934 সালে। তিনি 79টি টেস্ট ম্যাচ খেলেন এবং 309টি উইকেট নেন। ভারতের স্পিনার রাজেন্দর গোয়েল 1942 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন। তিনি রঞ্জি ট্রফিতে রেকর্ড 3637টি উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের আর এক ক্রিকেটার ডেভিড মারের জন্ম আজকের দিনে 1950 সালে। 19টি টেস্ট খেলা এই উইকেট কিপার 62টি স্ট্যাম্পিং ও ক্যাচ নেন উইকেটের পেছনে। সেবাস্টিয়ান কো ব্রিটেনের বিশিষ্ট অ্যাথলিট, অলিম্পিকে সোনা জয়ী 1956 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। এবং ক্রিস ব্রড ইংল্যান্ডের আরেক ক্রিকেটারের জন্ম হয় আজকের দিনে 1957 সালে। সময় একেবারে শেষ, শ্রোতা বন্ধুরা আজ বিদায় নিতে হচ্ছে ক্রীড়াঙ্গন থেকে। আবার ফিরব আগামীকাল এই সময় মৈত্রী ক্রীড়াঙ্গনে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের যে সমস্ত মানুষ যারা কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন, বিশেষ করে আমরা যারা গ্রামীণ এলাকায় থাকি, গ্রামীণ এলাকার কথা বলতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু বাড়ি, এমন কিছু পরিবেশ।

0: যেখানে প্রতিটা বাড়িতে আপনি যদি কল্পনা করেন একটি পুকুর রয়েছে, পুকুরের মধ্যে হাঁস চড়ে বেড়াচ্ছে, আবার সেই পুকুর পাড়ে দেখবেন দুই একটি ছাগলও বাঁধা রয়েছে, আবার কারো কারো বাড়িতে গরু তো থাকেই। মোটামুটি গ্রাম বাংলার একটি সামগ্রিক চিত্র আমরা যদি কল্পনা করি এমনটাই ভেসে ওঠে। আর এই সমস্ত গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজনরা থাকেন, তাদের যে গৃহপালিত পশু যেগুলো থাকে বাড়িতে, সেগুলো বছরে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং তাদের সঠিক চিকিৎসা না করাতে পেরে অনেক ক্ষতির সম্মুখীন হন কৃষক বন্ধুরা। আজকের আমরা আমাদের আসরে আলোচনা করব গৃহপালিত পশুর জীবাণুঘটিত রোগ ও তাদের প্রতিকার। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে পেয়েছি যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার ডক্টর অনিমেষ সিকদার। ডক্টর সিকদার, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
0: আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত। ডক্টর সিকদার, শুরুতেই আজকের আমরা জানতে চাইব যে আমরা বললাম যে গৃহপালিত পশু অনেক হতে পারে, কিন্তু যদি আপনার থেকে জানতে চাই যে গৃহপালিত পশু বলতে আমরা কোন কোন পশুগুলোকে ঠিক বলবো।
1: আমরা এখানে মূলত গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত প্রাণী, অর্থাৎ সাধারণভাবে একজন গ্রামবাসী, একজন চাষি তার বাড়িতে যে সমস্ত প্রাণী তারা পালন করেন, মূলত গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর এবং মহিষ, এইগুলোকে আমরা মূলত গৃহপালিত প্রাণী হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এবং সেই প্রাণীদেরই বিভিন্ন রকমের যে রোগ ব্যাধি, সেই নিয়ে আলোচনার জন্য আজকে আমরা এখানে।
0: একদম তাই। এবারে সংক্রামক রোগ, আমরা তো রোগ তো অনেক রকমের হতে পারে, আমরা সংক্রামক রোগ বলছি, সংক্রামক রোগ বলতে কি বোঝাতে চাইছেন?
1: আসলে সংক্রামক রোগ, আমরা প্রাণীদের সংক্রামক রোগ সেগুলোকেই বলি যেগুলো বিভিন্ন জীবাণু দ্বারা সংঘটিত হয়, সংক্রমিত হয়। জীবাণু বলতে আমি ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, বিভিন্ন রকমের জীবাণু। এবং সংক্রমিত একটি প্রাণী, সেই প্রাণী থেকে আরেকটি প্রাণী সংক্রমিত হয় অত্যন্ত দ্রুত, এই সংক্রামক রোগ আমরা তাকেই বলি, অর্থাৎ যা জীবাণু দ্বারা সংঘটিত হয় এবং দ্রুত এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সংক্রমিত হয়ে সেই প্রাণীটিকেও আক্রান্ত করে।
0: বেশ, আমাদের যে সমস্ত গৃহপালিত পশুগুলো থাকে বাড়িতে, তারা কি কি সংক্রামিত রোগে আক্রান্ত হতে পারে?
1: আমাদের সারা বছর যে বিভিন্ন রকমের রোগের প্রতিকার এবং প্রতিরোধ আমাদের করতে হয় গৃহপালিত পশুদের ক্ষেত্রে, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যাকে আমরা গ্রামীণ ভাষায় বলি খুরিয়া বা এঁসো রোগ। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এছাড়া হয় গলা ফোলা রোগ, অর্থাৎ হেমোরেজিক সেপ্টিসিমিয়া, বা সংক্ষেপে আমরা যাকে বলি এইচএস বলি, গলা ফোলা রোগ, এটাও গরুর হয়। ব্ল্যাক কোয়ার্টার বা পা পচা রোগ বলি, যাকে সংক্ষেপে আমরা বিকিউ বলি, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটিও কিন্তু গরু, অর্থাৎ গরুর সাধারণত অল্প বয়সী যে বাছুর তাদেরই হয় এটা। এছাড়াও হয় অ্যানথ্রাক্স, আমরা অত্যন্ত পরিচিত এই নামটির সঙ্গে অ্যানথ্রাক্স। এই অ্যানথ্রাক্স এক ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটি শুধু যে গরুর হয় তা নয়, এটি ছাগলেরও হয়। এছাড়াও হয় কি টিউবারকুলোসিস, যাকে আমরা সংক্ষেপে টিবি বলি। ছাগলের হয় পিপিআর, অর্থাৎ পেস্টিডিপেটিস রুমিনেন্টস, ছাগলের প্লেগ বলি যাকে আমরা, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও ছাগলের অত্যন্ত সাধারণ কমন একটি রোগ হচ্ছে গোট পক্স বা ছাগ বসন্ত। এছাড়াও সম্প্রতি সারা ভারত জুড়ে ভাইরাস ঘটিত একটি রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি।
0: আচ্ছা,
1: এটি একটি ভাইরাস ঘটিত রোগ।
0: মূলত তাহলে আমরা পাচ্ছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত এবং পরজীবী, এছাড়া আর কিছু আছে এরকম?
1: ছত্রাক ঘটিত
0: রোগ হতে পারে।
1: হ্যাঁ, সেগুলো অপেক্ষাকৃত ভাবে তার ইনসিডেন্স কম, কিন্তু মূলত আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী ঘটিত রোগে কিন্তু আমাদের সারা বছর এর প্রতিকার এবং মোকাবিলা করতে হয়।
0: বেশ, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলির কথা আপনি বললেন, আমাদের যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজনেরা থাকেন বা তাদের গৃহপালিত যে সমস্ত পশুগুলো রয়েছে বাড়িতে, তারা বুঝবেন কিভাবে তার বাড়িতে যে পশুটি রয়েছে কোন রকম ব্যাকটেরিয়া ঘটিত হোক বা ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে?
1: দেখুন, একদম প্রাথমিক লক্ষণ যে কোনো রোগের ক্ষেত্রে, সেটা ব্যাকটেরিয়া ঘটিত হোক, ভাইরাস ঘটিত হোক অথবা পরজীবী ঘটিত হোক, ছত্রাক ঘটিত হোক, প্রথমে কিন্তু গরুটি তার খাওয়া দাওয়া কিন্তু ভীষণভাবে কমিয়ে দেবে অথবা বন্ধ হয়ে যাবে।
0: আচ্ছা,
1: আমি যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগের একটি রোগের কথা ভাবি, সেটি যেমন ধরুন অ্যানথ্রাক্স, যদিও অ্যানথ্রাক্স এর প্রাদুর্ভাব সব জায়গায় হয় না, কিছু কিছু নির্দিষ্ট ফোকাল পয়েন্ট আছে যেখানে অ্যানথ্রাক্স হয়। এইটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর হবে, শরীরের যে স্বাভাবিক দেহ ছিদ্র, অর্থাৎ ন্যাচারাল অরিফিস, সেখান থেকে কিন্তু রক্ত বেরোতে থাকবে, রক্ত নিঃসরণ হতে থাকবে এবং হঠাৎ করে কিন্তু গরুটি মারা যাবে।

0: এই যদি লক্ষণ হয়, অর্থাৎ অতিরিক্ত জ্বর, স্বাভাবিক দেহছিদ্র, ন্যাচারাল অরিফিস অর্থাৎ পায়ু হতে পারে, নাসারন্ধ্র হতে পারে, তার কান হতে পারে, এখান থেকে ভীষণ রকমের ব্লিডিং অর্থাৎ রক্ত বেরোতে থাকবে, এবং বিশেষ কিছু সিমটম না দেখি হঠাৎ করে গরুটি মারা যাবে, এটা হচ্ছে অ্যানথ্রাক্সের লক্ষণ। তেমনি ভাবে যদি আমি বলি যে বিকিউ অর্থাৎ ব্ল্যাক কোয়ার্টার, যেটা বলছিলাম পা পচা রোগ, এটাও কিন্তু গরুরই হয় সাধারণত। এখানে প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর অর্থাৎ হাই টেম্পারেচার, এবং গরুটি কিন্তু খোঁড়াতে থাকবে, এবং যেইখানে যে পায়েতে মূলত এই রোগটি আক্রমণ করে সেইখানে যদি আমরা মাংসপেশিতে হাত দিই, সেখানে বজবজে শব্দ আসতে থাকবে,
1: ফুলে থাকবে।
0: হ্যাঁ, আমি টিপলেই বুঝতে পারবো ওখানে বজবজে একটা আওয়াজ হচ্ছে, এবং প্রচন্ড রকমের এটা একটা টক্সিমিয়া তৈরি করে, অর্থাৎ ওই যে জেলাম উচ্চ জ্বর। এবং এর একটা ভ্যাকসিন রয়েছে, অ্যানথ্রাক্সের যেমন ভ্যাকসিন আছে, তেমনি এই রোগেরও ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন নিয়ে হয়তো আমরা পরে বলতে থাকব। তেমনি ভাবে যদি বলি ব্রুসেলা, ব্রুসেলাও কিন্তু এটিও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এর আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, এই রোগটি আবার গরু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়, যাকে আমরা জুনোসিস বলি।
1: আচ্ছা, ব্রুসেলাটা,
0: ব্রুসেলার ক্ষেত্রে, এবং ব্রুসেলার সাধারণভাবে কোন লক্ষণ সাধারণত দেখা দেয় না, হঠাৎ করেই গর্ভবতী গাভী সে কিন্তু হঠাৎ করে তার অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত হয়ে যায়, এবং গর্ভপাত হয়ে যাওয়া শুধু নয়, তারপরে তার যে প্লাসেন্টা, যেটি স্বাভাবিকভাবে বেরিয়ে আসার কথা, সেই প্লাসেন্টাটাও কিন্তু সহজে বের করা যায় না, রিটেইন প্লাসেন্টা বলি। এবং এই ক্ষেত্রেও ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে, মাস ভ্যাকসিনেশন কিন্তু চলছে, এটা একটা তথ্য আমি দিয়ে রাখি, অর্থাৎ প্রত্যেক গ্রামেই, প্রত্যেক জেলা, প্রত্যেক ব্লক এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ভ্যাকসিন চলছে, কার্পেট ভ্যাকসিন। যদিও এই বয়সটা হচ্ছে, এটা কাফুট ভ্যাকসিনেশন করতে হয়, অর্থাৎ বকনা বাছুর 4-8 মাস বয়স তাদেরকে এই ভ্যাকসিনটা করা হয়। এটা গেল ব্রুসেলা। তেমনি হেমোরেজিক সেপ্টিসিমা, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা সাধারণত গরু, মহিষ, ছাগল এবং ভেড়াকে আক্রমণ করে, এবং সাধারণত এটা ওই ঠিক বর্ষার ঠিক প্রাদুর্ভাব যখন শুরু হয়, বর্ষার সময় এটা শুরু হয়ে যায়, এবং যে সমস্ত গরুগুলো অত্যন্ত স্ট্রেস অর্থাৎ অত্যন্ত খাটাখাটনির মধ্যে থাকে, যাদের শারীরিক
1: কসরত
0: করতে হয়, সাধারণত সেই সমস্ত গরুরই এগুলো দেখা যায়। এর লক্ষণ হচ্ছে, বললাম প্রত্যেক রোগেরই এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে প্রচন্ড রকমের জ্বর আসবে। এই ক্ষেত্রে হিমোরজিক সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে নাসিকা রন্ধ্র দিয়ে একটা নিঃসরণ হবে, রসের
1: নিঃসরণ হবে,
0: ভীষণ রকমের ক্ষুধামন্দ, তার কিছু খেতে চাইবে না, দুধেল গাই হলে তার দুধ ভীষণ রকম কমে যাবে, এবং গলা এবং চোয়ালের নিচে ফুলে যাবে, এটা হিমোরজিক সেপ্টিসিমিয়া এইচএস, একে আমরা অনেক সময় গলা ফোলাও বলি, এবং আস্তে আস্তে গরুটি ঝিমিয়ে যাবে এবং তারপর মৃত্যু হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আমি এখানে একটা কথা একটু জোর দিয়ে বলতে চাই, আমাদের এই রোগ প্রতিকারের বিষয়ে তো আজকে আমরা আলোচনা করতে বসেছি, অর্থাৎ আমাদের সরকারিভাবে কিন্তু একদম ক্যালেন্ডার তৈরি করা আছে কোন সময় কোন রোগের ভ্যাকসিন করতে হবে।
1: আচ্ছা,
0: এটা সরকারিভাবে আমাদের প্রত্যেক প্রাণী চিকিৎসা কেন্দ্র, প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকে রয়েছে, শুধু তাই নয়, অনেক গ্রাম পঞ্চায়েতও আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে প্রাণী চিকিৎসকরা মাঝে মাঝে যান, এবং এছাড়াও আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারা ওখানে থাকেন। আমাদের সামগ্রিকভাবে সারা বছর কিন্তু বিভিন্ন রোগ প্রতিকারের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে, এবং আমি অনুরোধ করব গ্রাম বাংলার প্রাণীপালকদের, আপনারা নিয়মিত প্রাণী চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখুন, যেখানে আপনার কোন প্রাণীর কোন সময়ে কি টিকা দিতে হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত পরামর্শ আপনি কিন্তু ওখান থেকে পাবেন। অর্থাৎ আমরা এই যে রোগগুলোর, ভয়ঙ্কর রোগের কথা আলোচনা করছি, এই রোগগুলোর প্রাদুর্ভাব আমরা একেবারেই কমিয়ে দিয়েছি বা কমিয়ে দিতে আরও একেবারেই শূন্য করে দিতে পারব, যদি আমরা নিয়মিতভাবে সারা বছর যখন যে টিকাকরণের শিবির বা টিকাকরণের পরিকল্পনা, টিকাকরণের অনুষ্ঠান যেটাই বলি হবে, আপনারা সেইখানে গিয়ে, শিবিরে গিয়ে অবশ্যই টিকা করাবেন, তাহলে কিন্তু
1: খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন। এবং আমাদের যারা গ্রাম বাংলার প্রাণীপালক রয়েছেন তাদেরকে অবশ্যই আমরাও অনুরোধ করব যে আপনারা যেমনভাবে বললেন, প্রত্যেকটা ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রয়েছে, এবং আপনারা যে সমস্ত জায়গাগুলোতে গেলে পরিষেবা পেতে পারবেন সে জায়গায় অবশ্যই আপনারা যান, এবং
0: কারণ এই মুহূর্তে যেমন সারা দেশ জুড়ে এবং তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা এসো বললাম, এসো রোগে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম চলছে সারা দেশ জুড়ে, এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাণীকে একদম কার্পেট ভ্যাকসিনেশনের জন্য কিন্তু ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। পাশাপাশি কি চলছে, পাশাপাশি আমাদের যেমন ব্রুসেলা কন্ট্রোল প্রোগ্রাম, সেখানেও কিন্তু ব্রুসেলোসিস ভ্যাকসিনও কিন্তু মাস, এরকম যে নির্দিষ্ট একটা এজ গ্রুপ আছে 4-8 মাসে বকনা বাছুরকে এই ব্রুসেলা ভ্যাকসিন দেওয়া হয়,

0: সেই ভ্যাকসিনেশনের প্রোগ্রামও কিন্তু চলছে। এবং লাম্পি স্কিন ডিজিজ, যেটা আমরা গত বছর আমরা উত্তপ্ত হয়েছি এই রোগটির কারণে, এবং তারও কিন্তু কার্পেট ভ্যাকসিনেশন একটা ফেজ হয়ে গিয়েছে এবং প্রতি বছর এই ভ্যাকসিনেশনের কিন্তু প্রোগ্রাম অলরেডি তো নেওয়া হয়েছে। এছাড়া যেসব জায়গাতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের কোনো ইতিহাস আছে সেই সব জায়গায় কিন্তু সেই অ্যানথ্রাক্স ভ্যাকসিনও কিন্তু করানোর জন্য সেই নির্দিষ্ট প্রাণী চিকিৎসা কেন্দ্র সেইখানে যোগাযোগ করলে কিন্তু ওনারা বলে দেবেন যে কোন সময় আপনার অ্যানথ্রাক্স ভ্যাকসিন করাতে হবে। কারণ এই অ্যানথ্রাক্স ভ্যাকসিন এটা আমরা নিজেরা তৈরি করে, আমরা আমাদের যে দপ্তর রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেই দপ্তরের যে অধীনস্থ যে ল্যাবরেটরি রয়েছে সেইখানে কিন্তু আমরা অ্যানথ্রাক্স ভ্যাকসিন তৈরি করি।
1: এটা আপনার বেলগাছিয়া,
0: বেলগাছিয়াতে, বেলগাছিয়াতে ওখানে আমরা 13টি ভ্যাকসিন এবং অ্যান্টিজেন তৈরি করি, 3টি অ্যান্টিজেন এবং 13টি ভ্যাকসিন, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ভ্যাকসিন, একমাত্র প্রতিষ্ঠান যেখানে এই 13টি প্রাণীজ ভ্যাকসিন আমরা তৈরি করি।
1: বা এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কৃষক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিভাবে কখন আপনারা ভ্যাকসিন দেবেন বা দেওয়ার প্রয়োজন কেন রয়েছে, সেগুলো যদি যোগাযোগ করেন প্রাণী সম্পদ দপ্তরে তাহলে আপনারা নিশ্চয়ই আপনার সাধের যে গৃহপালিত পশুটি রয়েছে তাকে বাঁচাতে পারবেন বা তার থেকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর একটা বিষয় আপনার কাছে একটু জানি যে আপনি বললেন যে এদের সংক্রমণের প্রথম লক্ষণ হচ্ছে একটা প্রচন্ড পরিমাণে জ্বর আসবে, সেক্ষেত্রে আমাদের তাহলে কৃষক বন্ধুদের বা গৃহপালিত গ্রাম বাংলার যে সমস্ত প্রাণীপালক রয়েছেন তাদের বাড়িতে যে প্রাণীটি রয়েছে তিনি বুঝবেন কিভাবে যে তার শরীরে জ্বর এসেছে প্রচন্ড পরিমাণে?
0: দেখুন, প্রথমে হচ্ছে যে কোনো প্রাণীর স্বাভাবিক গতি প্রকৃতি হচ্ছে সে কান নাড়বে, স্বাভাবিকভাবে খাবে, তাকে যে খাবার দেওয়া হবে সে সঙ্গে সঙ্গে সেই খাবারটি খাওয়ার চেষ্টা করবে। এবং তার সাধারণভাবে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত প্রাণীপালকরা রয়েছেন সাধারণভাবে যে বাড়িতে যে গবাদি প্রাণী থাকে তার চাল চলনে কোন রকমের অসঙ্গতি ধরা পড়লে কিন্তু বাড়ির যিনি প্রাণীপালক মালিক তার চোখে কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যায়। অর্থাৎ প্রাণীটি কোন না কোনোভাবে কিন্তু স্বাভাবিক আচরণ করছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে এবং থমকে দাঁড়িয়ে রয়েছে। আবার কোন কোন সময় কিছু কিছু ক্ষেত্রে আমি যদি বলি জলাতঙ্কের কথা, যদি বলি জলাতঙ্ক তো একটা অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ, এটা কুকুর থেকে সংক্রমণ হয়, কুকুর থেকে আসে সাধারণত। এই ক্ষেত্রে আবার সে প্রচন্ড রকমের চঞ্চল এবং অস্বাভাবিক আচরণ করবে, সেটা যেমন একটা বিষয়। তেমনি আবার যদি বলি যে গোট প্লেগ যাকে পিপিআর বলি, সেই ক্ষেত্রে যেমন তার চোখে এবং নাক দিয়ে প্রচুর পরিমাণে একটা ডিসচার্জ অর্থাৎ একটা রস নিঃসরণ হবে, মুখ যদি খেয়াল করি মুখের মধ্যে ঘা হবে, প্রচন্ড জ্বর হবে এবং তার সাথে সাথে পাতলা পায়খানা হবে। তেমনি যদি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমরা যেটা এসো বলি, এসোতে দেখবেন গরুটি প্রথম কথায় থমকে দাঁড়িয়ে খাওয়া বন্ধ করে দেবে, মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা বেরোবে, গায়ে হাত দিলে বোঝা যাবে তার প্রচুর তার শরীরে তাপমাত্রা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এবং যদি আমরা জিভটি খেয়াল করি জিভের মধ্যে দেখব যে ভীষণ রকমের ঘা হয়েছে এবং কোন রকমে সেই ঘায়ের উপর হাত পড়লে কিন্তু তার উপরের কিছুটা অংশ কিন্তু খসে পড়ে যাবে। এবং শুধু তাই নয়, সেই গরুটির পায়ের যে ইন্টার ডিজিটাল হুপ অর্থাৎ খুরের মাঝখানে যে জায়গাটি সেই জায়গাটিতে আমরা দেখব ঘা হয়ে গিয়েছে এবং সেইখানে মাছি বসবে। এবং আমি এক অনুরোধ করব যে যখন এই ধরনের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আমরা যেহেতু একটা ইন জেনারেল এখানে রোগের আলোচনা করছি এবং খুব কমন রোগের মধ্যে খুব স্বাভাবিক সাধারণ যে রোগগুলোর প্রাদুর্ভাব আমাদের ঘটে তার মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এসো রোগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোগ। এই ক্ষেত্রে স্বাভাবিক একটা ধারণা রয়েছে যে পায়ে ঘা হলে তাকে অনেকে কাদার মধ্যে নোংরার মধ্যে দাঁড় করিয়ে রাখে যাতে মাছি না বসতে পারে। এই ধারণা একেবারেই ভুল ধারণা। অর্থাৎ আপনি যখনই এই ধরনের রোগ, যে কোনো রোগী আপনার বাড়িতে যদি তার প্রাদুর্ভাব ঘটে, প্রথম কথা হচ্ছে তা আপনার গোয়ালঘর বা গরু রাখার যে জায়গাটি সেই জায়গাটিকে সবসময় ভীষণভাবে পরিষ্কার রাখুন। হালকা করে ফিনাইল জল কিংবা পটাশিয়াম পারমাঙ্গানেট ছড়িয়ে দিতে পারেন। মাছি যাতে না আসে, আমি ফিনাইলের কথা এই কারণে বললাম, ফিনাইল দিলে, হালকা ফিনাইল দিলে সেখানে মাছি আসাটা বন্ধ হবে। এবং পা ধুয়ে দেবেন হালকা কুসুম গরম পটাশিয়াম পারমাঙ্গানেট জল দিয়ে। জীবের ঘায়ের ক্ষেত্রে আমি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলছি, এসোর কথা বলছি, জীবে ঘা যেখানে হয়েছে সেখানে আমাদের সাধারণভাবে সোহাগা পাওয়া যায়। সেই সোহাগাকে আমরা যে রুটি শাঁকা তাওয়া সেই তাওয়াতে যদি ভেজে নিই, ভেজে নিলে সেই সোহাগা ফুটে যাওয়ার পরে তার সঙ্গে নারকোল তেল মিশিয়ে অথবা মধু সবসময় হয়তো পাওয়া নাও যেতে পারে, নারকোল তেল মিশিয়ে সেই সোহাগাকে গুঁড়ো করে নিয়ে আপনি জীবেতে প্রলেপ দিন, তাতে গরুটি অত্যন্ত আরাম পাবে, কিছুটা তার উপশম হবে এবং অন্তত 3-4 দিনের মধ্যে সেই গরুটি সুস্থতার দিকে এগিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এই ধরনের রোগের ক্ষেত্রে আমি যেটা বললাম প্রাথমিক চিকিৎসার কথা, কিন্তু নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্র, প্রাণী চিকিৎসা কেন্দ্র যেগুলি আছে সেইখানে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ কোনোভাবেই এখানে কিন্তু কোনো গাফিলতি আপনারা করবেন না।

0: কারণ প্রাথমিক চিকিৎসা সেটা আপনি বাড়িতে বসে, অর্থাৎ যেখানে ঘা হয়েছে ঘা ধুয়ে দিলেন, তার যদি কোনো অ্যান্টিবায়োটিক লাগে বা অন্য কোনো ইঞ্জেকশন লাগে সেটা একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবুই একমাত্র বলতে পারবেন।
1: আচ্ছা ডক্টর সিকদার, আপনার কাছে আরেকটা জিনিস জানি, এই যে সমস্ত ভয়ঙ্কর রোগের কথাগুলো আপনি বললেন আমাদের গৃহপালিত পশুরা আক্রান্ত হচ্ছে, এদের ধারক বা বাহক কারা, কোথা থেকে এরা আক্রান্ত হচ্ছে?
0: দেখুন, কিছু রোগের তো একটা সিজনাল একটা ইনসিডেন্স থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়তে কিছু রোগ হয়। কিছু রোগের হঠাৎ করে প্রাদুর্ভাব ঘটে। প্রাদুর্ভাব যখন একটা রোগের ঘটে তখন সেই রোগটা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়িয়ে যায়, হাওয়াতে ছড়ায়। এটা যেমন এখন আমরা মনে বলতে পারি যে তাহলে প্রাথমিকভাবে রোগটি কিভাবে এলো, এই রোগগুলো সারা বছরই আমাদের বাতাসে আবহাওয়ার মধ্যে থাকে। যখন কোনো একটি প্রাণীর তার শারীরিক ক্ষমতা কোনোভাবে দুর্বল হয়, শারীরিক ক্ষমতা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তখনই তাকে সেই রোগটি আক্রান্ত করে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হচ্ছে আমাদের মাছি। আমাদের যে ডাঁশ মাছি বা অন্যান্য যে সমস্ত মাছি রয়েছে, অনেক ভাইরাস ঘটিত রোগ ছড়িয়ে পড়ে কিন্তু এই মাছির কারণে, যে কারণে এই মুহূর্তে যেটা আমরা ভেক্টর বলি, অর্থাৎ এই মুহূর্তে তো ভেক্টর কন্ট্রোলের উপরে অত্যন্ত জোর দেওয়া হচ্ছে। ভেক্টর কন্ট্রোল করতে পারলে কিন্তু অনেক রোগের প্রাদুর্ভাবকে কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে দিতে পারবো বা ঠেকাতে পারবো। আর যে মুহূর্তে একটি প্রাণী আক্রান্ত হচ্ছে তখন তার লালা, তার সংস্পর্শ, সেখান থেকে একটি অসুস্থ গরু থেকে, একটি অসুস্থ প্রাণী থেকে আর একটি সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়ছে।
1: সেক্ষেত্রে তাহলে আমাদের যারা প্রাণীপালক রয়েছেন গ্রাম বাংলার, ধরুন একটা একসঙ্গে একটা গোয়ালে হোক বা খামারে অনেকগুলো ছাগল বা গরু রেখেছেন, ধরুন একটি প্রাণী আক্রান্ত হলো, বাকিগুলো তো আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি কি করবেন বা তারা কি করবেন?
0: একদম প্রাথমিক কাজ হচ্ছে, যদি তার বাড়িতে, আমি ধরে নিচ্ছি যদি ধরুন তার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে বা পিপিআর হয়েছে ছাগলের ক্ষেত্রে, অর্থাৎ একসঙ্গে অনেক প্রাণী রয়েছে, প্রথম কাজ হবে অসুস্থ প্রাণীটিকে সুস্থ প্রাণী থেকে একদম আলাদা করা।
1: আচ্ছা,
0: একদম আলাদা করা, এবং বাতাসের যে বয়ে যাওয়ার যে দিক, অর্থাৎ আপনি যেন সুস্থ প্রাণী থেকে অসুস্থ প্রাণীর দিকে হাওয়া আসতে পারে, হাওয়া আসুক, এরকম এই ডিরেকশনে প্রাণীটিকে রাখুন। অসুস্থ প্রাণীর গায়ে হাওয়া লেগে সেই হাওয়া সুস্থ প্রাণীর দিকে যাতে না যায়, তাতে এই ভাইরাস সংক্রমণ ক্ষেত্রে বা ব্যাকটেরিয়া সংক্রমণ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসুস্থ প্রাণীকে যেমন আলাদা করলেন, তার চিকিৎসা, তার পরিচর্যা যেমন শুরু করলেন, সুস্থ প্রাণীগুলোকে আপনি, তাদেরও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শে তাদের কি করণীয়, তাদের ভিটামিন বা অন্যান্য কোন রকমের ওষুধ লাগবে কিনা সেটা যেমন জানা। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, অসুস্থ প্রাণীকে যেমন আপনি চিকিৎসা করবেন, সুস্থ প্রাণীগুলোকে ভ্যাকসিনেশন ব্যবস্থা, অ্যানথ্রাক্সের ক্ষেত্রে যেমন যেগুলো সুস্থ থাকবে, এইচএস এর ক্ষেত্রে হেমোরাজিক সিপটিসিমিয়া, গলাফোলা বা বজবজে, ডিকিউ, এদের ক্ষেত্রে অসুস্থ প্রাণীর চিকিৎসা, সাথে সাথে সুস্থ প্রাণীগুলোকে, আপাতভাবে সুস্থ প্রাণীগুলোকে ইমিডিয়েটলি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ আপনার গোয়ালঘর বা আপনার যেখানে প্রাণী থাকে সেখানে নিয়মিত প্রতিদিন পরিষ্কার করবেন। এবং যে মানুষটি অসুস্থ প্রাণীকে পরিচর্যা করছেন সেই মানুষটি যেন সুস্থ প্রাণীকে পরিচর্যা না করেন ওই সময়টাতে, অর্থাৎ তার হাত, তার ছোঁয়া, তার স্পর্শের মাধ্যমেও কিন্তু অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোপরি অসুস্থ প্রাণীর চিকিৎসার সাথে সাথে সুস্থ প্রাণীদের ভ্যাকসিনেশনের কথা যেমন বললাম, এবং নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ঠিকঠাক পরামর্শ নিয়ে, যাতে করে আপনার পরবর্তী আরও প্রাণী যাতে অসুস্থ না হয় বা তার সম্ভাবনা যাতে কম হয় সেইভাবে ব্যবস্থা নিতে হবে।
1: আচ্ছা, আমাদের ধরুন প্রাণীরা তো আক্রান্ত হলো, আপনি আরেকটা যেটা ব্রুসেলার কথা বললেন সম্ভবত, যে সেখান থেকে আমরা প্রাণী থেকে আবার মানুষেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: যদিও সম্ভাবনা আছে, যদিও যদি স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করে যদি সেই প্রাণীটিকে হ্যান্ডেল করা যায় বা পরিচর্যা করা যায়, কারণ ব্রুসেলার কিন্তু প্রাথমিকভাবে কোনো সিমটম আমরা সাধারণত বুঝতে পারি না, হঠাৎ করে আবর্ষণ হয়ে যায়, গর্ভবতী গাভীর হঠাৎ করে আবর্ষণ হয়ে যায়। সব আবর্ষণ মানেই ব্রুসেলা হয়েছে এটা ধরার কোনো কারণ নেই, বিভিন্ন কারণে আবর্ষণ হতে পারে। তবে একটা প্রাণী যদি বারবারই গর্ভবতী হওয়ার পরে আবর্ষণ হতে থাকে, তখন ডাক্তারবাবু অবশ্যই সেটা বিবেচনা করবেন বা তার পরীক্ষা নিরীক্ষা করবেন। বেলগাছিয়া স্থিত ল্যাবরেটরিতে তার স্যাম্পল এনে পরীক্ষা করলে, অর্থাৎ সেখানে ব্রুসেলা হয়েছে কিনা সেটা আমরা নির্ধারণ করতে পারব। শুধুমাত্র যদি কনফার্ম ব্রুসেলা হয়, ব্রুসেলা যদি পরীক্ষিত হয় বা ডায়াগনোসিস কনফার্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র সাবধানতার কথা বা অন্যান্য যে বিষয়গুলো আসবে তখনই সেইগুলো আমরা মেনটেন করব। আদারওয়াইজ প্যানিক তৈরি করার কোনো জায়গা এখানে নেই। সব গর্ভ

0: গতিগামী গর্ভাবস্থার অবস্থায় গর্ভপাত হয়ে যাওয়া মানে কিন্তু ব্রুসেলা নয়, তবে যে কোনো ধরনের গর্ভপাতের ক্ষেত্রে যিনি গরুটি হ্যান্ডেল করবেন তিনি যেন হাতে গ্লাভস পরে মুখে মাস্ক পরে যেন সেই গরুটি কোন তার গর্ভপাত হবে সেক্ষেত্রে, এবং তার যে প্লাসেন্টা বা অন্যান্য যে সমস্ত গর্ভপাতের পরে যে সমস্ত রক্ত বা অন্যান্য রক্তরস বা অন্যান্য যা জিনিস সেগুলোকে উপযুক্তভাবে গর্ত করে সেখানে চুন বা ব্লিচিং দিয়ে সেগুলো পুঁতে ফেলা।
1: আচ্ছা, আর যেটা বললেন আপনি যে স্যাম্পেল নিয়ে এসে টেস্ট করানোর ব্যাপারে, সেক্ষেত্রে আমাদের প্রাণীপালক যারা রয়েছেন তারা কি ধরনের স্যাম্পেল বা কিভাবে সংগ্রহ করবে?
0: না, আসলে প্রাণীপালক তো সিদ্ধান্ত নেবেন না কোন স্যাম্পেল, আসলে নিকটবর্তী যে প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যে ডাক্তারবাবু রয়েছেন তিনি কোন প্রাণী কি রোগে আক্রান্ত হয়েছেন বা কি রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করছেন উনি, উনি সেই রকম ভাবে স্যাম্পেল, বিভিন্ন রোগের স্যাম্পেল বিভিন্ন রকম হয়। কোন রোগের জন্য যদি আমার ব্লাডের স্লাইড পাঠাতে হয়, আবার কোন রোগের জন্য আমার দেখা যাবে অন্য কোনো ডিসচার্জ পাঠাতে হচ্ছে, কোন রোগের জন্য আমার নাকের ভিতর থেকে কিছু নিয়ে পাঠাতে হয়, যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজের ক্ষেত্রে ওটা সত্যি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কিনা বা অন্য কোনো রোগ কিনা সেটার জন্য যেমন জীবের ছেঁড়া অংশ পাঠাতে হয়, তার জন্য নির্দিষ্ট মিডিয়াম রয়েছে, খুরের মাঝখান থেকে মাংস যেটা খসে আসে সেই মাংস পাঠাতে হয়, এইটা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট স্যাম্পল সেটা ডাক্তারবাবু নির্ধারণ করবেন এবং তিনি যে ফর্মালিটি রয়েছে সেই ফর্মালিটি করে আমাদের বেলগেছে ল্যাবরেটরিতে পাঠালে সেখানে থেকে আমরা ডায়াগনোসিস করে আমরা সেই ডাক্তারবাবু কিংবা সেই জেলাকে রিপোর্ট পাঠিয়ে দিই।
1: মোটামুটি তাহলে আমাদের কৃষক বন্ধুরা বা প্রাণীপালক ভাইরা তো জানতে পারলেন কিভাবে আপনারা স্যাম্পেল করবেন বা কাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস, এই যে সংক্রামক রোগগুলোর কথা আপনি বললেন, এক্ষেত্রে তাহলে আমাদের যারা রয়েছেন গ্রাম বাংলার মানুষজনেরা তারা প্রতিরোধ করবেন কিভাবে বা কিভাবে মুক্তি পাবেন?
0: দেখুন, সংক্রামক রোগে যদি প্রাণীর মৃত্যু ঘটে অবশ্যই প্রথমেই যেটা বলেছেন অসুস্থ প্রাণীকে যেমন আলাদা করে রাখতে হবে, মৃত প্রাণীর দেহকে কিন্তু নিরাপদ জায়গায় ফেলতে হবে। আমি যেখানে সেখানে, এটা আমার একটা সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে একজন প্রাণীপালক হিসেবে, যে আমার অসুস্থ প্রাণীর কারণে আমার বাড়ির অন্য প্রাণী যেমন আক্রান্ত যাতে না হয় সেইটা যেমন আমি দেখব, তেমনি আমার প্রতিবেশী আমার পাশের বাড়ির প্রাণীও যাতে আক্রান্ত না হয় সেটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ আমার যে মৃত প্রাণী সেই মৃত প্রাণীকে নিরাপদ জায়গায় ফেলবো কিংবা মাটিতে পুঁতে দেবো কিংবা পুড়িয়ে ফেলা, সেই নিয়ম যা আছে সেটা তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনারা কি রোগে মারা গেল প্রাণীটি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অসুস্থ বা মৃত প্রাণীর নমুনা পরীক্ষাগারে পাঠাতে হবে, সেটা আমি আগেও বলেছি। আর প্রাণীটিকে মানুষের মধ্যে রোগ ছড়ানোর যদি কোনো সম্ভাবনাতে প্রাণী থেকে সেখানে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে। আর যেটা বললাম সুস্থ প্রাণীদের টিকাকরণ, এই পাঁচটি ছটি কথা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের প্রাণীগুলোকে ঠিকঠাকভাবে প্রতিরোধ এবং রক্ষা করতে পারবো, প্রতিরোধ দিতে পারবো এবং রক্ষা করতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সঠিক এবং দ্রুত রোগ নির্ণয় কিন্তু সময় মতো রোগ প্রতিরোধের প্রাথমিক কাজ। আমি যদি সঙ্গে সঙ্গে আমার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি তাহলে আমার রোগটি যেমন দ্রুত নির্ণয় হবে তেমনি আমার রোগ প্রতিরোধও কিন্তু অসুস্থ প্রাণী যেমন তার তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবো তেমনি আপাতভাবে সুস্থ প্রাণীগুলোকেও কিন্তু আমি রক্ষা করতে পারবো। সেই জন্য দ্রুত রোগ নির্ণয় এবং তার চিকিৎসা কিন্তু অত্যন্ত জরুরি।
1: আর সব শেষে আরেকটা জিনিস আমার মাথায় এলো যে আমাদের গ্রাম বাংলার অনেক প্রাণীপালক বন্ধুদের বাড়িতে দেখা যায় যে ছাগলও থাকে, তাদের একটা ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার একটা ব্যাপার থাকে, এক্ষেত্রে তারা কিভাবে প্রতিকার করতে পারেন বা তাদের হাত থেকে রক্ষা করতে পারেন ঠান্ডার হাত থেকে?
0: দেখুন, ছাগলের ঠান্ডা লাগা এটা শীতকালে এই ভয়টা বেশি থাকে, আর এই মুহূর্তে আমরা যেটাকে ঠান্ডা লাগা মনে করছি সেটা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগের লক্ষণ হিসেবে কিন্তু আমরা মূলত দেখি, অর্থাৎ যেটা আমরা পিপিআর বলি বা আমরা যাকে বলি ছাগলের প্লেগ বলি। শুধু ছাগল না, এটা ভেড়ার ক্ষেত্রেও হয়, এটা অত্যন্ত ছোঁয়াচে, অত্যন্ত সংক্রামক, অত্যন্ত সংক্রামক, অত্যন্ত ছোঁয়াচে। এইটা প্রচুর পরিমাণে মলের সঙ্গে, যে ছাগলটি আক্রান্ত হয় তার মলের সঙ্গে নির্গত হয় এবং তার চোখ নাক, চোখ এবং নাক দিয়ে একটা রস নিঃসরণ হতে থাকে যেটাকে আমরা বলি ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি এটা ভাইরাস ঘটিত, আমাদের যেমন ঠান্ডা লাগে, আমাদের যেমন ফ্লু হয়, এটাও এক ধরনের গোটের প্লেগ বলি, কিন্তু এটি অত্যন্ত ছোঁয়াচে এবং এতে মৃত্যু হার অত্যন্ত বেশি, যে কারণে মুখে ঘা থাকে, এর ক্ষেত্রেও ভীষণ পরিমাণে জ্বর আসে এবং পাতলা পায়খানা হয় এবং নিউমোনিয়া হয়ে মৃত্যু হয়। এক্ষেত্রে আমি বললাম যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ এটার ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সম্প্রতি একটা সারা দেশ জুড়ে।

0: তার মধ্যে আমাদের রাজ্য জুড়েও একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, এই পিপিআর কন্ট্রোল প্রোগ্রাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আমাদের সমস্ত ছাগল এবং ভেড়াকে আনা হচ্ছে এবং অতি শীঘ্রই কিন্তু এর ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে। এছাড়া অসুস্থ যে ছাগল যেগুলো অলরেডি রোগ যদি হয়ে গিয়ে থাকে, তার চিকিৎসা, তার অ্যান্টিবায়োটিক বা তার অন্যান্য যে চিকিৎসা, সেটা নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবু ঠিকঠাক পরামর্শ দেবেন।
1: ওভারঅল আমরা একটা ধারণা বা শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করলাম, বা ডক্টর শিকদার আমাদেরকে, যারা প্রাণীপালক রয়েছেন তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে কেমনভাবে কি হতে পারে, কি কি থেকে আক্রান্ত হতে পারে, তার প্রতিকার কি করবেন। আশা করি আমাদের যারা রয়েছেন শ্রোতা বন্ধুরা, আপনারা যদি সেইভাবে মেনে চলেন এবং নিকটবর্তী যে প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করলে, নিয়মিত যোগাযোগ করুন, ভ্যাকসিন যেগুলো দেওয়ার সেগুলোও দিন, দিলে আশা করা যায় আপনাদের গৃহপালিত প্রাণীগুলি সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের আমরা কথা বলছিলাম গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ ও তার প্রতিকার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অনিমেষ শিকদার, যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার। ডক্টর শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো। নমস্কার।
0: অনেক ধন্যবাদ। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব হার্ট দিবস, এই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি।
1: প্রতি বছর 29শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদরোগ দিবস। এই দিনটির উদ্দেশ্য শুধুমাত্র হৃদরোগ সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া নয়, বরং মানুষকে নিজের হৃদযন্ত্রের যত্ন নিতে, ঝুঁকির কারণগুলো বুঝতে এবং সময় মতো চিকিৎসা নিতে উৎসাহিত করা। এবারের ভাবনা ডোন্ট মিস আ বিট। 2026 সালে ওয়ার্ল্ড হার্ট ডের এটিই হলো মূল বার্তা। সহজ বাংলায় বলা যায়, হৃদয়ের কোনো সতর্ক সংকেত আমরা যেন উপেক্ষা না করি। এই বার্তার একটি গুরুত্বপূর্ণ দিক হল, হার্টের সমস্যা অনেক সময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা বুঝতে পারি না। বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, হৃদস্পন্দনের পরিবর্তন কিংবা অন্য কোনো সতর্ক সংকেতকে আমরা অনেক সময় গ্যাস, মানসিক চাপ বা সাধারণ দুর্বলতা বলে ধরে নিই। কিন্তু কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলি গুরুতর হৃদরোগের

0: সংকেত হতে পারে। তাই এবারের বার্তা, লক্ষণকে চিনুন, অবহেলা করবেন না এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিন। এই দিনটি এত গুরুত্বপূর্ণ কারণ হৃদরোগ ও অন্যান্য হার্টের রোগের এখন বিশ্বের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে 2 কোটিরও বেশি মানুষ এই রোগের কারণে মারা যান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক ক্ষেত্রে এই ঝুঁকির কারণগুলো প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত ওজন। তাই হৃদরোগ প্রতিরোধের কাজ শুরু করতে হবে কিন্তু রোগ হবার আগেই। প্রথম যে বার্তাটা আমরা এবছর পাচ্ছি, সি দ্য সাইন্স, অর্থাৎ লক্ষণগুলিকে চিনুন। আমাদের জানতে হবে কোন লক্ষণকে গুরুত্ব দিতে হবে, যেমন বুকে চাপ বা অস্বস্তি, শ্বাসকষ্ট, হৃৎস্পন্দন অস্বাভাবিক মনে হওয়া, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, বিশেষ করে যদি হঠাৎ করে তীব্র বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট, ঘাম দেওয়া ইত্যাদি শুরু হয়, সেই ব্যথাটি যদি চোয়াল কিংবা বাঁ হাতে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু এটিকে গুরুত্বপূর্ণ বলে ধরে নিতে হবে। দ্বিতীয় বার্তা, প্রোটেক্ট ইওর হার্ট, অর্থাৎ নিজের হৃদয়কে সুরক্ষিত রাখুন। এর জন্য সবসময় বড় কোনো পরিবর্তন নয়, কখনো কখনো সামান্য একটু দিনে হাঁটা, সিঁড়ি ব্যবহার করা, অতিরিক্ত লবণ বা অস্বাস্থ্যকর খাবার কমানো, ধূমপান বন্ধ করা, ওজন বা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, এই ছোট ছোট অভ্যেসগুলিই কিন্তু বড় পার্থক্য গড়ে দিতে পারে। 2026 সালে ওয়ার্ল্ড হার্টের এই যে কিপ দ্য বিড উদ্যোগ, দৈনিক সক্রিয়তার ওপরে জোর দেওয়া হচ্ছে বারবার। সেপ্টেম্বর মাসে প্রতিদিন অন্তত 20 মিনিট শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা হাঁটার জন্য আহ্বান জানানো হয়েছে। তৃতীয় বার্তাটি হল ডিমান্ড অ্যাকশন, অর্থাৎ দাবি নেওয়ার ব্যবস্থা করতে হবে। হৃদরোগ শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি পরিবার, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থারও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তাই আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা দরকার যেখানে মানুষ সহজে হৃদরোগের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বল্প টাকায় চিকিৎসা পেতে পারে। এই সঙ্গে আমাদের সমাজে হৃদরোগ সম্পর্কে যা যা ভুল ধারণা আছে তা দূর করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। তাই আমরা আজ থেকে আমাদের হৃদরোগের, হৃদয়ের যত্ন নেব, ধূমপান থেকে দূরে থাকব, নিয়মিত শারীরিক অভ্যেস করব, হাঁটাচলা করব, আমাদের স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে, আমাদের রক্তচাপ, রক্তে শর্করা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলিকে কমাতে হবে। সবশেষে বলতে চাই, বিশ্ব হৃদরোগ দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি কিন্তু একটি সচেতনতার আন্দোলন। তাই 2026 সালের এই যে ডোন্ট মিস এ বিট, এই বার্তাটি একটি শক্তিশালী বার্তা হয়ে উঠুক। আমরা যেন হৃদয়ের কথা শুনি এবং হৃদয়ের সংকেত চিনতে শিখি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বিশ্ব হার্ট দিবস সম্পর্কে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সাতটায় যুববাণী থেকে দিশারি, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 7:45 কবি কণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, আজ দ্বিতীয় পর্ব, প্রযোজনা সেহনাজ আব্দুর রাউফ। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী তনুশ্রীদের কণ্ঠে লোকসঙ্গীত এবং তাঁর সাক্ষাৎকার, আজ দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ। 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, রামমোহন লাইব্রেরি সম্পর্কে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী, রাগ শুদ্ধ কল্যাণ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আত্মসুরের ছোঁয়া গানের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি তার গায়কের নিজস্ব মাধুর্য। তার বিস্ময়কর আবেগতাড়িত মায়াময় গায়নে মুগ্ধ হয়েছে একের পর এক প্রজন্মের শ্রোতা। কিছুদিন আগেই পেরিয়ে এলাম তার জন্মদিন। আসুন স্মৃতির পাতা উল্টে তার কণ্ঠের মায়ায় আবারও একবার ডুব দিই। আগামীকাল, মাফ করবেন, আজ হারানো দিনের গানে আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য, সঙ্গে কেয়া মুখোপাধ্যায়।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে দিশারি উপস্থাপনায় শ্বেতা হাজরা।

কি বন্ধুরা, কেমন আছো? আচ্ছা ভাবো তো, আজ থেকে প্রায় 2500 বছর আগে যখন পৃথিবীতে কম্পিউটার দূরের কথা, আজকের মতো কাগজ কলমে সহজে হিসেব করার ব্যবস্থাও ছিল না, তখন একজন মানুষ কবিতার ছন্দ নিয়ে বসে হিসেব করছেন। তিনি জানতে চাইছেন একটি ছন্দের মধ্যে ছোট আর বড় ধ্বনি কতভাবে সাজানো যেতে পারে, সেই সাজানোটাকে কিভাবে গুছিয়ে রাখা যায়, আর একটা নির্দিষ্ট ছন্দ যদি খুঁজতে হয় সেটাই বা কিভাবে খুঁজে বের করা যাবে। শুনতে অনেকটা কবিতার কথা মনে হলেও এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে আছে গণিতের এক আশ্চর্য জগৎ, আর সেই জগতের সঙ্গে জড়িয়ে আছেন আচার্য পিঙ্গল। তার আবিষ্কারের গল্প নিয়েই আজ আড্ডা দিতে চলে এসেছি আমি তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। আর হ্যাঁ, আজ তোমাদেরকে সেই আচার্য পিঙ্গলের অঙ্কের গল্প বলবো। কি মনে হচ্ছে অঙ্কের ক্লাস নিতে এসেছি? না না, একেবারেই না, আড্ডা বলেছি যখন আড্ডাই দেব তোমার সঙ্গে, সঙ্গে থাকবে গান। তো পিঙ্গল ছিলেন প্রাক

প্রাচীন ভারতের একজন কবি ও ছন্দ শাস্ত্রবিদ। কি শুনতে একটু গুরুগম্ভীর লাগছে তাই না? আস্তে আস্তে বুঝতে পারবে যে মোটেই এটা কোনো গম্ভীর বিষয় নয়, বরং খুব সহজ আর সুন্দর একটা মিষ্টি মধুর ব্যাপার। আর এই যে মিষ্টি মধুর ব্যাপারটা, সেটাকেই কিন্তু আবিষ্কার করেছিলেন বা বলা চলে এগিয়ে নিয়ে গেছিলেন আচার্য পিঙ্গল। পিঙ্গল ছিলেন প্রাচীন ভারতের একজন কবি ও ছন্দশাস্ত্রবিদ, যেটা তোমাকে প্রথমেই বললাম। সাধারণত তাকে খ্রিস্টপূর্ব তৃতীয় বা দ্বিতীয় শতাব্দীর মানুষ বলেই মনে করা হয় এবং তার সময়টাকেই কিন্তু মৌর্য বা মৌর্য পরবর্তী যুগের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একটা সময় কাজ করেছিলেন যখন ভারতের জ্ঞান চর্চার বিভিন্ন শাখা ধীরে ধীরে আরও সুসংগঠিত হয়ে উঠছিল। পিঙ্গলের ব্যক্তিগত জীবন সম্বন্ধে অতটা খুব বেশি নির্ভরযোগ্য তথ্য আমাদের হাতে নেই। তার পরিচয় মূলত তার কাজের মধ্যে দিয়ে। কিছু কিছু মানুষ থাকেন না যাদের ওই বাবা মার নাম, ডাকনাম ওসব কিছুই জানা যায় না, কিন্তু তারা এমন স্মৃতিময় কাজ করে যান যে সেই কাজের মধ্যে দিয়েই তারা বেঁচে থাকেন। আর এই কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে তার বিখ্যাত গ্রন্থের নাম ছন্দশাস্ত্র, যাকে পিঙ্গল সূত্রও বলা হয়। সংস্কৃত ছন্দ নিয়ে এটা কিন্তু প্রাচীনতম পরিচিত গ্রন্থগুলোর মধ্যে একটা। গ্রন্থটা 8টা অধ্যায়ে ভাগ করা এবং পুরো বইটা লেখা হয়েছে ছোট্ট ছোট্ট সূত্রের আকারে। ফলে শুধু মূল সূত্র পড়লেই তুমি যে সব বুঝতে পারবে তা তো নয়, কিন্তু পরে তাকে এই কাজের কিন্তু ব্যাখ্যা দিতে হয়েছে। 10ম শতাব্দীতে হলায়ুধ এই গ্রন্থের উপর একটা গুরুত্বপূর্ণ ভাষ্য বা ব্যাখ্যা লিখেন, যেটা থেকে সহজে আরও বোঝা যায়। পিঙ্গলের কাজের অনেক গাণিতিক দিক আমরা আজ যেভাবে বুঝি, তার পিছনে কিন্তু হলায়ুধের ব্যাখ্যারও বেশ একটা বড় ভূমিকা আছে। হলায়ুধ সম্বন্ধে না হয় তোমাদেরকে অন্য একটা দিন বলবো, কিন্তু হ্যাঁ, এবার আবার ফিরে আসি পিঙ্গলে, যার জন্য পিঙ্গল আজও এতটা আলোচিত। সেইটা হলো ছন্দ। আমরা যখন কবিতা বলি তখন শব্দগুলো শুধু অর্থ বহন করে তা নয়, কিন্তু তাদের উচ্চারণেরও একটা গতি থাকে, তাই না? কোনো ধ্বনি তুলনায় ছোট সময়ে উচ্চারিত হচ্ছে, আবার কখনো কোনো ধ্বনি একটু বেশি সময় নিচ্ছে। সংস্কৃত ছন্দে এই দুটো ধরনের ধ্বনিকে বলা হয় বোঝানোর জন্য লঘু এবং গুরু। সহজ ভাষায় বললে লঘু হলো হালকা বা কম সময়ের, আর গুরু হলো দীর্ঘ বা ভারী সময়ের। এখন ধরো তোমার সামনে একটা ছোট ছন্দ আছে, সেখানে প্রতিটা জায়গায় হয় লঘু থাকবে নয় গুরু, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তোমার সামনে দুটো চান্স থাকবে। একটা হলো সম্ভাবনা, মানে কোথাও কম বলার, আবার কোথাও একটু বেশি সময় বলার। আবার দুটো যদি জায়গা থাকে তাহলে তো বুঝতে পারছো চান্স থাকবে চার রকমভাবে বলার, 3টে হলে 8, 4টে হলে 16 রকম। মানে প্রত্যেকটা নতুন জায়গা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদের সম্ভাবনাগুলো, মানে কত রকম কত ছন্দে বলতে পারি, সেগুলো কিন্তু দ্বিগুণ হতে থাকে। এখন এই সব শুনে তোমার তো নিশ্চয়ই একটুখানি ঘেঁটে গেছে। এইবার তুমি নিশ্চয়ই ভাবছো যে এতগুলো চান্স, তাহলে এগুলোকে সাজাবো কিভাবে? সেটাও বলে দিচ্ছি বন্ধু, পিঙ্গলের ছন্দশাস্ত্রে তার একটা কিন্তু পদ্ধতি আছে, যার নাম প্রস্তার। খুব সহজ করে বললে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ছন্দে লঘু আর গুরু যত রকমভাবে বসতে পারে সেই সব রূপগুলোকে মেনে সাজিয়ে নেওয়াই হলো প্রস্তার। আর আজকের এই কাজটা কিন্তু তোমাকে এত খেটে করতে হবে না, তার কারণ কি বলতো, তোমার কাছে তো কম্পিউটার আছে এখন। কিন্তু একবার জাস্ট ভাবো, পিঙ্গলের সময় তো আর কম্পিউটার ছিল না, তাই তাকে অমন একটা নিয়ম বা বই তৈরি করতেই হয়েছিল যাতে অল্প কিছু ধাপ অনুসরণ করেই অনেকগুলো সম্ভাবনা বের করা যায়। আর এখানেই আসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম, অর্থাৎ পুনরাবৃত্ত নিয়মের কথা বলছি। অর্থাৎ আগের ধাপের ফলকে কাজে লাগিয়ে পরের ধাপের হিসেব করা। আজকের অঙ্ক করতে গেলে আমরা একটা রিকার্সিভ বা পুনরাবৃত্ত পদ্ধতি বলতে পারি এটাকে। পিঙ্গলের ছন্দের মধ্যে এই

হিসেবগুলোর ক্ষেত্রেই এই ধরনের চিন্তার প্রাচীন উদাহরণ দেখা যায়। মানে তিনিই বলা যায় এক প্রকার যে এইসব নিয়ে এত ঘেঁটে দেখেছিলেন। আর এই জায়গা থেকে পিঙ্গলের সঙ্গে কিন্তু সরাসরি বাইনারি রাশিমালার সম্পর্কের কথা আসে। আজ বাইনারি শব্দটা শুনলেই আমাদের শূন্য আর একের কথা মনে পড়ে, তাই না? কম্পিউটারের জগতে এই দুটো সংখ্যার গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু পিঙ্গল শূন্য আর এক লিখে কিন্তু ছন্দ গুনছিলেন না, তার কাছে ছিল লঘু আর গুরু দুটো আলাদা আলাদা ব্যবস্থা। আর তাই তো পিঙ্গলের পদ্ধতিতে আধুনিক শূন্য এক এই বাইনারি পদ্ধতির সঙ্গে পুরোপুরি এক করে দেখাও ঠিক নয়, কিন্তু দুটো সম্ভাবনাকে ব্যবহার করে ধারাবাহিক বিন্যাস তৈরি করার যে চিন্তা তার কাজের মধ্যে দেখা যায়, তার সঙ্গে কিন্তু গণনার এই যে একটা পরিষ্কার কাঠামোগত মিল রয়েছে। এই কারণেই পিঙ্গলের ছন্দশাস্ত্রকে বাইনারি ধারণার প্রাচীনতম উদাহরণগুলোর মধ্যে একটা ধরা হয়। আচ্ছা, তোমাদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে আজ বোধহয় তোমাদের অল্প অল্প গল্প কথার আসরে আমি অঙ্কের ক্লাস নিতে চলে এসেছি? না বন্ধু, একেবারেই না, এসেছি তো তোমাদের মজার মজার ছন্দের কথা বলতে। আর তাই এই এত সুন্দর ছন্দ আনন্দ করতে করতে যদি একটা সুন্দর গান না হয় তাহলে কি মানায়? আজ তোমাদের জন্য আমাদের অল্প অল্প গল্প কথার আসরে রইল প্রথম গানটা শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এই ছন্দ এই আনন্দ।

আচ্ছা, এবার বরং তাহলে কান যখন শুনেই নিলাম আমাদের এই যে আলোচনাটা হচ্ছিল, একটু বেশ মজার করে বলি, পিঙ্গলের কাজের মধ্যে শূন্য বা শূন্যস্থানের ধারণার কথাও কিন্তু আলোচনা করা হয়েছে। তার ব্যবস্থায় শূন্য একটি চিহ্ন বা অবস্থান বোঝানোর কাজে যে শুধু ব্যবহার করেছিল বলে বেশ কিছু গবেষণাতেই উল্লেখ আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা ডিফারেন্স মনে রাখা দরকার। আজ আমরা শূন্যকে একটা পূর্ণাঙ্গ সংখ্যা হিসেবে ব্যবহার করি ঠিকই, কিন্তু পিঙ্গলের প্রসঙ্গে সেই ব্যবহারকে সরাসরি আধুনিক শূন্যের ধারণার সঙ্গে এক করে দেখা কিন্তু একদমই ঠিক হবে না। তার কাজের ক্ষেত্রে এটা মূলত বিন্যাস ও গণনার প্রয়োজনের সঙ্গে যুক্ত। এবার আসি বিন্যাস ও সমাবেশের কথায়। নামটা শুনে তোমাদের বেশ কঠিন মনে হচ্ছে, জানি জানি, কিন্তু প্রশ্নটা খুব সহজ। কতভাবে? ধরো তোমার কাছে তিনটে আলাদা আলাদা জিনিস আছে। এবার মনে করো ওই ছোটবেলায় পাজল খেলার মতো, এগুলোকে কতভাবে সাজাতে পারবে? আবার ধরো পাঁচটা জিনিসের মধ্যে থেকে দুটো বেছে নিতে হবে, এবার তুমি কোন দুটো বেছে নেবে আর কী লজিকে বেছে নেবে? এই ধরনের প্রশ্নই বিন্যাস আর সমাবেশের যে অঙ্কগুলো সেগুলোর কিন্তু মূল কথা। পিঙ্গলের যে ছন্দ সেখানেও একই প্রশ্ন ছিল, নির্দিষ্ট সংখ্যক জায়গায় কতগুলো ওই গুরু ছন্দ থাকবে আর কতগুলো লৌহ ছন্দ থাকবে, সেইগুলো কোন কোন জায়গায় বসতে পারে, আর এই হিসেবগুলো করতে গিয়ে আসলে বিন্যাস আর সমাবেশ কিভাবে করতে হবে এগুলোই ছিল মেন কথা আর কি। তো ধরো চারটে জায়গা আছে, তার মধ্যে মাত্র একটা জায়গায় ওই গুরু ছন্দ থাকবে, মানে বড় করে বলতে হবে, সেই গুরু ছন্দ প্রথমে থাকতে পারে, দ্বিতীয়তে থাকতে পারে, আবার তৃতীয়তেও থাকতে পারে, আবার চতুর্থতেও থাকতে পারে। এবার ব্যাপার হচ্ছে চারটে আলাদা আলাদা সম্ভাবনা। তো যদি দুটো তুমি গুরু ছন্দ রাখতে চাও তখন কিন্তু আবার সম্ভাবনা আরও বাড়বে, মানে কোথায় কোথায় রাখবে, ফার্স্টে না থার্ডে না ফোর্থে না সেকেন্ডে, এই ব্যাপারগুলো। তো এই যে ছন্দের হিসাব, সেইগুলোকে কিন্তু কতভাবে সাজানো যায় প্রশ্নটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছিলেন আচার্য পিঙ্গল, আর এখান থেকেই তার কাজ গণিতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুঝলে কি না? এইবার তোমাদেরকে একটা নতুন কথা বলবো, একটা নতুন শব্দ, কি বলো তো? মাত্রা মেরু। এই নামটার সঙ্গেও কিন্তু একটা বিশেষ সংখ্যার ধারার সম্পর্ক রয়েছে। পিঙ্গলের ছন্দের আলোচনার মাত্রার হিসেব করতে গিয়ে যে সংখ্যা ধারা দেখা যায় তার সঙ্গে আজকের পরিচিত ফিবোনাচি সংখ্যার বেশ কিন্তু মিল রয়েছে। তো এই যে পিঙ্গলের যে ছন্দ, সেই ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে এলো বলছি। ধরো তোমাকে একটা নির্দিষ্ট মোট মাত্রার ছন্দ বানাতে হবে, সেখানে ছোট মাত্রার অংশ একভাবে বড় মাত্রার অংশ আরেকভাবে যোগ হচ্ছে। এবার আগের যে ছোট ছোট হিসেবগুলো থেকেই পরের বড় হিসেব তৈরি হচ্ছে, সেখান থেকে একটা ধারা আমরা পাচ্ছি, যেমন এক এক দুই তিন পাঁচ আট এইভাবে এগোতে পারে। আবার এই ধারাটাকে পরবর্তী ভারতীয় ছন্দশাস্ত্রের আলোচনায় মাত্রা মেরু নাম দিয়ে ব্যবহার করা হয়, সেই নামেই তাকে দেখা গেছে। এইখানে কিন্তু একটা ঐতিহাসিক কথা আছে। আজকে আমরা এই সংখ্যাগুলোকে ফিবোনাচি সংখ্যা বলি ঠিকই, কারণ ইউরোপীয় গণিতের ইতিহাসে লিওনার্দো অফ পিসা অর্থাৎ ফিবোনাচির নামের সঙ্গে এগুলো জড়িয়ে গেছে তাই। কিন্তু এই ধরনের সংখ্যা ধারা ভারতে তার বহু আগে থেকেই কিন্তু ছন্দের সমস্যার সঙ্গে যুক্ত ছিল, আর আচার্য পিঙ্গলের কাজ সেই ধারার প্রাথমিক উৎসগুলোর একটা। আচ্ছা, এর পরে কিন্তু আমরা বিরহাঙ্ক আর হিমচন্দ্রের মতন ভারতীয় ছন্দশাস্ত্রবিদদের কাজেও এই ধারাটাকে বেশি স্পষ্টভাবে দেখতে পাই। আচ্ছা, এবার বরং বলি তোমাদেরকে মেরুপ্রস্থের কথা। এ বিষয়টার সঙ্গেও কিন্তু যুক্ত আছেন হলায়ুধ। পিঙ্গলের ছন্দশাস্ত্রের উপর তার দশম শতাব্দীর ভাষ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই ব্যাখ্যায় তিনি একটি বিশেষ সংখ্যার বিন্যাস দেখিয়েছিলেন। আর এই বিন্যাসটাকেই বলা হয় মেরু প্রস্তর। এবার এটাকে একটু সহজ করে বলি, উপরে একটা সংখ্যা, তার নিচে দুটো, তার নিচে তিনটে, তার নিচে চারটে। কল্পনা করে দেখো, অনেকটা সিঁড়ির মতন দেখতে লাগবে, এভাবে সারিগুলোও বাড়তে থাকবে। দুই প্রান্তে সাধারণত এক থাকে, আর মাঝখানের সংখ্যাগুলো তৈরি হয় উপরের সারির পাশের দুটি সংখ্যাকে যোগ করে। এবার এই সংখ্যাগুলো দেখলে হয়তো তোমার কাছে কিছু নতুন সংখ্যা মনে হবে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কতভাবে কত কিছু বেছে নেওয়া যায়, কত কিছু সাজানো যায়, এবং দ্বিপদী রাশির বিস্তারের মতো গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ গাণিতিক নিয়মগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা জানতে পারি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এই কাঠামোটাকে চেনার জন্য একটা বিশেষ নাম আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে প্যাসকালের ত্রিভুজ। এই নামটাতেই বেশি প্রচলিত, এখন অনেকেই হয়তো চিনতে পারছো। কিন্তু হলায়ুধের যে মেরুপ্রস্তরের সঙ্গে কাঠামোগত মিল রয়েছে ঠিকই, কিন্তু এখানেও বলা ভালো, পাস্কালের নিয়মের সঙ্গে পরিচিত হওয়ার বহু আগে ভারতীয় গণিতের এই ধরনের বিন্যাস দেখা যায়। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই আবার মনে হচ্ছে যে এইসব শুনতে শুনতে অঙ্কটা কি একটু একটু সহজ হচ্ছে, নাকি এখনো সেই চন্দ্রবিন্দুর ওই গানটার মতো মনে হচ্ছে অঙ্ক কি কঠিন? যদি মনে হয়ে থাকে তাহলে তোমার জন্য রইল সেই গানটা, চন্দ্রবিন্দুর অঙ্ক কি কঠিন।

তাহলে বুঝলে কি অঙ্ক কতটা কঠিন হলো নাকি সহজ, কি বলো তোমরা? তোমরা যতটা অঙ্ককে কঠিন ভাবছো, আচার্য পিঙ্গল কিন্তু ততটাই সহজ করে দিয়ে গেছেন। আর এই যে এখন এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, এগুলো কিন্তু তোমরা যারা এইচএসে মানে পড়েছো অঙ্ক বা পড়ছো, তারা কিন্তু বেশ পরিচিত এটার সঙ্গে। কিন্তু প্রাচীন ছন্দের সমস্যা থেকে এমন একটা সংখ্যার কাঠামো বেরিয়ে আসা সত্যিই কিন্তু সারপ্রাইজিং। পিঙ্গলের কাজের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো নষ্ট এবং উদ্দিষ্টের মতো পদ্ধতি। প্রস্তাব দিয়ে যখন সব সম্ভাব্য ছন্দের তালিকা তৈরি হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এই তালিকার মধ্যে যদি একটা নির্দিষ্ট ছন্দ দেওয়া হয় সেটা কত নাম্বারে আছে, আর যদি একটা নাম্বার দেওয়া হয় তাহলে সেই নাম্বারের ছন্দটা কি? এই দুই ধরনের সমস্যার জন্য পিঙ্গলের ছন্দশাস্ত্রে বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা রয়েছে। সহজ ভাষায় বললে, একদিকে নির্দিষ্ট ছন্দের অবস্থান খুঁজে বের করা, আর অন্যদিকে নির্দিষ্ট অবস্থানের ছন্দ বের করা। আধুনিক ভাষায় এগুলোকে আমরা তালিকা থেকে অবস্থান খুঁজে বের করার সঙ্গে তুলনা করতেই পারি। এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করো, পিঙ্গল শুধু বলছেন না যে এই ছন্দগুলো আছে, তিনি বলছেন এগুলোকে কিভাবে গুছিয়ে রাখা যায়, কিভাবে গণনা করা যায় এবং কিভাবে একটি নির্দিষ্ট ছন্দকে খুঁজে বের করা যায়। অর্থাৎ তার কাজের মধ্যে একটা ধাপে ধাপে এগিয়ে চলার পদ্ধতি রয়েছে। ওই ধরো অনেকটা যদি বলি সেই ভাঙা অঙ্কের মতনই, আর এই কারণে পিঙ্গলের কাজকে শুধু কবিতার ছন্দের বই বলে থামিয়ে দিলে কিন্তু তার গুরুত্বের একটা বড় অংশ বাদ পড়ে যায়। তার ছন্দশাস্ত্রে ভাষা আছে, কবিতা আছে, ছন্দ আছে, তার সঙ্গে আছে সংখ্যা, নিয়ম আর সম্ভাবনা এবং হিসেব। এখন একটু ভেবে দেখো, একটা কবিতা তৈরি করার সময় হয়তো কবি ভাবছেন যে এই যে ছন্দ এগুলোকে আমরা বিন্যাস করব কোথায়, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে কিন্তু অঙ্ক এসে পড়েছে কবিতার মধ্যে। আর মৌর্য বা মৌর্য পরবর্তী সময়ের সেই যে প্রাচীন জ্ঞানচর্চার জগতে বসে পিঙ্গল যে প্রশ্ন করেছিলেন, তার অনেকটাই কিন্তু আজও আমাদের গণিতের সঙ্গে জড়িয়ে আছে। একটা জিনিস কতভাবে সাজানো যায়, সম্ভাবনাগুলোকে কীভাবে গোনা যায়, একটা নির্দিষ্ট বিন্যাস কীভাবে খুঁজে পাওয়া যায়, আর দুটো ধরনের উপাদান দিয়ে কীভাবে অসংখ্য রূপ তৈরি করা যায়, এই প্রশ্নগুলো আজকের দিনে কম্পিউটার, তথ্য প্রযুক্তি এবং গণিতের নানা ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তাই পিঙ্গলের গল্প শুধু অতীতের গল্প নয়, এটা মানুষের চিন্তা করার ক্ষমতার গল্প। একটা কবিতার ছন্দকে ভালো করে বুঝতে গিয়ে একজন মানুষ সংখ্যার জগতের দিকে তাকিয়েছিলেন, আর সেই দৃষ্টির মধ্যেই আজ আমরা বহু শতাব্দী পরে গণিতের কিছু পরিচিত ধারণার সঙ্গে যোগ খুঁজে পাই। বন্ধুরা, পরের বার যখন কোনো কবিতা শুনবে, তখন হয়তো শুধু তার অর্থ বা সৌন্দর্যটাই দেখবে না, শুনবে না, একবার তার ছন্দের দিকেও কান দিও। কোন শব্দ কতটা সময় নিচ্ছে, কিভাবে ছোট আর বড় উচ্চারণ পাশাপাশি বসছে, কিভাবে পুরো কবিতার একটা তাল তৈরি হচ্ছে, সেটাও খেয়াল রেখো। কিন্তু হয়তো তখন বুঝবে কবিতা শুধুমাত্র অনুভূতির ভাষা নয়, তার ভিতরেও থাকতে পারে নিয়ম, বিন্যাস আর হিসেব। আর সেই হিসেবের গল্প আমাদের আজ থেকে বহু শতাব্দী পিছিয়ে নিয়ে যায় মৌর্য বা মৌর্য পরবর্তী ভারতের এক পণ্ডিতের কাছে। নাম তার আচার্য পিঙ্গল। তার হাতে ছিল কবিতার ছন্দ, আর সেই ছন্দের ভিতর দিয়েই তিনি আমাদের সামনে খুলে দিয়েছিলেন সংখ্যা ও বিন্যাসের আশ্চর্য এক জগৎ। আর সেই জগতের গল্প নিয়েই তোমার সঙ্গে আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় ছিলাম তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। আজ সময় ঘড়ির কাঁটা বলছে আমার

জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনা সহ মোট 10টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগেই প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি জানান। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতন

0: বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেভিসির আজ দ্বিতীয় বৈঠক করেছে। নতুন দিল্লি পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ অংশীদারীদের মতামত শুনেছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। সভাপতিত্ব করছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010-এর সংশোধনী আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা যাতে 48 ঘণ্টার মধ্যে মূল্য পেয়ে যান সে বিষয়ে সব রকম ব্যবস্থা সরকার নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় কৃষকদের উৎপাদিত ফল, সবজি এবং খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর ফলে ভবিষ্যতে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারবেন বলে শ্রী চৌহান জানিয়েছেন।
1: কিষানকে ঠিক দাম মিল যায় হম সব কি জিম্মেদারি হ্যায়। और इसमें दोनों व्यवस्था, एक एमएसपी और एक विदाउट एमएसपी, हम बाजार से कैसे जोड़ दे किसानों। ये तय किया तुअर मसूर उड़द 100% खरीदेगी सरकार, लेकिन खरीदने की तैयारी चाहे वो खरीफ के लिए हो चाहे रबी के लिए हो, ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
0: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16 অক্টোবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই 7ম, 8ম ও 9ম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশের জাতীয় সড়কের নেটওয়ার্ক 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কিভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং সেই খবর কোন একটি স্থান সম্পর্কে মানুষের ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2024-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ।

0: কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরেই চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থই রক্ষিত হবে।
1: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদে সম্মুখীন হয়ে চলেছে। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত মত বিনিময় করেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগীর চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। 29শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ 2য় বৈঠক করেছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন 7:50।
2: আকাশবাণী মৈত্রী, এখন কবি কণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। শুনবেন 2য় পর্ব, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। কবি কণ্ঠে

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: আজ হঠাৎই বিকেলে বাক্স খুলে দেখি বাবার একটা জামা, আকাশের নীল অনেকটাই মেঘে খেয়ে নিয়েছে। বোতাম সাতটার কথা আজ আর কেউ বুঝতে পারল না। কলার শোভা পাওয়ার মতো কোনো রোদ্দুরের গলা নেই। বাবা বলেছিল, রেখে দে, পরে পরবি। 30 বছর পরে জামাটা এখনো কত বড়। কবিতার নাম বাবার জামা, আর যে কবির কবিতা পড়লাম তিনি হরিৎ বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠের এই আসরে, আর একই সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের অতিথি কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়কে।

0: নমস্কার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা জানেনই গত পর্বে আমরা অনেক গল্প আর অনেক কবিতার মধ্যেই ছিলাম বটে, হরিতবাবুর কবিতা যাপনের কথা শুনছিলাম, কিন্তু ওই শুনতে শুনতে ঘড়ির কাঁটার চোখ রাঙানিতে থামতে হয়েছিল, তাই আজ সেখান থেকে শুরু করা যাক। হরিতবাবু, এই যে আপনি এমন এক মানুষ যিনি কিনা শহরের কোলাহল, যিনি কিনা মানুষের সাহচর্য সব কিছুর মধ্যে থাকতে থাকতেও কোথাও যেন একটা মুক্তি খোঁজেন, কোথাও একটা পালিয়ে বেড়ান, সেই একলা যাপন যেটা আপনি গত পর্বেই বলছিলেন ছোট্টবেলায় আপনার শুরু হয়েছিল, কোনো এক দুপুরবেলায় মায়ের কাছ থেকে উঠে গিয়ে একলা গাছের তলায় বসে থাকা, সামনে মাঠ ক্ষেত, পরবর্তীতে এই একলা যাপন আপনার কাছে কিভাবে এসেছে, এখনো চলে সেই যাপন?
0: ভীষণভাবেই আমার গতিপথটা যদি আমি বলি, একটা কোলাহল হচ্ছে, যেমন আমি কোনোদিন মনে করতে পারি না যে কোনো মেলায়, এই যে দুর্গোৎসব আমাদের চুঁচুড়া থেকে একটু দূরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, আমি কোনোদিন সেখানে যাই না, কোলাহল সহ্যই করতে পারি না, কোলাহল থেকে বেরিয়ে আসা, কোলাহলের উল্টো দিকে যাত্রা আমার, এটা যদি বলা যায় আমার জীবন ক্ষেত্রে সেটা বলা উচিত। আর নির্জনতা আমার মানে ভীষণ প্রিয়, এটা আমার একটা রোগের মতো যদি বলা যায়, ইতিবাচক রোগ যদি বলা যায় সেটা নির্জনতা। আমার যে ছাত্রমণ্ডলী সেই চার কাজে যখন গল্প করি, জানিস একটা জায়গায় অসাধারণ জায়গায় গেছিলাম, ছাত্ররা বলা বলি করে যে জিজ্ঞেস করে দেখ স্যারকে, নিশ্চয় এক্ষুনি বলবে চারপাশে কেউ কোথাও নেই ফাঁকা, ওইটাই স্যারের ভালো জায়গা। তারপর আমি যেই বললাম যে হ্যাঁ এরকমই চারপাশে ফাঁকা কত স্পেস, তখন ছাত্ররা বললো দেখেছিস, আমি বললাম। এইভাবেই আমাকে সবাই চিনে ফেলেছে যে নির্জনতা আমার কাছে খুবই খুবই প্রিয়, মানে নির্জনতা থাকলে আমার আর কিছু লাগে না, নিজের মধ্যেই কথা বলে ঘন্টার পর ঘন্টা আমার কেটে যায়।
1: আর এই নির্জনতাকে তো আমরা সবসময় খুঁজে পাই না, এই যেমন চুঁচুড়ার মতন একটা শহর, সেখানে নির্জনতা খুঁজে পাওয়া সে বড় সহজ কাজ নয়, কিন্তু আপনি কোথায় পান খুঁজে সেই নির্জনকে?
0: নির্জনতা আমার কাছে, এ প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই জানেন যে আমার একটা নেশা আছে স্টেশনে বসা। সেই স্টেশন বসা মানে এটা শুরু হয়েছিল আমার দনেখালির বাড়ি থেকেই, কোনো একটা দিন বাড়িতে খুব মন খারাপ করছিল, বাড়িতে কেউ বকেছিল, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তখন কোনো রেল স্টেশন আমার কাছে একটা অন্যরকম পৃথিবীর হদিশ দেয়, সাইকেল চালাতে চালাতে হঠাৎ দেখি একটা স্টেশন, সেটা আমাদের কাছাকাছি শিবাইচন্ডী স্টেশন, কিন্তু সেখানে গিয়ে সাইকেলটাকে এক জায়গায় রেখে আমি সেই স্টেশনে গিয়ে বসি। এবং এই যে নির্জনতা কতখানি বন্ধু হতে পারে, আমার যে এত মন খারাপ ছিল, এত দুঃখ ছিল, যন্ত্রণা ছিল একটু আগে, আমি ওই ঘন্টা দুই তিন বসে আমার মনে হলো যে সেই ক্ষতের উপরে আমার যেন একটা কেউ প্রলেপ দিয়ে দিয়েছে, সেই যন্ত্রণার উপরে যে একটা প্রলেপ দিয়েছে, সেই যে আমার স্টেশনকে ভালোবেসে ফেলা। আমি যখন চুঁচুড়োয় 90-91 সালে চলে আসি, সেই স্টেশনে যাওয়াটা আমার একদম রোজকার অভ্যাস হয়ে গেল। এই যে রোজকার অভ্যাস হওয়াটা, সেটা ধরুন তখন আমি শিক্ষকতা করছি একটা বিশেষ সকালবেলার সময়টা, তারপরে 12টার পর থেকে আমি স্টেশনে চলে যেতাম, এইরকম জায়গা থেকে যাওয়া।
1: কিন্তু চুঁচুড়া বা তৎসংলগ্ন চন্দননগর মানকুণ্ডুর স্টেশন রীতিমতো গমগমে হয়, সেখানে কি আপনি আপনার যাকে কাম্য সেই নির্জনতা তাকে কি খুঁজে পান?
0: না, একদমই না, আমি ডাউনের দিকে যেতাম না, আপের দিকে যেতাম,
1: মানে বর্ধমানের দিকে,
0: বর্ধমানের দিকে, কারণ সবাই জানে যে ব্যান্ডেলটা পেরোলি আদি সপ্তগ্রাম থেকেই শুরু হয়ে যায় নির্জনতা আমার,
1: মানে হরিতবাবুর জন্য হরিত ক্ষেত্র, তখন
0: হরিত ক্ষেত্র একদম দুহাত বাড়িয়ে থাকে, যেই আমরা ব্যান্ডেল স্টেশনটা পেরোলাম তারপরে আদি সপ্তগ্রাম, আমার সবচেয়ে মেন লাইনের প্রিয় স্টেশন হচ্ছে তালান্ডু, এইখানে আমি দীর্ঘ সময় বসি। আর জীবনযাপনের ক্ষেত্রে 36 বছর আমার স্টেশনের সঙ্গে সম্পর্ক, আমাকে যখন রাস্তায় কেউ দেখা হয়, আমি যখন যাই, কেউ যখন জিজ্ঞেস করে যে হরিদা কোথায় চললে, আমি অফিস যাচ্ছি, সবাই জানে যে আমি অফিস যাওয়া মানে আমার ওইখানে। এই যে ছোটবেলা থেকে আমার জেনে এসেছি যে আমরা যে শ্মশানে শান্তি, আসলে আমি এটা মানতাম না, আমার এটা ভালো লাগতো না, আমার মনে হতো যে প্রকৃত শান্তি জীবন দর্পণ, জীবন দর্শন যদি দেখতে হয় স্টেশনের থেকে বড় কেউ নেই। আপনি খেয়াল করে দেখবেন স্টেশনে একদম ফাঁকা শূন্য, তারপরে অ্যানাউন্সমেন্ট হলো লোকজন আসছে। জীবনের ক্ষেত্রে ভাবুন, আপনার প্রচুর একটা মধ্যবয়সে জীবন, যখন আপনি যৌবন বা যৌবনগত সেই সময় দেখুন প্রচুর মানুষজন, তারপরে যেই আপনি বৃদ্ধ হচ্ছেন আস্তে আস্তে আপনি বয়সের দিক থেকে ভার হয়ে যাচ্ছেন,

0: তখন কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। স্টেশনের কথাটা কল্পনা করুন, স্টেশনের কথাটা কল্পনা করুন, মানুষ যখন একটা সময় পর্যন্ত স্টেশনে গম গমে ভিড়, তারপরে যেই ট্রেন চলে গেল আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ নেমে গেল, তখন শূন্য হয়ে গেল স্টেশন। এটা জীবনে এর থেকে বড় আর কিছু নেই। যদি বলেন যে স্টেশনটাকে আমি কেন বাঁচলাম, তার কারণ হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় বসে থাকবো, এটা তো আজকের সময়ে আমি যদি কোলাহলপূর্ণ কোনো স্টেশনে, আমার প্রচুর ছাত্রছাত্রী, আমাকে কৈফিয়ত দিতে দিতেই পাগল হয়ে যেতে হবে। আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে আমাকে কেউ চেনে না, সেই অর্থে সেই সময় 90-91 সালের কথা বলছি। এবং শুধু তাই নয়, স্টেশন আমার সবচেয়ে বড় বন্ধু কেন হলো, সে আমার সমস্ত অপ্রাপ্তিগুলোকে ভরিয়ে দিল। আর আমার সৃষ্টির 80% লেখা কিন্তু স্টেশনে বসে লেখা। আমি ঘরে খুব কম লেখাই লিখেছি, আমার স্টেশনে বসেই লেখা। এবং এখনও পর্যন্ত আমি স্টেশনে ঘোরাঘুরি করি, এখনও পর্যন্ত স্টেশনে বসে থাকি। অনেকে যদি কোনোদিন দেখেন যে স্টেশনে কেউ একজন বসে আছে, কাছে গেলে দেখবেন আমি বসে আছি। এইরকম একটা স্টেশন আমার এতটাই কাছের বন্ধু হয়ে গেল আর কি। আরও একটা বিষয় যে স্টেশন আমায় কখনো জিজ্ঞেস করেনি যে তুই এখানে বসে আছিস কেন। এই যে পিতা মাতার মতো সে আমাকে কাছে ডাকতো, কোলে বসতে দিত, এবং আমার লেখার জন্যে যতটুকু নির্জনতা প্রয়োজন, লেখার জন্যে যে পরিবেশটুকু প্রয়োজন, স্টেশন আমাকে দুহাত ভরে দিয়েছে। তাই স্টেশনের কাছে যদি আমি কার কাছে যদি জীবনে ঋণী বলি, তাহলে পিতামাতার পর সবচেয়ে বড় ঋণী স্টেশনের কাছে।
1: বাহ, সত্যি কবিতার মতোই লাগছে শুনতে, যে একজন মানুষ সে ঋণী কার কাছে, একটা অচেনা অজানা স্টেশন, আমরা তেমনভাবে কেউ খুব একটা নামও জানি না যার, সেই এলাকার মানুষ ছাড়া একটা স্টেশন তার কাছে ঋণী। আসি আপনার কবিতায়, এমন কোন স্টেশনকে নিয়ে লেখা কবিতা আছে নাকি আপনার?
0: স্টেশনকে নিয়ে আমি একটু পড়ে শোনাচ্ছি, স্টেশনের নিয়ে।
1: বেশ বেশ।
0: কবিতার নাম অপেক্ষার রং লাল। ঠোঁটে ঠোঁট রেখে যে সন্ধে এলো, আমি তার দুয়ার খুলে বসে থাকি। ছাই রঙের আকাশ বলে গল্পের একঘেয়ে সুর, হাওয়ায় অস্থির পাতার মতো দুলতে থাকে পা। সাত সকালে বড় বিশ্বাসে ডাক পেয়েছিল যারা, তারা অনেকেই চাঁদোয়ার নিচ থেকে সরে গেছে। আকাশের ক্যানভাসে যা কিছু সাজানো, তারা সবাই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়। সময় হলেই গাছতলা থেকে সরে যাবে শুকনো পাতা, কানে আসবে কুচি পাতাদের গান। খোলা দুয়ারে সাজানো আলপনার গল্প শুরু হলেই কোথা থেকে উড়ে আসা পাখি বলে যাবে অপেক্ষার রং লাল।
1: বাহ বাহ। শ্রোতা বন্ধুরা, যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি, আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুষ্ঠান কবি কণ্ঠে। আর এই অনুষ্ঠানে আজ আমাদের অতিথি বিশিষ্ট কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়। হরিতবাবু, এই যে আপনার একলা যাপন, আপনার নির্জনতা, কিন্তু সেই সব জায়গায় পৌঁছে গেলে কবিতা আসে, এলো, এরপর কবিতাকেও তো পৌঁছে দিতে হয় পাঠকের কাছে। তার জন্যে আপনার প্রয়াস বা সেই সময়টা, সেই কর্মকাণ্ড, সেসব যদি একটু শুনি ভালো লাগবে।
0: কবিতা আমি একটা সময়ে মুদ্রিত সংখ্যাতেই লিখতাম, লিটল ম্যাগাজিনে। এটা খুব আমার অহংকারের জায়গা, গর্বের জায়গা। আমি মূলত লিটল ম্যাগাজিনের লেখক, লিটল ম্যাগাজিনেই লিখি। একটা সময়ে, তখন তো আমাদের এই মিডিয়া আসেনি, ফেসবুক আসেনি, কিন্তু তখন আমি ওই লিটল ম্যাগাজিনের কিছু পাতাতে আমি লেখালেখি করতাম। কিন্তু যখন ফেসবুক এলো, তখন আমার চোখের সামনে গোটা পৃথিবী খুলে গেল। তখন দেখলাম যে চোখের সামনে সেই পৃথিবী, যে পৃথিবী অগণন মানুষ যারা কবিতা প্রেমী, যারা কবিতার কথা বলে, কবিতা ভালোবাসে, তাদেরকে আমি ফেসবুকে পেলাম।
1: মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া,
0: পৌঁছে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা আমি ফেসবুকের কাছে ঋণী। প্রচুর বন্ধু পেয়েছি, প্রচুর মানুষজন পেয়েছি, কবিতার একদম আত্মিকভাবে যারা কবিতাকে পছন্দ করে এমন অনেক মানুষকে আমি কাছে পেয়েছি। এই কবিতার সঙ্গে, পাঠকের সঙ্গে আমার যে যোগাযোগ, আমার পাঠক যারা, তারা কিন্তু সবই ফেসবুক থেকেই উঠে আসা। তারপরে তো আরও আরও অনেক দিক আছে। আমার নিজস্ব একটা, আমাদের একটা পত্রিকা আছে ছায়াবৃত্ত বলে, সেই পত্রিকাটা 23 বছর চলছে। একটি অনলাইন ম্যাগাজিন ছায়াবৃত্ত আমরা করি, সেটা 5 বছর ধরে প্রতিদিন প্রকাশিত হয়।
1: প্রতিদিন
0: 3-4 করে কবিতা প্রকাশিত হয়। এটা অনেকের কাছে খুব অবিশ্বাস্য যে প্রতিদিন।
1: আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে?
0: না, ওয়েবসাইট নয়, আমাদের একটা প্রোফাইল আছে, পেজ আছে, প্লাস ছায়াবৃত্ত পত্রিকা বলে প্রোফাইল আছে। সেই প্রোফাইলে আমরা সারা পৃথিবীর বাংলা ভাষা চর্চাকারী সমস্ত মানুষেরা, কবিরা আমাদের পাতায় লেখেন। গতকাল রাত্রে আমরা প্রকাশ করেছি 4432 নম্বর কবিতা।
1: বাহ,
0: তাহলে এই যে পাঁচ বছর

0: ছায়াবৃত্ত এবং আমার যে পরিমণ্ডল সবটাই কিন্তু এই ফেসবুক থেকে, ফেসবুকের কাছে, তাই আমরা প্রত্যেকের ঋণী, কারণ এত প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা ছাড়া কোনোভাবে সম্ভব হতো না।
1: কিন্তু ফেসবুক নিয়ে কবিদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনার মতের মানুষ যেমন প্রচুর রয়েছেন, আরও এক মতের, ভিন্ন মতের মানুষ রয়েছেন যাদের কাছে মনে হয় যে ফেসবুকের মাধ্যমে এত বেশি মানুষের কাছে এত তাড়াতাড়ি সকলে পৌঁছে যাচ্ছেন, কোথাও বোধহয় একটা লেখার মান নিম্নগামী হচ্ছে। সে কথায় আসব, তার আগে কবিতা শুনি, তারপর আসা যাক বাকি কথায়।
0: মাটির তীর্থ। নাক বরাবর যতগুলো গাছ দাঁড়িয়ে সবগুলোই আমাদের ঘর। সকাল দুপুর ঘণ্টা বাজিয়ে গাছেদের যারা খেতে দিত, এক সন্ধে হঠাৎ করে তাদের কে যেন ডাক দিল। ধুলোয় বসে একসাথে খাওয়া, নদীর লতাপাতায় ভেসে ভেসে সাড়া নেওয়া, আজ যেন কোনো একদিনের লেখা গান, যার সুর কোনো এক রাজার আমলের মনে হলেও কথার ওপর আমাদের কোনো জোর নেই। মাঝে মাঝে কল খুলে জল পাওয়ার মতো বটের কাছে ধুলোপথের গল্প শুনে বারান্দায় হারিকেনের আলোয় আগামীর পাতা নড়ে, মন্দির মসজিদ গির্জার মাথা ছাড়িয়ে আরও অনেক দূরে উড়ে যায় ঘুড়ি। কোনো এক ভোরে জেগেছিল যারা, তারা জানে কতদূর উড়ে গেলে ঘুড়ি ভোর হয়ে যায়। কত কথায় ছড়িয়ে যাবে বুড়ি বসন্ত চু কিটকিট, বিকেলের কথায় মুখর হবে চেনা অচেনা পল্লী, অগণন পায়ে চাষ দেবে বটতলার মাটির তীর্থ।
1: কত সুন্দর একটা ছবি, কবিতা তো নয় যেন একেবারে ছবি, যে ছবি শুনতে শুনতেই আমাদের চোখের সামনে ভেসে আসে। হরিতবাবু, যে কথা হচ্ছিল যে বর্তমান সময়ের কবিতা চর্চা যদি আমরা সেদিকে তাকাই, তার একটা বড় অংশ কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। আপনি লিটল ম্যাগাজিন করছেন আজ এত বছর হয়ে গেল এবং অত্যন্ত গর্বিত সদস্য লিটল ম্যাগাজিনের যে জগৎ সেখানকার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একেবারে অক্লেশে বরণ করে নিয়েছেন ফেসবুকের মতন একটি মাধ্যমকে। আবার অনেক কবি রয়েছেন যারা বেশ খানিকটা স্বেচ্ছায় দূরে থাকতে চান, তাদের মনে হয় ফেসবুকে যেহেতু বড় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মানুষের কাছে, একটা কিছু লিখেই দিয়ে দেওয়া যায়, সেজন্য লেখার মান, কবিতার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। আপনার কি মত?
0: এই নিয়ে অভিযোগ আমি অস্বীকার করব না, খুব সত্যি কথা। কারণ যা কিছু একটা লিখে কবিতা ফেসবুকে পোস্ট করে দেওয়া, এটা তো আমরা সবসময় দেখি, কিন্তু প্রত্যেক জিনিসেরই তো খারাপ ভালো থাকবে। কবিতাকে যদি মানুষ ভালোবাসে এবং কবিতা যদি এগিয়ে চলার মাধ্যম মনে করে, তাহলে সে কী লিখছে কী ভাবছে এইটা বিষয় যদি হয়, তাহলে কবিতা ফেসবুকে পোস্ট করার আগে অন্তত সে ভেবে নিক যে আমি কী লিখছি। কারণ আমার জীবনের একটা বড় দিক বলি, সেটা হচ্ছে যে আমি, আমার দর্শন হচ্ছে যে কোথায় লিখছি বড় কথা নয়, কী লিখছি, সে পত্রিকাটা যে পত্রিকাই হোক আমি কী লিখছি এটা বড় কথা। এটা আমার জীবনে চলার সবচেয়ে বড় দর্শন, যে আমি কোথায় লিখছি কখনো ভাবিনি কী লিখছি। তাই ফেসবুক আসার ফলে অনেকেই এটা বলেন অবশ্য যে ফেসবুক সম্পর্কে অনেক অভিযোগ শুনতে পাই, কবিতা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু আমার কাছে অত গভীরভাবে আমি কখনো ভাবি না। এ প্রসঙ্গে জানিয়ে দিই, আমি মনে করি যে পৃথিবীতে আমি বেড়াতে এসেছি, আমার ছুটি কাটাতে এসেছি পৃথিবীতে, আমি আনন্দ করতে এসেছি, আমি অত ভাবি না। কবিতা সহজ হয়ে যাচ্ছে, কবিতা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। আমার অনেক বন্ধুই বলে যে সব কবিতাগুলো দিয়ে দিস কেন, এই এত ভালো কবিতাগুলো ফেসবুকে যে কোনো কাগজে দিতে পারতিস। আমি বললাম রোজই লিখছি, এত এত লেখা লিখছি কোথায় রাখবো, আমি সব দিয়ে দিই। ক্ষণস্থায়ী জীবন, আজকে বেঁচে আছি, মুহূর্তে কোথায় চলে যাবো আমি জানি না, সেখানে পৃথিবীতে কোনো জিনিসই সংরক্ষণযোগ্য নয়। আনন্দ করো, যতদিন বেঁচে আছো যে মুহূর্তটা বেঁচে আছো সেটাকে উপভোগ করার চেষ্টা করো। কবিতা আমার সেই পথ চলার সঙ্গী, তাকে আমি কোনোভাবে আগলে রাখা, কোনোভাবে গোষ্ঠীভুক্ত করা, কোনো একটা জায়গায় লুক্কায়িত রাখা, বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ বিশেষ জায়গায় সেগুলিকে পৌঁছে দেওয়া, এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
1: সুতরাং কবিতা যেখানে আনন্দ, সেখানে আনন্দ তো ভাগ করলে বাড়ে, আমরা জানি, আমি তাই সেই আনন্দটুকু ভাগ করে নেব।
0: একদম একদম একদম।
1: হরিতবাবু, আপনার যেমন অনেক কবিতাতে আমরা দ্বৈত অর্থ খুঁজে পাই তার চলনে, আপনার যে কবি পরিচিতি সেখানেও কিন্তু দ্বৈত নামের একটা জায়গা রয়েছে। বহু মানুষ আপনাকে হারাধন বন্দ্যোপাধ্যায় নামে চেনেন, আবার তৎপরবর্তী সময়টা জুড়ে আপনি হরিত বন্দ্যোপাধ্যায়, এই যে দুইখানি নাম, তার রহস্যটা কি?
0: আমি যখন চুঁচুড়োয় আসি তখন আমার নাম হারাধন বন্দ্যোপাধ্যায় ছিল, আমার পিতার দেওয়া।

0: কিন্তু এই নামটিতে আর একজন কবি লিখতেন, তার সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু এমন অনেক ফোন পেতাম যে অমুক তোমার লেখাটা পড়লাম, আমি পত্রিকার নাম জানতে চাইতাম, দেখলাম যে না আমি ওটা লিখিনি। আবার এমন অনেক জায়গায় লিখেছি সে ধরে নিয়েছে হয়তো অন্য আরাধন বন্দ্যোপাধ্যায় লিখেছে,
1: পরিচিতিতে একটা সমস্যা
0: হতো। আমার জীবনের একটা বড় দিক, একটা সৌভাগ্যের সবচেয়ে বড় আমি ক্ষেত্র বলবো, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর সঙ্গে আমার সম্পর্ক হওয়াটা, যদিও তার সূত্রটা নবরুণ ভট্টাচার্য। এই যে পরিবার, এই পরিবার সঙ্গে যে আমার পরিচিতি, এটা আমার জীবনের যে কত বড় পাওয়া সেটা আমি বলে বোঝাতে পারবো না। তা নবরুণদার হাত ধরেই আমি একদিন মহাশ্বেতা দেবীর বাড়ি পৌঁছে যাই এবং তার বর্তিকা পত্রিকাটা একটা সময় দেখাশোনা করতাম, বা তার লেখালেখি বা তার যে সমস্ত লেখালেখির পরিবেশ ছিল বা সেই কাগজপত্রগুলোকে একটা সময় গোছগাছ করা, ঠিকঠাক করা, সেই কাজটা আমি করতাম, যার ফলে তার বাড়ি একটা সময়ে সপ্তাহে আমার 4-5 দিন যেতে হতো। সেইখানে আমি একদিন আমার সমস্যার কথাটা জানালাম, নামের সমস্যার কথাটা। উনি বললেন যে এটা কোনো সমস্যা নাকি, কোনো ব্যাপারই না, তোকে ওই নাম নিতে হবে না, বাবা যেমন নাম দিয়েছে থাক, তুই হরিত নামে লিখবি। বিয়ানু যে এই শক্ত নামটা আমাকে দেবেন, এই সম্মান রাখতে পারবো। তখন আমাকে মাথায় গাঁটটা মেরে বললো তুই বড় পাকা হয়ে গেছিস, আমি যখন বলেছি ওটা কোনো ভাবনা নয়, এই নামটা কিন্তু মহাশ্বেতা দেবীর দেওয়া, তাই আমার একটা এই জীবনযাপনের সঙ্গে, জীবনের সঙ্গে উনি কখন জড়িয়ে গেছেন এটা আমি নিজেও জানি না,
1: সত্তার সঙ্গেই জড়িয়ে গিয়েছেন মহাশ্বেতা দেবী আপনার। ওই যে শুরুর দিকেই বলছিলেন আপনি, গত পর্বেই শুনলাম যে কলকাতায় আসার লোভ ছিল গুণীজনেদের সান্নিধ্য পাওয়া, এবং সত্যি এ নেহাত কম কথা নয়, প্রকৃত গুণীজন যারা হন তাদের খানিক সান্নিধ্যটুকু পাওয়া, সুতরাং সেই জায়গা থেকে সাফল্য এসেছে বটেই যে এমন মানুষদের কাছাকাছি আপনি আসতে পেরেছেন। আরো একটা কবিতায় আসে,
0: তৃণভূমি তোলপাড়ের দিন। তৃণভূমি তোলপাড় করে যারা এইমাত্র বাড়ির পাশ দিয়ে হেঁটে গেল, তাদের বসতি এই অঞ্চলে ছিল কি না, অথবা কোনো পথে তাদের কোনো পদচাপ ছিল কি না, নিশ্চিত করে বলার মতো যাদের মেরুদণ্ড ছিল, তাদের শেষ প্রতিনিধি কোনো সাড়া না পেয়ে শেষ রাতে দরজা বন্ধ করে নদীপথ ধরে চলে গেছে। কাঠের উনুনে গোঁজা দিতে দিতে মায়ের হাত থেকে উঠে আসছিল শাঁখা পলার আওয়াজ। উনুনের চারপাশে ভাই বোনদের ভাত উৎসবের মাঝেই তাল কেটেছিল ভয়ঙ্কর পাড় ভাঙার শব্দে। এক একটা গোটা গোটা বাড়ি হাঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছিল। চাল উড়ে যাওয়া ঘরের মতো পরিবারগুলোর চোখে চোখ পড়ে যাওয়ার ভয়ে আকাশ দেখছিল যারা, তাদের বাড়ির পাশেই পড়েছিল মরুভূমির রেখা। উঠে এসেছিল বালি ঝড়, গোপন লজ্জায় চিৎকারের শক্তি হারিয়েছিল না বালি ঝড়ে জীব উড়ে গিয়েছিল জানা যায়নি। ভাত উৎসবের মাঝে মায়ের চোখে একটা পোকা পড়ে গিয়েছিল।
1: আহা, অনিশ্চিত আর ক্ষণস্থায়ী জীবনের সঙ্গে এই দুটি শব্দবন্ধকে আমরা যে কোনো সময়ই বসিয়ে দিতে পারি, তাই বারে বারে ফুটে ওঠে আপনার কবিতায়। হরিতবাবু, আমরা গল্প করতে করতে আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি, আপনার লিটল ম্যাগাজিনের গল্প একটু শুনি, কারণ অনেক কবি রয়েছেন যাদের যাত্রাটা শুরু হয় লিটল ম্যাগাজিন দিয়ে, কিন্তু পরবর্তীতে ক্রমশ তারা বইয়ের দিকে চলে আসেন এবং অন্যান্য নানান পত্র পুস্তিকা, যেমন তার সঙ্গে ম্যাগাজিন, যেগুলি ধরুন এই সামনে পুজো শারদ সাহিত্যে আমরা দেখেছি অনেক কবিরা লেখেন, লিটল ম্যাগাজিন থেকে শুরু করে লিটল ম্যাগাজিনকে আঁকড়ে শেষ পর্যন্ত থেকে যাওয়া, এমনটা কিন্তু খুব যে বেশি দেখা যায় তেমনটা নয়। আপনাকে কি এমন ভালো লাগা দেখতে পেলেন লিটল ম্যাগাজিনের মধ্যে যা আপনাকে এভাবে বেঁধে ফেলল?
0: হ্যাঁ, সত্যি কঠিন জীবন লিটল ম্যাগাজিনকে আঁকড়ে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। অনেক মানুষই লিটল ম্যাগাজিনে কাজ করতে করতে বাণিজ্যিক দিকে চলে গেছেন। আমার লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু ক্লাস 11 থেকে, তখন আমি ডনেখালি থেকে একটি পত্রিকা বার করতাম, আমার বন্ধু বান্ধব যারা ছিল আশিস ঘোষ, গোপাল রক্ষিত, জগন্নাথ সামন্ত, এই 4-5 জন মিলে আমরা বিকর্ণ বলে একটি কাগজ করতাম, সেটা 4-5টা সংখ্যা বেরিয়েছিল। তারপরে চুঁচড়োয় চলে আসা, চুঁচড়োয় এসে আমি মৌনী বলে একটি কাগজ করি, বৃষ্টি কথা বলে একটি কাগজ করি, অক্ষর বলে একটি কাগজ করি, কিন্তু সবগুলোই ওই একটা দুটো সংখ্যার পর বন্ধ হয়ে যায় আর কি। তারপরে আমি ঠিক করলাম যে না, আমি নিজে একটা কাগজ করব যেটা এককভাবে আমি প্রধান হয়ে থাকব, কেননা অন্য অনেকের উপর নির্ভর করলে বা অন্য অনেকের সঙ্গে যোগাযোগ রাখলে দেখলাম যে পত্রিকাটা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে অনেকের মতামতে আমার সঙ্গে মিলছে না। এইভাবে শুরুটা কিন্তু ছায়াবৃত্তের যে পত্রিকাটা আমার এখনও চলছে প্রায় 23 বছর পত্রিকাটা, সেই পত্রিকাটা প্রথমত শুরু করলাম আমি, প্রকাশক আমি, সম্পাদক সব আমি। এই করতে করতে পত্রিকাটা আস্তে আস্তে অনেক মানুষের পরিচিতি পেল, তারপর আস্তে আস্তে অনেক মানুষ এই পত্রিকার সঙ্গে জড়িত এবং তাদের ঋণ আমি শোধ করতে পারবো না, তারা আমার পত্রিকার জন্য, এই ছায়াবৃত্তের জন্য অনেক কিছু করেছে। আর এখন তো একটা পরিবার হয়ে গেছি আমরা, একটু আগে আমি বলেছি আমাদের পরিবারের কথা, সেই পরিবারের মানুষজন না থাকলে ছায়াবৃত্তির আজকে অস্তিত্ব থাকতো না, এটা একটা ব্যাপার।
1: সুতরাং ছায়াবৃত্তের এই 23 বছরের সঙ্গে আরও অনেক অনেক অনেক বছর জুড়তে থাকুক এমন শুভেচ্ছা থাকবেই আমাদের তরফ থেকেও। একেবারে শেষে, যারা উদীয়মান কবি, যারা কবিতাকে নিয়ে স্বপ্ন দেখেন, কবিতা লিখতে ভালোবাসেন, কবিতাকে নিয়ে সময় কাটাবেন ভাবেন, তাদের জন্য আপনার কি বার্তা বর্ষিয়ান কবি হিসেবে?
0: আমি বলবো যে যারা নতুন কবিতা লিখতে আসছেন তাদের সবচেয়ে বড় ত্রুটির জায়গাটা বলি সেটা হচ্ছে যে অনেকেই সে অর্থে কবিতা লিখছেন অবশ্যই কিন্তু কবিতাকে সেইভাবে পড়ছেন না। কবিতা পড়া ব্যতীত রেখে কিন্তু কবিতা লেখাটা খুব কঠিন জায়গা। এখনকার কবিতার ধারা কী, গতিপথ কী, কারণ কবিতা বহু পরিবর্তিত হয়েছে, যে আগেকার ধারা এখনকার ধারা অনেক চেঞ্জ হয়েছে, এইটা আজকের সময়ের কবিদেরকে অবশ্যই জানতে হবে।
1: তাহলে কি বলবেন যে কবিতা লেখার একটা ট্রেন্ড হয়?
0: সেটা আমি বললাম যে নিজেই নিজের শিক্ষক, নিজেকেই নিজে ট্রেন্ড করতে হবে আলাদা করে কোনো, এটা তো কোনো স্কুলিং হয় না, নিজেকে নিজেই শিক্ষিত করতে হবে। সেটা কী করে হতে পারে? আমার অগ্রজরা, আমার গুরুজনেরা, আমার পিতামাতারা, কবিতার পিতামাতারা কী কাজ করে গেছেন সেইগুলো জানাটা খুব জরুরি। আর আর একটা কথা বলবো যে কবিতা লেখার ক্ষেত্রে নিজের জীবনটাকে আগে খুব দৃঢ় করতে হবে, কারণ আমি কবিতার হাত ধরে পথ চলে দেখেছি, খুব কঠিন জীবন, যে কোনো সময় এটা পদস্খলন হতে পারে এবং খুব সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই আমি বলবো যে জীবনকে সুরক্ষিত রেখে কবিতার দিকে আসা, তবে এটাও বিশ্বাস করা যায় যে বিশ্বাস করি আমি, এখনও পর্যন্ত বিশ্বাস করি, আমৃত্যু করব, সেটা হচ্ছে কবিতা লিখলে আর কিছু করা যায় না। কবিতাটা এমন একটা জীবন, কবিতাটা এত বড় কাজ যে কবিতার হাত ধরে আর কিছু কোনো কাজ করা যায় না। তাই অনুজ কবিরা ভেবে দেখবেন, সত্যি কবিতা লিখতে লিখতে কি অন্য কিছু কাজ করা যায়? সেই রকম পরিসর নিয়ে, সেই রকম ভাবনা জগৎ নিয়ে, সেই রকম পরিবেশ প্রবাহ বা আবহ তৈরি করে কবিতার জগতে আসুন এবং কবিতাকে নিয়ে আমৃত্যু লগ্ন থাকুন।
1: আর আপনারও এমন কবিতা যাপন, এমন কবিতা জীবন ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠুক, এ শুভেচ্ছা আমরাও জানালাম। একেবারে শেষ করবো আরও একটি কবিতা দিয়ে।
0: ধুলোমঙ্গল বলে আমার একটি কাব্যগ্রন্থ আছে, সেই ধুলোমঙ্গল কাব্যগ্রন্থ থেকে আমি একটি পড়ছি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কান পাতো, তোমারই জন্যে কোনো এক সরোবরে গান বাঁধা হচ্ছে। তারা তোমাকে চেনে না, তুমি সেখানেই আটকে গেছো। এভাবে কি সত্যি কোনো নিবেদন হয়? তুমি ফুলটার শুধু রং চেনো, অথচ সেইটুকুতেই তুমি হারিয়ে ফেলো পথ। সকল দিক খুলে দিয়ে তুমি ডুবে যাও এক গভীর বাতাসে, গান সেই ধুলোপথেই এসে তোমাকে ছোঁবে।
1: বাহ, কবিতা ছুঁয়ে থাকুক আপনার জীবন, আর সেই ছুঁয়ে থাকা জীবন থেকে পাওয়া কবিতাগুলি নিয়ে সমৃদ্ধ হই আমরাও, এটুকুই চাওয়া। নিশ্চয়ই আবারও কখনো আগামীতে গল্প হবে। অনেক ধন্যবাদ হরিতবাবু আপনাকে।
0: নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা গল্প করলাম দুই পর্ব জুড়ে। কবিকণ্ঠে অনুষ্ঠানে আমাদের অতিথি ছিলেন বিশিষ্ট কবি হরিত বন্দ্যোপাধ্যায়, তার কবিতা যাপনের কথা, কবিতা জীবনের কথা শুনলাম। শেষ করি আজ এখানে, ভালো থাকুন সকলে, কবিতায় থাকুন, নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি হরিত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ।

0: অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এক মাটি এক সুর, লোকশিল্পী তনুশ্রীদের কণ্ঠে লোকসঙ্গীত এবং তার সাক্ষাৎকার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ।

0: একমাটি একশোর অনুষ্ঠানে আমাদের শিল্পী হলেন তনুশ্রী দে। তনুশ্রী দে গত পর্বে আমাদের গান শুনিয়েছেন, আজকেও আমরা তার গান শুনব, তার সঙ্গে কিছু কথা। প্রথমে আমরা জানতে চাইব তনুশ্রী, যে আপনি গান করছেন, পড়াশুনো করে এসেছেন, গান পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে?
1: গান পড়াশোনা, থিয়েটার করতে ভালো লাগে ভীষণ।
0: থিয়েটার এটা কবে থেকে করছেন বা করেছেন?
1: আমার বাড়ি বেসিক্যালি ভীষণ গ্রামে, রানীবাঁধ বলে যে জায়গাটা বললাম, তো কলেজের জন্য আমাকে বাঁকুড়া আসতে হয়। আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্টুডেন্ট ছিলাম, সেখানে এসে আমার থিয়েটারে যোগদান দেওয়া আর কি, তখন থেকে করছি।
0: তখন থেকেই স্টেজে ওঠা বা বিভিন্ন অনুষ্ঠান করা, মানে তখন কি গানটা সঙ্গে ছিল, গান গাইতেন?
1: গান আমি ছোট থেকে, হ্যাঁ গানটা ছিল, এডিশন হয় পরে থিয়েটারটা।
0: এটা কিভাবে
1: ভালো লাগা? ভেতর থেকে ভীষণ ভালো লাগা ছিল, মানে ছোটবেলায় নাটক করেছি কিন্তু সেভাবে প্রফেশনালি নাটকটা আমার কলেজ লাইফ থেকেই করা।
0: আর এখন কলকাতায় নাটক করা হচ্ছে
1: না? এখন থিয়েটারটা করছি না, থিয়েটারে বিভিন্ন রকম গানের কাজ করছি কিন্তু সেভাবে স্টেজে অভিনয়ের সাথে হচ্ছে না।
0: আমরা তনুশ্রীর কথা আরো শুনবো, এখন কিন্তু গান।
1: এরপর আমি বান্ধিলাম প্রীতির ঘর বলে একটি গান গাইব।
0: এটা কার গান?
1: এটা উকিল মুন্সির লেখা
0: গান। উকিল মুন্সির লেখা গান আমরা এটা শুনবো।

0: উকিল মুন্সির গান আমরা শুনলাম। তনুশ্রী, আপনি কলকাতাতে এসছেন, আর এই যে আপনার বাড়ি গ্রাম বাংলাতে, গ্রাম বাংলা আর কলকাতা শহরের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে, কিন্তু লোকগীতি শিল্পী হিসেবে আপনার মনে হয় কোথায় আপনি স্বচ্ছন্দ, কোথায় আপনার ভালো লাগে, ভালো লাগাটা কোথায়?
1: দেখুন, গ্রাম তো বরাবরই টানে আমাদের, কিন্তু আমাদের আগে ধারণা ছিল যে কলকাতায় হয়তো লোকসঙ্গীতের কোনো আমরা দাম পাবো না বা মর্যাদা, কিন্তু এখন আমি দেখছি যে আমি যে ভাষায় কথা বলি, আমাদের বাঁকড়ি ভাষা বা আমাদের এই গান কলকাতার মানুষ ভীষণভাবে আপন করছে, এবং লোকসঙ্গীতের কদর কিন্তু এখন মানে কলকাতাতে প্রচুর ভালোবাসা পাচ্ছি লোকসঙ্গীত। আমার গান শোনার পরে বা আমার ঝুমুর গান, ভাদু গান এসব শোনার পরে তাদের কাছে কলকাতার লোকেরা এসে জিজ্ঞেস করছে যে তোদের ভাষা বল, তোদের ভাষা শুনতে যাই। তাই আমি বলবো যে আমাদের গ্রাম বাংলাতে তো এটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কলকাতাতে খুব ভালোভাবে মানে খুব নিজের করে আপন করে নিয়েছে, যেটা আমরা দূর থেকে হয়তো বুঝতে পারতাম না, যে আমাদের ভাষা হয়তো বুঝতে পারবে না বা আমরা এটা বলবো, আমরা হয়তো ওখান থেকে এসে একটুখানি একটা কুণ্ঠাবোধ ছিল, কিন্তু না, একদমই না। কলকাতার পরিবেশ এখন, আমি আমার যেটা মনে হয়েছে যে এখন কলকাতার মানুষ লোকসঙ্গীত, ঝুমুর, ভাদু, টুসু বা এই আমাদের বিভিন্ন
0: বাংলা
1: গান, হ্যাঁ, এখন কলকাতার মানুষ বুকে করে নিয়ে ঘুরছে সব সময়, তাদের
0: মনের মধ্যে রয়েছে বা বাংলার লোকগীতি নিয়ে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আমরা গান শুনব, তার আগে একটা জিনিস জেনে নি যে কলকাতায় আপনি এলেন, একটা গুরু সান্নিধ্য দরকার, সেটা কারা?
1: আমি যখন প্রথম লোকসঙ্গীত গাইব বলে বা শিখব বলে মনস্থির করি, তখন আমাদের বাঁকুড়া জেলার গর্ব সুভাষ চক্রবর্তীর সান্নিধ্যে আমি আসি। আমরা কয়েকদিন আগেই তাকে
0: হারিয়েছি,
1: ওনার কাছে আমার ঝুমুর গান শেখার সৌভাগ্য হয়েছিল। তারপর এখন আমি শুভেন্দু মাইতিজির কাছে শিখি, এখন ওনার কাছেই শিখছি।
0: সুভাষ চক্রবর্তীর কাছে ঝুমুর শিখেছেন, ঝুমুর, ভাদু, টুসু এসব শিখেছেন, তারপর এখানে আপনার বাংলা ভাষায় যে বিভিন্ন রকমের সম্ভার রয়েছে, বিভিন্ন লোকগীতি রয়েছে, সেগুলো শিখছেন শুভেন্দু মাইতির কাছ থেকে। আমরা এখন কিন্তু গান শুনব,
1: তাহলে আমি পরের গান চলে যাই, আকাশ দেওয়ানের মধুর মধুর কথা কইয়া।
0: ঠিক আছে।

0: বাংলাদেশের শিল্পী আকাশ দেওয়ানের গান আমরা শুনলাম। তনুশ্রী, আমরা প্রায় একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো এই যে আপনি কলকাতাতে লোকগান নিয়ে কাজ করছেন, তারপর বিভিন্ন থিয়েটারের মধ্যে সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, ভবিষ্যতে আপনি কি পরিকল্পনা করেছেন, কি ভাবছেন?
1: আমার লোকসঙ্গীত নিয়ে আমি যেটা সবসময় ফিল করি সেটা হচ্ছে যে, শাহ আব্দুল করিম স্যার একটা কথা আমার বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যে লোকসঙ্গীত বা বাউল গান বা আমাদের ব্যাপারটা হচ্ছে একটা মেসেজ, সেটাকে সমাজে দেওয়া, তাই তার জন্য একটা বার্তা সমাজকে দেওয়া। উনি এক জায়গায় বলেছিলেন

0: যে আপনি বাউল গান গাইছেন, মানে শাব্দুল করিম শাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তো উনি তখন বলেছিলেন যে তোমরা যদি স্টেজের অপরপক্ষে দর্শক বা শ্রোতা না থাকে তাহলে কি গান গাইতে পারবে? শাব্দুল করিম বলেছিল, আমি কিন্তু একজন শ্রোতা হলেও গান গাইতে পারবো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সেই মেসেজটা একজনকে হলেও দেওয়া,
1: লোকশিক্ষার দরকার।
0: হ্যাঁ, আমি জানি না আমি কতটুকু পারবো বা আমার কতটুকু আমাকে ঈশ্বর আমাকে দিয়ে করাবেন, আমার ইচ্ছে আছে গান গাইবার সাথে সাথে এই যে মেসেজগুলো, বার্তাগুলো, যে মেসেজগুলো গানের মধ্যে আছে সেটা জানার এবং নিজেকে সমৃদ্ধ করার। এবং আমি ভীষণ ভালো লাগে আমার এই একদমই যে অথেন্টিক ফোকগুলো গাইতে, যার ভেতরে অনেক গভীর কথা খুব সহজভাবে বলা আছে, সেইগুলো পরবর্তী আমার যারা গান গাইবে তাদের জন্য যদি রেকর্ড করে রেখে যেতে পারি।
1: মানে আপনি চাইছেন যে এগুলো রেকর্ড করে রেখে যাবেন পরবর্তী প্রজন্মের জন্য?
0: হ্যাঁ।
1: স্টেজ শো, মঞ্চ, এটা কতটা সফল হতে পারে আপনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সাধনের জন্য? স্টেজ শো কি হতে পারে, বা স্টেজে হয়তো মানুষজন বা লোকজন সেভাবে হয়তো লোকশিক্ষা বা এই ধরনের গান পছন্দ করে বা কতটা নেবে, সেটা আপনার কীরকম মনে হয়? বা আজকাল যে আপনি এখন এই প্রজন্মের শিল্পী, বিভিন্ন সমাজ মাধ্যম চলে এসেছে, ইন্টারনেটে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তো সেটাও কি একটা মাধ্যম হতে পারে না?
0: হ্যাঁ, এখন সোশ্যাল মাধ্যমে আমাদের এখন আমরা কতটা সাকসেস, কতটা সাকসেস নই, পুরোটার মাপকাঠি ওখানে,
1: কত ফলোয়ার আছে, কত আমাদের শুনছেন, ভিউ কত হচ্ছে,
0: কিন্তু আমার মনে হয় যে এটা কি মানদণ্ড হতে পারে? এটা তো নয়। তাই আমার কাছে মনে হয় যে মঞ্চ বা আমি কটা স্টেজ শো করলাম, আমার মনে হয় না যে স্টেজে গিয়ে, হ্যাঁ অবশ্যই দর্শকের কাছে পৌঁছানোর জন্য স্টেজ একটা ভীষণ বড় মানে জায়গা, কিন্তু আমার মনে হয় যে স্টেজে না মানে না গিয়েও হয়তো এই গানগুলো আমি মানুষের কাছে যদি অন্যরকমভাবে কোনো জায়গায় হয়তো আখড়াতে গিয়ে আমি যদি এই গানগুলো গাই, সেক্ষেত্রে স্টেজ অবশ্যই মানুষকে অনেক আগিয়ে নিয়ে যায়, কাছে নিয়ে যায়, মানুষের কাছে নিয়ে যায়, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি তো
1: হয়তো মানুষ সেই স্টেজ থেকে
0: ওই
1: গানগুলো পছন্দ করবে না বা সেই শোনার হয়তো আগ্রহ থাকবে না। সেই জন্য যেগুলো আমাদের বিভিন্ন কবি মেলা হয়, জয়দেব মেলা বা শান্তিনিকেতনে বিভিন্ন রকম মেলা হয়ে থাকে বা সেখানে বিভিন্ন মঞ্চ রয়েছে, সেখান থেকেও আমরা আমাদের এইসব গানগুলো শোনাতে পারি। আজকে আমরা অনুষ্ঠানের শেষ গান শুনব, যেহেতু আপনি বাঁকুড়ার, বাঁকুড়ার হয় ঝুমুর না হয় ভাদু টুসু দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। কি গাইবেন?
0: একটা ভাদু গান গাই।
1: ভাদু গান অবশ্যই।
0: ভাদু ফেলে চল গানটি আমি গাইবো।

0: সঙ্গে ছিলেন তনুশ্রী দে। তনুশ্রী, আপনার অনেক পরিকল্পনা শুনলাম, আপনার অনেক স্বপ্ন আমরা জানলাম, সব স্বপ্ন আপনার সার্থক হোক, আপনি এগিয়ে চলুন, আর মানুষের লোকশিক্ষার জন্য যেসব আপনি চেষ্টা করছেন সেগুলো সফল হোক। আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আজকের অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রণ সঙ্গে ছিলেন দোতারায় ধীরেন মিশ্র, বাঁশিতে তরুণ চৌধুরী, তবলা অসিত জানা, বাংলা ঢোল সমরেশ কর্মকার, পার্কাশন পীযূষ কান্তি দে। অনুষ্ঠানটির শব্দধারণ ও সম্পাদনায় ছিলেন প্রণয় দে। আজকের একমাটি একসুর এই পর্যন্ত, আবার কথা হবে আগামী পর্বে। নমস্কার।

পঙ্কজ কুমার মল্লিকের লেখা থেকে জানা যায়, 1930 কিংবা 31 সাল, একদিন দুপুরবেলায় দেখি সুদর্শন একটি ছেলে গার্স্টিন প্লেসে আকাশবাণীর অফিসের বারান্দায় এলোমেলোভাবে পায়চারি করছে। মনে হলো বিভ্রান্ত, কিছু একটা যেন খুঁজছে। আমি ডেকে বললাম, কি চাই? হিন্দিতে উত্তর দিল, গান গাইতে চাই। নাম কি? কুন্দনলাল সাইগাল, পাঞ্জাব থেকে আসছি। কেল সাইগালের গান আমি রেডিওতে শুনেছি, খুবই ভালো গায়, কিন্তু কলকাতায় কেন? প্রশ্ন করে জানতে পারলাম, অফিসের কাজে বদলি হয়ে কলকাতায় আসা, আর তাই সে গান গাইতে চায় কলকাতায়, সেই জন্যই সে পায়চারি করছে আকাশবাণীতে। পঙ্কজ কুমার মল্লিক, রাইচাঁদ বড়াল, প্রমথেশ বড়ুয়া এবং নিউ থিয়েটার্সের মালিক বীরেন্দ্রলাল সরকার, এরা কান্ডারি কেল সাইগালের বাংলা গান গাওয়ার পথে। পরের গানটি তার কণ্ঠে।

মোরাদাবাদে মেহফিলে গান গাইছেন কিরানা ঘরানার কিংবদন্তী গায়ক উস্তাদ আব্দুল করিম খাঁ। সে সময় তার নামে সারা ভারতের সঙ্গীত বোদ্ধারা মাথা নোয়াতেন। তার সঙ্গে সারেঙ্গিতে সঙ্গত করছেন উস্তাদ ইমতিয়াজ আহমেদ। তিনি দেখলেন শ্রোতাদের মধ্যে একটি তরুণ গানের সঙ্গে যেন একেবারে সম্পৃক্ত হয়ে গেছে। আব্দুল করিম খাঁ সেদিন গিয়েছিলেন ঝিনঝটির আগে তার বিখ্যাত পিয়া বিনা আওয়াত নাহি ঠুংরি। পরের দিন ইমতিয়াজ খানের দেখা হলো তার সঙ্গে, সেই তরুণের সঙ্গে স্টেশনে। সেখানে সে আনমনে একা হুবহু সেই ঠুংরি গেয়ে চলেছে, একেবারে যেন উস্তাদজির কার্বন কপি। তার প্রতিভা চাপা থাকেনি, সেই প্রতিভা নিয়ে তিনি কালক্রমে চলে এলেন কলকাতায়, যে কাহিনী আমরা আগে শুনলাম। আর তারপর ছায়াছবি কিংবা আধুনিক গান এবং রবীন্দ্রনাথের গান, সবকটি ক্ষেত্রেই মন জয় করে নিলেন শ্রোতাদের।

কানুনদেবী তার আত্মজীবনী সবারে আমি নমিতে লিখেছিলেন কুন্দনলাল সাইগালের কথা। লিখেছেন, সাইগাল যেন নিরেট সিমেন্টে বাঁধানো কঠিন প্রাচীরের বুকে কোথায় কোন ফাঁকে গজিয়ে ওঠা একগুচ্ছ দুর্বাঘাস। প্রাণ প্রাচুর্যে সরসতায় ভরপুর, নম্র সরলতায় প্রতিমা তুল্য এমন মধুর মানুষ বড় দুর্লভ। আবার দুরন্ত শিশুর মতো বেপরোয়া, ওর উপর রাগ করে থাকা যায় না। বাংলা ছায়াছবি কিংবা বাংলা সঙ্গীত জগতে কুন্দনলাল সাইগালের অবদান অনন্য। কথায় গানে আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য ভারত অযৌক্তিক আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত চীন সম্পর্কের উন্নতি হয়েছে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পরিবর্তনশীল প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক অবস্থানজনিত চ্যালেঞ্জের প্রেক্ষিতে ভারতকে প্রস্তুত থাকতে হবে।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কাতারে ইউপিআই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে সেদেশের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
0: নির্বাচন কমিশন আগামী রাজ্যসভার 11টি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ 20টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে।
0: এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনা সহ 10টি পদক জয় করেছে।
1: মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে।
0: আজ বিস্তারিত খবরে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জম্মু কাশ্মীর প্রসঙ্গে অযৌক্তিক মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়, এ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই।
2: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President Turki during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রীদের বৈঠক এবং যৌথ বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি, উন্নয়ন ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বিবৃতিতে স্থান পেয়েছে। প্যালেস্তাইন প্রসঙ্গে ভারত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রয়েছে বলেও তিনি জানান।
2: পোস্ট দ্য মিটিং দ্য থ্রি কান্ট্রিজ হ্যাভ কাম আউট উইথ আ জয়েন্ট স্টেটমেন্ট ওয়্যারইন দ্য কালেকটিভ ভিউ অফ দ্য থ্রি কান্ট্রিজ হ্যাভ বিন পুট টুগেদার। দেয়ার আর সেভারাল ইকোনমিক ইস্যুস, ডেভেলপমেন্ট ইস্যুস, অলসো সার্টেন পলিটিক্যাল ইস্যুস which have been reflected. As far as India's own point of view on Palestine is concerned, we stand for a two-state solution, of which you are very well aware.
0: সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মন্তব্যের প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সীমান্তপারের সন্ত্রাসবাদ অত্যন্ত উদ্বেগের বিষয়, এই সমস্যা মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
2: এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ওয়ান্স অ্যাগেইন হাইলাইটেড দ্যাট ক্রস বর্ডার টেরোরিজম ইজ আ কজ অফ মেজর কনসার্ন এন্ড কান্ট্রিজ নিড টু কাম টুগেদার টু ফাইট দিস গ্লোবাল মেনেস।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের প্রেক্ষিতে বিদেশ

0: মুখপাত্র বলেন, এ ব্যাপারে সম্প্রতি নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রী মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারেও বিদেশ সচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞার ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে।
1: অমেরিকি কংগ্রেস কে জো ইহাঁ পর ডেলিগেশন আই হুয়ে উনকি মুলাকাত ফরেন সেক্রেটারি সে হুই অর উস মুলাকাত মে অন্য বিষয় কে আলাভে জো হামারি চিন্তায়ে হ্যায় ইসকো লেকে কিসকা কিস প্রকার কা প্রভাব পড় সকতা হ্যায় হামারে দ্বিপক্ষীয় রিশতো পর অর উসকে আলাভে জো আন্তরাষ্ট্রীয় বাজার মে জো উর্জা কি স্থিতি হ্যায় উস পর ক্যা প্রভাব পড় সকতা হ্যায় ইন চিন্তাও কে বারে মে উনকো দোহরায়া উনসে।
0: পারস্য উপসাগরে ভারতীয় জাহাজ প্রসঙ্গে বিদেশ মুখপাত্র জানান, ভারতীয় পতাকাবাহী ছটি বাণিজ্যিক জাহাজ বর্তমানে সেখানে রয়েছে। এছাড়া ছটি বিদেশি জাহাজও ভারতের পণ্য নিয়ে আসছে। ওই জাহাজগুলিতে 163 জন ভারতীয় নাবিক রয়েছেন। ওই অঞ্চলে বিভিন্ন জাহাজে 4,500-এরও বেশি ভারতীয় নাবিক রয়েছেন বলে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, জাহাজ মন্ত্রক ওই জাহাজগুলির ওপর এবং নাবিকদের কল্যাণের ওপর নজর রেখে চলেছে। ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে শ্রী জয়সওয়াল বলেন, উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে যৌথ নদী কমিশন এই চুক্তির বিভিন্ন প্রযুক্তিগত দিক পর্যালোচনা করছেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর জানান, সীমান্ত সংকট সমাধানের পর থেকেই সম্পর্কের উন্নতি হতে শুরু করে। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে আসছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি কোনো দেশের জন্য কল্যাণকর নয় এবং দীর্ঘস্থায়ী অচলাবস্থা কারোর স্বার্থই রক্ষা করে না।
3: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
2: ভারত মার্কিন সম্পর্ক এবং বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির ব্যাপারে একটি পারস্পরিক বোঝাপড়া তৈরি করেছে। ভারত মূলত ক্ষুদ্র উৎপাদক, প্রান্তিক কৃষক এবং ছোট কারখানার উপর নির্ভরশীল একটি সামাজিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। শ্রী জয়শঙ্কর বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মাথাপিছু আয়ের পার্থক্যের পাশাপাশি উৎপাদন ব্যবস্থার ধরন ও সমাজ ব্যবস্থাও একদম আলাদা। তাই একটি বাণিজ্য চুক্তি সফলভাবে বাস্তবায়নের জন্য কিছুটি ধৈর্য এবং খুঁটিনাটি বিষয় বিবেচনার প্রয়োজন ছিল। গত বছর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা তৈরি হয়েছিল বলেও জানান তিনি। বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন এবং ইরান উপসাগরীয় অঞ্চলের সংঘর্ষ গ্লোবাল সাউথের অর্থনীতির ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পরিবর্তনশীল প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক অবস্থানজনিত চ্যালেঞ্জের প্রেক্ষিতে ভারতকে প্রস্তুত থাকতে হবে। এজন্য জরুরি ভূকৌশলগত চিন্তাভাবনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভাষণে শ্রী সিং বলেন, সংকট তৈরি হওয়ার আগেই সংকট মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। অপারেশন ঊর্জা সুরক্ষা, দেশের জ্বালানি সরবরাহ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব ও কর্মতৎপরতার প্রমাণ দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে ভারতই সবার আগে যে কোনো বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। পছন্দের নিরাপত্তা সহযোগী এবং বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে ভারত দৃঢ় অবস্থান বজায় রেখেছে, যা দেশের মহাসাগর দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার ফোর্স বা গভীর সমুদ্রে কার্যক্রম পরিচালনাকারী নৌশক্তির সক্ষমতা প্রদর্শন করে। তিনি উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং বলেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্প বাস্তবায়নে নৌবাহিনী একটি কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। শ্রী সিং যোগ করেন, ভারতের সামুদ্রিক শক্তির লক্ষ্য কেবল সমুদ্রে জাতীয় পতাকা প্রদর্শন করা নয়, তা যেন নিরাপত্তা, বিশ্বাস ও আস্থার বার্তা বহন করে। সম্মেলনে আত্মনির্ভর ও উদ্ভাবন ভিত্তিক যুদ্ধ প্রস্তুতি, নির্ভরযোগ্য, সুসংহত ও ভবিষ্যতের জন্য প্রস্তুত বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও মানববিহীন ব্যবস্থা, সাইবার কার্যক্রম, লজিস্টিক্স প্রশিক্ষণ এবং প্রযুক্তির আত্মীকরণের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়।
2: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দোহায় অনুষ্ঠিত AIIB-র বার্ষিক সভার ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় নেতা কাতারে ভারতের UPI পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

0: বৈঠকে ভারতে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড NIIF এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর ব্যবস্থা নীতি সহজ করার লক্ষ্যে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর মধ্যে রয়েছে ফসল তোলার পরবর্তী পরিচালন ব্যবস্থা বৈজ্ঞানিকভাবে মজুত করা এবং বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026 দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন, সরকার অরহর, বিউলি এবং মসুর ডালের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য MSP 100% করে সংগ্রহ করবে। 48 ঘন্টার মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। ভারত আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তিগুলি থেকে তৈরি হওয়া নতুন বাজারের সুযোগ কাজে লাগাবে, যা কৃষকদের আরও ভালো আয় নিশ্চিত করবে এবং ভারতকে বিশ্বের অন্যতম প্রধান খাদ্য ভাণ্ডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5ই অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের ফাঁকে তিনি সংশ্লিষ্ট দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, BL ভার্মা, সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব, BSP-র রামজি ছাড়াও আরও 6 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 25শে নভেম্বর। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 1টি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। আজ থেকে মনোনয়ন জমা শুরু হয়েছে। ভোটগ্রহণ 16ই অক্টোবর।
0: নতুন দিল্লির সংসদ সংলগ্ন ভবনে আজ যৌথ সংসদীয় কমিটি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পর্যালোচনার লক্ষ্যে দ্বিতীয় বৈঠকে বসে। বিলের বিভিন্ন বিধিনিয়ম পর্যালোচনা করে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে সংসদে জমা দেওয়ার কথা এই কমিটির। লোকসভার স্পিকার কর্তৃক অনুমোদিত 21 জন লোকসভা সদস্য এবং 10 জন রাজ্যসভা সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির শীর্ষে রয়েছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলার লক্ষ্যে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধনী আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে।
1: সুপ্রিম কোর্ট কেন্দ্র ও CBSEকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই 7ম, 8ম ও 9ম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে CBSEকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুল ত্রিভাষা নীতি কার্যকর করেছে, প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় স্কুল শিক্ষা পাঠ্যক্রম কাঠামো 2023 অনুযায়ী পড়ুয়াদের 3টি ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত 2টি ভারতীয় ভাষা থাকবে।
0: ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT Seagull 9 সামুদ্রিক দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেছেন বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, ভারতের বন্দরগুলি সবসময় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম অয়েল বহন করছিল। রবিবার সকালে জাহাজের মূল ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ব্যালেস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর জরুরি ভিত্তিতে সাহায্যের জন্য বার্তা পাঠায়।
1: ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও আদিবাসী জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মান্দার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। চেন্নাইয়ে অবস্থিত ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি অফিস এই GI ট্যাগ প্রদান করেছে। উল্লেখ্য, 2021 সালের 24শে সেপ্টেম্বর এই GI ট্যাগের জন্য আবেদন করা হয়েছিল। এর ঐতিহ্যবাহী কারুশিল্প, স্থানীয় লালমাটির ব্যবহার, দেশীয় নির্মাণশৈলী এবং স্বতন্ত্র সুরের নান্দনিকতাকে এই স্বীকৃতির মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। GI স্বীকৃতির ফলে ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী মান্দার কারিগরদের নির্মিত পণ্যের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।
0: ইউনেস্কোর খসড়া তালিকায় ভারতের নতুন 5টি ঐতিহ্যবাহী স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই তালিকায় ভারতের ঐতিহাসিক স্থানের সংখ্যা বেড়ে হল 78। সংযোজিত নতুন স্থানগুলির মধ্যে রয়েছে বাঘ গুহার বৌদ্ধ দেয়ালচিত্র, চম্বল উপত্যকার মন্দিরসমূহ, গুপ্তযুগের উদয়গিরি গুহা।

0: এবং গিন্নরগড়ের আদিবাসী ঐতিহ্য। এছাড়াও ভারত এবং দক্ষিণ আফ্রিকার যৌথ আন্তর্জাতিক প্রস্তাব হিসেবে এর মধ্যে সাইটস অফ সত্যাগ্রহ বা সত্যাগ্রহ আন্দোলনের স্মৃতিবহ স্থানগুলিও রয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা বিশেষ কিছু ওষুধ ও এগুলি তৈরিতে ব্যবহৃত উপাদানের ওপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে সে দেশের বাণিজ্য বিভাগ। ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রকাশ করেছে। ভারত ও বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি দেশ। আমেরিকার সঙ্গে এসব দেশের বাণিজ্য বা নিরাপত্তা সংক্রান্ত চুক্তি থাকায় তারা এই কর ছাড়ের সুবিধা পাবে। এই কর ছাড় বা 0% শুল্কের সুবিধায় থাকা পণ্যগুলির মধ্যে রয়েছে বিরল রোগের ওষুধ, বন্ধাত্মের চিকিৎসা, সেল থেরাপি, জিন থেরাপি এবং পশু পাখির ওষুধ সহ সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান। উল্লেখ্য, আমেরিকার অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি ওষুধের ওপর কর বসানোর নির্দেশ দেন। এর ফলে আজ থেকে পেটেন্ট করা বেশ কিছু ওষুধের ওপর 100% শুল্ক আরোপের কথা রয়েছে।
0: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং পাক সরকারের আজম ই ইস্তেহকাম কর্মসূচির আওতায় এই অভিযানটি চালানো হয়।
1: জেনেভা প্রেস ক্লাবে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে আজ বেশ কয়েকজন কাশ্মীরি রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবীরা পাক অধিকৃত কাশ্মীরে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনের ফাঁকে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP এই সম্মেলনের আয়োজন করে। UKPNP জানিয়েছে সম্মেলনে অংশগ্রহণকারীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাক নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক অপহরণ, অন্যায়ভাবে আটক, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার মতো বিষয়গুলির কঠোর সমালোচনা করেন। এছাড়াও সম্মেলন থেকে ওই অঞ্চলের গণতান্ত্রিক স্বায়ত্তশাসন, প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতিষ্ঠার দাবিগুলিও তুলে ধরা হয়।
0: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান তিনি। বৈঠকে উভয় পক্ষ ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
1: রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ মস্কোয় রাশিয়ার ডেপুটি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স মিখাইল গালুজিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন তারা। উল্লেখ্য, গত সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক বৈঠকে ভারত ও রাশিয়া তাদের বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
0: ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS সহ্যাদ্রি ও INS কুলিশ, ফিলিপিন্সের BRP হোসে রিজাল ও BRP তারলাক এবং সিঙ্গাপুরের RSS জাস্টিস সহ আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির নৌবাহিনীর জাহাজ আজ ফিলিপিন্সে আয়োজিত দ্বিতীয় ভারত আসিয়ান সামুদ্রিক মহড়াতে অংশ নেয়। ফিলিপিন্সে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, আসিয়ান দেশসমূহ ও ভারতের নৌবাহিনী সমন্বয়ের লক্ষ্যেই ভারত ও ফিলিপিন্সের নৌবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় এই অনুশীলন আয়োজিত হয়েছে।
1: ভারত ও কেনিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর একটি প্রথম সারির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযোগ্য রণতরী INS তারকাস কেনিয়ার মুম্বাসা শহরে পৌঁছেছে। অপারেশনাল টার্নারাউন্ডের অংশ হিসেবে জাহাজটি আগামী 2 অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবে।
0: ভারত ও ওমানের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সামুদ্রিক সম্পর্কের নজির হিসাবে ভারতীয় নৌবাহিনীর প্রথম সারির যুদ্ধজাহাজ INS রণবিজয় ওমানের সালালাহ বন্দরে আজ প্রবেশ করেছে। সফরের সময় INS রণবিজয় এবং ওমানের আর্নভ সাদ এর মধ্যে পেশাগত দক্ষতা বিনিময় করা হয়।
1: SpaceX-এর মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি উপরে ওঠার সময় 6টি র্যাপ্টর ভ্যাকুম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও পরে বাকি ইঞ্জিনগুলি ঠিকঠাক কাজ করছে নিশ্চিত হওয়ার পর কক্ষপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
0: বিশ্বজুড়ে আজ ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হচ্ছে। হৃদরোগের ক্ষতিকর প্রভাব এর প্রতিরোধ এবং সচেতনতা প্রসারের জন্য প্রতি বছর 29শে সেপ্টেম্বর এই দিনটি উদযাপিত হয়। এবার খেলার খবর।
1: এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহেল, মাচেত্তিরা রাজু পুভাম্মা, প্রাচী চৌধুরী ও ভিতিয়া রামরাজ 3 মিনিট 29.4 6.9 সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। চলতি আসরে এটি ভারতের প্রথম অ্যাথলেটিক্স স্বর্ণপদক।

0: পুরুষদের 4x400 মিটার রিলেতে 3 মিনিট 1.61 সেকেন্ড সময় নিয়ে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয়কুমার ও বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্স 4x100 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। 40.78 সেকেন্ড সময় নিয়ে চীন স্বর্ণপদক জিতেছে এবং 40.87 সেকেন্ড সময় নিয়ে থাইল্যান্ড রৌপ্য পদক পেয়েছে। পুরুষদের 5000 মিটার দৌড়ে 13 মিনিট 32.75 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের গুলবীর সিং। চলতি আসরে এই নিয়ে এটি তার তৃতীয় পদক। বাহরিনের বিরহান্নু বালেও 13 মিনিট 30.79 সেকেন্ড সময়ে শেষ করে সোনা জিতেছেন এবং জাপানের তোমোনারি ইয়ামাগুচি পেয়েছেন রূপো। পুরুষদের জ্যাভলিন থ্রোতে জসবীর সিং 85.72 মিটার ছুঁড়ে রূপো ও রোহিত যাদব 84.35 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পূজা সিং 1.84 মিটার লাফিয়ে মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু 30টি হিটের মধ্যে 28টি হিট করে সোনা জিতেছেন। এছাড়া ট্র্যাপে মহিলাদের দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। মনীষা কির, নিরু ও আশিমা আহলাওয়াত 328 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। 346 পয়েন্ট নিয়ে চীন স্বর্ণপদক জয় করেছে। 325 পয়েন্ট নিয়ে কুয়েত পেয়েছে ব্রোঞ্জ। বক্সিংয়ে পুরুষদের 90 কেজির বেশি ওজনের বিভাগে সেমিফাইনালে কাজাখস্তানের অলিম্পিয়ান ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আইবেক ওরালভের কাছে 5-0 ব্যবধানে হেরে ভারতের নরেন্দর বেরওয়াল ব্রোঞ্জ পদক পেয়েছেন। পুরুষদের পোল ভল্টে দেবকুমার মিনা 5.5 মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে উঠেছেন। স্কোয়াশে মহিলাদের বিভাগে ভারত ইরানকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ভলিবলে গ্রুপ সির তৃতীয় ম্যাচে ভারত আজ কাতারকে হারিয়ে দিয়েছে। টানা বৃষ্টির কারণে 4টি কোয়ার্টার ফাইনালে পরিত্যক্ত হওয়ার পর পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে।
1: আইএফএ শিল্ড ফুটবলে আজ গ্রুপ এ তে মোহনবাগান সুপার জায়েন্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। দুই দলই 4 পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহনবাগান শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শেষ 4-এ পৌঁছেছে। আজকের ম্যাচে মোহনবাগানের লি আরউইন এবং নর্থ ইস্ট ইউনাইটেডের এথিয়ান গঞ্জালেজ গোল করেন। মোহনবাগানের মিগুয়েল ফিগুয়েরা পেনাল্টি অপচয় করেন। আগামীকাল গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 2:30।
0: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2:00। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের জোড়া 17 রানের ওপর ভর করে গত রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে গেছে ভারত।
1: ভারতের স্মৃতি মান্ধানা মহিলাদের একদিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় 790 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন মান্ধানা। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার মুনি তৃতীয় স্থানে রয়েছেন। প্রথম 10-এ রয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, 652 পয়েন্ট নিয়ে তিনি 9ম স্থানে রয়েছেন। চলতি এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের চ্যাম্পিয়ন দল ভারতের 3 সদস্য টি-20তে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম 10-এ রয়েছেন। শেফালি ভার্মা চতুর্থ, স্মৃতি মান্ধানা পঞ্চম ও অধিনায়ক হরমনপ্রীত কৌর 10ম স্থানে।
0: এখন দৃষ্টিকোণ। ছোটবেলায় পূজোর দিনগুলি কেমন ছিল? স্মৃতিচারণায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার।

ছোটবেলাকার পুজো বলতে, আমার ছোটবেলা তো শান্তিনিকেতনে কেটেছে, আর আমাদের পুজোয় প্রায় দেড় মাসে একটা ছুটি পেতাম আমরা। মহালয়ার থেকে আমাদের ছুটি পড়ে যেত, আনন্দ মেলা হতো, সেদিনটা খুব মজা হতো। আসলে পুজোটা শুরু হয় মহালয়ার থেকেই, আমরা চিরকাল সেই বোধেই মহালয়ার সকালবেলার মহিষাসুরমর্দিনী শোনার পর থেকেই এই পুজোর ভাবটা আমাদের মধ্যে আসতো। তখনও শুনতাম, আমাদের একটা ছোট্ট রেডিও ছিল মহিষাসুরমর্দিনী, আকাশবাণী থেকেই শোনা অভ্যেস, সেটা চালানো হতো এবং আমরা শুনতাম। তারপর সন্ধ্যাবেলায় আমাদের আনন্দমেলা হতো, আনন্দমেলায় আমরা স্টল দিয়ে খাবার বা হাতের কাজ যা যে যেটা পারে করে আমরা বিক্রি বার্তা করে পাঠভবনে, তারপরে সেই টাকাটি আমরা কোন একটি সমাজসেবা মূলক কাজে আমরা সেটা দিয়ে দিতাম, মানে সেটাই নিয়ম ছিল। তো এটা একটা আমাদের ভীষণ একটা আনন্দের সময় ওই সময়টা, ওইটা পরেই আমাদের ছুটি হয়ে যেত, মন খারাপ হতো, কারণ তখন সমস্ত আশ্রম ফাঁকা হয়ে যেত, কোনো জনমানব থাকতো না, খুব নিরিবিলি। তখন আমরা অবশ্য আশ্রমের দিকে কাছাকাছি থাকতাম, সমস্ত কিছু নিঝুম হয়ে যেত, আর এখনকার মতো নয়, তখন বেশ একটু হিম পড়ার মতনই অবস্থা হতো দুর্গা পুজোর সময়। এখন তো অনেক কিছুই বদলে গেছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ফলে পুজোর যে হিমের যে পরশ আর কি, সেটা বেশ বোঝা যেত ঘাসের উপরে শিশির পড়ছে এগুলো। তবে হ্যাঁ, আমরা শ্রীনিকেতনে শুরুর সরকার বাড়িতে আমরা যেতাম, ছোট বাড়ি আর বড় বাড়ি, এই দুই পুজোতে আমাদের মা নিয়ে যেতেন, অষ্টমীর অঞ্জলিকে আমরা দিতাম, এবং আমরা সেইটা খুব নিষ্ঠা ভরে আমাদের দেওয়া হতো। পুজোর আমেজ বলতে যদি কিছু বোঝায়, সেই সরকার বাড়িতে আমরা যে যেতাম এবং অঞ্জলি দিয়ে আমরা যে মাকে দর্শন করতাম, ওইটা আমাদের একটা খুব বিশেষ একটা পর্ব ছিল। এছাড়া পুজো বলতে যেটা বোঝায়, সেটা হলো আমাদের পুজোর সংখ্যা, বিশেষ করে আনন্দ মেলা বা শুকতারা এই জাতীয় যে বই আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আমাদের দিতেন, কিনে দিতেন, আমরা সেটা নিয়ে বসতাম। প্রথমেই অবশ্যই আমরা কমিক্স গুলোই আগে পড়ে নিতাম, সেটাই ছিল অভ্যেস, তারপরে বাকি যা কিছু পড়া সেগুলো পড়া হত।

এখন যেটা কলকাতায় আসার পর যে পুজোর যে যেটা সেটা সত্যি কথা বলতে গেলে আমি জানি না শ্রোতা বন্ধুরা কিভাবে নেবেন, তবে আমি খুব একটা ভিড় ভাট্টা তো বটেই না, পুজো ভিড় হবে খুব স্বাভাবিক ব্যাপার, একমাত্র এমন একটা উৎসব সারা পৃথিবী জুড়ে এটাকে মান্যতা দিয়েছে ইউনেস্কো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কলকাতার পুজোর মধ্যে পুজো কম দেখনদারিটা বেশি। আমার মনে হয় পুজোর ব্যাপারটা থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, শুধু কে কত বড় কি বানালাম সেটাই মুখ্য হয়ে গেছে। এখনো যদি চয়েস দেওয়া হয় আমি শান্তিনিকেতনে, যদিও এখন শান্তিনিকেতন সে আগে শান্তিনিকেতন আর নেই, কিন্তু আমার সেই স্মৃতিটাই অনেক বেশি আমাকে শরতের আলো, ভোরের শিশির, ঘাস ভেজা থাকে, এই যে একটা ব্যাপার থাকে, একটা লোনলিনেস যেটা আছে, হেমন্তের যে একটা লোনলিনেস আছে ওইটা খুব অল্প সময়ের জন্য অনুভব করা যায়, ওইটা আমার কাছে বেশি টানে। কারণ ওই যে বিষাদময় একটা হেমন্ত, শীত আসতে চলেছে, আলো জ্বলে কিন্তু সেই আলোর মধ্যে বিষাদের সুরটাই বেশি থাকে। আবারও বলছি উৎসবের আমেজ অবশ্যই মনের মধ্যে থাকে, কিন্তু তার মধ্যেও একটা বিষাদের ছোঁয়াও লেগে থাকে সারাক্ষণ। যেমন বিসর্জনের পর আমাদের এমনিও মনে হয় যেন সবকিছু কিরকম নিঝুম হয়ে গেল, দশমীর পর আমি আর বিজয়া সম্মেলনী ইত্যাদি ইত্যাদি সেগুলোতে আর খুব একটা যেতে আমার ভেতর থেকে খুব একটা আমার টানত না, কারণ ভীষণ শূন্যতা গ্রাস করত।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য ভারত অযৌক্তিক আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত চীন সম্পর্কের উন্নতি হয়েছে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন পরিবর্তনশীল প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক অবস্থানজনিত চ্যালেঞ্জের প্রেক্ষিতে ভারতকে প্রস্তুত থাকতে হবে।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কাতারে ইউপিআই ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সেদেশের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
0: নির্বাচন কমিশন আগামী রাজ্যসভার 11টি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ 20টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ 20টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ 10টি পদক জয় করেছে।
0: মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএসএল ফুটবলের সেমিফাইনালে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতা কলতান।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে শুনবেন কলকাতার রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের গ্রামাফোন সংগ্রহশালা সম্পর্কে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: সময়ের স্রোতে বদলে গেছে গান শোনার মাধ্যম, বদলে গেছে প্রযুক্তি, তবু হাতছানি দেয় অতীত। গ্রামাফোনের কালো রেকর্ডে আজও ধরে রাখা সেই অতীত, শিল্পীর কণ্ঠ, সুরের মাধুর্য আর সময়ের সাংস্কৃতিক দলিল। কলকাতার বুকে আজও কিছু প্রতিষ্ঠান সেই ঐতিহ্যকে যত্নে সংরক্ষণ করে চলেছে। সেই ঐতিহ্যের খোঁজেই সুকিয়া স্ট্রিটের রামমোহন লাইব্রেরি ও ফ্রি রিডিং রুমের গ্রামাফোন সংগ্রহশালায় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস। প্রথমেই কথা হল রামমোহন লাইব্রেরির সাধারণ সম্পাদক সঞ্জিত রায়ের সঙ্গে। উঠে এল রামমোহন লাইব্রেরির দীর্ঘ ইতিহাস এবং এই গ্রামাফোন সংগ্রহশালা সম্পর্কে নানা তথ্য।
1: এটা শুরু হয়েছিল 1904 সালে, সুইডিশ থেকে এক ভদ্রলোক এসেছিলেন, কার্ল এরিক হ্যামারগেন। তিনি রামমোহন রায় সম্বন্ধে খুবই উৎসাহিত ছিলেন এবং এখানে উনি চেষ্টা করছিলেন যে রামমোহন রায়ের নামটা কী করে প্রচার করা যায়। এবং তখন ওনার মাথায় হয়েছিল যে এখানে একটা যদি লাইব্রেরি করা যায় তাহলে মনে হয় রামমোহন রায়ের নামটা থেকে যাবে। উনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করেছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য উনি খুব অল্প বয়সে মৃত্যু হয়। এবং ওনার মৃত্যুর পরে বিভিন্ন মনীষী ব্যক্তিরা, বর্ধমানের মহারাজা ছিলেন, ঋষিকেশ লাহা ছিলেন, ঠাকুর পরিবারের লোকেরা ছিলেন, তারা তখন শপথ গ্রহণ করেন যে ওনার এই ইচ্ছেটা আমরা পূরণ করব। এবং সেইভাবেই আমাদের এই লাইব্রেরি 1904 সালে প্রথমে শুরু হয়। এবং তারপরে 1913 সালে তখনকার দিনের কলকাতা কর্পোরেশনদের কাছে একটা আবেদন করা হয় যে আমাদের একটা নিজস্ব বাড়ি করার জন্য জমি দিতে হবে। এবং কলকাতা কর্পোরেশন সেই জমিটা, এইখানে 6 কাঠা জমি আমাদের লিজে দেন। এবং সেখানে এই সমস্ত মানুষের উদ্যোগে, তাদের নিজস্ব পয়সায়, স্যার আরএন মুখার্জির তত্ত্বাবধানে এই বিল্ডিংটি তৈরি হয়। এবং 1913 সালের থেকেই যাত্রা শুরু। আমরা প্রায় 125 বছরে পদার্পণ করেছি। এবং 1913 সালে যখন এই লাইব্রেরি শুরু হলো, এর সভাপতি ছিলেন আচার্য জগদীশচন্দ্র বোস, সহসভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং জগদীশ বোসের মৃত্যুর পরে সভাপতি হন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তার মৃত্যু অবধি রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইব্রেরির সঙ্গে যুক্ত ছিলেন এবং সহসভাপতি।

0: উঠেছিলেন।
1: মূলত এই গ্রন্থাগারটা বই নিয়েই চর্চা হতো, বহু মানুষ এখানে আসতেন, এখান থেকে বই নিতেন, অথবা তাদের সংগ্রহে যদি কোনো বই থাকে সেগুলো আমাদেরকে দিতেন। এইভাবেই নৈহাটি থেকে এক ভদ্রলোক একদিন এখানে আসেন কিছু বই নিয়ে, এবং বইগুলো দেওয়ার পরে উনি আমাদের যিনি তখন তদানীন্তন সম্পাদক ছিলেন ওনাকে অনুরোধ করেন যে আমার কাছে এরকম পুরোদিনের কিছু রেকর্ড আছে, এই রেকর্ডগুলো যদি আপনাদের দিই তাহলে আপনারা এই রেকর্ডগুলো কি রাখবেন? তখনকার যিনি সেক্রেটারি ছিলেন তিনি সেটাকে গ্রহণ করেন, বলেন হ্যাঁ আমরা রাখবো। কিছুদিন বাদেই উনি গোটা 20-25 গ্রামফোন রেকর্ড আমাদের কাছে নিয়ে আসেন, এবং আমরা সেটা অতি সযত্নে আমাদের একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে রেখেছিলাম। কিছুদিন বাদে এই ভদ্রলোক আবার আসেন এবং এসে দেখেন যে যেহেতু রেকর্ডগুলো আমরা অত্যন্ত ভালোভাবে সংগ্রহ করে রেখে দিয়েছি, উনি বলেন ঠিক আছে আমি একটা গ্রামাফোন আপনাকে প্রেজেন্ট দিতে চাই। তো আমরা সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ করি এবং সেই আগেকার দিনের পুরনো গ্রামাফোন রেকর্ড প্লেয়ারটা আমাদের কাছে উনি দেন, এবং তার কিছুদিন বাদে আমরা ঠিক করি যে এই যে রেকর্ড পেলাম বা রেকর্ড প্লেয়ারটাও পেলাম, তা মানুষকে আমরা যদি গানটা শোনাবার ব্যবস্থা করি তাহলে অনেক ভালো হয়। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা একটা ঘর ঠিক করি যে আমরা একটা সংগ্রহশালা মতো গড়ে তুলব, যেখানে এই রেকর্ডগুলো থাকবে, এবং মানুষরা যেমন এখানে এসে বই পড়েন সেরকম যদি কেউ গান শুনতে চান তাহলে আমরা সেই গানগুলো এই রেকর্ড প্লেয়ারে বাজিয়ে শোনাবো। এই আমাদের শুরু, এটা বোধহয় বছর 3-4 আগে। এরপর আমরা আরও চিন্তাভাবনা করলাম যে এরকম মাঝে মাঝে কিছু মানুষ আসছেন, তারা এখানে বসে একটু একটা গান শুনছেন চলে যাচ্ছেন, এরকম যদি না করে আমরা যদি কোনো একটা দিন ধার্য করি যে দিনটাতে আমরা কিছু মানুষকে এখানে ডাকবো, ডেকে তাদের একসাথে আমরা গানটা শোনাবো। সেই মতো প্রায় 1 বছর আগে আমরা সেই মতো একটা সিদ্ধান্ত নিই, এবং সেই সিদ্ধান্তের মতোই আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার এইখানে আমরা আমাদের যে একটা কনফারেন্স হল আছে সেই হলেতে বিভিন্ন মানুষ আসেন, তারা এই গানগুলো উপভোগ করেন। পরবর্তীকালে আমরা আরেকটা জিনিসও ভাবলাম যে এই গানের রেকর্ডগুলো খালি শুধু শুধু চালিয়ে দিলে হবে না, এটা মানুষকে উৎসাহিত করার জন্য আমরা যদি খুব ভালো করে উপস্থাপনা করি তাহলে মনে হয় আরও জিনিসটা ভালো হয়। সেই মতো আমরা এটাকে উপস্থাপনার একটা ব্যবস্থা করি, কেউ না কেউ একজন আমাদের ভেতর থেকে এই রেকর্ডগুলো চালাবার সময় সেটা অত্যন্ত যত্ন সহকারে উপস্থাপিত করেন, এবং দিনের দিন আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে।
2: রামমোহন লাইব্রেরির সদস্য চন্দন দাস জানালেন, গ্রামাফোন রেকর্ড সংরক্ষণ করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
3: সংরক্ষণের ক্ষেত্রে বিশাল বড় চ্যালেঞ্জ হচ্ছে রেকর্ডগুলো বহু লোকের কাছে ছিল যেগুলো মানে অনাদরে পড়েছিল, এখন সেগুলোর মধ্যে প্রচুর ধুলো জমেছে, এই ধুলোটা পরিষ্কার করা হচ্ছে খুব চ্যালেঞ্জিং কাজ। এটাকে সাবান জল দিয়ে ধুতে হয়, স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে হয়, মেথিলেটেড স্পিরিট দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করতে হয়, একবারে হয় না, বারবার ঘষে ঘষে সেটাকে তো মোটামুটি একটা বাজানোর কন্ডিশনে নিয়ে আসতে হয়। রেকর্ড যদি ইটসেলফ খুব পরিষ্কার এবং পিন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে সে A1 কোয়ালিটির সার্ভিস দেবে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে হয় না, সেটা আমাদের ফিজিক্যালি করে নিতে হয়।
2: রামমোহন লাইব্রেরির সংগ্রহে থাকা বেশ কিছু দুর্লভ গ্রামাফোন রেকর্ডের কথা উঠে এলো তার আলোচনায়।
3: দুর্লভ রেকর্ড বলতে আপনি আমাদের এখানে কমলাঝরিয়া পাবেন, কৃষ্ণচন্দ্র দে কিংবা পঙ্কজ মল্লিক, এরা তো আছেনই, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, এরাদের সঙ্গীত জীবনের শুরু থেকে পরের দিক পর্যন্ত যা গান করেছেন তা প্রচুর আছে। তারপরে আপনি আমাদের এখানে পুণ্যময়ী দাসী, আশ্চর্যময়ী দাসী, এদের গানও আপনি আমাদের এখানে পাবেন। রবীন্দ্রনাথের নিজের গলার আবৃত্তি, নিজের গলার গান আমাদের কাছে আছে, নজরুলের নিজের গলার গান আছে যেটা রবীন্দ্রনাথের প্রয়াণের পরে উনি যে কবিতাটা লিখেছিলেন রবিহারা, সেটাও আছে। তাই এগুলো আমরা মোটামুটিভাবে বাজিয়ে বাজিয়ে সবাইকে শোনাই।
2: কথা হয় রামমোহন লাইব্রেরির সদস্য রজত ঘোষের সঙ্গেও, বিশেষ বিশেষ দিন ও উপলক্ষে আয়োজিত গ্রামাফোন রেকর্ড ভিত্তিক অনুষ্ঠান এবং তার নানা দিক সম্পর্কে মূল্যবান তথ্য জানান তিনি।
4: গত আগস্ট মাসে 14 আগস্ট আমরা স্বাধীনতার যে গানগুলো আছে দেশবন্দনা শিরোনাম দিয়ে আগস্ট মাসটা আমরা পুরো 2 ঘন্টা দেশাত্মবোধক দেশের গান শুনিয়েছি। তার মধ্যে বিশেষভাবে শুনিয়েছি 1972 সালের একটা গান, 1972 সালে স্বাধীনতার 25 বছর পূর্ণ হয়েছে,

0: সে সময় দূরদর্শন আসেনি। আকাশবাণী কলকাতা সলিল চৌধুরীকে রিকোয়েস্ট করলেন আপনি 25 বছরের একটা গান তৈরি করুন। তখন সলিল চৌধুরী বম্বেতে ভীষণভাবে ব্যস্ত, বলে আমার পক্ষে তো কলকাতায় যাওয়া সম্ভব নয়, আমি এখান থেকে করে কিছু পাঠাবার চেষ্টা করছি। তো সলিল চৌধুরী বম্বেতে রেকর্ড করে মান্না দে, সবিতা চৌধুরী মানে ওনার স্ত্রী, আর বম্বে ইউথ কোরকে নিয়ে একটা গান তৈরি করেছিলেন, এই দেশ এই দেশ আমার এই দেশ, এই দেশেতেই জন্মেছি মা, জীবন মরণ তোমায় স্মরণ, তোমার চরণ ধুলি দাও মা, অসাধারণ একটা কম্পোজিশন করেছিলেন। সেটা উনি স্কুলে করে কলকাতায় স্টেশনে পাঠিয়ে দিয়েছিলেন। ওই গানটা স্বাধীনতা 1.5 মাস আগে থেকে রেডিওতে রাত 8টার সময় বাজানো হতো, ঠিক খবরের পরে। তখন যে ঘোষক বা ঘোষিকা থাকতো সে প্রথমে গানের লাইনগুলো বলে দিত, তারপরে স্কুলটা চালাতো, চালিয়ে গানের শেষে অ্যাপিল থাকতো যেখানে যেখানে স্বাধীনতার 25 বছর উদযাপন হবে সেখানে সেখানে যেন এই গানটা গাওয়া হয়। ওই গানটাও আমরা ইউটিউব থেকে নিয়ে টিভি স্ক্রিনে আমরা ওটা শুনিয়েছিলাম আর কি, এই দেশ এই দেশ আমার এই দেশ। প্রচুর কণ্ঠশিল্পী, গীতিকার, সাহিত্যিক, সুরকারের জন্ম তারিখ মৃত্যু তারিখ সেপ্টেম্বর মাসে, তাদের নিয়ে আমরা অনুষ্ঠান করেছি সেপ্টেম্বর মাসে। সেখানে সলিল চৌধুরী আছেন, রজনীকান্ত সেন আছেন, আশা ভোঁসলে আছেন, লতা মঙ্গেশকর ছিলেন, আকাশবাণী প্রাক্তন ঘোষক সত্য চৌধুরী, তিনি একজন প্রতিষ্ঠাতা শিল্পী ছিলেন, তার রেকর্ড আমরা বাজিয়েছি। এইভাবে আমরা সেপ্টেম্বরটা করেছি। অক্টোবরে একটা বিশেষ অনুষ্ঠান করছি আমরা, আগামী 9ই অক্টোবর কিংবদন্তি গীতিকার সুরকার সুধীন দাশগুপ্তের জন্ম তারিখ, সেদিনকে আমরা সুধীন দাশগুপ্তর কম্পোজিশনে গান শুনব। গান আমরা শুনতেই পারি, কিন্তু ইউটিউবে গান শুনতে পারি, কিন্তু যে তথ্যগুলো আমরা শুনবো আর কি, সেই তথ্যগুলো কিন্তু কোথাও পাওয়া যাবে না। সুধীন দাশগুপ্তর জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত। আর 13ই নভেম্বর লতাজিকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চলেছি। লতাজির রেকর্ডে যিনি সংগ্রাহক স্নেহাশিস চট্টোপাধ্যায়, উনি শ্রীরামপুরে থাকেন, ওনার কাছে আজ পর্যন্ত লতাজি যত রেকর্ড করেছেন যত ভাষায় সব রেকর্ড ওনার কাছে আছে, প্রায় 3,500 রেকর্ড ওনার কাছে আছে। উনি নভেম্বর মাসে ওই রেকর্ডগুলো নিয়ে আসবেন এবং ওনার সম্বন্ধে কিছু বলবেন, এটা নভেম্বরের ভাবনা আমাদের। আর ডিসেম্বরে ভাবনা আছে সত্য চৌধুরীকে নিয়ে, কারণ সত্য চৌধুরীর প্রয়াণ মাস হচ্ছে ডিসেম্বর মাস, তো সত্য চৌধুরীকে নিয়ে আমরা অনুষ্ঠান করব 11ই ডিসেম্বরে। এই মোটামুটি আমরা সাজিয়ে রেখেছি আর কি। এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই, সবার জন্য প্রবেশ অবাধ।
1: নতুন প্রজন্মের কাছে গ্রামাফোন ও তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দিতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানান প্রতিষ্ঠানের সদস্য শ্যামদীপ রায়।
2: আমরা দুরকম উদ্যোগই নিচ্ছি, যেটাকে এখনকার ভাষায় অনলাইন আর অফলাইন বলা হয়। অফলাইন বলতে গেলে আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার একটা অনুষ্ঠান করি, এই যে গ্রামোফোন যন্ত্র, সেই গ্রামোফোন যন্ত্রে আমরা রেকর্ড চালিয়ে আমরা শোনাই, এবং সেই রেকর্ড সম্বন্ধে বা যে শিল্পীর গান বা যে সুরকার বা গীতিকারের গান তার সম্বন্ধে কিছু বলা বা সেই গানের সঙ্গে সম্পৃক্ত কোনো ইতিহাস সম্বন্ধে বলা, এবং স্বাভাবিকভাবেই সেখানে রেকর্ডের ইতিহাসের প্রসঙ্গ চলেই আসে। তো সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেটাকে অ্যাডভার্টাইজ করা হয়। এটা তো অফলাইন গেল। আর অনলাইন বলতে আমাদের এই যে রামমোহন লাইব্রেরি অ্যান্ড রিডিং রুম, আমাদের ফেসবুক পেজ আছে এবং সেই ফেসবুক পেজে আমরা বিভিন্ন রকম পোস্ট দিই। যদি সেই গ্রুপকে ফলো করেন কেউ, তারা অনেক পোস্ট দেখতে পাবেন। আমরা যে অনুষ্ঠানগুলো করি সেগুলোর ফেসবুক লাইভ হয় একদম অনুষ্ঠানের মুহূর্তে, সেই লাইভ প্রোগ্রামগুলো তারা অনলাইনেও দেখতে পারেন। যদিও আমরা সবসময় চাইবো যে অনলাইনের পাশাপাশি তারা সশরীরে এসে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করুন, তাহলে তাদের উপস্থিতিও আমাদের আরও এনকারেজ করবে, তারাও হয়তো কিছু শিখতে পারবেন।
1: এই অনুষ্ঠান শুনে যে সমস্ত শ্রোতা সরাসরি এই অনন্য সংগ্রহ ও আয়োজনের স্বাদ পেতে আগ্রহী হবেন তাদের জন্য বিশেষ বার্তা দেন তিনি।
2: আমাদের এই রামমোহন লাইব্রেরি রিডিং রুম, যেটা যদি আপনি ঠিকানার কথা জানতে চান, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে 267 আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, সুকিয়া স্ট্রিট আর প্রফুল্লচন্দ্র রায় রোডের জাংশনে, সেখানেই হচ্ছে রামমোহন লাইব্রেরি কাম রিডিং রুম এবং সেখানেই আমাদের অনুষ্ঠান। এই যে অনুষ্ঠানটি করি এটা আমরা চারতলায় আমাদের রেকর্ডিং লাইব্রেরি যেখানে সেইখানেই আমরা করি, রায়া দেবনাথ হলে। এবং এই সংস্থার একজন সদস্য হিসেবে আমি সবাইকেই আহ্বান জানাবো যে আপনারা আসুন, আপনারা এলে আমাদেরও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি আজ দ্বিতীয় বৈঠক করেছে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা আইবিএসের যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই 3 দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
1: Post the meeting, the 3 countries have come out with a joint statement wherein the collective view of the 3 countries have been put together. There are several economic issues, development issues, also certain political issues which have been reflected. As far as India's own point of view on Palestine is concerned, we stand for a 2-state solution of which you are very well aware.
0: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। পারস্য উপসাগরে ভারতীয় জাহাজের উপস্থিতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই মুহূর্তে ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী 6টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। পাশাপাশি ভারতে পণ্য পরিবহনে যুক্ত আরও 6টি বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। তিনি আরও জানান, এই জাহাজগুলিতে প্রায় 163 জন ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, নৌ পরিবহন মন্ত্রক এসব জাহাজের চলাচলের উপর নজর রাখছে এবং নাবিকদের সার্বিক কল্যাণের বিষয়টি খতিয়ে দেখছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিশনেই নিষ্পত্তি করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। তিনি বলেন, এই সংঘাত দক্ষিণ বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগরে শস্য পরিবহন ব্যাহত হওয়া এবং সার সংকট খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজার ইতিমধ্যেই সংকুচিত। তিনি বলেন, পশ্চিম এশিয়া ও রাশিয়ার মধ্যে প্রধান সার উৎপাদক দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি, খাদ্য, সার এবং আর্থিক চাপের প্রভাব উন্নয়নশীল অর্থনীতিগুলির জন্য সমস্যা সৃষ্টি করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থ রক্ষিত হবে না।
2: We had long been telling the Chinese that a standoff

0: between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintain consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
1: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদের সম্মুখীন হয়ে চলেছে, তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য বা সহানুভূতি পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দোহায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা কাতারে ইউপিআই ব্যবস্থার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় কাতার ভারতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর আলোচনা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসাবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগে প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি জানান। দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং অতলান্ত মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার নেভির ক্ষমতার প্রমাণ দেয় বলে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন। উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে নৌবাহিনী কৌশলগত চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ভারতের সামুদ্রিক ক্ষমতার উদ্দেশ্যে কেবল সমুদ্রে জাতীয় পতাকা প্রদর্শন করা নয়, বরং নিরাপত্তা, আস্থা ও বিশ্বাসের বার্তা পৌঁছে দেওয়া। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ প্রগতি 50 কর্মসূচির আওতায় একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনা করেছেন। এর মাধ্যমে অর্থনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহ্য, তীর্থ, পর্যটন ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ 50 শহরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার জন্য একটি পরিকাঠামো তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 24 রাজ্যের এই 50 শহর আগামী দিনে দেশের অন্যান্য শহরের কাছে পরিচ্ছন্নতা ও নাগরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আদর্শ হয়ে উঠবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মান শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ সাহারুল পুরকায়েতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। নরেন্দ্রপুর থেকে আব্দুল রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে এনআইএ গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার হয়ে এরা কাজ করছিল বলে অভিযোগ। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেপিসির আজ দ্বিতীয় বৈঠক হয়েছে। নতুন দিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসির সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অংশীদারদের মতামত শোনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সিএস শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। কৃষক এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মজুত করা এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল

0: ও ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন। এশিয়ান গেমসে ভারত আজ দুটি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাত্তেচিরিয়া রাজু পুব্বাম্মা, প্রাচী চৌধুরী এবং ভীতি আরামারাজ সোনা জিতেছেন। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয়কুমার ও বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x400 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। ভারতের পূজা সিং মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু সোনা জিতেছেন। 6টি সোনা, 21টি রূপো এবং 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন ও ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 30শে সেপ্টেম্বর বুধবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদনে পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভাটিয়ারি ও আহির ভৈরব, 6:30 এই মহাজীবন শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে অর্পিতা নন্দী, 6:55 কৃষক বন্ধুদের জন্য নারকেল গাছের ফল ধরা ও সমাধান, এ নিয়ে বলবেন অধ্যাপক অপূর্ব বন্দ্যোপাধ্যায়, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান উত্তরাখণ্ডের কাসার, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 8:30 বুধ সকালে, বিষয় বেড়ানোর প্রস্তুতি, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার বাদনে সব্যসাচী সরখেল, রাগ জৌনপুরী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টি দেব, 10:30 রামধনু, প্রথমে নজরুল গীতি পরিবেশনে রূপা ভট্টাচার্য, এরপর আধুনিক গান পরিবেশনে সঞ্জীব ঘোষ, বেলা 11:00 সংগ্রহশালা থেকে আলাপচারিতায় পুলক বন্দ্যোপাধ্যায়। ১১:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুপ্রীতি আদক, 12:30 নজরুল গীতির অনুষ্ঠান, বেলা 1:00 নাটক গায়িকা দলের মেয়ে, রচনা আন্তন শেখফ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন, 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, ঘরকন্যা বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শর্মিষ্ঠা দত্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, বিকেল 4:35 কলকাতা কলতান, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি এফপিওর ভূমিকা, এই নিয়ে শুনবেন অনুষ্ঠান, সাক্ষাৎকার ডক্টর সৈকত কুমার সাহা এবং সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় শিশুর হৃদরোগ।

বুঝবেন কিভাবে, বলবেন ডক্টর জয়ত্রী মজুমদার। সন্ধে সাতটায় নাটক গায়িকা দলের মেয়ে, রচনা আন্তন শেখভ, বেতার নাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অশোক বিশ্বনাথন। রাত আটটায় আসার কথা, 8:30 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সিনেমা জগৎ, বাসব মল্লিকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শুনবেন দ্বিতীয় পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশন করবেন শ্যামলী সরকার, রাগ রাগেশ্রী। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল 30 সেপ্টেম্বর বুধবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশনে অরিন্দম চক্রবর্তী, রাগ শুদ্ধ কল্যাণ।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী, রাগ শুদ্ধ কল্যাণ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: শুক্রবার মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না।

কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য ভারত অযৌক্তিক আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে।
1: বাংলাদেশের জামাত মুজাহিদিন জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সন্দেহে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। নির্বাচন কমিশন আগামী রাজ্যসভার 11টি আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ 20টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে।
1: এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনা সহ 10টি পদক জয় করেছে।
0: মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের জম্মু কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য ভারত অযৌক্তিক আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়, এ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই।
2: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President Turki during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রীদের বৈঠক এবং যৌথ বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি, উন্নয়ন ও বিভিন্ন রাজনৈতিক বিষয় বিবৃতিতে স্থান পেয়েছে। প্যালেস্তাইন প্রসঙ্গে ভারত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রয়েছে বলেও জানান শ্রী জয়সওয়াল। সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সীমান্তপারের সন্ত্রাসবাদ অত্যন্ত উদ্বেগের বিষয়, এই সমস্যা মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
2: External Affairs Minister once again highlighted that cross-border terrorism is a cause of major concern and countries need to come together to fight this global menace.
1: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের প্রেক্ষিতে বিদেশ মুখপাত্র বলেন, এ ব্যাপারে সম্প্রতি নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রী মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারেও বিদেশ সচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞার ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে ভারত ওই বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে।
3: अमरीकी कांग्रेस के जो यहाँ पर डेलीगेशन आई हुई है उनकी मुलाकात फॉरेन सेक्रेटरी से हुई और उस मुलाकात में अन्य विषयों के अलावे जो हमारी चिंताएं हैं इसको लेके कि इसका किस प्रकार का प्रभाव पड़ सकता है हमारे द्विपक्षीय रिश्तों पर और उसके अलावे जो अंतर्राष्ट्रीय बाजार में जो ऊर्जा की स्थिति है उस पर क्या प्रभाव पड़ सकता है, इन चिंताओं के बारे में उनको दोहराया उनसे।
1: পারস্য উপসাগরে ভারতীয় জাহাজ প্রসঙ্গে বিদেশ মুখপাত্র জানান, ভারতীয় পতাকাবাহী 6টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে সেখানে রয়েছে। এছাড়া 6টি বিদেশি জাহাজও ভারতের পণ্য নিয়ে আসছে। এই জাহাজগুলিতে 163 জন ভারতীয় নাবিক রয়েছেন। ওই অঞ্চলে বিভিন্ন জাহাজে 4,500-এরও বেশি ভারতীয় নাবিক রয়েছেন বলে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, জাহাজ মন্ত্রক এই জাহাজগুলির ওপর এবং নাবিকদের কল্যাণের ওপর নজর রেখে চলেছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেক ভালো অবস্থায় রয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর জানান, সীমান্ত সংকট সমাধানের পর থেকেই সম্পর্কের উন্নতি হতে শুরু করে। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরেই চীনকে বলে আসছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি কোনো দেশের জন্যই কল্যাণকর নয় এবং দীর্ঘস্থায়ী অচলাবস্থা কারো স্বার্থই।

0: দুঃখা করে না।
1: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
2: বাংলাদেশের জামাত মুজাহিদিন জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সন্দেহে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের এক ইমাম মোহাম্মদ শেখ, এক দর্জি জুম্মান শেখ, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এক অ্যাপ বাইক চালক সাহারুল পুরকাইত এবং আব্দুল রফিক। জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্রের খোঁজে এনআইএ আজ পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় অভিযান চালায়। চলতি বছরের গোড়ার দিকে অসমের কয়েকজন গ্রেপ্তার হওয়ার পর আজ ফের এনআইএ অভিযান চালালো। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকার মুন্দেহার গ্রামে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির খোঁজে এনআইএ তল্লাশি চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।
3: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পরিবর্তনশীল প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক অবস্থানজনিত চ্যালেঞ্জের প্রেক্ষিতে ভারতকে প্রস্তুত থাকতে হবে। এজন্য দরকার ভূকৌশলগত চিন্তাভাবনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে ভাষণে শ্রী সিং বলেন, সংকট তৈরি হবার আগেই সংকট মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। অপারেশন ঊর্জা সুরক্ষা, দেশের জ্বালানি সরবরাহ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব ও কর্মতৎপরতার প্রমাণ দিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে ভারতই সবার আগে যে কোনো বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। পছন্দের নিরাপত্তা সহযোগী এবং বিশ্বাস ও আস্থার প্রতীক হিসাবে ভারত দৃঢ় অবস্থান বজায় রেখেছে, যা দেশের মহাসাগর দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে। প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, দক্ষিণ চীন সাগর, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার ফোর্স বা গভীর সমুদ্রে কার্যক্রম পরিচালনাকারী নৌশক্তির সক্ষমতা প্রদর্শন করে।
2: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দোহায় অনুষ্ঠিত এআইআইবির বার্ষিক সভার ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলি বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় নেতা কাতারে ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ভারতে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড NIIF এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর গুরুত্ব দেওয়া হয়।
3: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর মধ্যে রয়েছে ফসল তোলার পরবর্তী পরিচালন ব্যবস্থা বৈজ্ঞানিকভাবে মজুত করা এবং বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026 দ্বিতীয় দিনের অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন, সরকার অড়হর, বিউলি এবং মসুর ডালের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য MSP 100% করে সংগ্রহ করবে। 48 ঘন্টার মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। ভারত আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তিগুলি থেকে তৈরি হওয়া নতুন বাজারের সুযোগ কাজে লাগাবে, যা কৃষকদের আরও ভালো আয় নিশ্চিত করবে এবং ভারতকে বিশ্বের অন্যতম প্রধান খাদ্য ভাণ্ডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।
2: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5ই অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের ফাঁকে তিনি সংশ্লিষ্ট দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উপমহাদেশের খবর।

0: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার ১১টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের ১টি আসন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিএল ভার্মা, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, বিএসপির রামজি ছাড়াও আরও ৬ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫শে নভেম্বর। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। আজ থেকে মনোনয়ন জমা শুরু হয়েছে, ভোটগ্রহণ ১৬ অক্টোবর।
1: নতুন দিল্লির সংসদ সংলগ্ন ভবনে আজ যৌথ সংসদীয় কমিটি বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬ পর্যালোচনার লক্ষ্যে দ্বিতীয় বৈঠকে বসে। বিলের বিভিন্ন বিধিনিয়ম পর্যালোচনা করে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার কথা এই কমিটির। লোকসভার স্পিকার কর্তৃক মনোনীত ২১ জন লোকসভা সদস্য এবং ১০ জন রাজ্যসভা সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির শীর্ষে রয়েছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলার লক্ষ্যে

0: দেশীয় অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 এর সংশোধনী আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে।
1: ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত বেসরকারি হাসপাতালগুলির চড়া মুনাফা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। এ ব্যাপারে শীর্ষ আদালত এ ধরনের সব ওষুধের ওপর সর্বাধিক 16% হারে মুনাফা চাপানোর পক্ষে মত প্রকাশ করেছে। বিচারপতি বিক্রমনাথ এবং সঞ্জীব মেহতার বেঞ্চ বিভিন্ন বেসরকারি হাসপাতালের নিজস্ব ফার্মেসি থেকে রোগীকে ওষুধ কিনতে বাধ্য করার ব্যাপারে কেন্দ্রের কাছে জানতে চেয়েছে।
0: সুপ্রিম কোর্ট কেন্দ্র সিবিএসই কে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি ছেড়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতোমধ্যেই 7ম, 8ম ও 9ম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসই কে আরো সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে।
1: ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও আদিবাসী জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মান্দার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। চেন্নাইয়ে অবস্থিত ভারত সরকারের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি অফিস এই জিআই ট্যাগ প্রদান করেছে।
0: ইউনেস্কোর খসড়া তালিকায় ভারতের নতুন 5টি ঐতিহ্যবাহী স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই তালিকায় ভারতের ঐতিহাসিক স্থানের সংখ্যা বেড়ে হল 78। সংযোজিত নতুন স্থানগুলির মধ্যে রয়েছে বাগগুয়ার বৌদ্ধ দেয়ালচিত্র, চম্বল উপত্যকার মন্দিরসমূহ, গুপ্তযুগের উদয়গিরি গুহা এবং গিন্নোরগড়ের আদিবাসী ঐতিহ্য। এছাড়াও ভারত এবং দক্ষিণ আফ্রিকার যৌথ আন্তর্জাতিক প্রস্তাব হিসেবে এর মধ্যে সাইটস অফ সত্যাগ্রহ বা সত্যাগ্রহ আন্দোলনের স্মৃতিবহ স্থানগুলিও রয়েছে।
1: মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা বিশেষ কিছু ওষুধ ও এগুলি তৈরিতে ব্যবহৃত উপাদানের উপর কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে। সেদেশের বাণিজ্য বিভাগ ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রকাশ করেছে। ভারত ও বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি দেশ। আমেরিকার সঙ্গে এসব দেশের বাণিজ্য বা নিরাপত্তা সংক্রান্ত চুক্তি থাকায় তারা এই কর ছাড়ের সুবিধা পাবে।
0: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং পাক সরকারের আজামি ইস্তেকাম কর্মসূচির আওতায় এই অভিযানটি চালানো হয়।
1: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান তিনি।
0: স্পেসএক্সের মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি উপরে ওঠার সময় 6টি র্যাপ্টার ভ্যাকুম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলো। পরে বাকি ইঞ্জিনগুলি ঠিকঠাক কাজ করছে নিশ্চিত হওয়ার পর কক্ষপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
1: বিশ্বজুড়ে আজ ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হচ্ছে। হৃদরোগের ক্ষতিকর প্রভাব, এর প্রতিরোধ এবং সচেতনতা প্রসারের জন্য প্রতি বছর 29শে সেপ্টেম্বর দিনটি উদযাপিত হয়।
0: এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাচেত্তিরা রাজু পুভাম্মা, প্রাচী চৌধুরী ও ভিতিয়া রামরাজ 3:29.69 সময় নিয়ে সোনা জিতেছেন। চলতি আসরে এটি ভারতের প্রথম অ্যাথলেটিক্স স্বর্ণ পদক। পুরুষদের 4x400 মিটার রিলেতে 3:01.61 সময় নিয়ে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয়কুমার ও বিশাল ট্রিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x100 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। পুরুষদের 5000 মিটার দৌড়ে 13:32.75 সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের গুলবীর সিং। পুরুষদের জ্যাভলিন থ্রোতে জসবীর সিং 85.72 মিটার ছুঁড়ে রূপো এবং রোহিত যাদব 84.35 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পূজা সিং 1.84 মিটার লাফিয়ে মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু 30টি হিটের মধ্যে 28টি হিট করে সোনা জিতেছেন। বক্সিংয়ে পুরুষদের 90 কেজির বেশি ওজনের বিভাগে সেমিফাইনালে কাজাখস্তানের অলিম্পিয়ান ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আইবেক ওরালবের কাছে 5-0 ব্যবধানে হেরে ভারতের নরেন্দর বেরওয়াল ব্রোঞ্জ পদক পেয়েছেন। স্কোয়াশে মহিলাদের বিভাগে ভারত ইরানকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। টানা বৃষ্টির কারণে 4টি কোয়ার্টার ফাইনালই পরিত্যক্ত হওয়ার পর পুরুষদের ক্রিকেটে সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে।
1: গুয়াহাটির বর্ষাপড়া স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়।
0: IFSL ফুটবলে আজ গ্রুপ এ তে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড FC-র ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। দুই দলই 4 পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহনবাগান শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড FC শেষ 4-এ পৌঁছেছে। আগামীকাল গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।

উত্তরপাড়া রাজবাড়িতে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভা। সেখানে প্রধান অতিথি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটি 7-8 বছর বয়সী ছেলে দুটি গান গাইল। গান দুটি শুনে মোহিত শরৎচন্দ্র। পুরস্কার হিসেবে ছেলেটির হাতে তুলে দিলেন 5টি টাকা। সেই ছেলেটি আজীবন মনে করত এই তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। কথাশিল্পী শরৎচন্দ্র প্রতিভা চিনতে ভুল করেননি। এই ছেলেটি পরবর্তীকালের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। আজীবন অনায়াস দক্ষতায় তিনি গেয়েছেন আধুনিক ছায়াছবির গান, অধ্যাত্ম সঙ্গীত, ধ্রুপদ, আবার একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুলের গান। কখনো তার গায়কি ভারী শান্ত মায়াময়, সেই সুরের আবেশ মায়ায় কেড়ে নেয় মানুষের মন, আবার কখনো রাগ নির্ভর গান তার গাম্ভীর্য, আবার কখনো বা পাশ্চাত্য সুরের ছোঁয়া। গানের ধরন বদলে গেছে একটি থেকে অন্যটিতে, কিন্তু তার গায়কীর যে মাধুর্য তা ছিল অটুট, অনন্য সেই মায়া তার কণ্ঠের। আজ আসুন শ্রোতা বন্ধু, হারানো দিনের গানে স্মৃতির পাতা উল্টে আবারও একবার ডুব দিই তার কণ্ঠের মায়ায়।

ধনঞ্জয় ভট্টাচার্যের বিস্ময়কর আবেগ তাড়িত যে গায়কী, তাতে মুগ্ধ হয়েছে একের পর এক প্রজন্ম। কিছুদিন আগেই শ্রোতাবন্ধু আমরা পেরিয়ে এসেছি তার জন্মদিন। তার জন্ম হাওড়ার বালিতে। পরিবারে গানের চর্চা ছিল, বাবা মা দুজনেই গান ভালোবাসতেন। সেই অনুকূল আবহে জন্মে গান গাইতে তার কখনো বাধা পেতে হয়নি। আর বাড়ি ছাড়াও তার সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষকরা। বিশেষ করে তিনি বারবার বলতেন স্কুলের সুধাংশু স্যারের কথা। সুধাংশু স্যারের আগ্রহেই তার প্রথম প্রথামাফিক গান শেখার শুরু। সেই সময়ের বিখ্যাত সেতার শিল্পী গোকুল নাগ, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সত্যেন ঘোষাল, তাদের কাছে তালিম নিতেন ধনঞ্জয় ভট্টাচার্য। ছোটবেলা থেকেই একবার শুনলেই গান তুলে নিতেন কণ্ঠে। একবার ভিখারির মুখে শুনে তুলে নিয়েছিলেন সে চিরন্তন গানটি, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানই তিনি পরে গিয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম ছবিতে। ধনঞ্জয় ভট্টাচার্য বলতেন সেই ভিখারি তার প্রথম সঙ্গীত গুরু। এরপর আরো বৃহত্তর গানের জগতে তার আত্মপ্রকাশ হল যখন ক্লাস নাইনে পড়ার সময় বেতারে গাইলেন জোছনা রাতে কেন ডাকে। তখন পারিশ্রমিক পেয়েছিলেন 5টি টাকা, ভারী খুশি হয়েছিলেন। প্রথম রেকর্ড 1940 সালে, এপিঠ ওপিঠে দুটি ভালোবাসার গান। প্রথম গান ছিল যে আঁখির আগে, আর দ্বিতীয় গানটি যা শুনে গোটা বাংলার শ্রোতারা মুগ্ধ হলেন, ধন্য ধন্য করতে লাগলেন, সেটি এবার শুনি আমরা।

ডাক পড়ল জীবন সঙ্গিনী ছবিতে প্লেব্যাক করার জন্য। ছবির সঙ্গীত পরিচালক হিমাংশু দত্ত। মূল দুটি কণ্ঠে থাকবেন শচীন দেব বর্মন, সুপ্রভা সরকার, দুজনেই তখন খ্যাতির একেবারে শীর্ষে, আর সঙ্গে 17 বছরের তরুণ ধনঞ্জয় ভট্টাচার্য। সে ছবির অভিজ্ঞতা খুব সুখকর হয়নি ধনঞ্জয় ভট্টাচার্যের, কারণ তরুণ ছেলেটির গান শচীন কর্তার খুব একটা পছন্দ হয়নি। বলেছিলেন, বাংলা গান গাইতাসো, দরদ নাই কেন? মনে মনে কিন্তু দুঃখ পেলেও ঠিক করে নিয়েছিলেন একদিন না একদিন কর্তাকে মুগ্ধ করবেনই। কয়েকটি বছর কেটে গেছে, বেসিক গানের রেকর্ড বেরিয়ে গেছে, আর যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান, এই গান শুনে সারা বাংলা ধন্য ধন্য করছে। সে সময় অনুষ্ঠান ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। গানের আসরে শচীন কর্তাও গান গাইবেন, শিল্পী তালিকায় আছেন ধনঞ্জয়ও। তখনও তিনি কলকাতার বাসিন্দা নন, বালি থেকেই আসতেন। কর্মকর্তারা বারবার অনুষ্ঠানের গান পরিবেশনের অনুরোধ জানাচ্ছেন, কিন্তু শচীন কর্তা এসে না পৌঁছলে কিছুতেই গান গাইবেন না তিনি, অপেক্ষা করছেন, তাকে গান শোনাতেই তো আসা। রাত বাড়ছে, শেষ অবধি মঞ্চে উঠতেই হল তাকে, আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলেন শচীন দেব বর্মন। চোখ বুঝে তন্ময় ভঙ্গিতে গাইছেন ধনঞ্জয় ভট্টাচার্য। মঞ্চের পাশে সিঁড়ি বেয়ে গ্রিন রুমে যেতে গিয়ে থমকে গেলেন শচীন দেব। পরপর 6টি গান গাইলেন ধনঞ্জয়, আর সিঁড়ির কাঠের রেলিংয়ে হাত রেখে স্থানু হয়ে রইলেন শচীন কর্তা। গান থামলে জড়িয়ে ধরলেন ধনঞ্জয়কে, মাথায় হাত বুলিয়ে বললেন, গলাডারে রাইক্ষ ধনঞ্জয়, গলাডারে রাইক্ষ। এরপর এতটাই গুণমুগ্ধ হয়ে পড়েছিলেন শচীন কর্তা, মুম্বাই থেকে কলকাতা এলে ধনঞ্জয়ের সঙ্গে দেখা না করলে একেবারে চলত না, আর বারবার চাইতেন তাকেও বম্বেতে নিয়ে যেতে। আর ধনঞ্জয় ভট্টাচার্য কি বলতেন? বলতেন, বাংলা মায়ের আঁচল ছেড়ে পাদমেকং নাগাচ্ছামি, কিছুতেই যেতে চাইতেন না। কিন্তু উপায় একটা ছিল, মাছ ধরা শখ দুজনেরই, তাই মাছ ধরতে চলে যেতেন নানা জায়গায়। আর তখন গল্পের পর গল্প, গানের গল্প। আমরা এবার যে গানটি শুনব সেটি শৈলেন রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুরে শহর থেকে দূরে ছবির গান। এই ছবিতে গান গাইলেন যখন ধনঞ্জয় ভট্টাচার্য, তার গান শুনতেই এই ছবির গান এত বিখ্যাত হয়েছিল, তার গান শুনতেই অনেকবার করে দর্শক এই ছবি দেখতে গিয়েছিলেন।

শ্রোতা বন্ধু, আজ আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য। সুদীর্ঘ সঙ্গীত জীবনে নানা রঙের গানের বিচ্ছুরণ তার কণ্ঠে। তার অনেকটা জুড়েই আছে বেসিক গান, আধুনিক গান, আর তার অধিকাংশই ভালোবাসার গান। সেসব গানের সুর কখনো শান্ত, কখনো রাগাশ্রয়ী, আবার কখনো বা পাশ্চাত্যধর্মী। আর প্রতিটি গোত্রের গানেই তিনি সমান সাবলীল। তার কণ্ঠে সহজ কথায় বিরহ ফুটে ওঠে সতীনাথ মুখোপাধ্যায়ের মরমী সুরে, শ্যামল গুপ্তের কথায় এই গানটিতে।

প্রাথমিক পর্বে যখন গান করতে এলেন ধনঞ্জয় ভট্টাচার্য, তখন যে সুরকার ত্রয়ীর সঙ্গে তার মূল কাজ, তারা সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত এবং শৈলেশ দত্তগুপ্ত। এদের কাছে গানের খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু শিখেছিলেন তিনি। তিনি বলতেন, এই শেখাটাই তাঁর যে সাঙ্গীতিক গুণপনা প্রকাশ তাকে ভারী সমৃদ্ধ করেছিল। আরেকটি গানের কথা মনে পড়ছে, যেহেতু আমরা সুরকার কমল দাশগুপ্তর কথা বললাম, তার সুরে প্রণব রায়ের কথায় এই গানটি, এটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।

ব্যক্তিগত যে গান শেখা তার কায়দা প্রদর্শন থাকবে এমনটা যে নয়, সে গানও যে ভারী সহজে গাওয়া যায়, সাবলীল ভঙ্গিতে গাওয়া যায়, তার উজ্জ্বল পরিচয় রেখেছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তাকে বহুবার নানা সুরকার নিয়ে যেতে চেয়েছিলেন বোম্বেতে, কিন্তু ওই যে বাংলা মায়ের আঁচল ছেড়ে পাদমেকম নগচ্ছামি, এই ছিল তার জীবনের মন্ত্র। একবারই পাখে চক্রে গিয়ে পড়েছিলেন সেই 52 সালে রাইচাঁদ বড়ালের অনুরোধে, কিন্তু তারপর আর কেউ তাকে নিয়ে যেতে পারেননি, না লতা মঙ্গেশকর, না সুলীল চৌধুরী, না মোহাম্মদ রফি। সুলীল চৌধুরী লিখছেন, 3 দশক ধরে বোম্বাই প্রবাসী আমি, যোগাযোগ ধনুদার সঙ্গে প্রায় ছিন্ন। একদিন হঠাৎ ধনাদা বললেন, আমাকে দুখানা গান করে দিতে হবে। আমি শুনে ধন্য হলাম, দুখানা গান দু জাতের করব। তখন থেকে মাথায় ছিল একটা হবে রাগাশ্রয়ী, অন্যটা কাব্যগীতি। তার অসাধারণ কণ্ঠগুণে আর রসবোধে দুটি গান যেন নতুন জন্ম পেল। আমরা এবার সেই দুটি গান শুনব পরপর।

শ্রোতা বন্ধু, আজ আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য। পরবর্তী অংশে যাবার আগে আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। সত্তরের দশকে রূপুরী পর্দায় এক মায়াবী উপস্থিতি, চোখে স্বপ্ন, হাসিতে দুষ্টুমি, অভিনয়ে অনায়াস দীপ্তি। মার্জিনা আবদুল্লার প্রাণ চঞ্চল মার্জিনা, মৌচাকের নিপা, স্বয়ং সিদ্ধার অন্যরকম মিঠু, যার সৌন্দর্যে ছটায় অনুরাগীরা ভালোবেসে নাম দিয়েছিলেন কলকাতার রেখা। তার অভিনয়, তার ছবির গান, তার সময়ের বাংলা সিনেমা এবং বাঙালির স্মৃতিতে অমলিন হয়ে থাকা সেই শিল্পীকে ফিরে দেখার আয়োজন আগামীকাল হারানো দিনের গানে কলকাতার রেখা মিঠু মুখার্জি। উপস্থাপনায় স্বর্ণাভ রায়।

আমরা কথা বলছিলাম ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে রাগ নির্ভর গান নিয়ে, এবং সুলীল চৌধুরী শুনে তার দুটি গান যখন শুনলাম, এবার শুনি সুধীন দাশগুপ্ত সুরে তার কণ্ঠের আবেদন।

ধনঞ্জয় ভট্টাচার্যের যে বহুমুখী প্রতিভা, নানা ধরনের গানে তার যে স্বকীয় মধুর আবেদন এবং তার যে গলার রেঞ্জ, তাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন যারা, তাদের অন্যতম অবশ্যই সুধীন দাশগুপ্ত। তার সুরে এই গানটি আমরা শুনলাম, রাগ প্রধান গান। পরের গানটি আসুন শুনি শ্রোতা বন্ধুরা, সেখানে পাশ্চাত্যের সুর আর ছন্দ।

আরেকটি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। ছবি তৈরি হবে শ্রীমতী পিকচার্সের ব্যানারে। শ্রীমতী পিকচার্স মানেই কানন দেবী। এই ছবিতে গান গাইবেন ধনঞ্জয় ভট্টাচার্য। বিখ্যাত গান জনম মরণ, কিন্তু ঘটনাটি ভারী চমকপ্রদ। ছবির সুরকার ছিলেন কালীপদ সেন, গানের কথা লিখেছিলেন সজনীকান্ত দাস। ফ্লোরে কানন দেবী ঢুকেছেন, রেকর্ডিং হয়েছে। কালীপদবাবু জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো দিদি? কানন দেবী কিছু বলছেন না। স্কোরিংয়ে বসে থেকে থেকে ধনঞ্জয় ভট্টাচার্য উঠে এসেছেন, জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধে হল কি? জীবনে কখনো রিটেক দিতে হয়নি তাকে। তার গান শুনে একবার সুরকার সুবল দাশগুপ্ত বলেছিলেন, যেদিন তোমাকে একটা গান রেকর্ডিং করতে দ্বিতীয়বার গাইতে হচ্ছে দেখব, না সেদিনটা আমি দেখতে চাই না। সেই ধনঞ্জয় ভট্টাচার্যকে কানন দেবী বললেন, আরেকবার যদি গাওয়া যেত। কোনো কথা না বলে দ্বিতীয়বার গাইলেন। শুনে কানন দেবী একেবারে বচ্চা হত, বললেন, আগেরবারও ভালো হয়েছিল, ভাবলাম যদি দ্বিতীয়বারে আরেকটু ভালো হয়। কোথায় কি, উনিশ বিশ একেবারে নয়, একদম এক। এই ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। শুধু আধুনিক জগতের মানুষজন নন, ধ্রুপদী গানের শিল্পীরাও তার গায়কীর, তার মাধুর্যের যে সঙ্গীত ছড়ে পড়ত, তার একনিষ্ঠ ভক্ত ছিলেন। মার্গসঙ্গীতে তার যে অনায়াস যাতায়াত, তার মুগ্ধশ্রোতা ছিলেন এটি কানন, চিন্ময় লাহিড়ি। আর তারা দুজনেই তাকে বলতেন, তোমাকে দেখে ভারী রাগ হয় বাপু, কেন যে আমাদের ছেড়ে তুমি আধুনিক গান গাইতে গেলে। যে ছবির কথা বলছিলাম শ্রীমতী পিকচার্সের ব্যানারে, সেই মেজ দিদি ছবি, যার গান দুবার শুনতে চেয়েছিলেন কানন দেবী। আসুন সেই গানটি এবার।

ধনঞ্জয় ভট্টাচার্য বারবার বলতেন, গানের জন্য জীবনে দুজনকে তিনি ঈর্ষা করে থাকেন, তাদের একজন হেমন্ত মুখোপাধ্যায় আর দ্বিতীয়জন তার ছোট ভাই পান্নালাল। ছোট ভাইটি ছিল যেন বুকের পাঁজর। পান্নালাল যখন 7 মাসের মাতৃগর্ভে, তখন তাদের বাবা সুরেন্দ্রনাথ মারা যান, তাই আজন্ম ভাইকে আগলে বেরিয়েছেন মেজদা ধনঞ্জয়। তাকে রেকর্ডের কাছে, রেকর্ড কোম্পানিতে নিয়ে যাওয়া, জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম দেওয়ানো কিংবা মেগাফোনের জেন ঘোষের কাছে পাঠানো সবই করতেন মেজদাদা। ধনঞ্জয় বুঝেছিলেন, কে মল্লিক, ভবানী দাস কিংবা মৃণাল কান্তি দাসের পর ভক্তিগীতিতে যে ভাটা এসেছে, সেখানে তার ছোট ভাই পানু কিছু একটা ঠিক করে দেখাতে পারবে। তাই নিজে পরের পর ছবিতে অজস্র হিট গান গাওয়ার পরও হাজার অনুরোধে কখনো ভক্তিগীতি গাইতে চাইতেন না, বলতেন ওটা পানুর জায়গা, আমার নয়। যা কিছু ভক্তিগীতি তিনি গেয়েছেন সবই ভাইয়ের অকাল মৃত্যুর পর।

তানসেন ছবি তৈরি হচ্ছে, সুরকার রবীন চট্টোপাধ্যায় ধামারে একটি গান বাঁধলেন, পণ্ডিত ভীমসেন যোশীকে দেখে গাওয়ানো হল, কিন্তু রবীনবাবুর যেন কিছুতেই মনে ধরছে না। বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত শিল্পী রমেশ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন, তাতেও হল না। এরপর ডাক পড়ল ধনঞ্জয় ভট্টাচার্যের। কয়েকদিন অনুশীলনের পর রেকর্ডিং হল আর গান শুনেই তাকে বুকে জড়িয়ে ধরলেন রবীন চট্টোপাধ্যায়। এমনই ছিল তার রাগাশ্রয় গানের আবেগতাড়িত মধুর গায়ন। রাগনাগিনীর মধ্যে কোনটি প্রিয় জানতে চাইলে বলতেন ভৈরবী। ধ্রুপদ গাইতে ভালোবাসতেন। একটি অদ্ভুত গল্প শুনিয়েছিলেন, একটু ভাগ করে নি শ্রোতা বন্ধু। সুন্দরবনে শিকারী বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছি, জ্যোৎস্না রাত, দরবারি কানাড়ায় গান ধরেছি, নৌকোর সামনে হরিণের দল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারা জানে এটা শিকারীদের নৌকো, এখনই গুলি আসতে পারে, তবু তারা গান শুনে দাঁড়িয়েছিল, না দাঁড়িয়ে পারেনি। আমি বন্ধুদের অনুরোধ করলাম অন্তত সে রাতে যেন কোনো পশু বধ না করা হয়, মনটা এমনই অভিভূত হয়েছিল। তার কণ্ঠে আরেকটি রাগাশ্রয় গান নির্মল ভট্টাচার্যের সুরে।

একটি গানে বলেছিলেন, পাবার কিছু নেই শুধু মোর, দেবার থাকে দান। সেই দান তার গান অবিরল ধারায় মধুর কণ্ঠে দরদী কণ্ঠে দিয়ে গেছেন তিনি, আর পেয়েছেন অজস্র শ্রোতার ভালোবাসা। আজকের শেষ গান প্রবীর মজুমদারের লেখায় এবং সুরে, তার গানে যে গানে ফুটে ওঠে তার গায়কের আশ্চর্য দীপ্তি, সে গানের সুরেই বিদায় নেব শ্রোতা বন্ধুরা। আপনারা জানাবেন অনুষ্ঠান কেমন লাগলো আমাদের ইমেল করে কিংবা ফেসবুক পেজে। শুভরাত্রি।

গান রাত দুটো থেকে তিনটে পর্যন্ত, বাংলা ছায়াছবির গান, এবং তিনটে থেকে চারটে পর্যন্ত শুনবেন নানা রঙের গান। তাহলে শুরু হোক বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

জেগে আছে তারা এখনো যাদের জোটে নাই ক্ষতির জুটেছে যাদের পাখা খুলে দিয়ে ভূতের নৃত্য করে মদে আর গানে চাটে বায়া তবলায় স্ফলিত বচনে ঘন ঘন তারা পানওয়ালারে ডাকে অকারণে চুমি খায় হাসে কাঁদে গান গায় অকারণ বুধ বুধ সমকারেন্সি নোট হাওয়ায় মিলায় যায়।

যক্ষার রোগী জাগিয়া কাশিছে বসে, নয়নের জ্যোতি ঝাপসা হতে চিত্র, চারিদিকে যত মানুষ এবং ঘর বাড়ির গাছপালা লাগে সুন্দরতর, আঁকড়ি ধরিতে চাইছে যখন মুঠি খুলে খুলে যায়, নেবে আসে ভিড়।

রাজার আয়ুষেষ সেজন জাগিয়া খোঁজে আকাশের তারা কঠিন পাশানো বাধা পেয়ে চোখ দেয়ালে কি যেন খোঁজে চটা উঠে গিয়ে এখানে সেখানে ফুটে উঠে কত ছবি কত চেনা মুখ অচেনা ভঙ্গি কত ভুলে যাওয়া কোন বাল্য সখী ঠিক যেন এলো খোপা প্রবন্ধ আর চিহ্ন মস্তা ছায়া দেয়ালে দেয়ালে জাগে চমকি জাগিলে মিলায় পলক পাতে মনে পড়ে যায় পাশের বাড়িগুলো একদা আসিয়া বলেছিল কবে ভেঙে গেছে পেন্সিল বেড়ে দিতে হবে সকাতর অনুগম ধমকিয়া তারে বলেছিল নাহি হবে যে বেদনা ছায়া নেমে

জাগিয়া রয়েছে করি গগনে গগনে অনাহত ধ্বনি ধ্বনি মঙ্গলময় মলিন যা কিছু অকল্যাণ সবারে ঢাকিয়া সেই সুর যেন মুখে ছাপিয়া উঠে মনে ভাসিয়া যায়। আর জাগে ভগবান জাগে নির্গুণ পরম ব্রহ্ম জাগে মুক্তা ফুল হতে ফল ফল হতে বীজ বীজ হতে অঙ্কুর অঙ্কুর মেলে পাতা সেই পাতা শুকায় ঝরিয়া পড়ে তারে তিনি দেন ফুল জাগে অসত্য সাধ্য শক্তিমান জাগ্রত ভগবান।

0: 哎呦哎呦哦哦哎呦哎呦哎呦哦
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: বাংলা আধুনিক গান শুনছেন, উৎপলা সেনের কণ্ঠে শুনছিলেন গান। এবারে বাংলা আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র।

শ্যামল মিত্রর কণ্ঠে বাংলা আধুনিক গান, পরপর আরো দুটি গান।

0: চলে যে যায় দিন দিন দিন।
1: বাংলা আধুনিক গান শুনছেন। শ্যামল মিত্রর পর এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেল যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো, কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো, ভালোবেসো।

0: টেকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয় যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন ত্রয়ী ছায়াছবি থেকে গান। প্রথম গানটি ভূপিন্দর সিং এর কণ্ঠে।

ত্রয়ী ছায়াছবির গান। এবারের গানটি কিশোর কুমার, রাহুল দেববর্মণ ও আশা ভোসলের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। ত্রয়ী ছায়াছবির পর এবার শুনবেন গোত্র ছায়াছবির গান। প্রথম গানটি সুরদীপ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

আরে মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন শাহজাহান রিজেন্সি ছায়াছবির গান। প্রথম গানটি অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে রাত 3:01 হয়ে 8 সেকেন্ড। এখন নানা রঙের গান। আজ প্রথমে শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন স্বাদের পরপর কয়েকটি গান। প্রথমে টপ্পা, দ্বিজেন্দ্র গীতি, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন নানা রঙের গান।
1: সামনে বসে আছেন গীতি কবি অতুল প্রসাদ সেন স্বয়ং। অতুল প্রসাদকে দেখে দাদা ঠাকুর গান শোনাচ্ছেন, বলছে ভাই আমি এই গানটি নিয়ে একটু প্যারোডি গান করেছি। কোনটি? বলে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা।

নানা রঙের গান রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন এবারের শিল্পী অমর পাল।

0: নানা রঙের গান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: ওইগুলোকে ভুলে যাব না, আর আপনাকে নিয়ে কে হৃদয় রেখে এগিয়ে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের পথে। স্টুডিওর ঘড়ি বলছে এখন ভোর 4:01। শুরু করছি ভোরের রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনব মাসিতে রাগ, চারুকেশী শিল্পী সরজিৎ গোপাল গুহের পরিবেশনায়।

বাঁশিতে রাগ চারুকেশী সুরজিৎ গোপাল গুহের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এখন শুনবেন তবলায় ঝাঁপতাল ও রূপকতাল, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: পরিবেশনে। এর সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

সঙ্গীত ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এবারে শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দ ধ্বনি ভোর পাঁচটা থেকে। শুনব বিভিন্ন বর্ধিত যশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর এছাড়া আর চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য। তাই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হবে আনন্দধ্বনি।

পুবের আকাশ হয়তো শুদ্ধ শুদ্ধ আলোক উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ আলোই আলোই উজ্জ্বল, কারণ সামনের একটা ঘন্টার সময় আনন্দধ্বনির সময়। এই সময়টা আমরা কবিগুরুর গানে সুরের সৃষ্টিতে অবগাহন করব। আজ প্রথমে শুনে নেব তিনজন, বা বলা যায় তিনটি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু চারজন বিখ্যাত শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি সাগর সেনের কণ্ঠে, দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, এবং তারপরটি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এরপরে চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য।

সাধু যাবে স্বর্গে গেল চিত্রগুপ্তে ডাকি, কহিলেন আনমোর পুণ্যের হিসাব। চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি, দেখিতে লাগিল তার মুখের কি ভাব। সাধু কহে চমকিয়া, মহা ভুল এ কি, প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে, শেষের পাতায় যে সব শূন্য দেখি, যতদিন ডুবেছিনু সংসারের পাঁকে, ততদিন এত পুণ্য কোথা হতে আসে, শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে। সাধু মহা রেগে বলে, যৌবনের পাতে এত পুণ্য কেন লেখো দেবপূজা খাতে। চিত্রগুপ্ত হেসে বলে, বড় শক্ত বুঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। চৈতালী কাব্যগ্রন্থ থেকে কবিগুরুর পুণ্যের হিসাব কবিতাটি পাঠ করে শুনলাম। এবারে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত পীযূষকান্তি সরকার, মৌমিতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুধুমাত্র আনন্দধ্বনি অনুষ্ঠানে 107 FM রেইনবো।

দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসিনিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মন নাই, এক পাশে দয়া করে দেহ মরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিকারী ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মরে কি ছল ছলিলে, দেবতা কহিল মরে দূর করি দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়াতরে, ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। চৈতালি কাব্যগ্রন্থ থেকে দেবতার বিদায় কবিতাটি পাঠ করে শোনালাম। এবারে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাস, সোমলতা আচার্য চৌধুরী এবং মোহন সিং এর কণ্ঠে।